আজ বুধবার, 30শে বৈশাখ 1948 শকাব্দ, 20শে মে 2026 খ্রিস্টাব্দ, 5ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 4:57:10, সূর্যাস্ত 6:08:22। আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্জয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57:10।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুভাশিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ।
1: তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল, কেমন করে ভগবানকে পাব? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে

একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন, তোমার জলের ভিতর কিরকম হয়েছিল? শিষ্য বললে, প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন, দেখো, এইরূপ ভগবানের জন্যে যদি তোমার প্রাণ আটুবাটু করে, তবেই তাকে লাভ করবে। ভক্তির মানে

0: কানে তার ভাগবত শোনা, নামগুণ কীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন, মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা, বাক্য অর্থাৎ স্তব স্তুতি, তার গুণকীর্তন এই সব করা। কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম কীর্তন করা। যাদের সময় নাই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমি আমির মধ্যে নয়, যেমন হিংচে শাক শাকের মধ্যে নয়, অন্য শাকে অসুখ হয় কিন্তু হিংচে শাক খেলে পিত্ত নাশ হয়, উল্টে উপকার হয়। মিছরি মিষ্টের মধ্যে নয়, অন্য মিষ্ট খেলে অপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয়। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষে প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ, প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন, আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়, ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না, চৈতন্যদেবের হয়েছিল। জ্ঞানযোগ কি? যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়, ব্রহ্মই আমার স্বরূপ এই বোধ। প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন, কখনো দেখতেন আমি একটি তুমি একটি, তখন ভক্তিভাবে থাকতেন। হনুমান বলেছিল রাম, কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস। আর রাম যখন তত্ত্ব জ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হলো। আজ শুনলেন শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ।

সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে প্রথমে পঙ্কজ মল্লিকের কণ্ঠে, পরে অনুপ ঘোষালের কণ্ঠে গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি শেষ হলো।

গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের সকাল 6:30 প্রথম অধিবেশন, সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা ফল চাষ ও ফল লাভ, এ বিষয়ে বলবেন ডক্টর কল্যাণ চক্রবর্তী। 6:40 আপনার স্বাস্থ্য শুনবেন কথিকা খাদ্যাভ্যাস ও দাঁতের স্বাস্থ্য বিষয়ে।

দেবেন ডাক্তার পার্থ প্রতিম চৌধুরী। ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনায় কার্তিক ঘোষ এবং নীলিমা সাঁতরা। ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন নূতন সেন। ৮:০০ জানা অজানা কথিকা বিশ্বজোড়া মৌমাছি বলবেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। ৮:০৫ আধুনিক গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। ৮:২০ কথিকা বিস্মৃত বাঙালি কর্নেল সুরেশ বিশ্বাস বলবেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। ৮:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন অনিন্দিতা মুখোপাধ্যায়। ৯:০০ গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ৯:২৫ জেলার চিঠি পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। ৯:৩০ গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান পরবর্তী অংশ। ১০:০০ গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। ১১:০০ যুববাণীর অনুষ্ঠান মনপাড়া জাংশন উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং শ্রীপর্ণা পাল। অতিথি থাকবেন নম্রতা ভৌমিক। ১২:০০ শ্যামাসঙ্গীত শিল্পী শুভেন্দু দাস। ১২:১৫ দোতারা পরিবেশন করবেন কৃষ্ণকান্ত নন্দী। ১২:৩৫ গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন। এই অনুষ্ঠানে শুনবেন ঘুরে দাঁড়ানোর কাহিনী, দৃষ্টিহীন মহিলার সফলতার কথা, সুলেখা দাস মুর্মুর সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। দুপুর ১:০০০ বাংলা ছায়াছবির গান, ১:৫০ মহিলা মহলের অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান আমরাও পারি। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সোমা সাহা, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। ২:০৫ বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। ২:৩০ বাংলা আধুনিক গান গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশন, ৫:০০ ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন। এই অনুষ্ঠানে ইতিহাসের পাতা থেকে বিশ্বকাপের ইতিহাস বলবেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ৫:৩০ বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে পাঠদানে হাওড়ি দীননাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ রায় এবং সঙ্গে দুই শিক্ষার্থী। ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি শিল্পী সন্ধ্যা সরেন ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠানে আজকের অতিথি ঐতিহ্যবাহী পোশাক নির্মাতা নগেন সরেনের সাক্ষাৎকার। এরপর লোকগীতি পরিবেশনে রবিরচন মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। ৬:৪০ কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। এরপর শুনবেন কৃষি কথার আসর, বিশ্ব মৌমাছি দিবস গুরুত্ব তাৎপর্য এ বিষয়ে ডক্টর সৈকত কুমার বসুর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। এরপরে উন্নত পদ্ধতিতে মুগ ডাল চাষ বিষয়ে ডক্টর প্রবীর কুমার ভট্টাচার্য সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। ৭:৩০ সমীক্ষা, ৮:০০ নানা রঙের গান, ৮:৩০ আইনি কথা, চিকিৎসা বিমা এবং গাফিলতি বিষয়ে আইনজীবী অনির্বাণ মুখোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ এবং প্রযোজনায় রৌলিনা সেনগুপ্ত। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন অনিন্দিতা মুখোপাধ্যায়। ৯:৩০ আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। ৯:৪৫ অনুরোধের আসর, ১০:০০ বাংলা ছায়াছবির গান, ১০:৩০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী নূতন সেন, ১০:৪৫ আধুনিক গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর পরিবেশন করবেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। এখন

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে পারস্পরিক অংশীদারিত্বকে পরিবেশ বান্ধব প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন, কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালস 7 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নর্ডিক দেশগুলি পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত 1 দশকে এই 2 অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতের আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি নর্ডিক রাষ্ট্রের সঙ্গে ভারত তার পারস্পরিক সম্পর্কের বিকাশ ঘটাবে। তিনি বলেন, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং ডেনমার্কের সঙ্গে বিশেষ বিশেষ ক্ষেত্রে চুক্তি করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে গবেষণা ও স্টার্ট আপ ইকোসিস্টেম সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে। প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী গত রাতেই ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত ইটালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-29 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনাও করা হবে। এরপর প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-তে যাবেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন, এটি তার প্রথম ভারত সফর। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, 4 দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুরে যাবেন তিনি। তার এই সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়ে কথা হবে। 26 মে নতুন দিল্লিতে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মার্কিন বিদেশ সচিব। ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর সদস্য। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর এক ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। ব্যবহার করা হবে কৃত্রিম মেধা পরিচালিত হোলোবক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের মূর্তি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী সংগ্রহশালার এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, এখানে দর্শকদের স্বার্থে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা এবং আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা সমস্ত উপভোক্তাকে স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হবে। তবে SIR 2026-এ মৃত, স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে এই সুবিধা বন্ধ হবে। যদিও যাদের মামলা এখনও SIR ট্রাইব্যুনালে বিচারাধীন অথবা যারা CAA-এর জন্য আবেদন করেছেন এবং যাদের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তারা প্রকল্পের সুবিধা পেতে থাকবেন বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। নতুন আবেদনকারীদের জন্য
আগামী 15 জুন থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু হবে। সেখানে অনলাইনে আবেদন জমা করা যাবে। গ্রামীণ এলাকায় বিডিও এবং শহরাঞ্চলে মহকুমা শাসকরা আবেদন যাচাই করে অনুমোদনের জন্য জেলা শাসকের কাছে পাঠাবেন। কলকাতা পুর এলাকার ক্ষেত্রে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে করবে কলকাতা পুরসভা। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লোকসভার স্পিকার ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। লোকসভার সদস্যদের মধ্যে রয়েছেন কমলজিৎ সেহরাওয়াত, বৈজয়ন্ত পাণ্ডা এবং ডক্টর নিশিকান্ত দুবে। অন্যদিকে রাজ্যসভা থেকে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিনোদ শ্রীধর তাওড়ে, সুজিত কুমার এবং উজ্জ্বল দেওরাও নিকাম। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা DGCA অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার OEM বা

0: মূল সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ডিজিসি আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফুয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়। রেল মন্ত্রক জানিয়েছে, উত্তর রেলওয়ের দিল্লি পালওয়াল রুটের নতুন দিল্লি জাংশন কেবিন সেকশনে কভচ 4.0 সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনের তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কবচ সুরক্ষার আওতায় চলে এল। তুগলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন এবং তিলক ব্রিজ এই 4টি স্টেশনে ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম বা ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি 1200 বেশি RFID ট্যাগ বসানো হয়েছে। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্কের 99.6% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইল ফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশের সম্পূর্ণভাবে বৈদ্যুতিকরণ করা হয়েছে। এর ফলে ভারত ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি উন্নত দেশের থেকে এগিয়ে গেছে। আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালস 7 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। 5 বল বাকি থাকতেই 3 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 221 রান তুলে নেয় রাজস্থান। বৈভব সূর্যবংশী 38 বলে 93 রান করেন। ধ্রুব জুড়েল 53 এবং রাজস্থানের অধিনায়ক যশস্বী জয়সওয়াল 43 রান করেন। একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভারে 220 রান করে লখনউ। আইপিএলে আজকের ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব পরিবেশবান্ধব প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালস 7 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ফল চাষ ও ফল লাভ। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের উদ্যানবিদ ডক্টর কল্যাণ চক্রবর্তী।
1: রবীন্দ্রনাথের ছড়ার একটি লাইন এই রকম, ফুল কহে ফুকারিয়া, ফল ওরে ফল, কোথা হতে এসেছিস বল মোরে বল, ফল কহে মহাশয় কেন হাঁকাহাঁকি, তোমারই অন্তরে আমি নিরন্তর থাকি। অর্থাৎ ফুলই পরিণত হয় ফল হিসাবে, এই ফলই আমরা গ্রহণ করি, আমাদের ক্ষুধা মেটাই। বাংলায় আরেকটি প্রবাদ আছে, ফুরলো বাগানের আম কি খাবি রে হনুমান। ফল কেবলমাত্র মনুষ্য আহার নয়, প্রকৃতির অন্যান্য যে জৈব বৈচিত্র্য জীব বৈচিত্র্য আছে তাদেরও খাদ্য হিসাবে গ্রহণীয় এই ফল। এই ফলের অনেক বৈচিত্র্য রয়েছে, কিছু ফল আমাদের দেশীয় ফল, অর্থাৎ যে সমস্ত ফল আমাদের দেশেই উৎপত্তি তার বিকাশ লাভ এবং চাষাবাদ। কিছু ফল আছে যেগুলো অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়েছে, যেমন আনারস, পেয়ারা, সবেদা, কাজু বাদাম। ঔপনিবেশিক শাসনে বিশ্বের দূরবর্তী প্রান্ত থেকে এই ধরনের ফল ভারতবর্ষে এসেছে, পরবর্তী ক্ষেত্রে ভারতের কৃষি জলবায়ুতে আত্মীকরণ করে নিয়েছে, মানিয়ে নিয়েছে, সেই ফলের কমার্শিয়াল কাল্টিভেশন হয়েছে, অর্থাৎ অর্থকরী ফল চাষ হিসাবে সেটি কিন্তু যুক্ত হয়েছে। কিছু দেশীয় ফলও আছে যাকে আমরা কমার্শিয়ালি কাল্টিভেট করতে পারি এবং সেই চাষ করে কৃষকের আয় দ্বিগুণ করা সম্ভব। ফল চাষ আমরা সেভাবেই করি, তা থেকে কিছুটা আমরা আশা করি, ফল লাভ করবার চেষ্টা করি। আমাদের যে শাস্ত্র বাক্য, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কোনো কর্মফল না করে কর্ম করছি ফল চাষের ক্ষেত্রে এমনটি নয়। ফল চাষ কিন্তু তথাকথিত সংকল্প করেই আমাদের চাষাবাদের অঙ্গীভূত হয়েছে। তো এখন দেশীয় ফল নানান রকমের, অনেক ফল স্বল্প পরিচিত যাকে আমরা গৌণ ফল বলি, আবার কিছু কিছু ফল মুখ্য যেটি আমাদের খাদ্যের সিংহভাগ দখল করে আছে। রবীন্দ্রনাথের একটি ছড়ার মধ্যে আমরা পাচ্ছি, চীনে বাজার থেকে এনো তো করম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা। আমরা আজকে আলোচনা করব কিভাবে ফল চাষের মাধ্যমে আমরা আমাদের কৃষিজীবীদের লাভজনক একটি দিশা দেখিয়ে দিতে পারি। বাংলায় একটি প্রবাদ আছে, বারো মাসে বারো ফল, না খেলে যায় রসাতল। আমাদের এই দেশে নিয়মিত ফল চাষ করে সেই ফল গ্রহণ করবার একটি যে প্রাচীন ঐতিহ্য ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে মাথাপিছু জমির হ্রাসের কারণে তা থেকে আমরা বঞ্চিত হলাম। আমাদের দৈনিক 85 থেকে 130 গ্রাম ফল গ্রহণ করতে হয়, অর্থাৎ যত জনসংখ্যা প্রত্যেকের খাদ্য তালিকায় যদি ফলকে সংযুক্ত করতে হয় তাহলে ফল চাষের পরিমাণ বাড়াতে হবে। ফল চাষ এমনই একটি উদ্যোগ যেখানে কৃষক অধিক পরিমাণ পুঁজি বিনিয়োগ করে আরো অধিক পরিমাণ লাভ করতে পারে। তাই ফল চাষকে বিজ্ঞানসম্মতভাবে উচ্চ ঘনত্বে উন্নত জাত পরিবেশন করে, তার সার সেচ বন্দোবস্ত করে, তার কীট পতঙ্গ রোগ বালাই দূর করে যদি সমন্বিত উপায়ে, সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে, সমন্বিত কীট এবং পতঙ্গ দমন করার মাধ্যমে, রোগ দমন করার মাধ্যমে তার উৎপাদন যদি আমরা বাড়াতে পারি, তাহলে কৃষক যে কেবল লাভবান হবে তাই নয়, ভারতবর্ষের জাতীয় গড়ে মাথাপিছু ফলের পরিমাণ খাদ্য তালিকায় সংযোগ করে ফুড সিকিউরিটির পাশাপাশি নিউট্রিশনাল সিকিউরিটি সেটিও কিন্তু সম্ভব হবে। তাই কৃষক বন্ধু, আপনারা বিজ্ঞানসম্মত ফল চাষে অংশগ্রহণ করুন, আপনাদের আয় বাড়িয়ে তুলুন এবং ভারতবর্ষে যে ফলের সমারোহ তাকেও বাড়িয়ে তুলুন, প্রকৃতি বিক্ষণ করুন, প্রকৃতি সংরক্ষণ করুন। আমরা কেবলমাত্র মুখ্য ফলই চাষ করব তা নয়, অনেক ফলই আছে পরিচিতিতে তা গৌণ, অর্থাৎ মাইনর। এই গৌণ ফলের যে পুষ্টিমূল্য তার যে সৌকর্য অসাধারণ তাকে কিভাবে মুখ্য ফলের পাশাপাশি চাষের অঙ্গীভূত করতে পারি সেটাও কিন্তু আগামী দিনের চ্যালেঞ্জ। গৌণ ফলের মাধ্যমেই কিন্তু ফলের দুনিয়ায় বিশ্ব জয় সম্ভব হবে বলে কৃষিজীবী মানুষের এবং কৃষি বিজ্ঞানীদের বিশ্বাস।
0: শুনলেন ফল চাষ ও ফল লাভ, এই বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের উদ্যানবিদ ডক্টর কল্যাণ চক্রবর্তী।
2: এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম জেলার কিছু জায়গায় এবং পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলির বেশ কিছু জায়গায়। হালকা বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়। এক সতর্কবার্তায় জানানো হয়েছে বজ্রপাতের সঙ্গে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। বজ্রপাতের সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত

জেলাগুলির দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন, লস্যি লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না, তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড় গলা মুখ ও অন্যান্য অঙ্গকে।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে, গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন খাদ্যাভ্যাস ও দাঁতের স্বাস্থ্য, বলছেন দন্ত চিকিৎসক পার্থ প্রতিম চৌধুরী।
1: প্রথমেই বলি যে আমরা প্রতিদিন যা খাবার খাই তার সাথে কিন্তু আমাদের দাঁত ও মাড়ির স্বাস্থ্য সম্পূর্ণভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে আমরা যে রকম খাবার খাবো আমাদের দাঁত ও মাড়িও কিন্তু সেরকমই সুস্থ থাকবে। অর্থাৎ আমি যদি আরেকটু ভালো করে বলি যে যে সমস্ত খাবার, ধরুন চটচটে খাবার আর কি, ধরুন চকলেট, কেক, পেস্ট্রি, এইসব খাবার যদি আমরা খাই তাহলে কি হয়, অনেক সময়তে সেগুলো দাঁতের মধ্যে লেগে থাকে, দীর্ঘ সময় ধরে দাঁতের মধ্যে লেগে যায়। বা মিষ্টি জাতীয় খাবার, এগুলো দীর্ঘ সময় দাঁতের সাথে লেগে থাকে, তখন কি হয়, এই খাবারগুলো দাঁতের মধ্যে লেগে থাকলে এখানে একটা দাঁতের যে মুখের ওরাল ক্যাভিটির এনভায়রনমেন্টটা, অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয়। এর সাথে দীর্ঘক্ষণ এই খাবার থাকলে খাবারগুলো ধীরে ধীরে পচন ধরে এবং এখানে ব্যাকটেরিয়াল অ্যাটাক বা ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হচ্ছে। তখন এই যে অ্যাসিড, জমে থাকা খাবার এবং ব্যাকটেরিয়া, এই মিলে দাঁতের কিন্তু একটা ক্ষয় রোগ তৈরি করছে। দাঁতে ক্ষয় রোগ অর্থাৎ দাঁতে ক্যাভিটি, যেটাকে আমরা সাধারণভাবে অনেকে ভুল করে বলি দাঁতে পোকা লেগেছে, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দাঁতের ক্যাভিটি বা দাঁতের ক্ষয় রোগ। তো এই ক্ষয় রোগ প্রথমে দাঁতের এনামেলে থাকে, কারণ আমাদের দাঁতের এনামেল হচ্ছে শরীরের সবচেয়ে শক্ত, মানে হাড়ের চেয়েও শক্ত হচ্ছে দাঁতের এনামেল। তো এই এনামেল লেয়ারটা কিন্তু একদিনে ড্যামেজ হয় না, ধীরে ধীরে যখন দাঁতের অনেক দীর্ঘদিন ধরে এই খাবার আটকে থাকে দাঁতে, ঠিকমতো ব্রাশ করা হয় না, তখন কিন্তু এই খাবারের পচন

0: হচ্ছে এবং ব্যাকটেরিয়াল অ্যাটাকে দাঁতে কিন্তু আস্তে আস্তে যে অ্যাসিড তৈরি হচ্ছে আস্তে আস্তে দাঁতটা ক্ষয় হচ্ছে। এনামেল, এনামেলের পরে ডেন্টিন, তারপরে থাকে পাল্প, মানে দাঁতের সবচেয়ে সংবেদনশীল অঞ্চল যেখানে দাঁতের নার্ভ, ব্লাড ভেসেলস এইসব জিনিসগুলো থাকে। এবারে দাঁতটা যে জীবন্ত আছে সেখানে এই ব্লাড ভেসেলস এবং নার্ভের জন্যই নিয়মিত যে সাপ্লাইটা দাঁতের মধ্যে থাকে। এবার এই পোর্শনে যখন অ্যাটাক হয়, মানে কেরিসটা যখন এই অবধি পৌঁছে যায়, তখন কিন্তু দাঁত ড্যামেজ হয়, দাঁতের মধ্যে ব্যথা হয়, খাবার জমে থাকে এবং সিভিয়ার পেন হয়। তাই চটচটে জাতীয় খাবার, এই খাবারগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। আমরা বলি যে আঁশযুক্ত খাবার বেশি করে খেতে, অর্থাৎ আপেল, গাজর, শশা, মানে বেশি করে স্যালাইভা প্রোডাকশন করছে, তাতে একটা সেলফ ক্লিনজিং এফেক্ট থাকছে মুখে। এগুলো যে কোনো মেজর মিলের পরেও আমরা তাই রেকমেন্ড করি যে এই টাইপের ফল খেলে ভালো আর কি। এবং ইন বিটুইন খাবার, মানে মাঝে মধ্যে অনেকের একটা স্বভাব থেকে যে একটু কাজের মধ্যে আছে, একটু বিস্কুট খেয়ে নিলাম, একটু চানাচুর খেয়ে নিলাম, এই খাবারগুলো কিন্তু ইন বিটুইন মিলস যে খাবারগুলো, সেগুলো কিন্তু অ্যাভয়েড করলে ভালো, অবশ্যই ভালো। এ কারণেই যে তাতে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে, মানে ওই খাবার, চটচটে খাবারগুলো দাঁতের মধ্যে আটকে থাকছে না দীর্ঘ সময় ধরে, এবং তাতে দাঁত এবং মাড়ির ক্ষয় রোগ সেটা কিন্তু আটকাচ্ছে। এবার যতক্ষণ আমরা, এবার ব্রাশ করা উচিত, আমরা অ্যাটলিস্ট দিনে দুবার, আমরা বলি মেজর মিলের পরে, রাত্রে খাওয়া দাওয়ার পরে এবং সকালে ব্রেকফাস্টের পরে, যেহেতু এর পরে একটা দীর্ঘ সময় আমাদের পরবর্তী খাবারের জন্য থাকে, তাই এই সময় যদি মুখে অনেকক্ষণ ধরে খাবারটা পচন হয়, তাহলে কিন্তু মাড়িতে, যেটাকে বলে আমরা ডেন্টাল প্লাক, অর্থাৎ খাবারের একটা আস্তরণ, মিহি আস্তরণ জমে থাকে, তার মধ্যে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হয়, এবং এটা যদি ঠিকমতো পরিষ্কার না হয়, তাহলে ধীরে ধীরে সালাইভা থেকে যে বিভিন্ন মিনারেল সল্ট থাকে সেগুলো তার উপর ডিপোজিট হয়, ক্যালকুলাস, বা শক্ত হয়ে দাঁতের উপরে আটকে থাকছে। এগুলো কিন্তু এক একটা ব্যাকটেরিয়াল হাব, মানে ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকছে এবং দাঁত ও মাড়ির ক্রমাগত ড্যামেজ করছে। তখন দেখা যাচ্ছে মাড়ির রোগ, বা যেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলি, মাড়ি ফুলে যাচ্ছে, মাড়ি দিয়ে রক্ত পড়ছে, এবং আরও ডিপে গেলে, অর্থাৎ মাড়ি নেমে যাচ্ছে পকেট বা দুটো দাঁতের মাঝখানে, এমন একটা হাড় নষ্ট হয়ে এমন একটা গ্যাপ হচ্ছে যেখানে সহজেই খাবার ঢুকে যাচ্ছে, যেটাকে বলছি আমরা পেরিওডন্টাইটিস। তো জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস, এইসব রোগগুলো হচ্ছে, দাঁতের ক্ষয় রোগ হচ্ছে, এবং যারা পান, জর্দা, সিগারেট খান, সেখানে কিন্তু বিভিন্ন রকম ক্যান্সারের ঝুঁকি থাকছে, ওরাল ক্যান্সার, বিভিন্ন রকম ক্যান্সারের ঝুঁকি থাকছে, অর্থাৎ নেশাদ্রব্য। বা এবারে যদি আপনি কোল্ড ড্রিঙ্কস, অনেকের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার খুবই অভ্যাস থাকে, তাতে কিন্তু সফট ড্রিঙ্কসে কী থাকে, মানে এগুলো দাঁতকে কিন্তু ধীরে ধীরে দাঁতের লেয়ারকে ডিজলভ করে, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আমাদের দাঁতের অনেকটা লেয়ার ড্যামেজ হয়ে দীর্ঘদিন ধরে এসব কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস অতিরিক্ত মাত্রায় খেলে, অ্যারেটেড ড্রিঙ্কস আমরা বলছি, অতিরিক্ত মাত্রায় খেলে দাঁতের ড্যামেজ হচ্ছে। তখন কী হয়, ওপরের লেয়ারটা উঠে গেলে দাঁত কিন্তু খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে। সুতরাং মূলত নেশাদ্রব্য বর্জন করতে হবে, ইনবিটুইন খাবারস বর্জন করতে হবে, ইনবিটুইন খাবার বর্জন করার সাথে সাথে চটচটে যে খাবার সেগুলো অ্যাভয়েড করতে হবে, এবং ভিটামিন সি এই জাতীয় সমৃদ্ধ খাবার বেশি খেলে ভালো, তাতে মাড়ির রোগ অনেকটা প্রিভেন্ট হবে। মোটামুটি এই খাদ্যাভ্যাসগুলোই আমাদের মেনে চলতে হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খাদ্যাভ্যাস ও দাঁতের স্বাস্থ্য, বললেন দন্ত চিকিৎসক পার্থ প্রতিম চৌধুরী।

প্রত্যেক দিনের মতো প্রাত্যহিকীতে সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরম, বিশেষ করে আমাদের হাওড়া কলকাতায় তো বৃষ্টির একেবারেই দেখা নেই। আমরা সবাই বৃষ্টির অপেক্ষায়, বলতে পারেন প্রতীক্ষায়। জানি না কোথায় কোথায় বৃষ্টি হয়েছে বা হচ্ছে, কিন্তু বৃষ্টির বড্ড প্রয়োজন।

প্রাত্যহিকের সকালে চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে, আপনাদের চিঠি পড়তে। প্রত্যেক দিনের মতো আমরা দেখে নেব আজকের দিন কি বলছে, কোন ইতিহাসের কথা বলছে, কোন মানুষের কথা বলছে।

আজ 20 মে, আজকের দিনে বিপিন চন্দ্র পালের প্রয়াণ দিবস। বিপিন চন্দ্র পাল ছিলেন লালা লাজপত রায় ও বাল গঙ্গাধর তিলকের অনুগামী এবং স্বাধীনতা আন্দোলনে চরমপন্থী ধারার লাল বাল পালের অন্যতম। তিনি 1858-র 7ই নভেম্বর বাংলাদেশের শ্রীহট্ট জেলায় জন্মগ্রহণ করেন। তিলক, লাজপত রায় ও শ্রী অরবিন্দের সঙ্গে বিপিনচন্দ্র পালও ভারতীয় জাতীয়তাবাদীদের নেতৃত্ব দিতে বদ্ধপরিকর হন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি নিউ ইন্ডিয়া ও বন্দে মাতরম পত্রিকায় জ্বালাময়ী রচনার মাধ্যমে স্বদেশিকতা জাতীয়তাবাদের প্রবল জোয়ার সৃষ্টি করতে সক্ষম হন। তিনি 1905-এ বন্দে মাতরম পত্রিকায় যেমন নবজাগরণ সম্পর্কীয় ভাষণ দেন, তেমনি কংগ্রেসের চরমপন্থী সংগঠন তৈরি করেন এবং হোমরুল আন্দোলন সৃষ্টি করেন। এই আন্দোলনে তিনি প্রথম সারির নেতা ছিলেন। 1907-এ অরবিন্দকে সন্ত্রাসবাদী বলে অভিযুক্ত করা হয় এবং আলিপুর বোমার মামলায় তাকে জড়ানো হয়। বিপিনচন্দ্র পাল অরবিন্দ ঘোষের বিরুদ্ধে সরকারি সাক্ষী দিতে অস্বীকার করেন, এই জন্য তাঁকে 6 মাস কারাদণ্ড ভোগ করতে হয়। ফলে তাঁর প্রতি ভারতবাসীর শ্রদ্ধা বৃদ্ধি পায়। অসাধারণ বাগ্মী ও নির্ভীক চরিত্রের এই জননেতা সাম্প্রদায়িকতার ঘোরতর বিরোধী ছিলেন। স্ত্রী শিক্ষায় তাঁর আগ্রহ ছিল, বাল্যবিবাহের তিনি বিপক্ষে ছিলেন। সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে তাঁর ছিল অভ্রান্ত বিজ্ঞান বুদ্ধি। 1932-এর 20 মে, আজকের দিনে তিনি প্রয়াত হন।

প্রয়াণ দিবসে মানুষটিকে আমাদের আন্তরিক শ্রদ্ধার্ঘ। প্রত্যেক দিনের মতো সময় এখন দেশবন্দনার, সমবেত কণ্ঠে দেশবন্দনা।

0: সমবেত কণ্ঠে শুনলেন দেশবন্দনা।
1: এবারে জানিয়ে দিই মে মাসের দ্বিতীয় পক্ষের প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়, প্রতীক্ষার প্রহর। আমাদের জীবন জুড়েই থাকে নানান প্রতীক্ষা, তাদের কারোর সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও ঝিলিক দেয় আনন্দ। কোনো প্রতীক্ষা হয় সংক্ষিপ্ত, আবার দীর্ঘ, বড় দীর্ঘ হয় কোনো কোনো প্রতীক্ষার প্রহর। সব প্রতীক্ষার কি অবসান হয় আদেও? লিখুন প্রাত্যহিকীতে, আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithijanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়, প্রতীক্ষার প্রহর।
0: প্রতীক্ষার প্রহর, আজকে আমার হাতে প্রথম চিঠি। লিখছেন নিত্যানন্দ দাস, শালিকোঠা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। খোকা, তুই কবে আসবি বাবা? আমি যার পারছি না রে, আমি কি তোকে আর দেখতে পাবো না? আয় না রে বাবা একটিবার, তোকে যে দেখতে ভীষণ ইচ্ছে করছে। প্রাত্যহিকী, এই করুণ আরতিখানি এক ক্যান্সার আক্রান্ত অভাগী মায়ের, দেশের সীমান্ত রক্ষার্থে আত্মবলিদানকারী এক বীর সেনা জওয়ানের মা তিনি। উনি জানেন না যে বছরখানেক আগে তাঁর সন্তান সীমান্ত যুদ্ধে প্রাণ হারিয়েছে। আসলে শেষের কদিন ক্যান্সার আক্রান্ত মানুষটাকে সন্তান হারানোর ব্যথা থেকে দূরে রাখার কৌশলতায় কথাখানি গোপন রাখা হয়েছে। অসুস্থ মায়ের মনের মধ্যে যেন সামান্য প্রত্যাশাটুকু থাকে তাঁর সন্তান ফিরে আসার। প্রগাঢ় প্রতীক্ষার প্রহর গণার এক ভিন্ন প্রচেষ্টা। প্রতীক্ষা হল মনের মধ্যে, অহল্যা বিশ্বাস ছুঁয়ে শুনশান বয়ে যাওয়া নদীর মতো একটি সুখ। আমাদের ভাবের আকাশে প্রতীক্ষার মেঘ জমিয়ে জমিয়ে স্বপ্নাক্রান্ত হতে হতে এক অন্য সুখের অনুভূতির রঙে বেঁচে বর্তে থাকা। তারপর হয়তো একদিন সময়ের কোল জুড়ে ফুটফুটে স্বপ্নরা পরম বাস্তবতার আদরে আদরে আলোকিত হয়ে ওঠে, আর তখনই প্রতীক্ষার প্রহর গোনা, প্রকৃত সার্থকতা পেয়ে মনের মধ্যে মুগ্ধতা বোধের মিষ্টি প্রহর রচনা করে। যেমন রোদে ফোটে চৌচির হওয়া মাটি, আকাশের কাছে বৃষ্টির স্বপ্নে বিভোর হয়ে প্রতীক্ষার প্রহর গুনে, 10-20টা চাকরির পরীক্ষা দেওয়া শিক্ষিত বেকার ছেলে মেয়েগুলো একটি চাকরির প্রত্যাশায় প্রতীক্ষার প্রহর গুনতে থাকে। পৃথিবীতে দখলদারির দামামায় এদেশ ওদেশের যুদ্ধ খেলায় হাজার হাজার মানুষের মৃত্যু, জনসম্পদ ধ্বংস এবং মানবিকতার অপমানের বিপক্ষে একদল শান্তিকামী মানুষ সম্প্রীতি ও সংহতি রক্ষার্থে প্রতীক্ষার প্রহর কোণে বৃদ্ধাশ্রমে থাকা মা বাবাকে তাঁদের ছেলেমেয়েরা ভুল বুঝতে পেরে আবার ঘরে ফিরিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশায় সেই বৃদ্ধ মা বাবাও এক পৃথিবী প্রতীক্ষার প্রহর গোনেন। হয়তোবা একদিন প্রতীক্ষার প্রহর কাটতে কাটতে আকাঙ্ক্ষার স্বপ্ন গাছে বাস্তবতার গোলাপ ফুটে উঠবে, ফুটি ফাটা মাঠে বৃষ্টি নামবে, যুদ্ধ থেমে পৃথিবী শান্ত হবে, শিক্ষিত বেকারের দল স্বপ্ন ছুঁয়ে ফেলবে, বৃদ্ধাশ্রমের মা বাবারা ঠাঁই পাবে সন্তানের ঘরে। শুভেচ্ছান্তে নিত্যানন্দ দাস শালিকোঠা দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন।

0: প্রতীক্ষার প্রহর, মে মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। আর সেই বিষয় নিয়ে প্রথম চিঠি পড়লাম, চলে যাব দ্বিতীয় চিঠিতে।
1: অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, বাড়ির তুলসী মঞ্চে একদিন লক্ষ্য করি তুলসী গাছের সঙ্গে চাপ চাপ নব দুর্বাদলের মতো লম্বা লম্বা ঘাস গজিয়েছে, ফলে গাছটার তেমন বৃদ্ধি হচ্ছে না। ভাবছি ওই আগাছাগুলো তুলে ফেলে দেব। এমন সময় বর্ধমানের ঠাকুরদা আমাদের বাড়িতে এলেন। বাড়ির উত্তরমুখী তুলসী মঞ্চটার দিকে নজর ফেলে বললেন, কিরে তোরা উঠানে ধান গাছ চাষ করেছিস? বলি, কোথায় ধান গাছ, ওই যে তুলসী মঞ্চে। মনে পড়ল আশীর্বাদের জন্য শুভ কাজে ব্যবহৃত কিছু ধান ওখানে ফেলা হয়েছিল। উল্লাসে বলি, ঠাকুরদা এখানে ধান হবে? আলবাত হবে, তবে এখান থেকে স্থানান্তরিত করতে হবে। ঠাকুরদা আপনালয়ে চলে যান। বড় বড় দুটি পাত্রে ধান চারাগুলি বপন করি ছাদে। জল, ভেষজ সার দিই নিয়মিত। এরপর প্রতীক্ষার প্রহর গুনি, কবে আমার ছাদ বাগানে ধান ফলবে। একসময় লক্ষ্য করি গাছগুলির বারবারন্ত থমকে গেছে। মানুষজন বলে, যত খ্যাপামি, ছাদে আবার ধান গাছ হয় না ধান হয়? মনটা খারাপ হয়, তবু আশা ছাড়ি না, পরিচর্যা করে যাই। বর্ষা বিদায় নিয়েছে, শরতে মেঘ বৃষ্টি রোদের খেলা চলছে। দেখি ধান গাছগুলো বেশ পুষ্ট হয়েছে। ছবি তুলে ঠাকুরদাকে পাঠাই, বলেন, আরে থোড় এসেছে, এবার ধান মঞ্জুরি হবে। আসলে ওটা আমন ধানের বীজ ছিল, তাই ঠিক সময় না হলে ও তো ফল দেবে না। মনটা এক অনাস্বাদিত আনন্দে ভরে।

উঠল। হালকা শীতের আমেজ নিয়ে হেমন্ত এল। দেখি বেড়ে ওঠা ধানের সবুজ শীষগুলি মিঠে হাওয়ায় কেমন সুন্দর দোল খাচ্ছে। সকালে তার ডগায় বিন্দু বিন্দু শিশির, ধীরে ধীরে সেগুলি সোনার বরণ ধারণ করল। আহ্লাদে আটখানা মন অবশ্যই।

0: শ্রীরামপুর হুগলি থেকে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের চিঠি নিয়ে। শ্রাবন্তী দেবনাথ লিখছেন হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। আমার পরম প্রিয় প্রাত্যহিকী বন্ধু, প্রতীক্ষা এক অদ্ভুত অনুভূতির নাম, যেখানে সময় হয়ে যায় ধীর অথচ হৃদয়ের স্পন্দন দ্রুত হয়। প্রতীক্ষার প্রতিটি প্রহর যেন এক একটি দীর্ঘ নদী, যার ওপারে দাঁড়িয়ে থাকে প্রিয় মুখ, স্বপ্ন কিংবা বহুদিনের কাঙ্ক্ষিত সুখ। ভোরের শিশির যেমন সূর্যের আলোর অপেক্ষায় থাকে, অস্থির চোখ দুটি পথ চেয়ে থাকে বাতাসের শব্দে ও খুঁজে ফেরে পদচারণা, তবুও মানুষ প্রতীক্ষা ছাড়ে না, কারণ প্রতীক্ষার মাঝেই লুকিয়ে থাকে আশার সবচেয়ে সুন্দর রং। বর্ষার মেঘ যেমন বৃষ্টির আগমনী বার্তা বহন করে, তেমনি প্রতীক্ষাও জীবনের নতুন আনন্দের ইঙ্গিত দেয়। মানুষের মনও অপেক্ষা করে, একটি চিঠির, একটি ফোন কলের, কিংবা বহুদিন পর ফিরে আসা কোনো আপন মানুষের। প্রতীক্ষা শুধু কষ্ট নয়, প্রতীক্ষা মানুষকে গভীর করে, ধৈর্য শেখায়, মনের ভেতরে জন্ম দেয় আশার দীপশিখা। যে মানুষ অপেক্ষা করতে জানে, যে ভালোবাসার মূল্য বুঝতে জানে মানুষ, কখনো চুপটি করে সন্ধ্যার তারা গোনা, কখনো নীরব রাত পেরিয়ে ভোরের শব্দ শোনা, এসবই প্রতীক্ষার ভাষা। প্রিয়জনের পদধ্বনি শোনার আশায় হৃদয় তখন বারবার দরজার দিকে ছুটে যায়। জীবনের প্রতিটি সাফল্যের পেছনেও থাকে দীর্ঘ প্রতীক্ষা। বীজ যেমন মাটির অন্ধকারে অপেক্ষা করে ফুল হওয়ার জন্য, তেমনি মানুষও প্রতীক্ষা করে নিজের সময়ের জন্য। অপেক্ষার সেই প্রহরগুলোই একদিন মানুষকে শক্ত করে তোলে। তাই প্রতীক্ষা মানেই জীবনের প্রতি বিশ্বাস রাখা, কারণ যে রাত সবচেয়ে দীর্ঘ হয় তার পরেই আসে সবচেয়ে সুন্দর ভোর। জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তিগুলো প্রায়ই দীর্ঘ প্রতীক্ষার প্রহর পেরিয়ে আসে। শুভেচ্ছায় শ্রাবন্তী দেবনাথ, হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখলেন।

পরের চিঠি আশিস চক্রবর্তী শ্রীকৃষ্ণপুর দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। হৃদয়ে সুপ্রাত্যহিকে প্রতীক্ষার প্রহরে আমরা থাকি সদা আশা নিরাশার দোলায়িত ছন্দে। মনে হয় ওই সময় সব্বাই এক একটি পেন্ডুলাম, তবে আশার দিকে দোলনটা একটু বেশি বেশি মনে হয়। মনে অহরহ কাজ করে এক অদ্ভুত দ্বন্দ্ব। কলেজের গণ্ডি অতিক্রম করে স্কুলে চাকরির প্রথম ইন্টারভিউয়ের কথা আজ বেশ মনে পড়ে। ইন্টারভিউয়ের পরে আমি প্রত্যাশা করেছিলাম বোধহয় বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে নিয়োগপত্র পাব। বাবা বলেছিলেন, অল্প বয়স তোমার, ফার্স্ট চান্স মাত্র, এত আশা করতে নেই। সব বুঝেও বারান্দায় বসে দিনের পর দিন পিয়ন কাকুর আগমন প্রতীক্ষা করেছি। একদিন তো আবেগ সংযত করতে না পেরে পিয়ন কাকুকে জিজ্ঞাসা করেছিলাম, কাকু কোনো চিঠি আছে? কই না তো। মনটা হতাশায় ভরে গেল। পরের দিন ফের প্রতীক্ষা আমার। একদিন অবশেষে পিয়ন কাকুর হাতে পেলাম নিয়োগপত্র। সেদিন কি আনন্দ! প্রতীক

লেখার প্রহরের সুন্দর অবসান, এমন আনন্দ সত্যিই অনির্বচনীয়। হ্যাঁ, সারা জীবন চাতক পাখির মতো কত কিছুর জন্য আমরা প্রতীক্ষা করি। কখনো প্রতীক্ষার অবসানে ঘটে প্রাপ্তি, কখনো অপ্রত্যাশিত অপ্রাপ্তি। যাই ঘটুক না কেন, প্রহরগুলো যাপন করা বড্ড কষ্ট। যাক, তোমাকে একটা মিষ্টি গল্প বলে শেষ করছি। বছর দুয়েক আগে আমার শ্রীমতী নার্সারি থেকে কিনে এনেছিলেন একটি চাঁপা আর জামরুল গাছের চারা। বিদ্রুপ করে বলেছিলাম চারা গাছ রোপণ করো, কিন্তু মা ফল এসেও কদাচন। কিন্তু এক বছরের পর চারা গাছগুলো কেমন তত্তরিয়ে বেড়ে উঠেছিল। গাছগুলোকে দেখে প্রত্যাশা করেছিলাম চাঁপা গাছ এ বছরই ফুল উপহার দেবে, কিন্তু কোথায় ফুল, প্রতিদিন উঁকি মারি কিন্তু দেখা যায় না। জামরুল গাছটিও পুষ্প পল্লবে শোভিত, কিন্তু ফলের দেখা নেই। পর্যবেক্ষণ করি, উঁকি মারি, এক বছর কেটে গেল। এবার বসন্তে চাঁপা আর জামরুল বোধহয় পরস্পর কানাকানি করে কি যেন কথা বলল। মে মাসের শুরুতে চাঁপা ফুল তার সৌরভ ছড়াল, আর জামরুল প্রতিযোগিতায় চাঁপাকে হারিয়ে দারুণ সুস্বাদু ফল উপহার দিল। কি আনন্দ! প্রতীক্ষার প্রহরগুলো আজ কেমন যেন মিষ্টি মনে হয় প্রাত্যহিকী। শুভেচ্ছান্তে আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর।

আবারও পশ্চিম মেদিনীপুরের চিঠি আমার হাতে। লিখেছেন নিতাই বিনোদ পারিয়া, গ্রাম ও ডাকঘর বোড়াই, জেলা পশ্চিম মেদিনীপুর। প্রিয় প্রাত্যহিকী, বুনো শ্যাওড়া ঘেরা কীর্তনিয়া ঘাটের অদূরে ঝাঁকড়া যজ্ঞ ডুমুরের ছায়ায় আজও ঠায় বসে আছে শফিউদ্দিন। দৃষ্টিতে তার অপার শূন্যতা, সুবর্ণরেখা এখানে তার করাল বিস্তৃতি নিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। সেই মোহনায় চোখ পড়লে যে কারোরই বুক অজানা আশঙ্কায় ছ্যাঁত করে ওঠে। কীর্তনিয়ার ওধারের পাড় অতি কষ্টেও দৃষ্টির নাগাল পায় না। চিল যেখানে ছোট্ট কালো বিন্দুর মতো পাক খায় আকাশে, সেখানে ধোঁয়ার মতো এক টুকরো হঠাৎ মেঘের মৃদু সন্তরণ দেখে শিউরে ওঠে সফি মিয়া। আরো জোরে নাতিকে জাপটে ধরে। জরিনার অসহায় মুখটা ভেসে ওঠে নিমেষে, তোমার পায়ে পড়ি বাপ, অসমানরে আর ঘাটের ওদিকে নিয়ে যেও নি, ও গেলে আমি কারে নিয়ে বাঁচবো বাপ। সফি মিয়া জরিনার হাহাকার বোঝে, তবু অবুঝ আকাঙ্ক্ষায় রোজ গিয়ে বসে যজ্ঞ ডুমুরের তলায়। ওসমানের চুলে বিলি কাটতে কাটতে কত কি আকাশ পাতাল ভেবে সময় গুজরান করে। একসময় ওসমান ঠাউরদার কোল থেকে মুখ তুলে দূরের দিকে আঙুল দেখিয়ে বলে, ওই তো ট্রলার আসছে ঠাউরদা, দেখছো নি কত কত ইলশা নিয়ে ট্রলার আসছে এদিকে। সফি মিয়া আনন্দে দুচোখ বুঝে ফেলে, বোঝা চোখে স্পষ্ট দেখে তার ছেলে রফিক আসছে বঙ্গোপসাগরের মস্ত মস্ত ঢেউয়ের মাথায় চড়ে। অনেকদিন পর রফিকের ঢ্যাঙা শরীরের আষ্টে গন্ধ নাকে এসে লাগে সফি মিয়ার। মনে মনে হাঁক পাড়ে, জলদি আয়রে রফিক বাপের এই শূন্য কোলটাতে, তোরে ছাড়া কাকে নিয়ে বাঁচবো বল দেখি। ঠিক তখনই যজ্ঞ নুমুরের ঝাঁকড়া মাথা ছেড়ে উড়ে যায় এক ঝাঁক শকুন।

0: লিখলেন নিতাই বিনোদ পারিয়া, গ্রাম ও ডাকঘর বোড়াই, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।
1: ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে ডাক্তার সুবল দাস লিখছেন। দিশারি প্রাত্যহিকী, প্রতীক্ষার প্রহর জীবজগতের এক অবিচ্ছেদ্য অধ্যায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন থাকে কারো প্রতীক্ষায়। প্রতিটি জীবনের বাঁকে বাঁকে প্রতীক্ষার প্রহর মিশে থাকে। এই প্রহরগুলোর রূপ ও রং বড় বৈচিত্র্যময়। কখনো প্রতীক্ষার সঙ্গে মিশে থাকে বুক কাঁপানো উদ্বেগ, যেমন পরীক্ষার ফল প্রকাশের আগে পরীক্ষার্থীর বিনিদ্র রাত। আবার কখনো কোনো প্রতীক্ষায় ঝিলিক দেয় অনাবিল আনন্দ, যেমন চাতক পাখির মেঘের জন্য অপেক্ষা, কিংবা দীর্ঘ প্রবাস যাপন শেষে যে মুহূর্তে সন্তান মায়ের কোলে ফিরে আসে। কিছু প্রতীক্ষা গ্রীষ্মের ঝড়ের মতো ক্ষণস্থায়ী ও সংক্ষিপ্ত হয়, যা নিমেষেই ফুরিয়ে যায়। আবার কিছু প্রতীক্ষা বড় দীর্ঘ হয়, যেন মরুভূমির এক অন্তহীন বালুকাময় পথ। হাসপাতালের করিডোরে প্রিয়জনের আরোগ্যের প্রতীক্ষায় কাটানো প্রতিটি প্রহর যেমন একটি যুগের মতন ভারী মনে হয়, তবে মনের গভীরে চিরন্তন এক প্রশ্ন জাগে, সব প্রতীক্ষার কি আদেও অবসান হয়? নদীর সব ধারা যেমন সাগরে পৌঁছায় না, তেমনি জীবনের সব প্রতীক্ষার মধুর সমাপ্তি ঘটে না। কিছু প্রতীক্ষা আজীবন অপূর্ণ থেকে যায়, ঝরে পড়া শিউলি ফুলের মতো। তবুও প্রতীক্ষাই আমাদের বাঁচিয়ে রাখে, ধৈর্য ধরতে শেখায়। প্রতীক্ষা আছে বলি পাওয়ার আনন্দটা এত বেশি মধুর ও আকর্ষণীয় মনে হয়। অন্ধকার রাতের শেষে যেমন উষার আলো ছড়ায়, তেমনি জীবনের এই প্রতীক্ষার প্রহরগুলোই আমাদের নতুন ভোরের স্বপ্ন দেখায়। শুভকামনায় ডাক্তার সুবল দাস, ক্রান্তিহাট জলপাইগুড়ি।
0: আপনাদের পাঠানো চিঠি মন ছুঁয়ে যাচ্ছে প্রত্যেকটা চিঠি। পরের চিঠি লিখছেন গোলক বিহারী মাঝি, বৈদ্যপুর টিয়া মুর্শিদাবাদ থেকে। বন্ধু প্রাত্যহিকী, জন্ম মৃত্যুর সীমায় সীমায়িত মানব জীবন যেন প্রতীক্ষার এক সমবায়। আজকের দিনে প্রতীক্ষার প্রহরের অনেকটা শুষে নিয়েছে হাতের ওই মুঠো ফোন, কিন্তু মনের কি দ্বিমুখী বিপরীত আচরণ দেখো। আমি যখন মেডিটেশন করতে চাই, তখন সে চড়াই পাখির মতো ফুরুত ফুরুত করে উড়ে বেড়াতে চায়, কিছুতেই তাকে সংহত করতে পারি না। আবার আমাকে যখন প্রতীক্ষার প্রহর গুনতে হয় বাসস্টপে, রেল স্টেশনে, এয়ারপোর্টে, হাসপাতালে কিংবা শ্মশানে, তখন কিছুতেই প্রতীক্ষিত বিষয় থেকে মনকে টেনে হিঁচড়ে নড়াতে পারি না, আঠার মতো সেখানেই লেপ্টে থাকতে চায়। তখন প্রতীক্ষার প্রহর অসহ্য অসহ্য মনে হয়। কখনো যদি সামনের প্রবহমান চলচ্ছবির স্রোতে মনকে ভাসিয়ে দিতে পারি, তখন প্রতীক্ষার প্রহর আপনিই ছোট হয়ে আসে, তখন মন একেবারে প্রজাপতি। তবে প্রিয়জনের আরোগ্য লাভের জন্য কিংবা আসন্ন প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলার জন্যে প্রতীক্ষার রুদ্ধশ্বাস প্রহর গোনা বড়ই করুণ আর ভয়ঙ্কর। প্রতীক্ষার প্রহর অনেক ক্ষেত্রেই বিকাশ বা প্রকাশের প্রস্তুতি পর্ব, ধৈর্য ধরে তাকে যথাযথ মূল্য ধরে দিতে হয়, অন্যথা হলেই বিপদ। মাঠে মাঠে বীজ বুনে চাষি জানে সোনালী ফসলের জন্য অপেক্ষা করতে, সন্তান সম্ভবা মা দুরু দুরু বুকে স্বপ্ন সাজাতে সাজাতে অনাগত সন্তানের ভূমিষ্ঠ হওয়ার প্রতীক্ষা প্রহর গুনে অনন্য।

0: সুসময়। আবার চাকুরি প্রার্থী নিয়োগপত্র হাতে পাওয়ার প্রতীক্ষা নানা বিপরীত ঘূর্ণাবর্তের জন্যে সবরের প্রতীক্ষা হয়েই থেকে যায়। আবার এক নতুন প্রতীক্ষার প্রহর দণ্ড পল অনুপল গোনা শুরু হয়। কারণ মানুষ প্রকৃতির সন্তান, প্রকৃতি জানে প্রতীক্ষার মূল্য। শতবর্ষ ধরে একটি পুষ্পের কলি ফুটাবার তরে চলে তার ধীর আয়োজন। পেশেন্স ইজ বেটার বাট ইটস ফ্রুইট ইজ সুইট। সকল প্রতীক্ষার প্রহর ফলপ্রসূ হোক এই প্রত্যাশায় গোলক বিহারী মাঝি বৈদ্যপুর টিয়া মুর্শিদাবাদ থেকে লিখলেন।
1: বালিগুড়ি তারকেশ্বর হুগলি থেকে লিখেছেন ক্যামিলিয়া সাহা। প্রিয় প্রাত্যহিকী, প্রতীক্ষার প্রহর মানুষের জীবনের এক গভীর ও অনুভূতিপূর্ণ অধ্যায়। জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ কোনো প্রিয় জিনিস, প্রিয়জন বা শুভ সংবাদ পাওয়ার আশায় অপেক্ষা করে। প্রতীক্ষা কখনো আনন্দের, কখনো দুঃখের, আবার কখনো মিশ্র অনুভূতির। মানব জীবনে প্রতীক্ষার গুরুত্ব অনেক। একজন ছাত্র পরীক্ষায় ফলাফলের জন্য অপেক্ষা করে, একজন রোগী সুস্থতার আশায় থাকে, একজন কর্মপ্রার্থী চাকরির আশায় দিন গোনে, আবার কখনো কোনো পরিবার অপেক্ষা করে প্রিয়জনের ফিরে আসার জন্য। প্রতীক্ষা মানুষের মনকে শক্তিশালী করে, ধৈর্যশীল হতে শেখায় এবং জীবন সম্পর্কে গভীর উপলব্ধি করে তোলে। আধুনিক যুগে মানুষ দ্রুত ফল পেতে চায়, কিন্তু জীবনের অনেক বড় অর্জন সময় নিয়ে আসে। অনেক সময় দীর্ঘ অপেক্ষার পর যখন কাঙ্ক্ষিত ফল মেলে, তখন তার আনন্দ ও মূল্য অনেক বেড়ে যায়। অতএব প্রতীক্ষার প্রহর শুধু সময় হিসেব নয়, স্বপ্ন, ধৈর্য ও আশার প্রতীক। জীবনের কঠিন বাস্তবকে বুঝতে সাহায্য করে, তা এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। লিখেছেন ক্যামিলিয়া সাহা, গ্রাম ও ডাকঘর বালিগুড়ি তারকেশ্বর হুগলি থেকে।
0: পরের চিঠি লিখছেন শিখা মজুমদার, নবগ্রাম কোন্নগর হুগলি থেকে। প্রিয় প্রাত্যহিকী, বসে আছি নার্সিংহোমের ওয়েটিং রুমে। অপারেশন থিয়েটারে অপারেশন চলছে বোনের, ছোট বোন। হঠাৎ মাথা ঘুরে গেছে, পা টলমল, ভেবেছিলাম গ্যাস হয়েছে, কিন্তু মুখ বিকে যাচ্ছে দেখা গেল। তড়িঘড়ি নার্সিংহোমে ছুটলাম। ডাক্তার বললেন যে নার্ভ দিয়ে ব্রেনে রক্ত চলাচল করে সেখানেই রক্ত জমাট বেঁধে গেছে, অপারেশন করতে হবে, তবে সাকসেস চান্স 50-50। সে যে কি টেনশন, সবখানে শোনা যায় টেনশন করবেন না, কিন্তু এরকম অবস্থায় কি আর করি। সারা শরীর জুড়ে শিহরণ, কি হবে কি হবে। বোনের ছেলের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ফাল্গুনেও দারুণ শীত করছে, আমার গলা শুকিয়ে আসছে, মনে হচ্ছিল আমারও সেরিব্রাল অ্যাটাক হবে এবার। খুলে গেল দরজা, ডাক্তারবাবু বেরিয়ে এলেন, বললেন ঠিক আছে, কিছু পরে বেড়ে দেওয়া হবে, তবে কথা বলা যাবে না এখন। আর কথা, শিথিলতা সারা শরীরে, পা কাঁপছে, বেড পর্যন্ত যেতে পারলে হয়। লিখলেন শিখা মজুমদার, নবগ্রাম কোন্নগর হুগলি থেকে।

0: এইভাবেই আমাদের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক সময় কিছু না কিছুর প্রতীক্ষা থেকেই থাকে, তাই তো? আর সেই প্রতীক্ষা আমাদের থাকবেই সারা জীবন।
1: আর সেই প্রতীক্ষা কখনো কখনো নিয়ে আসে এক অনাবিল আনন্দের স্বাদ, আবার কখনো কখনো আমরা আশায় থাকি। নিরাশার কথা একদমই বলবো না, আশাতেই তো জীবন।
0: আশাবাদী আমরা, আর আমরা প্রত্যেক দিন অপেক্ষায় থাকবো, প্রতীক্ষায় থাকবো আপনাদের চিঠির। আর মে মাসের দ্বিতীয় পক্ষের বিষয় জেনেই গেছেন, চিঠি পাঠান আমাদের ঠিকানা। আর এখন জেনে নেব আজকের আবহাওয়া কি বলছে।
1: জানিয়ে দিই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশ, আর্দ্র এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৭%, সর্বনিম্ন ৬৪%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর।
0: সুতরাং সকলে ভালো থাকুন, সচেতন থাকুন আর আনন্দে থাকুন
1: এবং সুস্থ থাকুন।
0: অবশ্যই। আজকের সঙ্গে ছিলাম আমি কার্তিক ঘোষ,
1: আমি নীলিমা সাঁতরা।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন, কলকাতাতেও সফর করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানান সে দেশের বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি। শ্রীমোদীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি পরে সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক বৈঠক করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-19 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনাও করা হবে। এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওতে যাবেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল নরওয়ের রাজধানী অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাদের পারস্পরিক সহযোগিতা রূপান্তর করবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতের আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি নর্ডিক রাষ্ট্রের সঙ্গে ভারত তার পারস্পরিক সম্পর্কের বিকাশ ঘটাবে। তিনি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টন ফ্রস্টডটির, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে গবেষণা ও স্টার্ট আপ ইকোসিস্টেম সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে।
2: অক্টোবর 2025 সে নরওয়ে, আইসল্যান্ড আর অন্য একটা দেশকে সাথ হামনে ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট লাগু কিয়া।

0: और कुछ ही महीने पहले हमने भारत यूरोपियन यूनियन फ्री ट्रेड एग्रीमेंट किया, जिसमें डेनमार्क, फिनलैंड और स्वीडन भी भागीदार है। इन महत्वाकांक्षी ट्रेड एग्रीमेंट से हम भारत और नॉर्डिक देशों के साथ संबंधों में एक नए स्वर्णिम युग की शुरुआत करने जा रहे हैं।
1: প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়া সংঘাতে বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদ বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
0: আজ হাম সবনে মিলকর গ্লোবাল ইস্যুস পর ভি বিচার সাজা কি বৈশ্বিক তনাব আর সংঘর্ষ কে ইস দৌর মে ভারত আর নর্ডিক দেশ সাথ মিলকর এক রুলস বেসড গ্লোবাল অর্ডার কো বল দেতে রহেঙ্গে আর ইউক্রেন হো या वेस्ट एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के प्रयासों का समर्थन करते रहेंगे। हम इस बात पर सहमत है कि मल्टीलेटरल इंस्टीट्यूशंस का रिफॉर्म आवश्यक भी है और अर्जेंट भी है, और टेररिज्म पर भी हमारा क्लियर और यूनाइटेड स्टैंड है, नो कॉम्प्रोमाइज, नो डबल स्टैंडर्ड।
1: মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। এটি তার প্রথম ভারত সফর। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, 4 দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুরে যাবেন রুবিও। তার এই সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়ে কথা হবে। 26 মে নতুন দিল্লিতে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মার্কিন বিদেশ সচিব। উল্লেখ্য, ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর সদস্য। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। এখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা পরিচালিত হোলোবক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতির ডক্টর এপিজে আব্দুল কালামের মূর্তি স্থাপন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জেনেভায় আয়োজিত 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংহতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবছর সম্মেলনের মূল ভাবনা, বৈশ্বিক স্বাস্থ্য পুনর্গঠন, একটি যৌথ দায়িত্ব বা রিশেপিং গ্লোবাল হেলথ শেয়ার রেসপন্সিবিলিটি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত জুড়ে 1,85,000-এর বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে। এর ফলে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হয়েছে। পরে শ্রী নাড্ডা ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিয়ানপো টান্ডিন ওয়াংচুক এবং নেপালের নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী নিশা মেহতার সঙ্গে বৈঠক করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটির গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তাকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। লোকসভার সদস্যদের মধ্যে রয়েছেন কমলজিৎ সেহরাওয়াত, বৈজয়ন্ত পাণ্ডা এবং ডক্টর নিশিকান্ত দুবে। অন্যদিকে রাজ্যসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিনোদ শ্রীধর, তাওড়ে সুজিত কুমার এবং উজ্জ্বল দেওয়ারানিকাম। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে এই কথা বলেন। তিনি এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের দপ্তর ধ্বংস করা হয়েছে বলে জানান। এর আগে গত সপ্তাহে মার্কিন ও নাইজেরীয় বাহিনীর এক যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের সিনিয়র কমান্ডার আবু বিলাল আল মিনুকি সহ বেশ কয়েকজন সন্ত্রাসবাদী নিহত হয়। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11:00 থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা পৌরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। রেলমন্ত্রক জানিয়েছে, উত্তর রেলওয়ের দিল্লি পালওয়াল রুটে নতুন দিল্লি জাংশন কেবিন সেকশনে কভচ 4.0 সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনের তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কভচ সুরক্ষার আওতায় চলে এলো। তুগলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন এবং তিলক ব্রিজ এই চারটি স্টেশনে ট্রেন কোলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম বা ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্কের 99.6% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশের সম্পূর্ণভাবে বৈদ্যুতিকরণ করা হয়েছে। এর ফলে ভারত ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি উন্নত দেশের থেকে এগিয়ে গেছে। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা DGCA অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানে DGCA আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফুয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাতিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলোডোনিয়ামের উপস্থিতি পাওয়া যাওয়ার পর এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত তৃতীয় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে সন্ধে 7:30। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার কলকাতায় হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে পর্যালোচনা করতে আজ জেলা সফরে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দুটি বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণায় রাজনৈতিক চাপানোতে শুরু। রাজ্য সরকার আন্তর্জাতিক পর্যায়ে সফল রাজ্যের ক্রীড়াবিদদের জন্য আর্থিক পুরস্কার বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী পয়লা জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদন কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দপ্তর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকায় সমস্ত উপভোক্তাকে স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। তবে এসআইআর 2026 মৃত, স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে এই সুবিধা বন্ধ হবে। যদিও

0: যাদের মামলা এখনও এসআইআর ট্রাইব্যুনালে বিচারাধীন অথবা যারা সিএ এর জন্য আবেদন করেছেন তাদের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তারা প্রকল্পের সুবিধা পেতে থাকবেন বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের ওবিসি তালিকায় থাকা 66টি শ্রেণীকে 7% সংরক্ষণের আওতায় রাখা হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 22 মে 2024 সালের রায়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 2010 সালের আগে রাজ্যের ওবিসি তালিকাভুক্ত 66টি শ্রেণীকে সংবিধানের 16(4) অনুচ্ছেদের অধীনে সংরক্ষণের সুবিধা থেকে বাদ দেওয়া হয়নি। তবে ওবিসি ক্যাটাগরি এর জন্য 10% এবং ওবিসি ক্যাটাগরি বি এর জন্য 7% সংরক্ষণের যে ব্যবস্থা চালু ছিল তা আদালত বাতিল করে দেয়। এরপরেই নতুন করে সংরক্ষণের হার নির্ধারণ করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে এই 66টি শ্রেণীর জন্য মোট 7% সংরক্ষণ কার্যকর হবে। তালিকায় কাপালি, বৈশ্য, কাপালি, কুর্মি, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, নাপিত, যোগীনাথ, গোয়ালা গোপ, ময়রা, বাড়ুইজীবী, মালাকার, জোলা, তাঁতি, ধানুক, কেওড়ি, রাজু, করণী, কাহার, বেটকার, নিউয়ার, থামি, যোগী, ধীমল, গঙ্গ, তুরহা, নস্যা, শেখ সহ একাধিক সম্প্রদায়ের নাম রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আজ জেলা সফরে যাচ্ছেন। সকাল 10টায় কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার জেলা শাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজই তার কলকাতায় ফেরার কথা। বিকেলে তিনি বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে একটি বৈঠক করবেন। আগামীকাল তার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। রাজ্য সরকার প্রথম দফায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে চা শহরকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার পৌরোহিত্যে গতকাল নতুন দিল্লিতে আয়োজিত বৈঠকে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিতা পাল যোগ দেন। পরে তিনি বলেন, এই প্রকল্পে দক্ষিণবঙ্গের দুর্গাপুর, আসানসোল ও উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং শহরকে যুক্ত করা হবে। এই জন্য কেন্দ্র রাজ্যকে 200 কোটি টাকা দেবে বলে তিনি জানান। এই প্রকল্পে চা শহরকে প্লাস্টিক মুক্ত করা ছাড়াও পরিচ্ছন্নতায় জোর দেওয়া হবে। রাজ্যে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক পদে 3 IAS এর নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু, এই তিনজনের নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে। তিনজনই অভিজ্ঞ এবং নির্বাচন পরিচালনায় প্রশাসনিক কাজে দক্ষ বলে তাদের নাম বিবেচনায় আনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দুটি বাড়ির একাংশ ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন ও কালীঘাট রোডে তার মায়ের নামের বাড়ির বেআইনি অংশ 7 দিনের মধ্যে নিজেদের তরফ থেকেই ভাঙতে নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে তা না হলে পুরসভাই ওই কাজ করবে এবং ভাঙার খরচও তাদের দিতে হবে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। আজকের প্রসঙ্গ, কবির পক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল EIR News কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। ভোট গ্রহণ করা হবে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় থাকছে 35টি কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা 24 মে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে গতকাল জানিয়েছেন।
1: আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরো বেশি বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21 মে যে রিপল আছে সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।
0: এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। দলের বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, জাহাঙ্গীর খান কোনো ভয়ের কাছে নথি স্বীকার করল কিনা তা দল খতিয়ে দেখবে।
2: আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয় পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকে গা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস বস বস বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়।
0: সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 28টি ভোট গ্রহণ কেন্দ্রের 99% ভোট কারচুপি করেছিল।
3: ফলতা বিধানসভা উপনির্বাচনে লেজ গুটিয়ে প্রার্থীপদ প্রত্যাহার ঘোষণা করলেন তথাকথিত অভিষেক ব্যানার্জির সেনাপতি জাহাঙ্গীর। 24-এর লোকসভা নির্বাচনে এখানে বিরোধীদেরকে কোন প্রচার, মিটিং, পোলিং এজেন্ট, ভোট কিচ্ছু করতে দেওয়া হয়। এখন দাঁড়িয়ে যখন বিজেপি সরকার এসছে, আমরা দেখছি কিভাবে তৃণমূল একেবারে মোমবাতির মতো গুলে শেষ হয়ে যাচ্ছে।
0: ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করার পর গতকাল দলের বিধায়কদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বৈঠক করেন। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৈঠকে জাহাঙ্গীর খানকে নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। দলকে বিড়ম্বনা ফেলায় তাকে বহিষ্কারের দাবি তোলেন কয়েকজন বিধায়ক। শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং বিধাননগর পুর এলাকার একাধিক নিয়োগ ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুরসভার কাউন্সিলর ও এমআইসি দেবরাজ চক্রবর্তীকে গতকাল সিআইডি আটক করেছে। রাজ্য সরকার আন্তর্জাতিক পর্যায়ে সফল রাজ্যের ক্রীড়াবিদদের জন্য আর্থিক পুরস্কার বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, বাংলার কোনো ক্রীড়াবিদ অলিম্পিকে স্বর্ণপদক জিতলে 8 কোটি, রৌপ্য পদকের জন্য 6 কোটি এবং ব্রোঞ্জ পদকের জন্য 4 কোটি টাকার পুরস্কার মূল্য প্রস্তাব দেওয়া হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 9:15।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত নূতন সেনের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন নূতন সেনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন জানা অজানা।

0: জানা অজানায় বিশ্বজোড়া মৌমাছি, বলছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
1: আন্তন ইয়ানশা 1734 সালের 20 মে স্লোভেনিয়ায় জন্ম নেওয়া এই মানুষটিকে বলা যেতে পারে আধুনিক মৌমাছি পালনের জনক। স্লোভেনিয়া এমন একটি দেশ যেখানে মৌমাছি পালন শুধু একটি পেশা নয়, সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অঙ্গ। মৌমাছি পালকদের পরিবারে বেড়ে ওঠা ইয়ানশা এই পুরনো অভিজ্ঞতা নির্ভর চর্চাকে একটি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রূপান্তরিত করলেন। তিনি এমন একটি উন্নত মৌচাক তৈরি করলেন যেখানে মৌমাছিরা আরও সুচারুভাবে বাস করতে ও কাজ করতে পারে। শুধু তাই নয়, তিনি অন্যদেরও শেখালেন কীভাবে মৌমাছির যত্ন নিতে হয়, টেকসইভাবে, দায়িত্বের সাথে। তার মূল দর্শনটা ছিল এই রকম, মৌমাছিরা জোর বা চাপে নয়, সহযোগিতা আর সাদৃশ্যের মধ্যে দিয়ে বাঁচে এবং কাজ করে। এই ভাবনাটাই আজকের মৌমাছি পালন বিজ্ঞানের মূল ভিত্তি। তার জন্মদিনই বিশ্ব মৌমাছি দিবস। এটা শুধু একটা তারিখ নয়, একটা দর্শনের স্মরণ। বেশিরভাগ মানুষ মৌমাছির কথা শুনলেই মধুর কথা ভাবেন, কিন্তু আসল ব্যাপারটা অনেক বড়। মৌমাছিরা প্রকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরাগায়নকারীদের একটি। ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করতে গিয়ে তারা এক ফুল থেকে পরাগ বহন করে অন্য ফুলে নিয়ে যায়। আর এই সামান্য কাজটির উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর বন, জঙ্গল, খামার, বাগান এবং গোটা খাদ্য ব্যবস্থা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাব অনুযায়ী পৃথিবীর 75%-এরও বেশি খাদ্য ফসল কোনো না কোনোভাবে পরাগায়নের উপর নির্ভরশীল। ফল, সবজি, বাদাম, তেলবীজ, এমনকি কফি, এ সব কিছুরই মৌমাছিদের এই নীরব পরিশ্রমের ফসল। আমাদের দেশের কথাই ধরা যাক, সরিষা, সূর্যমুখী।

আমলখি, আম, আপেল, ঢ্যাঁড়স, বেগুন, এমনকি অনেক ডালশস্যও পরাগায়ন ছাড়া ঠিকমতো উৎপাদিত হবে না। শুধু কৃষিতেই নয়, মৌমাছিরা বনের গাছপালাকেও বাঁচিয়ে রাখে, যা থেকে মেলে বিশুদ্ধ বাতাস, পরিষ্কার জল আর উর্বর মাটি। গ্রামীণ জীবনেও মৌমাছি পালন অনেকের রুটি রুজির পথ। মধু, মোম আর অন্যান্য মৌজাত পণ্য বিক্রি করে অনেক পরিবার

0: বিশেষত নারীরা এতে স্বনির্ভর হওয়ার সুযোগ পান। এক কথায় মৌমাছি শুধু মধু তৈরি করে না, এই ছোট্ট প্রাণীটা যেন গোটা জীবনচক্রের নীরব রক্ষক। প্রতি বছর 20শে মে পালিত হয় বিশ্ব মৌমাছি দিবস। দিনটা বেছে নেওয়া হয়েছে আন্তন ইয়ানশার জন্মদিনকে সম্মান জানাতে। স্লোভেনিয়া সরকার এবং আন্তর্জাতিক মৌমাছি পালন সংস্থা অ্যাপিমন্ডিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে ঘোষণা করে। 115টি দেশের সমর্থনে 2017 সালের ডিসেম্বরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর 2018 সাল থেকে প্রথমবারের মতো বিশ্বজুড়ে দিনটি উদযাপিত হতে শুরু করে। এই দিবসের প্রয়োজনীয়তা এখন আগের থেকে অনেক বেশি, কারণ বিশ্বজুড়ে মৌমাছির সংখ্যা কমছে, আবাসস্থল নষ্ট হওয়া, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, জলবায়ু পরিবর্তন, একক ফসলের চাষ আর আক্রমণাত্মক প্রজাতির বিস্তার এর জন্য দায়ী। মৌমাছি কমে গেলে পুরো বাস্তুতন্ত্র দুর্বল হয়ে পড়ে, গাছের প্রজনন বাধাগ্রস্ত হয়, কৃষি উৎপাদন কমে যায়। এই প্রেক্ষাপটেই 2026 সালের বিশ্ব মৌমাছি দিবস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এবছরের থিম হল বি টুগেদার ফর পিপল অ্যান্ড দ্য প্ল্যানেট, আ পার্টনারশিপ দ্যাট সাস্টেইনস আস অল, অর্থাৎ মানুষ ও মৌমাছির সেই চিরন্তন অংশীদারিত্বকে উদযাপন করা যা হাজার হাজার বছর ধরে মানবজাতির খাদ্য, জীবিকা আর সংস্কৃতিকে ধরে রেখেছে। এই থিমে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে কিভাবে ঐতিহ্যগত জ্ঞান আর আধুনিক প্রযুক্তি একসাথে কাজে লাগিয়ে মৌমাছি পালনকে আরও আধুনিক করা যায় এবং কিভাবে গ্রামীণ মানুষদের, বিশেষত নারী ও তরুণদের এই কাজে যুক্ত করা যায়। এবছরে বিশ্ব মৌমাছি দিবস আরও দুটি আন্তর্জাতিক বর্ষের সাথে সম্পৃক্ত। 2026 সাল একদিকে চারণভূমি ও পশুপালন বর্ষ এবং নারী কৃষক বর্ষ, তাই এবারের আলোচনায় শুধু মৌমাছি নয়, গ্রামীণ জীবনে মৌমাছি পালনের ভূমিকা এবং নারীর ক্ষমতায়নে এর অবদানও বিশেষ জায়গা পাচ্ছে। সব মিলিয়ে এবারের বিশ্ব মৌমাছি দিবস আমাদের একটাই কথা মনে করিয়ে দেয়, মৌমাছিদের ভবিষ্যৎ আর আমাদের ভবিষ্যৎ আসলে একই সুতোয় বাঁধা।
1: বিশ্বজোড়া মৌমাছি শুনলেন, জানাও জানায় বললেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা, এখন আধুনিক গান শুনবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গানের গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।

সুধীন দাশগুপ্তের কথায় এই গানটি শুনলেন। শেষ গানটি মিল্টু মুখোপাধ্যায়ের কথায় শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: আধুনিক গান শুনলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিস্তৃত বাঙালি পর্যায়ে কথিকায় আজ শুনবেন কর্নেল সুরেশ বিশ্বাসের কথা, বলছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়।
1: ছেলেবেলা থেকেই সে ছিল দামাল, ভয় কাকে বলে তা জানত না। ডাকাবুকো শব্দটাও যেন যথেষ্ট নয়, শুধু অসম সাহসী নয়, সে ছিল অসীম সাহসী। অসম্ভব ডানপিটে, খেলাধুলোয়, শরীরচর্চায় সবেতেই দড়, ছেলেদের দলে বিনা বাক্যব্যয়ে সেই নেতা। কেমন ডানপিটে একটা গল্প বলি। তখন নেহাতি বালক বয়স, নদিয়া জেলার নাথপুর গ্রামের বাড়িতে দলবল জুটিয়ে ঘুরে বেড়ানো চলছে। নজরে পড়ল গাছের মগডালে এক পাখির বাসা, যাহা দেখা অমনি পেরে আনা চাই, তরতর করে গাছেও উঠে পড়ল আমাদের নায়ক। বাসা হাতের নাগালে এমন সময় ঘটল এক বিপত্তি। গাছের কোটর থেকে ফণা তুলে বেরিয়ে এসেছে এক কেউটে, মাত্র কয়েক হাত তফাতে। সাপটা এগিয়ে এসে প্রথম ছোবলটা দিল বটে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হল। দ্বিতীয় ছোবলটা দেবার আগেই আমাদের নায়ক বাঁ হাতে বিদ্যুৎ বেগে তার গলাটা চেপে ধরল, আর ডান হাতের ছুরির আঘাতে টুটুকরো হয়ে ধড়মুন্ডু আলাদা হয়ে গেল দশ হাতি লম্বা সেই সাপের। এরপর পাখির বাসাটাও অক্ষত পেরে আনল সে। এহেন ডানপিটে ছেলেটিকে কলকাতায় এনে স্কুলে ভর্তি করলেও গোঁড়া বৈষ্ণব ধর্মে দীক্ষিত বাপের সঙ্গে মতের মিল হল না। কিশোর বয়সে ঘর ছাড়ল সে ছেলে, আর বাড়িতে ফিরে যায়নি, এমনকি খ্রিস্টান ধর্মও নিয়ে ফেলেছিল। এই ছেলেটি সুরেশ বিশ্বাস। নামটা অচেনা ঠেকলেও কর্নেল সুরেশ নামে তাকে অনেকেই মনে করতে পারবেন, ঊনবিংশ শতাব্দীর বহু বাঙালি যুবকের আইডল। কলকাতায় স্কুলে ভর্তি হলেও প্রথাগত পড়াশুনো তার ধাতে সইল না। ভবানীপুরের লন্ডন মিশনারি স্কুলের প্রিন্সিপাল অ্যাস্টন সাহেব যথেষ্ট স্নেহ করতেন, ফলে স্কুল ছাড়লেও থাকার জন্য হোস্টেলে জায়গা একটা জুটে গিয়েই ছিল। এরপর হোটেল স্পেন্সেসে চাকরি, বড়মামলুকে পাড়ি, ফের দেশে ফেরা, আবার দেশ ছেড়ে ইংল্যান্ডে চলে যাওয়া, সেখানে কিছুকাল কাটিয়ে সার্কাসের দলের সঙ্গে আর্জেন্টিনা, এবং শেষমেশ সেসব ছেড়ে ব্রাজিলে গিয়ে রাজার সৈন্যবাহিনীতে যোগ দেওয়া। লন্ডনের রাস্তায় প্রথমে খবরের কাগজ ফ্রি করা থেকে শুরু করে ব্রিটেনের শহরতলিতে ঘুরে ঘুরে অ্যান্টিক ওরিয়েন্টাল জিনিস বিক্রি করা হেনও কাজ নেই যা করেননি।

সুরেশ। তারপর যোগ দেন সার্কাসে। গোড়ায় শারীরিক কসরতের খেলা দেখাতেন, শিগগিরই বক্সিংয়ের খেলাও দেখাতে আরম্ভ করলেন সুরেশ। সার্কাসে থাকতে থাকতেই শিখে নিয়েছিলেন বিপজ্জনক এই খেলাটি, যেন তাঁর চরিত্রের সঙ্গে মানানসই। বর্মামুলুকে একবার ডাকাতের খপ্পরে পড়েছিলেন। গল্পটা বলি, অন্ধকার রাতে বাড়ি ফিরছিলেন একলা, তাই বিদেশি দেখে দুই মগদস্যু আক্রমণ করে বসল সুরেশকে, হাতে ধারালো অস্ত্র। প্রথমজনের ছোঁড়া ইয়াব্বড় দা একটুর জন্য ফসকে গেল, সুরেশের গায়ে লাগলো না। অন্য কেউ হলে পালিয়ে যেত, কিন্তু তিনি যে সুরেশ। রুখে দাঁড়িয়ে প্রথম লোকটাকে খেটো রুলের বাড়ি মেরে ধরাশায়ী করে ফেললেন। এদিকে অন্য দস্যুটা তার ওপর ঝাঁপিয়ে পড়ল, গায়ে অসম্ভব জোর। সুরেশ এঁটে উঠতে না পারলেও হাল ছাড়লেন না। বিয়েবাড়ির বরযাত্রীর দল যাচ্ছিল একটা, ধস্তাধস্তির মধ্যে সুরেশের চিৎকার শুনে তারাই ছুটে এলো। ভাগ্যিস, নইলে হয়তো সুরেশের ভবলীলা সেদিনই সাঙ্গ হয়ে যেত। স্কুলের পড়াশোনায় মন ছিল না ঠিকই, কিন্তু খুবই বুদ্ধিমান ছিলেন, বই পড়ার যথেষ্ট আগ্রহও ছিল, নানান পছন্দের বিষয়ে পড়াশোনা করতেন। আর বিলেতে থাকতে বহু ভাষাও শিখে নিয়েছিলেন। স্পেন্সেস হোটেলে যখন কাজ করতেন, জাহাজঘাটায় আসা নানান বিদেশিদের সঙ্গে মিশে ইউরোপীয় আদবকায়দা আর ইংরেজিতে কথা বলাটা বেশ রপ্ত হয়ে গিয়েছিল। ইংল্যান্ড যাবার আগ্রহটা এই সময়েরই। শেষবধি জাহাজের স্টুয়ার্ডের চাকরি নিয়ে কলকাতা ছেড়ে লন্ডনে পাড়ি দেন সুরেশ। একে ভারতীয়, তাই সে সার্কাসে আবার বক্সিংয়ের খেলা দেখায়, ফলে নাম ছড়িয়ে পড়তে খুব বেশি দেরি হয়নি। রিংমাস্টার সুরেশকে লোকে ডাকতে শুরু করল লায়ন টেমার নামে। সার্কাসের মঞ্চে তিনি যখন টান টান হয়ে হিংস্র জন্তুগুলোর সামনে দাঁড়ান, দর্শক অবাক হয়ে যান। এরই মধ্যে এক আশ্চর্য ঘটনা ঘটল। এক সাহেব সার্কাস মালিক জর্জ কার্লো বস্কো নামে একটি হাতি কিনে পড়লেন মহা ফ্যাসাদে। সে হাতি খেলা দেখানো তো দূর, খেতে পর্যন্ত চাইছে না। হয়েছিল কি, যার কাছ থেকে সাহেব হাতিটা কিনেছিলেন, সুরেশচন্দ্র সেখানেই কাজ করতেন, আর এই হাতিটি ছিল তাঁর খুবই ন্যাওটা। সাহেব ধরে পড়লেন সুরেশকে, তাঁর সার্কাসে যোগ দিতে হবে। সুরেশ তখন জার্মানিতে। জার্মানির এক গোঁড়া এবং ধনী পরিবারের মেয়ের সঙ্গে ইতিমধ্যে সুরেশের ভাব ভালোবাসা হয়েছে, সম্পর্ক গড়িয়েওছে অনেক দূর। এদিকে হয়েছে কি, মেয়ের বাড়ির লোকে সে কথা জেনে তো রেগে আগুন, তারা সুরেশের খোঁজ করতে লাগল। ধরতে পারলে আর রক্ষা নেই। সুরেশ 7-5 বিবেচনা করে বুঝলেন, তাঁর মতো চালচুলোহীন গরিব ছেলের সঙ্গে কোনোমতেই সম্পর্ক মেনে নেবে না মেয়েটির বাড়িতে। এদিকে সেখানে থাকলেও প্রাণ সংশয়। বেদনাহত মনে খানিকটা নিরুপায় হয়েই কার্লো সাহেবের প্রস্তাব মেনে নিয়ে সুরেশ ভেসে পড়লেন লাতিন আমেরিকার উদ্দেশ্যে। বছর দুয়েক পর সার্কাস জীবনে ইতি টেনে সুরেশ যোগ দিলেন ব্রাজিলের রাজার ঘোড়সওয়ার বাহিনীতে সাধারণ সৈনিক হিসেবে। এখানেই আলাপ তাঁর হবু স্ত্রী মারিয়ার সঙ্গে। মারিয়ার বাবা ছিলেন শল্য চিকিৎসক। চিকিৎসাবিদ্যায় আগ্রহ ছিল সুরেশের এবং সেনাবাহিনীর সূত্রে রিও ডি জেনেইরোর হাসপাতালে নন কমিশনড অফিসার হিসেবে নিয়োগ ঘটাতে সোনায় সোহাগা। খুব দ্রুত এই বিদ্যায় পারদর্শিতা অর্জন করে ফেলেছিলেন সুরেশ। এরপরই সেই গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল, যাতে সুরেশের অসম সাহসিকতার আরও একবার প্রমাণ মিলে গেল আর তাঁর জীবনের গতিপথ নির্দিষ্ট হয়ে গেল। সারা জীবন নানান বিস্ময়কর কাজকর্ম করে যতই খ্যাতি আসুক, একটি দেশের সৈন্যবাহিনীর পরিচালকের ভূমিকায় সাহস ও নৈপুণ্য দেখানো অনেক অনেক বেশি গৌরবের ও খ্যাতির। সুরেশের ক্ষেত্রে তাই ঘটেছিল। 1889 সাল নাগাদ সুরেশ যোগ দিলেন পদাতিক বাহিনীতে। এবার বন্দুক চালানোর সুযোগ ঘটল। ব্রাজিলের লড়াকু সৈন্যরাও গঙ্গাপাড়ের এই কালো বাঙালি ছোকরাকে সমীহ করেই চলত। ব্রাজিলের নিতেরয়ের যুদ্ধে দারুণ বীরত্বের পরিচয় দিলেন সুরেশ। ছত্রভঙ্গ হয়ে যাওয়া সেনাদের সামলে গুটিকয় সৈনিক নিয়ে শত্রুপক্ষের গোলন্দাজ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে মুখোমুখি লড়াইতে হারিয়ে দিলেন তাদের। এরপর সেনাবাহিনীতে আরও পদোন্নতি হয় তাঁর। 1893 সাল ইতিমধ্যে লেফটেন্যান্ট পদে প্রমোশন হয়েছে। তদ্দিনে তিনি প্রতিষ্ঠিত, সচ্ছল, মারিয়া এবং তার একটি পুত্র সন্তানও হয়েছে। ব্রাজিলে রাজতন্ত্রের অবসান হয়ে প্রজাতন্ত্র কায়েম হয়েছে। সদ্য জন্মানো প্রজাতন্ত্রে এসে লেগেছে তুমুল বিদ্রোহের আঁচ। বিদ্রোহ দমনে সুরেশকে যেতে হলো রণাঙ্গনে। বিদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিয়ে সৈন্যবাহিনীর জিত হলো বটে, কিন্তু সুরেশকে পাওয়া গেল না। সকলে ভাবল সুরেশ মারা গেছেন। বহুদিন

0: দিন বাদে হাসপাতালে মিলল তার খোঁজ। সুস্থ হয়ে নিজের পরিচয় দিলেন সুরেশ, ডাক্তাররাও চিনতে পারেননি তাকে। বাড়ি ছেড়ে যাবার পর কেবল কাকা কৈলাসচন্দ্রের সঙ্গে দেখা হতো, পরে দেশ ছেড়ে গেলেও চিঠিপত্রে তাঁর সঙ্গে যোগাযোগটা ছিলই। সেই চিঠিতেই জানা যায় শেষ জীবনে নানান রকম চিকিৎসাবিদ্যার চর্চা করতেন সুরেশ, তাতে খ্যাতিও আসে। দেশে আর ফিরে আসা হয়নি সুরেশের। অনুমান নিজের অসুখের চিকিৎসায় নানান ওষুধের প্রয়োগে গুরুতর অসুস্থ হয়ে 1905 সালের সেপ্টেম্বর মাসে সুরেশচন্দ্রের মৃত্যু হয়। কর্নেল সুরেশ নামে বেশি পরিচিত হলেও মৃত্যুর কয়েক মাস আগে সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে পদোন্নতি হয়েছিল তাঁর। আদ্যন্ত বর্ণময়, সাহসী, পুরুষকারের প্রতীক এই বাঙালি চরিত্রটিকে আমরা প্রায় ভুলেই গেছি।
1: বিস্তৃত বাঙালি পর্যায়ে কথিকায় আজ শুনলেন কর্নেল সুরেশ বিশ্বাসের কথা, বললেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়, রাগ আহির ভৈরব। তবলায় সঙ্গতে রয়েছেন ইমন সরকার, হারমোনিয়ামে রতন নট্টা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আহির ভৈরব রাগে খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। তবলায় সঙ্গত করলেন ইমন সরকার এবং হারমোনিয়ামে রতন নট্ট। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: প্ল্যাটফর্ম নম্বর 2 তে চলনে ওয়ালি সুপারফাস্ট এক্সপ্রেস কে যাত্রী
1: আমি এখানে
2: দিদি তোকে নয় এটাকে মোবাইলটা চার্জ করতাম
1: বুদ্ধিতে চার্জ দে
3: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে
1: দেখলি
2: বাবা দাঁড়াও আমি পে করছি সিগন্যালই নেই
3: এবার কি করবে
2: আছে তো ফ্রি ওয়াইফাই
1: বোকা সুধরে যা
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই
2: মানে জালিয়া থেকে বলো বাই বাই
3: আরবিআই এ কথা বলে
4: শুরু করো সঠিক ভাবে স্মার্ট হও আর্থিক ভাবে
5: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে হারমোনিয়াম ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে

0: পরের গান মান্না দে এবং বনুশ্রী সেনগুপ্তের দ্বৈত কণ্ঠে।
1: ময়না মতির পথের ধারে দেখা হয়েছিল।
2: আরে না না না, দীপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল।
1: আরে না বাবা না, ময়না

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মোলানি এক যৌথ প্রতিবেদনে বলেছেন, ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। ডিজিসিএ এয়ার ইন্ডিয়া বোয়িং 787-8 বিমানের ফুয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পুনরায় পরীক্ষার নির্দেশ দিয়েছে। এক দেশ এক ভোট নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটি বলেছে, দেশের লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হলে প্রায় 7 লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু সন্ধ্যে 7:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গতরাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেদেশের বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি। শ্রী মোদীর সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পরে তিনি সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-29 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানেরও পর্যালোচনা করা হবে। এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওতেও যাবেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল নরওয়ের রাজধানী অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাদের পারস্পরিক সহযোগিতা রূপান্তর করবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত 1 দশকে এই 2 অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতে আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতেও বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাতে বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
1: আজ হম সবনে মিলকর গ্লোবাল ইস্যুজ পর ভি বিচার সাঝা কি। বৈশ্বিক তনাব আর সংঘর্ষ কে ইস দৌর মে ভারত আর নর্ডিক দেশ সাথ মিলকর এক রুলস বেসড গ্লোবাল অর্ডার কো বল দেতে রহেঙ্গে। আর ইউক্রেন হো या वेस्ट एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के प्रयासों का समर्थन करते रहेंगे। हम इस बात पर सहमत है कि मल्टीलेटरल इंस्टीट्यूशंस का रिफॉर्म आवश्यक भी है और अर्जेंट भी है। और टेररिज्म पर भी हमारा क्लियर और यूनाइटेड स्टैंड है, नो कॉम्प्रोमाइज, नो डबल स्टैंडर्ड।
0: ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যৌথভাবে এক প্রতিবেদনে বলেছেন, দুই দেশের সম্পর্ক কেবল সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। এই সম্পর্ক স্বাধীনতা গণতন্ত্রের মূল্যবোধ এবং ভবিষ্যতের এক যৌথ ভাবনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই নেতা উল্লেখ করেন, উভয় দেশের অর্থনৈতিক গতি, সামাজিক সৃজনশীলতা এবং শতাব্দী প্রাচীন সভ্যতার প্রক্রিয়ার মেলবন্ধনে

এই অংশীদারিত্ব এখন এক নতুন মাত্রা পাচ্ছে। উভয় নেতা বলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দুপক্ষের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করবে। বিমানের মূল সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা DGCA আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ পরীক্ষার নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার এই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়েছে। লোকসভা বিধানসভা একসঙ্গে সম্পন্ন করা হলে প্রায় 7 লক্ষ কোটি টাকা সাশ্রয়, শাসনের দক্ষতা বৃদ্ধি এবং ভারতের GDP 1.6% হারে বাড়তে পারে। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং লোকসভার সাংসদ পিপি চৌধুরী গতকাল সন্ধ্যায় গুজরাটের গান্ধীনগরে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। রেলমন্ত্রক জানিয়েছে, উত্তর রেলওয়ে দিল্লি পালওয়াল রুটে নতুন দিল্লি জংশন কেবিনে সেকশনে কবচ চতুর্থ পর্যায়ে সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনে তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কবচ সুরক্ষার আওতায় চলে এল। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্ক 99.6% বৈদ্যুতিককরণের কাজ সম্পূর্ণ করে এক বড় মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটার বেশি অংশে সম্পূর্ণভাবে বৈদ্যুতিককরণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জেনিভায় আয়োজিত 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংগতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবছরের সম্মেলনের মূল ভাবনা বৈশ্বিক স্বাস্থ্য পুনর্গঠন, একটি যৌথ দায়িত্ব। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত জুড়ে 1,85,000-এরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে। এর ফলে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হবে। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক অবয়ব প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। এখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা পরিচালিত হোলোবক্স প্রযুক্তি। এর আগেই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের অবয়ব স্থাপন করা হয়েছে। আজকের প্রসঙ্গে কবি পক্ষে শুনবেন একটি আলোচনা। বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান, চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11:00 থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। ভোটগ্রহণ করা হবে সকাল 7:00 থেকে সন্ধে 6:00 পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় থাকছে 35টি কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা 24 মে। রাজ্যে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের
প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন

0: এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন, তবে আবেদনকারীর কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন কোনো দপ্তর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। বাংলাদেশের চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থিত ভারতের উপদূতাবাস প্রাঙ্গণ থেকে একজন সহকারী নিরাপত্তা আধিকারিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেদেশের পুলিশ জানিয়েছে, গতকাল সকালে এই ঘটনা ঘটেছে। ভারতের হরিয়ানার বাসিন্দা বছর 35-এর মৃত ওই ব্যক্তির নাম নরেন্দর। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ সওকত আলী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, ময়না তদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক যৌথ প্রতিবেদনে বলেছেন, ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। খবর এখনকার মতো শেষ হল, এরপরে স্থানীয় সংবাদ শুনবেন 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি, পুরুলিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে জেলায় গেরুয়া ঝড়। জেলার মোট 9টি আসনের মধ্যে সবকটি দখল করল বিজেপি। পুরুলিয়া শহর লাগোয়া সিধোকানহো বিরসা বিশ্ববিদ্যালয় ছাড়াও মানবাজার মানভূম মহাবিদ্যালয় এবং রঘুনাথপুর কলেজে ছিল ভোট গণনা কেন্দ্র। গণনা শুরু হবার পর থেকেই দু একটি আসন ছাড়া সব আসনেই এগিয়ে থাকতে দেখা যায় বিজেপিকে। এদিন জয়ের আনন্দে বিজেপি শিবিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তবে বিজয় মিছিলে ডিজের ব্যবহার যাতে না হয় সে নিয়েও জেলা নেতৃত্বের তরফে নির্দেশ জারি করা হয়। নতুন 9 বিধায়ক জয়ী হবার পর শপথ গ্রহণ করেন বিধানসভায়। জেলায় ফিরে বিধায়করা নিজেদের এলাকায় উন্নয়নের দিকে সার্বিক দৃষ্টি দেবার কথা বলেন। মে মাসের প্রথম থেকেই জেলার তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। মাঝে ঝড় বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও শেষ এক সপ্তাহ রীতিমতো গরমে হাঁসফাঁস করছেন জেলার মানুষ। বাতাসে বিপুল পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি অস্বস্তি বাড়িয়ে তুলেছে। সবাই এখন বর্ষার অপেক্ষায়। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক দুটি পরীক্ষাতেই অসাধারণ সাফল্য পেল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। এবার উচ্চ মাধ্যমিকে 64 জন পরীক্ষার্থীর মধ্যে বিদ্যাপীঠের 17 জন ছাত্র রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিয়েছে। মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে জিষ্ণু কুণ্ডু। তৃতীয় স্থানে রয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের 3 ছাত্র দেবপ্রিয় মাঝি, প্রীতম বল্লভ ও তন্ময় মণ্ডল। প্রত্যেকেই পেয়েছে 494। তৃতীয় স্থানাধিকারী দেবপ্রিয়র বাড়ি পুরুলিয়ার পাড়া থানার ফুসরাবাদে। ষষ্ঠ স্থান পাওয়া মণিদীপ মাহাতোর বাড়ি পুরুলিয়া শহর লাগোয়া দামদা গ্রামে। অষ্টম স্থানাধিকারী আদর্শ মণ্ডল রঘুনাথপুরের বাসিন্দা। অন্যদিকে মাধ্যমিকেও এবার যথেষ্ট ভালো ফল করেছে এই বিদ্যালয়ে। মোট 7 জন ছাত্র এবারের মেধা তালিকায় স্থান পেয়েছে। সারা রাজ্যের মধ্যে সপ্তম হয়েছে অভিনব প্রতিহার। এছাড়া 9ম স্থান অধিকার করে এই বিদ্যালয়েরই ছাত্র বোধিসত্ত্ব ঘোষ ও সৌম সরকার। অন্য স্কুলগুলির মধ্যে 688 নম্বর পেয়ে পুরুলিয়ার শান্তময়ী বালিকা বিদ্যালয়ের মোনালি মণ্ডল ও চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের রুদ্রদীপ মণ্ডল 10ম স্থান অধিকার করে। বিদ্যাপীঠের সেক্রেটারি মহারাজ স্বামী শিবপ্রদানন্দ এমন ফলের জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস। প্রতি বছরই 18ই মে সারা বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। এই কেন্দ্রের প্রধান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, এই বিশেষ দিনে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরা ছাড়াও বহু সাধারণ মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন। এবার জেলা বিজ্ঞান কেন্দ্রে মুদ্রা বা

0: ডিজাইন নিয়ে এই প্রথম প্রদর্শনীও করা হয়। এর নাম দেওয়া হয় ইকোস অফ টাইম। জেলার বিশিষ্ট মুদ্রা সংগ্রাহক পবন আগরওয়াল নিজের সংগ্রহে থাকা মুদ্রাগুলি এদিন সাধারণের সামনে প্রদর্শিত করেন। কয়েক যুগ ধরে তিনি মুদ্রা এবং কাগজের নোট সংগ্রহ করে আসছেন। 50,000-এর বেশি মুদ্রা ও নোট এখন তার সংগ্রহে রয়েছে। এর মধ্যে প্রায় 4,000 মুদ্রা এখন বিরল। রেল কর্মচারীদের সম্মান জানাতে উদযাপিত হল 70তম রেল সেবা পুরস্কার অনুষ্ঠান। দক্ষিণ পূর্ব রেলের বিভাগীয় সদর দপ্তর আদ্রায় গত বুধবার এই পুরস্কার প্রদান করা হয়। আদ্রায় অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠানে যোগ দেন সেখানকার DRM মুকেশ গুপ্তা, ADRM খগেন্দ্রনাথ ঘোষ। এদিন কর্মচারীদের কর্মনিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও সেবার মানসিকতার প্রশংসা করে শ্রী গুপ্তা বলেন, কর্মচারীদের নিষ্ঠাই ভারতীয় রেলের সাফল্য এবং যাত্রীদের উন্নত পরিষেবা প্রদানের মূল ভিত্তি। উল্লেখ্য, আদ্রায় বিভিন্ন বিভাগের মোট 43 জন কর্মচারীকে রেল সেবা পুরস্কার এবং 13 জন কর্মচারীকে মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও সেরা স্টেশন পুরস্কার পায় আদ্রা ও বাঁকুড়া। বোকারো পেয়েছে সেরা ইয়ার্ড পুরস্কার। এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়। জেলার চিঠি শেষ হল। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। ময়না ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন। প্রথম গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ময়না ছায়াছবি থেকে পরের গান হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: ময়না ছায়াছবি থেকে শেষ গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
1: আলখাসা মেরে বাবু শোনো, রাজা শোনো, ফকির শোনো, কুলি চাষি মজুর শোনো, শোনো সত্যি কথা,

0: লাট্টু। ছবিতে গানের সঙ্গে শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নির্বাঁধতে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, লাইফ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে, উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন কি ভাবছে, ভিয়েতনাম এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: যে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্ত আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বস্তে দিলাম।
1: এ প্লাস বি হোল না, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
2: সালটা 1966, ছবির নাম শঙ্খবেলা, গান গাইলেন মান্না দে। আর আমরা তো সকলেই জানি উত্তম কুমার অভিনীত এই ছবিখানি, শুধুমাত্র উত্তম কুমার বললে হবে না, অবশ্যই মাধবী দেবীর কথাও বলতে হবে। তো সুপার ডুপার হিট ছবি, শুধুমাত্র ছবি নয়, এই ছবির প্রতিটি গান মানুষের মনে একেবারে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিল। সালটা আবারও মনে করাবো, 1966। কেন এতবার বলছি, তার কারণ তার বেশ কয়েক বছর আগে থেকেই, অর্থাৎ প্রায় 10-12 বছর আগে থেকে, অর্থাৎ 1953 মান্না দে প্রথম বেসিক রেকর্ড গান বাংলায় করা শুরু করেছেন, আধুনিক গান। ইতিমধ্যে তিনি অবশ্যই তৎকালীন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি, হিন্দি ছবির জগতে বেশ নাম করে ফেলছেন, ক্রমশ গান গাইছেন, সেখানে নিজের জায়গা তৈরি করছেন এবং বাংলাতেও চেষ্টা করছে করার। কিন্তু আধুনিক গানে যেন কিছুতেই সেইভাবে জমিয়ে উঠতে পারছেন না নিজের জায়গাখানি মান্নাবাবু। ইতিমধ্যেই সেখানে তো রীতিমতো রাজত্ব চালাচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায় প্রমুখেরা। তো মান্না দে এর মধ্যেও বেশ কয়েকজনের সুরে গান গাইলেন, গৌরীপ্রসন্নবাবুর সঙ্গে জুটি বেঁধেও চেষ্টা করছিলেন কয়েকটি গান গাওয়ার, কিন্তু কোনোভাবেই যেন ওই হিট হওয়া যাকে বলে হচ্ছে না। শ্যামল গুপ্ত, সুধীন দাশগুপ্ত, প্রণব রায়ের কথাতেও বেশ কয়েকটি গান গাইলেন, কিন্তু তবু মান্না দে খুঁজে বেড়াচ্ছেন যেন কাকে। সেই খোঁজ খোঁজ হতে হতে অবশেষে 1960 প্রথম পুলকবাবু লিখলেন তার জন্য গান, মান্নাদের জন্য। তুলনায় পুলকবাবু এনাদের চেয়ে ছোট, অর্থাৎ গৌরীপ্রসন্ন মজুমদার বা শ্যামল গুপ্ত প্রণব রায়ের চেয়ে। তো সেই প্রথম পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মান্নাদের একটা জুটি তৈরি হলো, এবং সেই যে জুটি তৈরি হলো তার পরেও বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন বাংলা ছবিতে গান গাইছেন বটে, কিন্তু মান্না দে ঠিক যেভাবে নিজের জায়গাটাকে করতে চাইছিলেন, যেমন গান চাইছিলেন।

এক্সক্লুসিভ মান্নাদের মতোই হবে, যেটা শুনলেই মানুষ বুঝবেন এই গান শুধু মান্নাবাবুই পারেন, এমন যেন ঠিক হচ্ছিল না। সেই অপেক্ষা করতে করতে ১৯৬০ থেকে ১৯৬৬-৬৭ শঙ্খবেলা, এন্টনি ফিরেঙ্গি, মান্নাবাবু আর পুলক বন্দ্যোপাধ্যায় জুটি, অসামান্য সেই জুটির দৌড়, আমরা মোহিত হয়ে গেলাম, শুনলাম, শুনছি এখনও।

ভেবে দেখুন দেখি, এই গানখানিকে কেউ যদি বলেন হিট নয়, মানবেন আপনি? কেউ মানব না আমরা। কিন্তু এই গান রিলিজ করবার আগে স্বয়ং এই কথাখানি বলেছিলেন উত্তম কুমার নিজেই যে এই গান একেবারে হিট করতে পারবে না, গানটা ফ্লপ হবে। সে ভারী মজার একটা গল্প। শঙ্খবেলা ছবি রিলিজ করবে, তো তার আগে তখন এরকম খুব হতো, এখনও হয়তো হয়, ছবি রিলিজ করবার আগে বেশ একটা জমাটি মজলিশ বসেছে, সেখানে শঙ্খবেলা টিমের সব সদস্যরা রয়েছেন উত্তমবাবুর বাড়িতে, উত্তম কুমারের বাড়িতেই হচ্ছে, ছবি শেষ হয়েছে, সেই আনন্দে এরপর ছবি রিলিজ করবে। এবং যাই হোক, তো সেই নিয়ে সবার খুব আনন্দ, গান হচ্ছে, একের পর এক গান হচ্ছে, নানানজন হারমোনিয়াম টেনে নিয়ে গান গাইছেন, ক্রমশ জমে উঠছে সেই পার্টি। এমন সময় উত্তম কুমার নিজেই হারমোনিয়াম ধরলেন, রবি ঠাকুরের গান গাইলেন, তারপরে এই গানখানি করলেন, কে প্রথম কাছে এসেছি। সবাই আহা আহা বাহা বাহা করছেন। এমন সময় হঠাৎই হারমোনিয়াম বেলকড়া থামিয়ে দিয়ে উত্তম কুমার বলে উঠলেন যে পুলক মামা দারুণ লিখেছে গান, কিন্তু নিজেই সর্বনাশ করেছে, আমার গলার সঙ্গে মান্নাদের গলা মিলবে না, গানটা ফ্লপ হবে, দোষ কিন্তু আমার নয়, পুলক মামার। তারই কথা শেষ হতেই সেই যে একটা জমজমাটি আনন্দ পার্টির, কোথাও যেন একটা সুর কেটে গেল, ছন্দ কেটে গেল, তাল কেটে গেল, সবাই তাকাচ্ছেন পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে, কারণ পুলক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন গানটা মান্নাবাবু গাইবেন এবং গেয়েছেন। পুলকবাবু পরে লিখেছেন তার স্মৃতিচারণায় যে যেন কোনো খুনের বিচার হচ্ছে এমন অবস্থা। কালুদা এক ফাঁকে কানে কানে বললেন, যা খুশি বলুক শুনবেন না, গান হিট করবেই। সেই গান শুধু যে হিট করলো তা নয়, সুপার হিট হলো। গীতিকারেরা, আমরা জানি যে সুরকারেরা জানেন যে তার কোন সুরে কোন গানটা কার গলায় সবচেয়ে ভালো লাগবে, কিন্তু গীতিকারেরাও নেহাত সেটি কম বোঝেন না, এই ঘটনাটাই কিন্তু তার প্রমাণ। পুলক বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের আজকের এই গানের ভালায়। বাংলা ছবির গান শুনব আজ, যেহেতু দিনটা বুধবার, আর আজকের এই গানের ভালায় আসুন এমনই এক অবিস্মরণীয় গীতিকার, যিনি নিজেকে কবি বলতে ভালোবাসতেন, কবি ভাবতেন বটেই, কিন্তু আমরা আমাদের হৃদয়ের মণিকোঠায় তাকে চিরকালীন জায়গা দিয়েছি গীতিকার হিসেবে। অসাধারণ বাংলা ছবির গান তিনি সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য, তার কলমে কলমে, ভাবনায় ভাবনায়, তার শব্দে শব্দে সেজে উঠেছে সেসব গান। শুনব সেসব গান আর পুলক বন্দ্যোপাধ্যায়ের জীবনের নানান কথা। এমনই এক মে মাসে তার জন্ম, 1931 সালে। আজ সেসব গান আর অনেক টুকরো গল্প সব নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার। আপনারাও আছেন জানি, রেডিও সেটের অপর প্রান্তে ডায়াল করুন 2213134212, আর শুরুতে কোড দিতে ভুলবেন না 033। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় কথায়, শব্দে শব্দে, তাঁর কলমে কলমে আজকের এই গানের ভেলা।

1971-এ রিলিজ করল সোনার খাঁচা, আর সেই ছবিতে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় বীরেশ্বর সরকারের সুরে গাইলেন এ গান হেমন্ত মুখোপাধ্যায়। কোথাও শুনলেই মনে হয় এ গান

অনায়াসে গিয়ে দিতে পারতেন মান্না দেও, কিন্তু সেক্ষেত্রে গানের চলন এবং গানের ট্রিটমেন্ট ভিন্ন হতো, আমরা অন্য একটি ধরনের গান পেতাম। কিন্তু ওই প্রত্যেকের যে নিজস্ব বৈশিষ্ট্য, স্বকীয়তা, স্বাতন্ত্র, তাতে করেই কিন্তু শিল্প সৃষ্টি হয়, শিল্প ভিন্ন ভিন্ন তৈরি হয়, যেমনটা হেমন্ত মুখোপাধ্যায় গাইলেন। মান্নাবাবুর সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায়ের দারুণ সুন্দর একটা সম্পর্ক ছিল এবং অজস্র গানে বাংলার বেসিক গান অর্থাৎ আধুনিক বাংলা গান বলুন অথবা বাংলা ছায়াছবির গান আমরা সমৃদ্ধ হয়েছি। কিন্তু তা বলে এমনটা নয় যে শুধুমাত্র মান্না দেই গিয়েছেন তার গান। হেমন্ত মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য, কত কত নাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় কথায় জড়িয়ে রয়েছে। রয়েছেন লতা মঙ্গেশকর, রয়েছেন আশা ভোঁসলে, হৈমন্তী শুক্লা, আর রয়েছেন তাদের নিয়ে অনেক অনেক গল্প, সেসব টুকরো গল্পতেও আসবো। আর ওই যে বলছিলাম যে শুধুমাত্র মান্না দি এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের রসায়ন নিয়েই একখানি আস্ত গানের ভেলা করে দেওয়া যায়, করবো হয়তো পরে কোনো দিন, কিন্তু আজ পুলক বন্দ্যোপাধ্যায়ের মতন বহুধা বিস্তৃত তার যে এই প্রতিভা, অসাধারণ গান, এক একটি গানের চলন, ধরন, কথন ভিন্ন ভিন্ন রকম তিনি অনায়াসে লিখছেন, আর সে গান মানুষের মনের মনে কোঠায় জায়গা করে নিচ্ছে একেবারে পাকাপাকিভাবে। লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এবারে একটি গান শোনাব, সলিল সেনের মনিহার ছবি 1966 সাল তৈরি হচ্ছে, সেই 66 যখন শঙ্খবেলায় মান্না দে এবং লতা মঙ্গেশকর অসাধারণ গাইলেন কি প্রথম কাছে এসেছি, সেই 1966-তেই মনিহারও মুক্তি পেল। আর সেই ছবির গানগুলিও কিন্তু বলা যায় মিউজিক্যাল ছবি, একে অসাধারণ সব গান, আর সেখানে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই লতা মঙ্গেশকরের সঙ্গে এই ক্ষেত্রে জুটি বাঁধলেন হেমন্তবাবু, এ গানও সেই অর্থে সুপারহিট।

হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক, বয়সে অনেকটা ছোট পুলকবাবু, তো মাঝে মাঝে সে সময়ে গীতিকারেরা সুরকারের বাড়ি যাচ্ছেন, কখনো সুরকারের মাথায় কোনো সুর এলো, তিনি সোজা ছুটে গেলেন গীতিকারের বাড়ি, যে আমাকে এই এই আমি সুর শোনাচ্ছি, শুনুন শুনুন, লিখে ফেলুন দেখি এটা একটা গান, এরকমটা বেশ হতো। তো হেমন্তবাবু বেশ কিছুদিন ধরে ডাকাডাকি করছেন, পুলকবাবুর সময় হচ্ছে না আসার। হেমন্তবাবু থাকতেন রবীন্দ্র সরোবরের উল্টো দিকে যে মেনকা সিনেমা হল, তার কাছেই তার বাড়ি। তো একদিন সকালবেলায় পুলকবাবু গিয়েছেন যে যাই আজ হেমন্তবাবুর ফ্ল্যাটে গেলেন। হেমন্তবাবু বললেন, পুলক নাও লেখো, মাঝে মাঝে তুমি যে কোথায় ডুব মারো, ওহ কতদিন পরে তুমি আজ এলে বলো তো। পুলকবাবু হাসলেন একটু, আর তার সঙ্গে সঙ্গেই খসখস করে লিখে ফেললেন একখানি গান।

হেমন্ত মুখোপাধ্যায়েরই নিজের বলা কথাখানিকে সঙ্গে নিয়ে সুর করে দিলেন, তারপর লিখে ফেললেন গান পুলকবাবু, এই গানখানি কতদিন পরে এলে, আর হেমন্তবাবু সুর করে গাইলেনও সে গান। সুপারহিট আধুনিক বাংলা গান তৈরি হলো কতদিন পরে এলো। ঠিক এইভাবেই আরও একটি গানের কথা মনে পড়ছে, যদিও আজকে বাংলা আধুনিক গানের গানের ভেলা নয়, কিন্তু হয় না কখনো কখনো কিছু ঘটনা মনে থাকলে মনে হয় একটু আপনাদের সঙ্গে ভাগ করি। ঠিক এমনভাবেই আরও একখানি গান তৈরি হয়েছিল আর এক জুটির হাতে, সমীর সেন সে গান গিয়েছিলেন। কি হলো, একটি গানের সুর করবেন অভিজিৎবাবু, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বসেছেন তারা দুজনে, কারণ সে গানে কথা দেবেন গৌরীপ্রসন্ন মজুমদার। তো গৌরীপ্রসন্নবাবু বসে আছেন, কিন্তু কিছুতেই লিখতে পারছে না, কোনো কথা সেভাবে মাথায় আসছেই না। অভিজিৎবাবু নাচুর বান্দা, তাদেরও ডেডলাইন থাকে, গান তৈরি করতে হবে, কিছু একটা লিখে দাও, কিছুতেই হচ্ছে না। গৌরীপ্রসন্নবাবু বললেন হবে না আজ, উনি আজ আসি, উঠে চলেই যাচ্ছেন। অভিজিৎবাবু বলে উঠলেন নয় আরও একটু থেকে গেলেন, যদি মাথায় কিছু আসে। আর সঙ্গে সঙ্গে কি যেন এসে গেল গৌরীবাবুর মাথায়, তিনি লিখে ফেললেন এই গানখানি। সুর করলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আর সে গান গাইলেন সুবীর সেন।

এভাবে কিন্তু অনেক অনেক গানের সৃষ্টি হয়েছে। আরও একটি গানের গল্প এক্ষুনি বলতে পারি, পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যেহেতু আজকের এই গানের ভেলা। আরও একদিন পুলকবাবু গিয়েছেন হেমন্তবাবুর ফ্ল্যাটে, ওই গান লেখা, গানের সুর করা এই সব নিয়ে আলোচনা রয়েছে। দুজনে বসে চা খাচ্ছেন, সামনে দেখা যাচ্ছে রবীন্দ্র সরোবর লেখখানি, তখন স্নান করা যেত সেখানে। হেমন্তবাবু হঠাৎ বললেন, ওই যে লেক থেকে স্নান সেরে ভিজে কাপড়ে জল ঝরাতে ঝরাতে যে মেয়েটি গাছ গাছালির ছায়া মারিয়ে তার বাসায় ফিরছে, পুলক ওকে নিয়ে লিখতে পারো। কিছুক্ষণের মধ্যেই পুলকবাবু লিখলেন, সেদিন তোমায় দেখেছি।

এলেম ভোরবেলায়। এভাবেই তো গানের সঙ্গে সঙ্গে কত না গল্পরা জড়িয়ে থাকে। সময়গুলো চলে যায়, সে মানুষেরা চলে যান, রয়ে যায় গল্প আর রয়ে যায় সৃষ্টি।

0: অসাধারণ পুলক বন্দ্যোপাধ্যায় আর অসামান্য তার সৃষ্টিরা। কথা হচ্ছে, গান শোনা হচ্ছে আজ তারই। কে রয়েছেন টেলিফোনে? 0332213 1342। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: চন্দন সাধুকা কৃষ্ণনগর থেকে বলছি।
0: বলুন চন্দন বাবু।
1: বাইরে যখন রৌদ্র ভীষণ, প্রখর তীব্র তখন জ্বালা, আমার কানে তখন গানের ভেলা, সেজন্য মনটাও ভীষণ শান্ত। মন ভালো রাখতে বোধ হয় দামি শপিং মলে যেতে হয় না, এই আকাশবাণী গানের ভেলা খুলে বসলে মন এমনি ভালো হয়ে যায়। আজকের গানের ভেলায় পুলকিত মান্না আরো অনেক শিল্পীকে নিয়ে কথা বলছেন। আপনি যে গানটা চালিয়েছিলেন, দ্বিতীয় গানটা, কে প্রথম কাছে এসেছে, এই সৃষ্টিগুলো এমন জাদু করে গেছে। ওই গানটা যখন রেডিওই বাজছে, আমার আমার মেয়ের বয়স 13 বছর, ও গুনগুন করছে, মেয়ের মার বয়স 33, সেও গুনগুন করছে, আমি 43, আমিও শুনছি। তা এই হচ্ছে সৃষ্টি, যে সৃষ্টি আমাদের যুগের পর যুগ নিয়ে যাবে। শুনতে থাকি, ভালো অনুষ্ঠান হচ্ছে, নমস্কার, ধন্যবাদ।
0: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সত্যি এটা বলতেই হয়, কথার মাধুন ভারী সুন্দর, এত সুন্দর করে বললেন। আসলে এটাই তো বাঙালিয়ানা, বাংলাকে সুন্দর করে উপস্থাপন করা। ভালো লাগে যখন এভাবে আপনারা আসেন ফোনে, এত সুন্দর করে বলেন। আর সত্যি 13 হোক 33 হোক 43 হোক, আমি নিঃসন্দেহ যে আজ যারা যারা অনুষ্ঠান শুনছেন তাদের মধ্যে 63 আছেন, 73 আছেন, 83 আছেন, তারা সকলেই কিন্তু এই গানগুলোর সঙ্গে গুনগুন করছেন। ওই যে একটু আগে বলছিলাম না।

0: শিল্পীরা চলে যান, কিন্তু রয়ে যায় শিল্প আর তাদের সৃষ্টি। এখানেই কিন্তু তাদের সার্থকতা, তাদের বেঁচে থাকা। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি সুব্রত মাল বলছি, গঙ্গাদাসপুর ধামটা হাওয়া থেকে।
0: বলুন সুব্রত বাবু।
1: আমার পুরো বন্দ্যোপাধ্যায় যে গীতিকার, মানে আমাদের যে বাংলার যে সমস্ত গীতিকার আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়। যতদিন বাংলা গান বেঁচে থাকবে পুলক বন্দ্যোপাধ্যায়ের নামটা স্বর্ণাক্ষর লেখা থাকবে। আর আমাদের মানে যে গান লিখেছে, মান্না দে বলুন, হেমন্ত মহাদেব বলুন, তার সাথে সাথে পরবর্তীকালে দেখেছি কিশোর কুমারের জন্য অনেক গান লিখেছেন, মানে সবাই সবকটি গানই যেন সুপার টুপারে। তারপরে আরো পরে যে দেখি 90 দশকে যে গান কুমার শানুর জন্য বিভিন্ন রকম গান গেয়েছেন, মানে যে উনি যে গান যেদিন লেখা শুরু করেছেন আর জীবনের শেষ দিন পর্যন্ত যে কটা গান লিখেছে আমাদের মনের মনে করে থেকে যাবেন। তার শেষ যে লেখা, শেষ মানে গান শুনলে আমাদের চোখে জল এসে যায়। মান্না দের যে অ্যালবামটা শেষ লিখে গিয়েছিলেন, এই সব গানগুলো শুনে আমাদের এতই মানে প্রাণ সন্তুষ্টি হয় যে মনে হয় বাংলায় যে জন্মেছি আমরা, এইসব মানুষের সান্নিধ্যে এসেছি, গান শুনছি, এগুলি তো আমাদের বাঙালিদের মানে মানে গর্ব হয়। নমস্কার, ভালো থাকবেন।

রেঞ্জার সাহেব, ছবির গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অমল মুখোপাধ্যায় সুর করলেন, গাইলেন বিশ্বজিৎবাবু, বিশ্বজিৎ চ্যাটার্জি, রানু মুখোপাধ্যায় এবং সহশিল্পীরা। একটু আগেই মান্নাদের সঙ্গে পুলকবাবুর রসায়ন নিয়ে কথা হচ্ছিল, হেমন্তবাবুর সঙ্গে পুলকবাবুর রসায়ন নিয়ে কথা হচ্ছিল, কিন্তু গীতিকার সুরকারদের সঙ্গে তো গায়কদের ভালো সম্পর্ক থাকবেই, কিন্তু তা বলে প্রফেশনাল রাইভালরি বলে কিছুই থাকবে না, পেশাগত যে এক দ্বৈরথ থাকবে না, অন্তত গায়ক এবং গায়কদের মধ্যে থাকাটাই উচিত, তাই না? আমরা তো অন্তত তেমনটাই ভাবি, কিন্তু কতটা বড় মনের মানুষ হলে এমনটাও হয়। কি হয়েছিল, সালটা 1969, মন নিয়ে নামক একটা ছবি তখন তৈরি হচ্ছে, সেই ছবিতে সুর করছেন হেমন্ত মুখোপাধ্যায়। এবারে মান্নাদের, মাফ করবেন, পুলক বন্দ্যোপাধ্যায় একটা গান লিখলেন, গান লিখে তিনি গেলেন মান্নাদের কাছে, কারণ মান্নাদের সঙ্গে তার বেশ সুন্দর একটা সম্পর্ক, এর আগেও বলেছি। তো এই গানটা লিখে তিনি মান্নাদের কাছে গেলেন যে আপনার জন্য একটা গান লিখেছি। কি গান? ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না ও দুটি আঁখি। গানখানা শুনেই মান্নাদে বললেন যে এ গানটা হেমন্তবাবু ভালো গাইবেন, আপনি ওনার কাছে যান। ভাবা যায়, এমন সুন্দর একখানে গান পড়েই মান্নাদে বলে দিলেন যে এ গানখানা হেমন্তবাবু ভালো গাইবেন, আপনি ওনার কাছে যান। এবারে হেমন্তবাবুর তখন ভয়ানক ব্যস্ততা, অর্থাৎ কলকাতা এবং বোম্বে বেলা ও বেলা করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো মন নিয়ে ছবির গানের রেকর্ডিংয়ের জন্য কাজও চলছে, উনি আবার বোম্বেও চলে যাবেন, সেটা জানতেন পুলকবাবু। তিনি রীতিমতো কালো বিলম্ব না করে ছুটলেন হেমন্তবাবুর বাড়ির জন্য, কিন্তু যখন গিয়ে পৌঁছলেন তখন বেলাদেবী জানালেন যে একটু আগেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন হেমন্তবাবু। তখন তার ফোন নেই, মোবাইল ফোন নেই যে ফোনে তাকে বলা যাবে। তখনই আবার ওই ট্যাক্সি ঘুরিয়ে নিয়ে পুলকবাবু ছুটলেন দমদম, এবং সবে চেক ইন করছেন, ভেতরে ঢুকবেন হেমন্ত মুখোপাধ্যায়, সেই সময় ওই গেটের মুখেই পাকড়ালেন। তিনি বললেন যে এরকম ভারী সুন্দর আমি একখানা গান লিখেছি, মান্নাবাবু বললেন যে উনি গাইবেন না, আপনার কাছে, কারণ আপনি ভালো গাইবেন, পুরো ব্যাপারটা। হেমন্তবাবু বললেন যে এখন আর কথা শোনার সময় তো নেই, তুমি লেখাটা আমাকে দিয়ে দাও। কাগজে লেখা ছিল, দিয়ে দিলেন গানখানি পুলকবাবু। ফ্লাইটে বসেই বিমানে যেতে যেতেই সেই গানটার সুর করা হয়ে গেল, আর ইতিমধ্যে সেই গানের, ওই ছবির গান মন্নির মোটামুটি রেকর্ডিংও সব হয়ে গিয়েছে। নতুন একখানি গান কোথায় ঢোকানো যাবে, অর্থাৎ ছবিতে তো তাকে কোথাও একটা ঢোকাতে হবে, সুটেবল জায়গা চাই। উত্তম কুমারের সঙ্গে কথা বললেন হেমন্তবাবু, চিত্রনাট্যে পরিবর্তন আনানো হলো, এবং তারপর এই গানখানিকে সেই ছবির মধ্যে জায়গা করে দেওয়া হলো। অসাধারণ সে গান।

0: কে রয়েছেন টেলিফোনে? কান পাতবো, নমস্কার। হ্যালো,
1: নমস্কার শর্মিষ্ঠা দি।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: স্নেহাশিস রাহা লক্ষণ দাসেন হাওড়া ময়দান থেকে বলছি।
0: বলুন স্নেহাশিস বাবু।
1: আসলে আপনি এমন একজন মানুষকে নিয়ে আজ অনুষ্ঠান করছেন যার সক্ষমতা আমি পেয়েছি। বাবারই এক বন্ধুর সূত্রে হাওড়ার সালকায় অনেকবার তার বাড়িতে গিয়েছি। যে মানুষটার কলম থেকে এরকম লেখনী বেরোয় সেই মানুষটা কিন্তু এত সাধারণ জীবন যাপন করতেন এবং খুব যে মানে পড়িয়ে বলিয়েছিলেন এটা কিন্তু বলতে পারবো না। মানে যেটুকু কথা বলা দরকার সেটুকুই বলতেন, কিন্তু গানগুলো শুনে অবাক হতাম যে এই মানুষটার ভাবনা, এই মানুষটার চিন্তন, এই মানুষটার মননে এত কিছু থাকতো এবং অনেকটা অভিমানী মানুষও ছিলেন। আপনি একটু আগে প্রসঙ্গক্রমে বলছিলেন যে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা বিভিন্ন সুরকারদের সুর দিয়েছেন এবং ছায়াছবিতে বিভিন্ন শিল্পীর সে গানগুলো গিয়েছেন এবং কখনোই মনে হয়নি যে এই এই গানটা এই শিল্পীর কণ্ঠে না হলেই বোধ হয় ভালো হতো। আসলে পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা তো দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন, তারা বুঝতেন যে কোন গানটা কোন শিল্পীকে দিয়ে এবং সিনেমায় কোন সিচুয়েশনে ব্যবহার করলে সেটা অনেক বছর পরেও দর্শক শ্রোতাদের মনে গেঁথে থাকবে। এবং আপনি এই মাত্র যে গানটা শোনালেন যেন চোখের সামনে ভেসে উঠছে সেই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ, সেই উত্তম কুমারের অভিনয়। আসলে এখানেই তো শিল্পীদের সার্থকতা। আপনি আজকে সত্যি আমাদের সমৃদ্ধ করছেন, অনেক অজানা তথ্যে সমৃদ্ধ হলাম। আসলে গানের ভেলা আর আকাশবাণী তো এই কারণেই আমাদের কাছে মন্দির। আমরা শুধু একটু অঞ্জলি দিই।
0: অনেক ধন্যবাদ আপনাকে স্নেহাশিস বাবু। সত্যি তাই, আমাদের সকলের কাছে আকাশবাণী মন্দির, প্রতিদিনেরই আমাদের পুজো, তাতে করে নিজেরাই আশীর্বাদ ধন্য হওয়া মা সরস্বতীর আর কি। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো,
2: হ্যাঁ আমি মারগ্রাম থেকে বলছি, জেলা বীরভূম থেকে।
0: হ্যাঁ কে বলছেন?
2: এই নিধমান কোনাই।
0: বলুন বলুন।
2: খুব সুন্দর প্রাচীন ঐতিহ্যকে যে তুলে ধরেছেন, খুব মানে আমার বয়স 60 এর ঊর্ধ্বে, খুব ভালো লাগছে, সত্যি অসাধারণ।
0: বেশ বেশ বেশ, শুনতে থাকুন। ভারী সুন্দর আর একখানি গানও এবার শোনাবো, একটু অন্য ধরনের গান। অর্থাৎ ওই মাঝে মাঝে বলি না যে গানের ট্রিটমেন্ট এমন সব করে গিয়েছেন সেই স্বর্ণযুগের মানুষেরা, সাধে তো স্বর্ণযুগ বলা হয় না বাংলা গানের সেই সময়টাকে, 50-60-70 দশকে। 1965 সালে মায়াবিনী লেন ছবিখানি মুক্তি পেল, সেই ছবিতে পুলক বন্দ্যোপাধ্যায় গান লিখলেন, একখানি গান, সুর দিলেন তাতে অনল চট্টোপাধ্যায়, একেবারে অন্য ধারার এই গানের সুর। আর গাইলেন কারা? সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, তাঁরাও কিন্তু নিজেদের গায়কী থেকে একদম বেরিয়ে এসে এই গানখানি গাইলেন, একদম ভিন্ন চলনের এ গান।

0: শহর হাজার বাতির আলোয় মাতাল কালবে তালে ভরা, ও খলস পাড়া ফানুষ ঘরে মানুষ কজন তারা,
1: হায় রামজি রামজি, হায় রামজি রামজি।

0: শহরে হাজার হাজার কদর আছে,
1: আসলের দাম নাই।
0: শহরে হাজার হাজার কদর আছে, আসলের দাম নাই। ও ঝুট করে হয় বা।

মায়াবী নীলেন ছবির গান শোনালাম। ওই আমিও বললাম, আর তারপরে সম্ভবত স্নেহাশিসবাবু, মনে করতে পারছি না যে আমাদের কোন শ্রোতা বন্ধুই কথাখানি বললেন, যে গীতিকারীরাও কিন্তু বুঝতেন যে কাকে দিয়ে কোন গানটা সত্যি সবচেয়ে ভালো শোনাবে কার কণ্ঠে। আরেকটি গল্প শোনাই, এমনই একটি গল্প। পুলকবাবু গান লিখেছেন যে সুর করবেন নচিকেতা ঘোষ, তারা দুজনে ঠিক করলেন যে হ্যাঁ নির্মলা মিশ্রকে দিয়ে গান গাওয়ানো হবে। তখন তো রেকর্ডের এ পিঠে একটা গান, ও পিঠে একটা গান, দুটি গান, তো দুটি গান তারা রেডি করেছেন। ডাকা হলো নির্মলা মিশ্রকে, নির্মলা মিশ্র এসেছেন পুজোর গান রিলিজ করবে। এবং আমরা জানি সেই সময় পুজোর গান মানে শিল্পীদের মধ্যে এবং যারা শ্রোতা জনগণ সকলের মধ্যে অসাধারণ, মানে অদ্ভুত এক উন্মাদনা। তো সে বছরের পুজোর গান রিলিজ হবে, নির্মলা মিশ্রকে গান তোলানো হবে, গানখানি রেডি হয়ে গিয়েছে কথা এবং সুর লিখে। এসে গানটা শুনিয়ে বিরস মুখে বলছেন যে দেখুন আপনারা তো ফাংশনে যান না, আমরা ফাংশনে গান করি। রিদম না হলে আজকাল কোনো গানই হিট করে না, দুটো গানের একটাও জমবে না, গান দুটো চেঞ্জ করে দিন। পুলকবাবু কথায় কথায় রাত হয়ে যায়, তার বই রয়েছে আমরা সকলেই জানি অটোবায়োগ্রাফি, নিজের জীবনের কথা, সেখানে এই গল্পটি লিখেছেন। যে কথা বলল নির্মলা এবং আমরাও তর্কে না গিয়ে বললাম ঠিক আছে নতুন গান তৈরি করে খবর দেব, চলে গেল নির্মলা। বললাম নচিবাবু আমি কিন্তু নতুন গান লিখছি না, আপনি অন্য কাউকে দিয়ে গান লিখিয়ে দিন, নির্মলাকে দিয়ে গাওয়ান। নচিকেতাবাবু বলছেন যে পাগল নাকি, এ গান ও যদি না গায় তাহলে আমি ওর ট্রেনিংই করাবো না। সপ্তাহ দু এক কেটে গেল, নতুন গানও তৈরি হচ্ছে না। আবার নচিকেতা ঘোষ তিনি ফোন করলেন পুলকবাবুকে, যে পুলক নির্মলা আমার মাকে ধরেছে, মা আমায় বলছে ওকে দিয়ে গান।

করাতে, এখন মাকে ফেরাই কি করে, তুমি যা হোক কিছু একটা করো। তখন পুলকবাবু একটা শর্ত দিলেন যে আমি এই দুটি গানের মধ্যে একটি গান রাখবই, তা ওকে গাইতেই হবে একটা পিঠের জন্য, আর অন্য পিঠের জন্য ও আসুক যেমন গান চাইছে ঠিক তেমনই গান ওর সামনে বানিয়ে দেব। রাজি হলেন নির্মলা মিশ্র। উল্টো পিঠের গানটা ঠিক যেমন চাইলেন সেরকমই রিদমে একটি গান তৈরি করা হলো, আর পুলকবাবুর পছন্দের গানখানি প্রথম পিঠে রইল। রিলিজ করল পুজোর গান, প্রথম যে গানখানি, যে গানের জন্য পুলকবাবু নচিকেতা ঘোষ প্রথম থেকে বলে আসছেন নির্মলা মিশ্রকে, সে গান মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নিল। রিদমের গানখানি কিন্তু মনেই রইল না কারো।

অসাধারণ গানের কথা এবং কতটা দূরদৃষ্টি, এবং বলা যায় যে সঙ্গীতকে কতটা বুঝলে গীতিকার এবং সুরকারীরা এইভাবে দম ধরে থাকতে পারেন যে এই গানখানি রিলিজ করাতেই হবে, কারণ তারা জানতেন এই গান কিভাবে মানুষের মনের মধ্যে পাকাপাকি তার জায়গা করে নেবে। পুলক বন্দ্যোপাধ্যায় তার লেখা গানের কথা, তার জীবনের টুকরো গল্প নিয়ে যদি বসি, একটা দিনের গানের ভেলা কেন, একটা মাসের গানের ভেলাও মনে হবে যেন কম হয়ে গেল। আজকের মতন শেষ করতে হবে সেখানেই, তবে নিশ্চয়ই আরও বাকি রয়ে যাওয়া গল্পগুলো নিয়ে নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও আসা যাবে, গল্প হবে, সঙ্গে থাকবে অসাধারণ তার সেই শব্দগুলি, যে শব্দরা আজও আমাদের বেঁধে বেঁধে রেখেছে। শেষ করব গানের ভেলা আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার, নমস্কার।

শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান।

0: স্লিপার না, আজকাল একটা জিনিস খুব কমন হয়ে গেছে বলো, মানে এই যে মানুষ নিজের স্ট্রাগল যতটা লুকায় তার থেকেও আমার মনে হয় বেশি লুকায় নিজের সেলফ ডাউট।
1: আচ্ছা, কিরকম?
0: কারণ এই দেখো, বাইরে থেকে মনে হয় সবকিছু একদম পারফেক্টলি ম্যানেজড, কিন্তু ভেতরে ভেতরে সে হয়তো ভাবছে যে আমি কি সত্যি এই জায়গাটা আধেও ডিজার্ভ করি। তোমার কি মনে হয়?
1: না মানে দেখো, এই যে ডিজার্ভ করার যে জায়গাটা এখানে আসছে প্রশ্নটা, সেখানে আমি একটা উদাহরণ দিতে পারি, সহজ উদাহরণ। ধরো আমি ক্লাস টপার, আমি রিসেন্টলি চাকরিও পেয়েছি, সবাই আমার ট্যালেন্টের প্রশংসা করে, কিন্তু তাও মাঝে মাঝে আমার মনে হচ্ছে যে আমি কি আদৌ আমার ট্যালেন্টের জোরেই সবটা করতে পারলাম,
0: বা হয়তো মনে হচ্ছে যে আমি হয়তো ততটা ক্যাপেবল নই
1: একদম
0: যতটা সবাই আমায় দেখে ভাবছে।
1: মানে মনের ভিতরে সবসময় একটা দোলাচল চলছে এরকম যে এটা কি আমার নিজের দমেই হলো, আমার নিজের স্ট্রাগলেই হয়েছে, নাকি কোথাও গিয়ে অন্য কোনো ব্যাপার রয়েছে, নাকি লোকে আমাকে ভাববে যে আমি পুরোটাই ফাঁকিবাজি দিয়ে করে এসেছি।
0: হ্যাঁ, বা ভাববে আমি ফেক, যেটা দেখাচ্ছি হয়তো তেমনটা নয়। আর এই ফিলিংটার নামই কিন্তু ইম্পোস্টার সিনড্রোম।
1: নামটা শুনতে খুব খটোমটো, ইম্পোস্টার সিনড্রোম, তবে নামটার যে ভাগ এবং নামটাকে ভাঙলে যে অর্থগুলো বেরো সেগুলো আমরা বলতে পারবো না, কারণ আমি আর শুভাশিস মন পড়ে
0: যাচ্ছে বিশেষজ্ঞ নই,
1: এবং বিশেষজ্ঞ থাকবেন এবং অবশ্যই বিশেষজ্ঞ থাকেন, যেরকম প্রত্যেক মনপাড়া জাংশনে সেরকম আজকেও রয়েছেন একজন আমাদের বিশেষ অতিথি, স্টুডিওতে রয়েছেন নম্রতা ভৌমিক ম্যাম, অধ্যাপিকা এবং মনোবিদ। ম্যাম আজকে পুরো জিনিসটা আমাদেরকে বুঝিয়ে বলবেন, ম্যামের সাথে প্রচুর আড্ডা হবে। শুভাশিস অনেক প্রশ্নের ঝুলি নিয়ে এসেছে আজকে।
0: না না, আমার একার নয়, বন্ধুদেরও অনেক প্রশ্ন আছে, তোমারও অনেক প্রশ্ন আছে,
1: আমারও প্রশ্ন রয়েছে। আর বন্ধুরা কিভাবে তাদের প্রশ্ন জানাবে ম্যামের কাছে সেটা বলে দিই চট করে, 0

0: 1-800-223-221-3134-2 ফোন লাইন খোলা রয়েছে, চলে আসতে পারো। এই বিষয়ে তোমাদের যদি মনের কোনো প্রশ্ন, জট, সংশয়, আশঙ্কা যাই থাকুক,
1: একদম মানে প্রশ্ন, মতামত যাই থাকে জানাতে পারো। আর যদি ফোন লাইনে না পাও, আমাদের ফেসবুক পেজে অফিসিয়াল যে পেজ রয়েছে আমাদের যুববাণী কলকাতার, সেখানে যে পোস্টার রয়েছে আজকের অনুষ্ঠানে, তার ঠিক নিচে কমেন্ট করো, তোমরা জানাতে পারো তোমাদের প্রশ্ন।
0: আর তাহলে শুভাশিস, সরাসরি ম্যামকে আগে ওয়েলকামটা জানিয়ে নি।
1: একদম
0: ম্যাম, স্টুডিওতে ওয়েলকাম আপনাকে।
2: অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ শ্রীপর্ণা, শুভাশিস দুজনকে অনেক ধন্যবাদ।
0: তাহলে শুভাশিস, ম্যামের কাছে প্রথম যে প্রশ্নটা, মানে এই যে ইম্পোস্টার সিনড্রোম, এইটা, এই শব্দটা ম্যাম এখন আমরা প্রচুর শুনি আজকালকার ইন্টারনেটের যুগে, বিষয়টা যদি একটু বুঝিয়ে আমাদেরকে একটু মানেটা সহজ করে বলেন।
2: একদম, ইম্পোস্টার সিনড্রোম এই নামটা যেরকম বললি একটু খটোমটো শুনতে, কিন্তু ব্যাপারটা অতটা খটোমটো নয়, কারণ অনেক রিসার্চেই দেখা গেছে যে মোটামুটি 70-80% অফ পিপল এখনকার দিনে সবার মধ্যেই কখনো না কখনো জীবনে তারা এই সিনড্রোমটা ফেস করেছেন। তো মোটামুটি সবাই রিলেট করতে পারবেন যখন আমি বলবো ব্যাপারটা। আর এই ইম্পোস্টার সিনড্রোম, এই প্রথম এই কনসেপ্টটা নিয়ে এসেছিলেন ডক্টর পলিন আর ডক্টর সুজেন তাদের একটি গবেষণার মধ্যে 1978-এ। সেখানে দেখা গিয়েছিল যে মেন লিডিং ফিল্ড যেগুলো, সেই ফিল্ডের মধ্যে যেই ওমেনরা বেশি হাই অ্যাচিভার, তাদের মধ্যে এই ইম্পোস্টার সিনড্রোমটা দেখা দিচ্ছে। এবার যখন আস্তে আস্তে গবেষণা এগিয়েছে, তখন দেখা দিয়েছে যে শুধুমাত্র মহিলারা নয়, সব রকম, সব বয়সের, সমস্ত লিঙ্গের মানুষই এই ইম্পোস্টার সিনড্রোম তাদের মধ্যে দেখা দেয়। এবার এই ইম্পোস্টার সিনড্রোম কি, যেরকম তুমি একটা সুন্দর এক্সাম্পল দিয়ে শুরু করলে, ঠিক সেরকমই যখন আমরা ভাবি যে আমরা যে কাজগুলো করছি সেগুলোর কোথাও গিয়ে আমাদের দায় নয়, মানে সেই দায়িত্বটা আমাদের নয়, আমরা একটা খুব ভালো কাজ করলাম কিন্তু সেটা আমি নিজের ক্যাপাসিটিতে বা নিজের পোটেনশিয়ালে করলাম, সেটা নয়, কোনো রকমে একটা লাকিলি আমি এই জিনিসটা করতে পারলাম। কারণ কোথাও গিয়ে আমাদের মধ্যে সেই ভরসাটা নেই যে আমি এটা করতে পারি। আর এটার অনেক ব্যাখ্যা হয় যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, তো সেখান থেকে দাঁড়িয়ে সেগুলোতে আমরা পরে আসব। কিন্তু এই যে বিভিন্নভাবে এমন এমন অনেক মানুষকে আমরা দেখতে পাই যারা প্রচণ্ড সাকসেসফুল, সাকসেসের চূড়ায় বসে আছেন, তাদের মধ্যেও এই ইম্পোস্টার সিনড্রোম দেখা দেয়, কারণ তারাও হয়তো নিজেদেরকে কোথাও কি বিশ্বাস করতে পারছেন না, ভয় পাচ্ছেন, প্রচণ্ড আন্ডার কনফিডেন্ট, তারা বুঝতে পারছেন না যে আমি যে ব্যবহারটা এখন করছি, বিহেভিয়ারটা দেখাচ্ছি, সেটা কি কোথাও গিয়ে আমি ফ্রড করছি কারোর সাথে। এই ফ্রড, এই টার্মটা থেকেই ইম্পোস্টার টার্মটা এসছে। তো এই ফ্রডিউলেন্স বা ফ্রড, তা আমি কি কোথাও গিয়ে যেটা আমি দেখাচ্ছি আমি কি জেনুইনলি সেটা দেখাচ্ছি না, আমার মধ্যে কি অন্য কিছু লুকিয়ে রয়েছে, আমি সেটাকে ফেক করছি। তো এই চিন্তাটা, এই ভাবনাটা মনের মধ্যে সবসময় চলতে থাকে এবং সেখান থেকেই তাদের মধ্যে আন্ডার কনফিডেন্স তৈরি হয় এবং সেটাই ইম্পোস্টার সিনড্রোম।
1: প্রত্যেকের
2: মধ্যে কম বেশি থেকে থাকে, কিন্তু ইনসিকিউরিটি খুব সিচুয়েশনাল। ধরো আমার কালকে একটা এক্সাম, আমার সেরকমভাবে প্রিপারেশন হয়নি, আমার মধ্যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি কাজ করবে যে আমি কালকে কি এক্সামটা ভালো করে দিতে পারবো না পারবো না। কিন্তু যাদের ক্ষেত্রে এই ইম্পোস্টার সিনড্রোম আছে, শুধুমাত্র তাদের এই কালকের পরীক্ষার উপর বেস করে যে তাদের এই মনে হওয়াটা তৈরি হবে, ইনসিকিউরিটিটা তৈরি হবে, সেটা নয়। এটা একটা পারসিস্টেন্ট একটা স্টেট যেটা পারসিস্ট করবে থ্রু আউট, প্রত্যেক দিন তাদের সামনে কোনো পরীক্ষা থাকুক, কোনো সিচুয়েশান থাকুক যেটা ট্রিগার করছে বা করছে না, কোনো ট্রিগার ছাড়াও তাদের মধ্যে এই মনোভাবটা যে আমি খুব আন্ডার কনফিডেন্ট, আমি বোধহয় পেরে উঠবো না, আমার সাথে যাই হচ্ছে সেটা বোধহয় কোনোভাবে লাকিলি হয়ে যাচ্ছে, আমার লাক, বা আমাকে যারা এই আমি ফেভার্ড হচ্ছি, আমাকে বাকিরা ফেভার করছে, পছন্দ করছেন, তাই জন্য এগুলো হয়ে যাচ্ছে, আমার সেখানে কোনো রোল নেই, আমার, আমি যে সেখানে পারি, আমার যে কোনো এক্সপার্টিস আছে, আমি যে ভালো, গুড এনাফ, এই জায়গাটা গুড এনাফের জায়গাটা আমার মনে হচ্ছে না, আই ল্যাক দিস কনসেপ্ট অফ গুড এনাফ। তো এই জায়গাগুলো চলে আসছে, কিন্তু ইনসিকিউরিটি তো আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, সেটা কোনো কাজের কারণে কোনো ট্রিগার এলে তখন আমাদের মধ্যে দেখা যায়, দিস ইজ সিচুয়েশনাল। কিন্তু এই ইম্পোস্টার সিনড্রোমটা একটা পার্সোনালিটির মধ্যে ঢুকে যায় এবং সেটা প্রত্যেক মুহূর্তে একটা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে থাকে উইদাউট এনি ট্রিগার।
0: মানে ম্যাম, কোথাও গিয়ে আপনি যেভাবে বিষয়টা বোঝালেন, এটা মনে হচ্ছে শুভাশিস যে আমি হয়তো বা

0: একজন কোনো একজন ইন্ডিভিজুয়াল, সে হয়তো সাকসেসফুল, কিন্তু কোথাও গিয়ে তার মধ্যে প্রত্যেক দিন প্রতিনিয়ত এই ফিলিংটা তৈরি হচ্ছে যে আমি সবাইকে হয়তো ফ্রড করছি। কোথাও গিয়ে নিজের ভেতরে পটেনশিয়াল থাকা সত্ত্বেও এটাতে কি ম্যাম কোনোভাবে ছোটোবেলার এক্সপিরিয়েন্স বা চাইল্ডহুড কোনো ট্রমা এগুলো কি কাজ করে?
1: একদম। জন বলবি বলে একজন সায়েন্টিস্ট আছেন, উনি একটা অ্যাটাচমেন্ট থিওরি দিয়েছিলেন যেখানে উনি বলেছেন যে আমাদের এখন যে ইনসিকিউরিটি বা আমরা যেভাবে চিন্তা ভাবনা করি, আমাদের যে সেলফ কনসেপ্ট তৈরি হয়, এই প্রত্যেকটাই বিকজ অফ আওয়ার চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস। তো সেটার উপর যদি আমরা ভিত্তি করে দেখি, আমরা যখন দেখব আমাদের ছোটবেলাতে প্যারেন্টিংটা বা আমাদের বাড়িতে যারা অভিভাবক আছে, কেয়ারগিভার্স আছে, তারা যখন আমাদেরকে আমাদের জাজ করবেন এটার উপর বেস করে যে আমরা কতটা পারফর্ম করতে পারছি, আমাদের দুনিয়াটা তো এখন পুরোপুরি পারফরম্যান্স ওরিয়েন্টেড হয়ে গেছে, কতটা প্রোডাক্টিভ আমরা হতে পারছি, কতটা গ্রেড আমাদের আসছে, কত ভালো নাম্বার আমরা পাচ্ছি, বাকিদের তুলনায় ভালো পাচ্ছি কি পাচ্ছি না, এই জায়গাগুলোতে এই জায়গাগুলোর উপর ভিত্তি করে যখন বলা হবে যে আমি ভালো না খারাপ, তখন আর এইটা যদি খুব বেশি করে করা হয় ছোট থেকে, সেটা স্কুলে হতে পারে, সেটা বাড়িতে হতে পারে, যে কোনো জায়গায় আমার পরিবেশে এনভায়রনমেন্টের মধ্যে, তখন আমার মধ্যে কিন্তু এই জিনিসটা তৈরি হতে পারে যে আচ্ছা, তার মানে বোধ হয় আমার এই যে একটা কাজ করার, আমি যে কাজটা করছি সেটা বোধ হয় শুধুমাত্র এই কারণেই হচ্ছে যে আমি খুব ভালো করছি, তবু আমি স্যাটিসফাইড হতে পারছি না, আমার প্রচন্ড একটা মনে হচ্ছে যে পারফেকশনিস্ট হতে হবে, আমাকে একদম পারফেকশনের চূড়ায় নিয়ে যেতে হবে, তবু পারফেকশন বলতে অ্যাকচুয়ালি কিছু এক্সিস্ট করে না, তবু আমার একদম খুব ভালো, আমি হয়তো 100-এ 99 পাচ্ছি বা 100 পাচ্ছি, যে কোনো একটা পেলেও আমার মনে হবে কোথাও বোধ হয় একটা লুপহোল আছে, একটা গ্যাপ আছে, আমি সেটাকে বোধ হয় ধরতে পারছি না। এবং এই চাইল্ডহুড রেজিস্ট করছে যখন আমাদের মধ্যে এই জিনিসটা যখন ছোটবেলা থেকে তৈরি হয় আস্তে আস্তে, খুব এক্সট্রিম ক্রিটিসিজম, আমাদের সুপার ইগো বলে একটা কনসেপ্ট,
0: নিজে নিজেকে ক্রিটিসাইজ করার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে,
1: একদম। আর সেটা আর কি আমাদের সুপার ইগো যে কনসেপ্টটা, সেটা ফ্রয়েড দিয়েছিলেন, সেটা হচ্ছে যে আমাদের বাইরের মানুষরা, আমার কাছের মানুষরা যারা এনভায়রনমেন্টে প্রেজেন্ট আছেন, ছোট থেকে তারা আমাকে কিভাবে আমার মধ্যে আমার ভ্যালিউজ, আমার এথিক্স, আমার মরালস এইগুলো কিভাবে তৈরি করছেন, সেই তৈরি করাটার ওপর ভেস করে আমি আমার সেই বাইরের ভয়েসগুলোকে ইন্টারনালাইজ করে ফেলছি। এবং যখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি, সেই বাইরের ভয়েসগুলো কোথাও গিয়ে আমার ভয়েস হয়ে দাঁড়াচ্ছে, এবং তখন আমি তাদের চোখ থেকে নিজেকে বিচার করার চেষ্টা করছি, আমার নিজের চোখটা কোথাও গিয়ে একটা ডাইলিউটেড হয়ে যাচ্ছে,
0: মানে বাবা মা আমাকে কিভাবে দেখছেন, কিভাবে জাজ করছেন, সেটাই ছোটবেলা থেকে শুনতে শুনতে কোথাও গিয়ে পরে সেইভাবে আমি নিজেকে জাজ করছি, আদৌ হয়তো করার দরকার কতটা আছে সেটা হয়তো আর দেখছি না আমরা। ম্যাম, এখানে পারফরমেন্সের একটা কথা বললেন, সোশ্যাল মিডিয়াতে পারফরমেন্স দেখানোটা এখন একটা ট্রেন্ড কোথাও গিয়ে, যে আমি কতটা রিয়েল লাইফে করতে পারছি কি পারছি না, কিন্তু অমুকে করে ফেললো বলে আমার এই যে একটা আমি কেন করছি না, বা সোশ্যাল মিডিয়ার যে দূর দূর সেখানে আমাকেও ইয়ে থাকতে হবে, এই যে কালচারটা, এটাও কি কোনোভাবে ইম্পোস্টার সিনড্রোমকে বাড়িয়ে দিচ্ছে বা তৈরি করছে, কিভাবে করছে?
1: এই যে সোশ্যাল মিডিয়া, আমরা যখন সোশ্যাল মিডিয়া খুলি তখন আমরা বিভিন্ন রকমের ইনফরমেশন পাই মানুষের জীবনের ব্যাপারে, এই যে জীবনটা আমরা দেখছি তারা সেই সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছে, সেটা কিন্তু একটা কিউরেটেড রিয়ালিটি, অ্যাকচুয়াল রিয়ালিটি নয়, তারা যতটুকু পোর্শন আমাদেরকে দেখাতে চাইছেন
2: আমরা
1: ততটাই দেখতে পাচ্ছি,
2: একদম।
1: এবং সেই যে রিল বা সেই যে পোস্টের পেছনে তাদের জীবনে আদতে কি চলছে সেইটার নাগাল কিন্তু আমরা পাচ্ছি না, আমরা ভাবছি যে আমরা তো সারাদিন এত পরিশ্রম করছি, আমরা তো এত হার্ডওয়ার্ক করছি, এত রকম এফোর্ট দিচ্ছি, তবু আমার লাইফে তাদের মতন সাকসেস আসছে না কেন? কিন্তু আমরা বোধহয় সাকসেসের প্যারামিটারটা একই রকমভাবে ডিফাইন করার চেষ্টা করছি, আমার ফিল্ড অফ ওয়ার্ক আর আমি যার সাথে কম্পেয়ার করছি তার ফিল্ড অফ ওয়ার্ক বোধহয় এক নয়, তাদের কাছে বোধহয় সাকসেসের ডেফিনেশনটা আলাদা, বা তারা সেই রিলের পেছনে তাদের মধ্যে ঠিক কতখানি কষ্ট আছে, কতখানি যন্ত্রণা আছে, তাদের জীবনে কী কী অসুবিধের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা জেনারেলি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসি না, আমরা আমাদের ভালো দিকগুলো সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে পছন্দ করি।
2: আর এই যে প্রতি মুহূর্তে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে যাওয়া, যেটা আপনি বলছিলেন যে এই যে গ্রেড দিয়ে বিচার করা বা কনস্ট্যান্ট একটা কম্পারিজনের মধ্যে থাকা সবসময়, যে ও কত পেল আমি কত পেলাম, এটা একটা প্রেশার তৈরি হয়, তো এর ফলে অনেকটা বছর পেরিয়ে যাওয়ার পর যখন সে কোনো একটা জায়গাতে পৌঁছচ্ছে তার আত্মবিশ্বাস তো অনেকটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, তো কোথাও একটা কি সে হয়তো ভাবছে যতটা অ্যাচিভ করলাম এটা হয়তো পুরোটাই লাক, আমার কোনো ক্রেডিট নেই, তো যখন এই চিন্তা চলে আসছে, সেটা কোনো ছাত্রছাত্রী হতে পারে, ইয়ং প্রফেশনাল হতে পারে, আপনার কি মনে হয় সেটা কতটা ডেঞ্জারাস, যে এই ধরনের ভাবনা যখন বাসা বাঁধছে যে

0: পুরোটাই লাক, তার গোটা জীবনের এফর্টগুলো মিথ্যে হয়ে যাচ্ছে ধীরে ধীরে।
1: এরকম ধরো আমি একটা কেসের কথাই বলতে পারি, আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন তার ব্যাপারে, যে সে প্রিভিয়াস 5 থেকে 6 বছর ধরে বিভিন্ন রকমের পরীক্ষা দিয়ে যাচ্ছেন, এবং কিন্তু সেখানে একটা জিনিস খুব লক্ষণীয়, সেটা হচ্ছে যে প্রত্যেক পরীক্ষায় কিন্তু তার নাম্বার কিন্তু 2 থেকে 3 নাম্বার বা তার থেকে বেশি করে ইনক্রিজ করছে। সেই দিকে কিন্তু তার কোনো নজর নেই, তার নজর হচ্ছে যে আমি কেন পাচ্ছি না, আমার হয়তো বাকি পাশের একজন বন্ধু সে পেয়ে গেল, কিন্তু আমি নিজের এইখানে আমার একটা মানে এইখানে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমার নিজের সেলফ ওয়ার্থ বা আমার নিজের সেলফ ইমেজ, আমার পোটেনশিয়ালটার ব্যাপারে আমি কতখানি অ্যাওয়ার, আমি কি পারি না পারি, আমি আমার পোটেনশিয়ালটা কতটা, আমি তো ঠিক ততখানি অ্যাচিভ করার চেষ্টা করব। কার্ল রজার্স একটা কনসেপ্ট দিয়েছেন, সেটা হচ্ছে রিয়েল সেলফ আর হচ্ছে আইডল সেলফ। এবার রিয়েল সেলফটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি কি, আমার কতটা পোটেনশিয়াল, আমার 100% পোটেনশিয়াল দিয়ে আমি কিন্তু আমার রিয়েল সেলফটাতে পৌঁছতে পারবো। কিন্তু আমার আইডিয়াল সেলফটা হচ্ছে আমার পাশের মানুষটা যে হয়তো আমার থেকে কিছুটা এগিয়ে গেছে, হয়তো তার পোটেনশিয়াল এই ক্ষেত্রে আমার থেকে বেশি, হয়তো অন্য ক্ষেত্রে আমার থেকে কমও হতে পারে, কিন্তু আমি তার মতন হতে চাইবো, যেখানে আমার কাছে কিন্তু সেই পোটেনশিয়ালটা হয়তো নেই কিন্তু আমি তার মতন হতে চাইবো। এই রিয়েল সেলফ আর আইডিয়াল সেলফ, আমি যেরকম আর যার মতন হতে চাই, এর মধ্যে গ্যাপটা যত বাড়বে আমাদের মধ্যে কিন্তু এই ইনসিকিউরিটিস থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ইম্পোস্টার সিনড্রোমের দিকে যাওয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যায়।
0: এই যে সেলফ ওয়ার্থটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি বারবার বলছেন, কিন্তু কোথাও গিয়ে এই যে প্রেশার থেকেই তার কি ফেলিয়ারের একটা ভয় তৈরি হচ্ছে, এবং সেই ফেলিয়ারের ভয়ের কারণেই তার সেলফ ওয়ার্থ কমে যাচ্ছে এবং সেটাই ইম্পোস্টার সিনড্রোমে ধীরে ধীরে যাচ্ছে।
1: অবশ্যই একটা কারণ ফেলিয়ার ছাড়াও হচ্ছে যে ফিয়ার অফ রিজেকশন, যে আমাকে বাকি লোকেরা কিভাবে দেখছে সোসাইটিতে। আমরা সোশ্যাল বিং, আমরা মোটামুটি সবার মধ্যেই একটা নিড ফর অ্যাকসেপ্টেন্স, নিড ফর অ্যাফিলিয়েশন, এই ভ্যালিডেশন, এই জায়গাগুলো রয়েছে, কারোর কম কারোর বেশি। তো যাদের মধ্যে হয়তো এটা বেশি নিড ফর ভ্যালিডেশনটা, তাদের মনে হচ্ছে যে আমি যদি আজকে এই জায়গায় পৌঁছতে না পারি বা যদি পৌঁছেও যাই, তখন যদি আমি নিজেকে জাস্টিফাই করতে না পারি যে আমি কেন ওখানে গিয়ে পৌঁছলাম, তাহলে কিন্তু আমার মধ্যে এই সমস্যাগুলো দেখা দেবে যে আমাকে লোকে হয়তো অ্যাকসেপ্ট করবে না। আমার ভেতরের যে ভয়টা, সেই ভয়টা বোধহয় কোথাও গিয়ে এক্সপোজড হয়ে যাবে। এই এক্সপোজ হয়ে যাওয়ার একটা ভয়, ফেলিয়ারের একটা ভয়, এবং অবশ্যই তার সাথে রিজেকশন, এবং আমার কাছের মানুষরা কোথাও গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। আমি যাদেরকে ভালোবাসছি, আমার কাছে যারা ইম্পর্টেন্ট, তারা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। এই ফিয়ার অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকেও এই জিনিসগুলো কিন্তু আসে।
2: তার মানে ম্যাম কোথাও গিয়ে যে 98 পাচ্ছে, তারপরেও তার মনে হচ্ছে যে আমি 2 নাম্বার কেন পেলাম না, সেটার জন্য বাবা মা আমাকে বকবে, টিচাররা বলবে যে তুই তো পারলে 100ই পেতে পারতিস, কিন্তু 98 পাওয়াটাও যে ইটসেলফ একটা অ্যাচিভমেন্ট, সেটাকেও সেলিব্রেট করছে না। এবং সেখান থেকে কোথাও গিয়ে আমার নিজেকে ক্রিটিসাইজ করো এবং মনে হওয়া যে আচ্ছা তার মানে কি আমি এবারটা হঠাৎ করেই পেয়ে গেলাম, আমার হয়তো সেই
0: ক্যাপাবিলিটি নেই।
1: এবার এখানে বাবা মারা যখন এটা ভাবছে, তারাও কিন্তু তাদের কাজের জায়গায় ঠিক সেম জিনিস ফেস করছেন, যে তারাও হয়তো তাদের হয়তো ফুল এফোর্ট দিচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে তাদেরও মনে হচ্ছে যে আমি বোধহয় আরেকটু বেটার করতে পারতাম। তারা হয়তো এক সপ্তাহের মধ্যে 5 দিন অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে কাজের জায়গায়, 2 দিন হয়তো হচ্ছে না। তাদের মধ্যে যদি ইনসিকিউরিটিটা এতটাই বেশি থাকে, সেটা যদি ইম্পোস্টার সিনড্রোমের জায়গায় যায়, তাহলে তারা শুধু ফোকাস করবে ওই 2 দিনে, যে আমাকে এই মানুষটি আমাকে কাজের জায়গায় এই কথাটা বলেছিল যেটা নেগেটিভ। এবার সেই জায়গা থেকে তার বিশ্বাসটাও এইভাবে তৈরি হচ্ছে যে আমার মধ্যে তাহলে এই ফ্লসগুলো আছে, আর ভালো দিকগুলো সে একেবারে নেগেট করে দিচ্ছে, সেগুলো সে তাকাচ্ছে, এবং সেইটার প্রভাব এসে পড়ছে বাচ্চার মধ্যে। এত হাই কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট আমাদের চারিদিকে তৈরি হচ্ছে, এটা একটা খুব বড় কারণ।
2: ম্যাম এখানে তাহলে প্যারেন্টের বা বাবা মায়ের তো একটা বড় ভূমিকা রয়েছে সন্তানের সঙ্গে এই ব্রিজটা, যে গ্যাপটা যেটা রয়েছে তার নিজের মতো ঠিক করে, এটা কিভাবে ঠিক হতে পারে, মানে কাউন্সেলিং এর দিক থেকে কতটা আর কতটা বাড়িতে করা যেতে পারে নিজেদের মধ্যে আলোচনা করে, সেটা যদি একটু বলেন।
1: হ্যাঁ, প্রথমত তো বাবা মাদেরকে নিজেদের একটু বুঝতে হবে যে আমি কতটা পারি। সেলফ অ্যাওয়ারনেস, এই জিনিসটা প্রত্যেকটা মানুষের খুব দরকার। আমার যদি সেলফ অ্যাওয়ারনেস না থাকে যে আমার কি স্ট্রেংথ, আমার কতটা উইকনেস আছে, আমি কোথায় কোথায় চ্যালেঞ্জেস ফেস করছি লাইফে, এই জায়গাগুলো যদি আমি বুঝি, আমি যদি নিজের ব্যাপারে এতটাই সচেতন হই, তাহলে কিন্তু আমার বাইরের লোকের ভ্যালিডেশনের উপর অতটা ডিপেন্ড করার দরকার পড়ে না, কিন্তু আমার এই সেলফ কনসেপ্ট বা সেলফ অ্যাওয়ারনেসের জায়গাটাতেই সমস্যা হয়ে থাকে। যখন আমি নিজের ব্যাপারে বুঝতে পারবো, তখন আমার এই বোঝাটার একটা রিফ্লেকশন পড়বে আমার বাচ্চাটার উপর। আমার বাচ্চাকেও আমি বোঝাতে পারবো এবং আমিও আইডেন্টিফাই করতে পারবো যে আমার বাচ্চা ঠিক

0: কোনগুলো স্ট্রেংথ, এবং আমি যখন আইডেন্টিফাই করছি আমি সেই জায়গাতে গিয়ে বাচ্চাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো যে এইটা তোমার স্ট্রেংথ, তুমি এইটার উপর কাজ করো। আর অনেক ফ্লস থাকতে পারে বাচ্চার মধ্যে, চ্যালেঞ্জেস থাকতে পারে, কিন্তু সেগুলোকে আমি ওভার এমফাসাইজ করবো না। বাচ্চা যেন সেটাই না মনে করে যে এই ভুলগুলো নিয়েই আমি, কারণ একটা লেবেল করে দেওয়ার টেন্ডেন্সি আমাদের থাকে যে তুমি এটা পারো নি, তুমি ফেলিয়ার, তোমার দ্বারা কিছু হবে না, ইউ আর ওয়ার্থলেস। এরকম একটা জায়গা থেকে যদি চলে আসে, আমরা কোথাও গিয়ে বাচ্চার মধ্যে যে ভালো জিনিসটা সেটা কি দেখতে ভুলে যাই, ফোকাসই করতে পারি না, একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়ে থাকে আমাদের মধ্যে। তো আমাদের প্রথমে তো দরকার এই জায়গাগুলোকে আইডেন্টিফাই,
1: বাবা মায়ের কাছ থেকে সেই সিম্প্যাথি এমপ্যাথিটা পাওয়া।
0: একদম।
2: হ্যাঁ, কিন্তু অনেকেই দেখি আমরা বাইরে থেকে যে ভীষণ কনফিডেন্ট, তাকে দেখে হয়তো বোঝার উপায় নেই, কিন্তু ভিতরে ভিতরে তো আরো তো হয়তো এফোর্ট দিতে গিয়ে তালগোল, হ্যাঁ, কিন্তু তালগোল পাকিয়ে যাচ্ছে, এবং তার ইফেক্ট হয়তো তার পরিবারে পড়ছে, তার সন্তানের উপর পড়ছে, বা কাছের মানুষটার উপরে পড়ছে। তো কি কি লক্ষণ দেখে বুঝবো যে সে ইম্পোস্টার সিনড্রোমে ভুগছে?
0: এই যে এক্সটার্নাল একটা ওভার কম্পেনসেশনের একটা জায়গা, যে আমি যেটা ভেতর থেকে ফিল করছি না, আমি সেটা কোথাও গিয়ে ফেক করছি, আমি জিনিসটাকে এমনভাবে দেখানোর চেষ্টা করছি যে মনে হচ্ছে যে আমি খুব কনফিডেন্ট, আমি আমার কাজের ব্যাপারে ভীষণ কনফিডেন্ট, সবটা জানি, কিন্তু এটার একটা প্রেশার আছে, কারণ ইন্টারনালি কিন্তু আমি সেটা ফিল করছি না। আমার মনে হচ্ছে যে যাতে আমার এই ত্রুটিগুলো বাইরের লোকের কাছে বেরিয়ে না আসে, আমাকে এই শিল্ডটা বা এই ডিফেন্সটা নিতে হবে। কোথাও গিয়ে মানুষের মধ্যে একটা গ্র্যান্ডিওসও তৈরি হয়, একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হতে দেখা যায়, কিন্তু সেটা শুধুমাত্র এক্সটার্নাল ওয়ার্ল্ডের কাছে, যাতে আমার ভেতরের ফ্লসগুলো বা ইনসিকিউরিটিসগুলো, ইনপারফেকশনগুলো বাইরের মানুষের কাছে বেরিয়ে না আসে। কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে, এই জিনিসটা যদি আমি আস্তে আস্তে করি, গ্র্যাজুয়ালি করি, যে আস্তে আস্তে আমি একটু একটু করে নিজেকে কনফিডেন্ট হওয়ার মতন চেষ্টা করলাম, দেখালাম, এবং তারপরে আমরা বিহেভিয়ারিজমের থিওরিতে দেখেছি যখন আমরা কোনো বিহেভিয়ার শো করি, সেটা আস্তে আস্তে আমি কিন্তু ভেতরে ভেতরে মানতে শুরু করি, কারণ সেই বিহেভিয়ারটা যদি কোনো ওয়ান্টেড বিহেভিয়ার হয়, ভালো বিহেভিয়ার হয়, তখন তার কনসিকোয়েন্সটা ভালো হয়, মানুষ আমাকে প্রেস করে, তো আমার মনে হয় তখন যে আচ্ছা এই কাজটা করলাম, তাহলে বোধহয় এই কাজটা আমি আবার রিপিট করব, এটা করার টেন্ডেন্সিটা আমার মধ্যে বেড়ে যায়, আমি জিনিসটাকে আত্মস্থ করতে শুরু করি। কিন্তু এই জিনিসটা যদি খুব বাড়াবাড়ি রকমের হয়ে যায়, মানে খুব ইনফ্লেটেড, ওভার এস্টিমেট করে ফেলি আমার নিজের সেলফকে আমি, তখন গিয়ে কিন্তু নিজের ভেতরে এক্সটার্নাল আর ইন্টারনাল যে ওয়ার্ল্ড আছে আমার, সেটার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে, এবং তখন আমি নিজেকে সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করব, আমার কনফিডেন্স লেভেলটা আরও কমে যাবে। এবং এই যে মানুষরা, তাদের মধ্যে কিন্তু কোনো লিডারশিপ রোলে যাওয়ার টেন্ডেন্সি খুব কম, নতুন কোনো অপরচুনিটি তাদের কাছে যদি আসে, সেটা মানে অ্যাকসেপ্ট করার জায়গাটা তাদের মধ্যে কম থাকে, কারণ তাদের মনে হয় যে আমি যদি নতুন লিডারশিপ রোলে যাই, আমার কাছে আমি অনেকটা বেশি ভিজিবল হয়ে যাবো মানুষের কাছে। আর তাদের মধ্যে এটাও থাকে যে আমি যদি সাকসেসফুল হয়ে যাই, আমার কাছে মানুষের একটা এক্সপেকটেশন বেড়ে যাবে, আর আমি সেই এক্সপেকটেশনটা যদি মিট না করতে পারি, তাদের মধ্যে মানে এই ইম্পোস্টার সিনড্রোমের কিন্তু অনেকগুলো দিক থাকে, অনেকগুলো টাইপ আছে, মানে তার মধ্যে একটা খুব সুপার হিরো টাইপ বলে একটাকে ধরা হয়, সেখানে দেখা হয় যে একটা মানুষের হয়তো সে পাঁচটা রোল প্লে করছে তার লাইফে, এবং পাঁচটা রোলেই সে একদম পারফেক্ট হতে চায়, আদতে মনে করছে কিন্তু আমি নই পারফেক্ট, কিন্তু সে বাইরের মানুষের কাছে এটা দেখাতে চাইছে যে আমি খুব পারফেক্ট। এটার থেকে যেটা হবে যে কন্টিনিউয়াসলি আমার ইমোশনটাকে আমি মাস্ক করতেই থাকবো, তো একটা প্রলংড স্ট্রেস তৈরি হবে, আর সেখান থেকে একটা ক্রনিক স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এইরকম আরও মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুস তৈরি হতে পারে।
1: ম্যাম, এক্ষেত্রে আপনি যে একটা সুপার হিরো টাইপ যেটা বললেন, একটা ক্লিনিক্যাল টার্ম, আমরা প্রচুর হাই অ্যাচিভার মানুষদেরকে দেখি, সেলিব্রিটি বলুন বা আমাদের চারপাশে আমাদের বন্ধু বান্ধব কলিগস সবাই রয়েছে, হাই অ্যাচিভারদের মধ্যে কি কোথাও গিয়ে এই প্রবণতাটা ভেতরে ভেতরে আন্ডারলাইন করে কি কোনোভাবে, এই ইম্পোস্টার সিনড্রোম যে বিষয়টা, যে আমি প্রচণ্ড হাই অ্যাচিভ করে ফেললাম, কোথাও গিয়ে একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছে গেছি, কোথাও গিয়ে ভেতরে হয়তো আমার চলছে এই জিনিসটা যে আমি সবটা জানছি না, সবটা জানাচ্ছি না, বা আমি হয়তো সাকসেসফুল হওয়ার পরে প্রচণ্ড ড্রেন ফিল করছি, প্রচণ্ড মানে লো ফিল করছি, এটা কি হয় তাদের মধ্যে?
0: একদম, যারা খুব হাই অ্যাচিভার, আমি প্রথমেই যখন শুরু করেছিলাম তখন বললাম যে হাই অ্যাচিভিং ওমেনদের মধ্যেই কিন্তু প্রথম এই জিনিসটা দেখা গেছিল, এবং এখন গবেষণায় দেখা যায় যে যাদের মধ্যে হাই অ্যাচিভিং টেন্ডেন্সিটা আছে, বা যারা খুব বেশি ইন্টেলিজেন্ট, বা যারা ছোট থেকে খুব বেশি অ্যাচিভ করে এসছে, তারা কিন্তু একটা সময় পরে গিয়ে এই সিনড্রোমে ভোগেন, কারণ তাদের মধ্যে এই, তারা মনে করেন আমার কাছে লোকের এক্সপেক্ট

0: অলরেডি বেশি এবং আমি যদি সেটাকে মিট করতে না পারি, তো তাদের মধ্যে দেখা যায়।
1: শুভাশিস, কথা বলতে বলতে ফোন লাইনে বন্ধু এসে দেখি বন্ধুর কি প্রশ্ন ম্যামের কাছে রয়েছে। চলো, হ্যালো হ্যালো হ্যালো,
2: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ আমি সৌভিক সরকার বলছিলাম, কসবাতে।
1: ম্যামের কাছে কি প্রশ্ন আছে বলো।
2: হ্যাঁ আমার ম্যামের কাছে প্রশ্ন আছে, সেটা হলো অতিরিক্ত সমালোচনা কি ইম্পোস্টার সিনড্রোমের কারণ হতে পারে, এটা আমার একটা প্রশ্ন আছে।
3: বেশ, সঙ্গে থাকুন, নিশ্চয়ই উত্তর দেবেন ম্যাম।
0: এই যে ওভার ক্রিটিসিজমের কথা উনি বলেছেন, যে অতিরিক্ত সমালোচনা, হ্যাঁ অবশ্যই এটা যদি ছোট থেকেই আমরা ফেস করি তাহলে সেটা একটা মানে কারণ যে আমাদের মধ্যে ইম্পোস্টার সিনড্রোম হতে পারে। এবার যখন আমরা বড় হব, আমরা যখন আমাদের এক্সপোজারটা অনেকটা বেশি বেড়ে যাবে, অনেক বেশি ডাইভার্স জায়গায় আমি মিশব, সেখানে গিয়ে যদি আমি ওভারলি আমাকে কেউ ক্রিটিসাইজ করে তাহলে কিন্তু অবশ্যই আমার মধ্যে ইম্পোস্টার সিনড্রোমের জায়গাটা, টেন্ডেন্সিটা বেড়ে যেতে পারে। কারণ আমার মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে, আমার সেলফ এস্টিমটা কোথাও গিয়ে কমে যাচ্ছে, তো এবং তারপর আমার মধ্যে এই ইম্পোস্টার সিনড্রোমটা আস্তে আস্তে তৈরি হবে। এবার এই এই যে ওভার ক্রিটিসিজম, এই জায়গাটা আমি একটু আগে বললাম, একটা এক্সাম্পল দিলাম যে 5 দিন যদি আমাকে কেউ ভালো অ্যাপ্রিসিয়েট করে আর যদি 2 দিন আমাকে কেউ ক্রিটিসাইজ করে তাহলে কিন্তু আমার মধ্যে অলরেডি ইনসিকিউরিটি যদি থাকে খুব বেশি, এটা কিন্তু ইম্পোস্টার সিনড্রোমের দিকে যেতে পারে। কিন্তু আমার মধ্যে যদি এরকমই হয়, আমি এমন একটা এনভায়রনমেন্টে কাজ করছি যেখানে 5 দিনই আমাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, সেখানে কিন্তু আমার প্রথমে ইম্পোস্টার সিনড্রোমটা পড়ে আসবে, আসবে প্রথমে স্ট্রেস, বার্নআউট, লো সেলফ এস্টিম, লো কনফিডেন্স, আমার মনে হবে আমি কিছুই ঠিক করে করতে পারছি না,
1: সবার কাছে ভালো আছে এটা দেখানো
3: এবং সে নিজেকে ডাউট করবে প্রতি
0: মুহূর্তে। আর এটা একটা মেইন পয়েন্ট, সেলফ ডাউট, আমরা প্রত্যেক মুহূর্তে সেলফ ডাউট করি, আমি বোধহয় ঠিক নই, আমি বোধহয় পারছি না, হয়তো খুব ভালো পারছি, বাকিরা হয়তো অ্যাপ্রিসিয়েট করছে, তখনও সেলফ ডাউট হচ্ছে। কিন্তু যদি আমার এনভায়রনমেন্ট আরো ট্রিগারিং হয়, অলরেডি আমার মধ্যে সেলফ ডাউট প্রেজেন্ট কিন্তু আমার এনভায়রনমেন্ট আমাকে আরো বেশি অতিরিক্ত ক্রিটিসাইজ করছে,
1: এটাতে তো প্রচন্ড পরিমাণে একটা বার্নআউট, একটা ডিপ্রেশনের দিকে একটা মানুষ চলে যেতে থাকবে,
0: একদম স্ট্রেসটা বাড়তেই থাকবে।
1: এই যে ম্যাম বলছেন স্ট্রেস নেওয়ার কথা, বা এই যে স্ট্রেস নিয়ে বার্নআউট হয়ে নিজেকে না ভালোবেসে এই যে পুরো বিষয়টা, এটা কিন্তু কোনোভাবেই ঠিক
3: নয়। এরকম আমাদের আশেপাশে কতজন হয়তো একটা সাইলেন্ট এরকম একটা সাইকোলজিক্যাল প্রেসারের মধ্যে থাকে, কিন্তু আমরা জিজ্ঞেস করতেও ভুলে যাই যে আছো কেমন।
1: আর তাছাড়াও ম্যাম বারবার একটা জিনিস খুব সুন্দর করে বোঝাচ্ছেন আমাদেরকে, যে এই সিনড্রোমটা যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কোথাও গিয়ে নিজেকে ভালোবাসাটা খুব দরকার, নিজেকে চেনাটা খুব দরকার। আর সেই কারণেই সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে নিজেকে ভালোবাসো তুমি এবার এই গানটা রইল। গানের ঠিক পরেই মনপাড়া জাংশন নিয়ে ফিরছি শ্রীপর্ণা সুভাষীর সঙ্গে, আমাদের বিশেষ অতিথি মনোবিদ এবং অধ্যাপিকা নম্রতা ভৌমিক রয়েছেন, আড্ডায় রয়েছি আমরা সঙ্গে, তোমরাও থাকো, গানের পরে ফিরছি।

0: তার মানে এই যে গানের কথায় কথায় বলছে নিজেকে ভালোবাসো তুমি, এবার নিজেকে ভালোবাসতেই হবে। ম্যামের কথা শুনেও আমরা সেটাই বুঝছিলাম, এতক্ষণ আলোচনা করছিলাম। আজকে মন পাড়া জাংশনে তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি শুভাশিষ, আমার সঙ্গে রয়েছে শ্রীপর্ণা, স্টুডিওতে রয়েছেন নম্রতা ভৌমিক ম্যাম, মনোবিদ এবং অধ্যাপিকা। আমরা কথা বলছি ইম্পোস্টার সিনড্রোম নিয়ে, অনেকটা আড্ডা হয়েছে, আলোচনা হয়েছে, গানও হলো, কিন্তু এখনো অনেক প্রশ্ন আমাদের আছে,
1: প্রশ্ন ঝুলিতে আমাদের রয়েছে। এবং শুভাশিষ, মানে অফ এয়ার যখন আমরা কথা বলছিলাম তখন অনেকগুলো প্রশ্ন নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছিল ম্যামের সঙ্গে। তুমি একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নের কথা বললি যে স্কুল থেকে

0: সাবজেক্ট নিয়ে যে বিষয়টা,
1: হ্যাঁ এই প্রশ্নটা ম্যামকে আমি করতে চাই, কারণ আমার মনে হয় যে অনেক বন্ধুদের এই প্রশ্ন থাকতে পারে। কম্পিটিটিভ প্রিপারেশন যারা নিচ্ছে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যারা পড়াশোনা করছে আমাদের এই বয়সটায়, হয়তো কারোর সাবজেক্ট একেবারে ইতিহাস, ভূগোল বা অন্য একটা বিষয়, দীর্ঘদিন হয়তো অঙ্কটা চর্চায় নেই বা যে কোনো সাবজেক্ট সেটা হতে পারে। এবার যখন কম্পিটিটিভ ডোমেনে সে আসছে তখন হয়তো দেখা গেল তাকে সবকটা বিষয়ই পড়তে হচ্ছে, হিস্ট্রি, পলিটি, জেনারেল নলেজ এক জায়গায় করে। এবার যে বিষয়ে তার দুর্বলতা, হয়তো অঙ্ক ধরে নিলাম, আমি আমার এক বন্ধুর ক্ষেত্রেই সেটা দেখেছি যে সে সব বিষয়ে ভীষণ ভালো করছে, পলিটি দুর্দান্ত, হিস্ট্রিতে তার দারুণ নলেজ, কিন্তু অঙ্কে অনেকটা কম পাচ্ছে এবং আশেপাশে সবাই তাকে জাজ করছে যে তুই পড়াশোনায় খুব খারাপ।
0: কি আমার কথা বলছো?
1: না না, তুই পড়াশোনায় ভীষণ খারাপ। এবং তখন সে হঠাৎ করে ভাবতে শুরু করেছে তাহলে আমি বোধহয় পড়াশোনায় খুব খারাপ বলেই পারছি না, এবং সে যে বাকি পাঁচটা সাবজেক্টে দুর্দান্ত সেটাকেও সে ডাউট করছে এবং সে ভাবছে তাহলে এতদিন কি পুরোটাই লাকে বেরিয়ে এলাম।
0: হ্যাঁ ম্যাম, এইটা একটা খুব বড়, আমরা যদি বন্ধুদের মধ্যে দেখি, আমরা যারা স্টুডেন্ট তাদের মধ্যে এটা প্রচন্ড পরিমাণে রয়েছে,
1: আমাদেরও অনেক সময় হয় অনেক বিষয় নিয়ে এটা, হ্যাঁ বলতে কোনো রকম দ্বিধা নেই। তো এই যে একটা প্রেসার তৈরি করে এবং আমরা কন্টিনিউয়াস নিজেকে সেলফ ডাউট করছি, তার থেকে অ্যাংজাইটিতে ভুগছি, আপনার কি মনে হয় যেটা লং রানে আমাদের অনেকটা ক্ষতি করে দিচ্ছে? কারণ আমার তো ওই যে কনসেন্ট্রেশন বা পড়াশোনার যে গতি সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু না কিছু ভাবে।
2: আমরা না অ্যাকচুয়ালি খুব মানে মানুষ, হিউম্যান বাই নেচার ইনেটলি জন্মগতভাবেই তারা খুব নেগেটিভলি ইনক্লাইন্ড। আমরা যতটা না পজিটিভ জিনিসকে দেখে অ্যাট্রাক্টেড হই তার থেকে বেশি নেগেটিভ জিনিসকে দেখে অ্যাট্রাক্টেড হই। এটা প্রত্যেক মানুষের একটা কোয়ালিটি, কারোর সেটা বেশি থাকে কারোর কম থাকে, তো থাকে। এবার আমরা যখন নিজেদের মধ্যে কিছু ফ্লস দেখতে পাই সেটাকে আমরা সবসময় কভার আপ করার চেষ্টা করি এবং সেটাকে নিয়েই আমি সবসময় বেশি কনশিয়াস থাকি। আমার পজিটিভ জিনিসগুলো তো আমি জানি আমার কাছে আছেই, সেটা তো থাকবেই, কিন্তু সেটাকে নিয়ে আমি কনশিয়াস থাকি না, সেটাকে নিয়ে আমি চিন্তাভাবনা করি না। নেগেটিভলি মানে এটা একটা আমাদের সাইকোলজির ভাষায় বলা হয় অটোমেটিক নেগেটিভ থটস, যেটা অটোমেটিক্যালি আমরা মাথায় আমাদের এই নেগেটিভ থটগুলো চলে আসে যেগুলো নিয়ে আমরা চিন্তিত, যেগুলো আমাদের মনে হয় যেটা একটা দুশ্চিন্তার কারণ হতে পারে এবং সেটাকে আমাকে কোনোভাবে পেরিয়ে আসতে হবে, ওভারকাম করতে হবে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে সব মানুষের মধ্যেই কিন্তু কোনো না কোনো খামতি আছে। একজন মানুষ হয়তো, যে তুমি যে এক্সাম্পলটা বললে একজন তোমার বন্ধুর কথা, সে হয়তো অঙ্কে অতটা ভালো না, তার হয়তো অঙ্কের জায়গাতে বেশি সাপোর্ট বা বেশি পড়াশোনা করার দরকার হতে পারে, কিন্তু বাকি যেগুলো এগুলো কিন্তু তার ন্যাচারাল এবিলিটিটা বাকি সাবজেক্টের ক্ষেত্রে খুব হাই, কিন্তু এই একটা জায়গায় তার ন্যাচারাল এবিলিটিটা অতটা হাই নয়, হয়তো সেখানে তাকে বেশি এফোর্ট দিতে হতে পারে। এবার বাইরের মানুষদের কাছে সে মানে এই জিনিসটা পৌঁছচ্ছে এমনভাবেই, কারণ আমরা কিন্তু আমাদের হাতে, আমরা সবসময় বলি যে আমাদের কিছু জিনিস আমাদের কন্ট্রোলে থাকে, কিছু জিনিস আমাদের কন্ট্রোলে থাকে না। বাইরের মানুষরা আমাকে কিভাবে জাজ করবে, কিভাবে দেখবে, পারসিভ করবে, দ্যাট ইজ নট ইন আওয়ার কন্ট্রোল। তো এইটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে, বাউন্ডারি, একটা সার্কেল অফ কন্ট্রোল, যে আমাদের হাতে কি কি আছে আর আমি নিজেকে কিভাবে পোর্ট্রে করছি বাকি লোকেদের কাছে। আমি যদি সবসময় আমার যেই জিনিসগুলো আমার স্ট্রেংথ সেইগুলো নিয়ে কথা বলি মানুষের কাছে এবং আমার না পারাটা নিয়ে স্বীকার করি, আর সেইটা যদি দুটোর মধ্যে একটা প্রপোর্শনেট হয়, ব্যালেন্স থাকে জিনিসটার মধ্যে, তাহলে কিন্তু মানুষের কাছে এই জায়গাটা পৌঁছবে যে হয়তো মানে আমার পারাটা যতটা ঠিক না পারাটাও ততটাই ঠিক, মানে দুটোর মধ্যে এই জিনিসটা পৌঁছবে যে তাদের কাছে একটা ব্যালেন্সড হবে, যে এই মানুষটা এটা পারে, এটা তার স্ট্রেংথ, আর এই মানুষটি এই জিনিসটাতে কম পারে। কিন্তু আমি যদি খুব বেশি সচেতন হয়ে যাই যে আমি কি পারি না সেটা নিয়ে, আর আমি সেটাকেই বারবার করে বলতে শুরু করি, তাহলে মানুষের কাছেই এটা কনভে হয়ে থাকে, আচ্ছা ও তো অঙ্কে খারাপ, ও তো অঙ্কটা পারে না। কোথাও গিয়ে এই দায়িত্বটা বা রেসপন্সিবিলিটিটা আমাদেরও যে আমরা নিজেকে কিভাবে পোর্ট্রে করছি, আমরা কি আমাদের
1: আমি কোনটা কতটা পারি সেটা বিষয়ে পরিষ্কার ধারণা থাকা,
2: একদম মানে আমি যদি জেনারেল নলেজ, রিজনিং, এই জায়গাগুলো যদি আমার খুব ভালো হয় আর সেটা যদি আমি মনে মনে স্বীকার করি, তাহলে কিন্তু আমি সেটা নিয়ে বলবো যে আমার এটা এটা স্ট্রেংথ, আইডেন্টিফাই করতে পারলে বলবো। কিন্তু অনেক সময় আমরা আইডেন্টিফাই করতে পারি না প্রথমত, আর দ্বিতীয়ত মনে হতে পারে অনেক অনেক হাম্বল হয় যে আমরা আমাদের ভালো দিকগুলো বলতে চাইবো না, কিন্তু এটা কিন্তু শুধু হিউমিলিটির ব্যাপার না, এটা আমাদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব, যে আমি যদি বলি তাহলে মানুষ আমাকে বোধহয় আমার খারাপ জিনিসটা দিয়েই জাজ করবে, ভালোটা দিয়ে হয়তো করবে না। এটা আমাদের কগনিটিভ ওয়্যারিং, মানে আমরা এইভাবে আমাদের থট প্যাটার্নটা কিন্তু সাজানো আছে। এইখানেই আমাদের কাজ অ্যাজ এ থেরাপিস্ট বা সাইকোলজিস্ট, যে এই কগনিটিভ ওয়্যারিংটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি।
1: আচ্ছা, এই যে এবং এই যে বাইরের লোক অনেক কিছু বলছে এবং লোকে কি বলবে এই ভয় থেকে সে নিজের অনেক সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে বা নিজের ব্যাপারে একটা ধারণাতে চলে আসছে এবং সে বলছে আমি হয়তো ডিজার্ভ করি না, এই যে একটা মাইন্ডসেট বা এই যে চিন্তা ভাবনা, আপনার কি মনে হয় যে এটা কতটা ক্ষতিকর বা তার দৈনন্দিন যে কাজকর্ম তাতে অনেকটা প্রভাব ফেলে যে আমি ডিজার্ভ করি না এত বড় একটা কথা বলে দেওয়া নিজেকে?
2: এটা কিন্তু একটা সেলফ সাবোটাজের জায়গা, মানে ধরো এটা রিলেশনশিপকে খুব ইম্প্যাক্ট করে। ফর এক্সাম্পল, আমি যদি ধরে নিই আমি এমন একটা সম্পর্কে আছি যেখানে আমার যে অপর প্রান্তে যে মানুষটি আছে সে হয়তো আমার সাথে খুব মিসবিহেভ করে এবং এমন ব্যবহার করে যেটা সাধারণত করা ঠিক নয়, কিন্তু আমি ধরে নেব যে আমি বোধহয় এটারই যোগ্য, আমি বোধহয় এটারই প্রাপ্য, কারণ আমার মধ্যে অনেক কিছু মিসিং, আমার মধ্যে অনেক নেগেটিভস আছে, আমার সেলফ বিলিফটাই নেগেটিভ হয়ে যাবে। আমি নিজের ব্যাপারে যতটুকু বিশ্বাস করি সেখানে পজিটিভস খুব কম থাকবে। আমাদের ক্লাসে যখন ক্লায়েন্টরা আসে, যখন আমরা সেশনে বসি, আমরা মানে মেজরিটি কেসেস 80% অফ দ্য কেসেসে যখন জিজ্ঞেস করি যে আপনি নিজের ব্যাপারে তিনটে ভালো জিনিস বলুন যেটা কোয়ালিটিস আপনার মনে হয়, যেখানে 80% কেসেসই দেখা যায় তারা কিন্তু বলতে পারে না, তারা আইডেন্টিফাই করতেই পারে না যে আমার ভেতরে কী ভালো জিনিস আছে। নেগেটিভ জিনিস জিজ্ঞেস করলে সে একটা লম্বা লিস্ট বলে দিচ্ছে কিন্তু এদিকে, কারণ সেটা সে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে তার মধ্যে কী কী নেগেটিভস আছে এবং সেই কথাটা সে আত্মস্থ করছে, বিশ্বাস করতে শুরু করছে এবং তার মধ্যে ভালো দিকগুলো সে হয়তো খুঁজেই পাচ্ছে না। তো এখানে আমাদের আবার একটা কাজ চলে আসে, তার মধ্যে ভালো দিকগুলো যেন আমরা তার চোখের সামনে কোনোভাবে তুলে ধরতে সাহায্য করি। এবার একটা প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু তাদের নিজেদের রিসোর্স আছে। আমি যদি একটা সিচুয়েশনে পড়ি, সেই সিচুয়েশনটা যদি আমার কাছে খুব টাফ হয়, সেই টাফ সিচুয়েশন থেকে আমি একরকমভাবে বেরিয়ে আসবো, এক্স অন্যরকমভাবে বেরিয়ে আসবে, ওয়াই অন্যরকমভাবে বেরিয়ে আসবে। এই যেভাবে আমি বেরিয়ে আসছি এটার যে স্ট্র্যাটেজিটা, এটা যে টেকনিকটা, এটা ডিপেন্ড করছে আমার ভেতরে কী রিসোর্সেস আছে, মানে আমার কোপিং স্কিলস কী কী আছে। এই যখন মানুষরা আমাদের কাছে আসে তাদের অসুবিধেগুলো নিয়ে, তখন কিন্তু তারা তাদের এই কোপিং স্কিলস বা রিসোর্সেসগুলোর ব্যাপারে অবগত থাকে না। আমাদের মেন কাজ হচ্ছে এক্ষেত্রে তাদের কোপিং স্কিলস, তাদের রিসোর্সটা, তাদের মধ্যে কী কী স্ট্রেংস আছে সেটা আইডেন্টিফাই করতে সাহায্য করা তাদের, যাতে পরবর্তী ক্ষেত্রে তারা আস্তে আস্তে নিজেরাই নিজেদের সেই কোপিং স্কিলস রিসোর্সেস দিয়ে নিজেদের সমস্যাগুলোকে আস্তে আস্তে করে সমাধান করতে পারে।
0: ম্যাম, এটা তো পুরোপুরিভাবে একজন ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তি নিজের যে সমস্যাগুলো কী করে সমাধান করবে সেটা আপনি আমাদেরকে বললেন। যদি এখানে একের জায়গায় দুই হয়, মানে আমি একটা সম্পর্কের কথা বলি, একটা রিলেশনশিপ, সেটা হয়তো বাবা মা হতে পারে বা বিশেষ করে হয়তো এটা একটা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খুব বিশেষ করে দেখা যায়, কারণ বাবা মায়েরা আমাদের যতটা চেনে তার থেকে কমই চেনে উল্টো দিকের মানুষটা আমাদেরকে, কারণ তার সাথে আমার অনেক পরে গিয়ে দেখা হচ্ছে, আমার জীবনের অনেকটা বড় একটা অন্য কোনো ফেজে গিয়ে। সেখানে হয়তো এরকম কি ফিল হতে পারে কোথাও যে আমি ওর যোগ্য নই বা আমার যে সাকসেস বা আমার যেটা আমি যেটা অ্যাচিভ করেছি সেটা ওর চোখে হয়তো ফেলিয়ার?
1: আমরা এরকম অনেক নিউজ আর্টিকেলও পড়ি, দেখা যায় যে দুজন পার্টনারের মধ্যে কেউ হয়তো অনেক বেশি অ্যাচিভ করেছে এবং একজন হয়তো অনেক পিছিয়ে, সেই নিয়ে তাদের মধ্যে সম্পর্কে হঠাৎ করে একটা ইগো লড়াই শুরু হয়েছে এবং সে তাদের সম্পর্ক হয়তো খুবই ভালো কিন্তু তারা কে কতটা সাকসেসফুল তার নিরিখে ভাবতে শুরু করেছে আমি হয়তো ওর যোগ্য,
0: মানে দুজনে কেউই কারোর সাকসেসটাকে হয়তো মানে সহ্য করতে পারছে না কোথাও গিয়ে, বা হয়তো বলছে বা আঙুল তুলছে যে তুমি তো এতটা করতেই পারো না। এই জায়গাটা কিভাবে তৈরি হচ্ছে আর এই জায়গাটা থেকে বেরোনোর কি উপায়,
1: ডিল করবে কি করে? একদমই, হ্যাঁ,
2: এখানে এইটা আমরা প্রথম বলেছিলাম যে পারফরম্যান্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মানে আমরা আমাদের যোগ্যতা, আমরা কেমন মানুষ, হাউ গুড উই আর, আমরা কি গুড এনাফ না গুড নই, সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের পারফরম্যান্সটাকে আমার মাপকাঠি বা মাপদণ্ড হিসেবে দেখে নিই। এবার আমরা অ্যাজ এ হিউম্যান বিং কীরকম, সে পারফরম্যান্স বাদ দিয়ে, সেটা একটা পার্ট, পারফরম্যান্সটা আমাদের চরিত্রের একটা বৈশিষ্ট্য, তার বাদ দিয়ে আমাদের যে একটা এত বড় একটা পার্ট রয়েছে আমাদের চরিত্রের, আমাদের পার্সোনালিটির অ্যাজ এ হিউম্যান বিং, আমরা সেটাকে কমপ্লিটলি নেগেট করি। আমরা যখন দেখছি একজন মানুষ সাকসেসফুল হচ্ছে, মানে সাকসেসটা আমার প্যারামিটারে যদি দেখি, তার নাম যশ খ্যাতি আমার থেকে বেশি বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি দেখি তখন আমার মনে হচ্ছে যে সেই মানুষটা শুধুমাত্র সংকীর্ণ হয়ে ওইটুকুনি তার সাকসেসের মধ্যেই আটকে আছে, মানুষটা যে এই সাকসেসটা ছাড়াও তার মধ্যে যে একটা অনেক বড় পার্ট রয়েছে ওই পার্টটাকে কিন্তু আমরা কমপ্লিটলি নেগেট করছি। যে এই মানুষটা অ্যাজ এ হিউম্যান বিং কিরকম, তার মধ্যে কতটা এম্প্যাথি আছে, সে মানুষ হিসেবে কতটা কাইন্ড, সে তার আর কোন কোন হবিজ আছে, সে আমার সাথে কেমন বিহেভিয়ার করে, আমার কতটা খেয়াল রাখে একটা সম্পর্কে, আমাকে কতটা সম্মান করে, এই জায়গাগুলো কিন্তু আমি ভুলে যাচ্ছি। আমি শুধু এমফাসাইজ করছি তার ওই একটাই পার্টের উপর, সেটা

0: সেটা তার লাইফের একটা 30% পার্ট, বাকি 70% আমার কাছে কিন্তু কমপ্লিটলি মিথ্যে, তখন অস্তিত্বই নেই তার। তার উপর বেস করে আমি সেই ডিসিশানগুলো নিচ্ছি। এবং যেটা তুমি খুব বললে একদম ঠিক, যে যখন আমরা বাবা মায়ের সাথে যে সম্পর্ক হয় আর আমার পার্টনারের সাথে যে সম্পর্ক হবে সেটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট এরিয়া। কারণ পার্টনারের সাথে যখন সম্পর্ক হয় তখন আমরা যেভাবে নিজেদেরকে দেখাতে চাই পার্টনারের কাছে, আমরা কিন্তু ঠিক সেরকমভাবেই দেখাই। আর বাবা মা আমাদেরকে পুরো থ্রু আউট দ্য জার্নি জেনে এসছেন, আমাদের খারাপ দিকটাও তারা দেখেছেন এবং ভালো দিকটাও দেখেছেন। আমাদের পার্টনারের সাথে থাকতে থাকতে অনেকটা সময় পর গিয়ে কোথাও আমাদের দুটো দিকই, মানে মোস্ট ব্যাড সাইড আর যেটা মোস্ট গুড সাইড, এই দুটো সাইডই পার্টনারের কাছে চলে আসছে, সামনে চলে আসছে, কিন্তু সেটা দীর্ঘ সময়ের পরে, ইনিশিয়াল স্টেজে কিন্তু সেটা হচ্ছে না। আর এই ক্ষেত্রে দাঁড়িয়ে পার্টনার যখন আমাদের এই দুটো সাইড দেখছেন তখন কিন্তু আমাদেরকে তিনি আমাদের বাবা মার মতন করে জাজ করছেন না, কারণ আমি একটা একজন অ্যাডাল্ট বা একজন কিছুটা বয়সের পরে গিয়ে তার সাথে মিশছি, তাকে জানছি, সেই আমাকে সেই অবস্থা থেকে জানেছে। এই মানুষটাকে তৈরি করার পেছনে হয়তো বাবা মার অনেকটা হাত রয়েছে, সেটা কিন্তু পার্টনারের নেই। পার্টনার শুধু তাকে অ্যাজ আ হিউম্যান বিং দেখছেন। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই যে 70% জায়গাটা কোথাও গিয়ে তার চোখে পড়ছে না, এই 70% কিন্তু অনেক সময় বাবা মার চোখে পড়লেও পড়তে পারে, কিন্তু পার্টনার সে তো নিজেও খুব নিজের ব্যাপারটা নিয়ে খুব স্ট্রেস এবং ফ্রাস্ট্রেটেড, কারণ সেও নিজেকে ওই 30%-এর মধ্যেই সংকীর্ণ করে নিচ্ছেন যে আমিও ইকুয়ালস টু মাই সাকসেস। আর তাই জন্য সেও তার সেই দৃষ্টিভঙ্গি দিয়ে তার পার্টনারকে দেখছে, সেও ইকুয়ালস টু তার সাকসেস। তাদের মধ্যে অন্য যে সমীকরণগুলো আছে সেগুলো কোথাও গিয়ে সম্পূর্ণটা মিথ্যে হয়ে যাচ্ছে। তো তাদের এই মানে পারসেপশন বা তার এই লেন্সটা যে সাকসেসটা কি, পার্সোনাল সাকসেস আলাদা, প্রফেশনাল সাকসেস আলাদা, দুটো জায়গাকে আমরা যেন মিশিয়ে না ফেলি, দুটো জায়গার মধ্যে আমাদের নিজেদের প্রত্যেকের আলাদা আলাদা ডেফিনেশন হয় সাকসেসের। তো সেই সাকসেসের ডেফিনেশনটা কি আমার কাছে, এবং আমার পার্সোনাল লাইফের সাকসেসটা আমার কাছে ঠিক কতখানি ইম্পর্টেন্ট, এই লাইফটা যদি প্রপারলি না থাকে, পার্সোনাল লাইফটা আমার কাছে যদি প্রপারলি গ্রো না করে, সেটা কি কমপ্লিটলি আমার প্রফেশনাল লাইফকে ইম্প্যাক্ট করছে? কারণ এই ইম্প্যাক্ট করাটা খুব স্বাভাবিক। আমি যখন একটা সম্পর্কে রয়েছি আমার প্রফেশনাল লাইফে আমি খুব গ্রো করছি, কিন্তু বাড়িতে ফিরে আসার পর আমি একদম শান্তিতে নেই, পরের দিন সকালে আমি যখন কাজে যাব সেখানে গিয়েও কিন্তু সেই জিনিসগুলো ব্যাক অফ দ্য মাইন্ড আমার চলতেই থাকবে, কোথাও গিয়ে আমার প্রোডাক্টিভিটিকেও হ্যাম্পার করবে, এবং দুজন পার্টনারের মধ্যে হলে দুজন পার্টনারের প্রোডাক্টিভিটিকেই হ্যাম্পার করবে। তো এই জায়গাটা আমাদের বোঝা খুব দরকার যে একজন মানুষের অনেকগুলো ডাইমেনশন থাকে, এই তার প্রফেশন ইজ এ পার্ট অফ দ্য জব, এবং সেখানে সে কতটা এগোচ্ছে, সে হয়তো আজকে এই মোমেন্টে দাঁড়িয়ে অনেকটা এগিয়ে গেল, কাল হয়তো আমি তার থেকে অনেকটা এগিয়ে যেতে পারি, বা আমার যে পার্টনার সে হয়তো আজকে অনেকটা পিছিয়ে পড়েছে কোনো কারণে, আমি তার থেকে অনেকটা এগিয়ে গেছি। তাকে আমরা যদি এই অবস্থান থেকে কতটা পিছিয়ে পড়েছি বা কতটা এগিয়ে গেছি সেটা না দেখে, দুজনকে ভিন্ন দুটো ইন্ডিভিজুয়াল হিসেবে দেখতে পারি, এই কম্প্যারিজনটা না করে যে সে প্রথমে যেই অবস্থানে ছিল আজকে দাঁড়িয়ে সে সেই অবস্থান থেকে ঠিক কতটা, তার নিজের অবস্থান থেকে কতটা এগিয়েছে বা কতটা পিছিয়েছে, সেটার উপর বেস করে যদি আমি অ্যানালাইজ করতে পারি, কোথাও গিয়ে আমরা খুব বায়াসড হয়ে যাই, এবং সেখানেই মানুষ আসে সাইকোলজিস্টের কাছে এই বায়াসনেসটা থেকে দূরে যেতে, যাতে একটা নিউট্রাল আই থেকে তাদেরকে তারা নিজেদেরকে দেখতে পায়। তো এই বায়াসনেসটা থেকে বের করে আনাটা নিজেদেরকে এবং পার্টনারকে খুব দরকার।
1: ম্যাম, এখানে এই যে একটা ইন্ডিভিজুয়ালিটির একটা জায়গা রয়েছে যে দুজন দুজনকে কি বলবো সমালোচনার চোখে দেখবে না, তার বদলে বন্ধুত্বের চোখে দেখবে। সমালোচনার দিক থেকে আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যে পিপল প্লিজিং বলে একটা ব্যাপার আসে, যে আমি অন্য মানুষকে খুশি করেই যাচ্ছি। তো এই পিপল প্লিজিং এর সাথে ইম্পোস্টার সিনড্রোম, এইটার কি কোনো যোগাযোগ রয়েছে?
0: পিপল প্লিজিং যে যেই জায়গাটা থেকে চলে আসছে পিপল প্লিজিং মাইন্ডসেটটা, আমাদের দেখো আমাদের সোসাইটি হচ্ছে প্রথমে ছিল একটা কালেকটিভিস্ট সোসাইটি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কালেকটিভিস্ট সোসাইটিতে আমরা যেভাবে বড় হয়েছি, আমাদেরকে বলাই হয়েছে নিজের ব্যাপারে চিন্তা করা মানে সেটা কোথাও গিয়ে স্বার্থপরতা, অন্যকে আগে রাখো, অন্যের কথা আগে ভাবো, তারপর নিজের কথা ভাববে। তো সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাকে আগে অন্য মানুষটাকে খুশি করতে হবে, না হলে বাড়িতে বাবা মার কাছে আমি হয়তো বকুনি খেতে পারি, বা আমার যে নিজের মরাল স্ট্যান্ডার্ডস তৈরি হয়েছে সেখানে হয়তো আমি কোথাও গিয়ে ছোট হয়ে যেতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বারবার পিপল প্লিজিং একটা মাইন্ডসেট অনেকের মধ্যে মেজরলি চলে আসে, এবার পিপল প্লিজিং কি, যে অন্য মানুষকে আমি কী করে খুশি করব, তার থেকে ভ্যালিডেশন পাবো কী করে? আর আমরা ইম্পোস্টার সিনড্রোম নিয়ে যখন কথা বলবো, তখন হচ্ছে আমার যে সাকসেস, সেই সাকসেসটাকে আমি কী করে ডিসকাউন্ট করছি বা সেটাকে নেগেট করছি, সেটাকে কম করছি, আমার অ্যাচিভমেন্টটাকে আমি কী করে কম করে দেখছি। কিন্তু দুটোরই রুট কজ কোথাও গিয়ে নিড ফর ভ্যালিডেশন আর একটা ফিয়ার অফ রিজেকশন, তো কজ দুটো এক, এই জন্য দুটোর কোনো না কোনো জায়গায় গিয়ে খুব বেশি ওভারল্যাপড হয়ে যায়।
2: হ্যাঁ, আর আমরা এই কথা বলতে বলতে দেখছি ফোন লাইনে বন্ধু এসে হাজির, শুনে নেওয়া যাক বন্ধুর কি প্রশ্ন রয়েছে। নমস্কার।
3: হ্যালো।
2: হ্যাঁ, কি বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, সুভাষিস দা।
2: হ্যাঁ বলো, তোমার?
3: আমি শঙ্কর বলছি হুগলি থেকে।
0: হ্যাঁ বলো।
3: হ্যাঁ ম্যামকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বাড়িতে যখন ছোট শিশু থাকে, তারা যখন এই আঁকতে যায়, দেখা যাচ্ছে ওই পাশের ব্যক্তি মানে এত সুন্দরভাবে কোয়ালিটি ভাবে এঁকেছে, কিন্তু এ হয়তো এঁকেছে কিন্তু মানে ছবিটা ঠিক মতো হয়নি, টেলা বাঁকা হয়ে গেছে, কিন্তু এইটা নিয়ে মানে তার মা খুব চিন্তায় থাকে, ছবিটা ঠিক মতো হচ্ছে না, ও 10% নাম্বার বেশি পেয়ে যাচ্ছে, এইটা নিয়ে একটু বললে খুব ভালো হয়। নমস্কার।
2: আচ্ছা, এই বিষয়টা ম্যাম অলরেডি ছুঁয়ে গিয়েছেন এবং প্রথম থেকে আলোচনা করেছেন, আমরা একটু অন্য বিষয়ে আসি।
1: এই বিষয়টাকেই আমরা একটু অন্যভাবে ম্যামের কাছে জানতে পারি, যে ম্যাম এইটা যদি থেরাপি পর্যন্ত পৌঁছে যায়, তখন আমরা এই ইস্যুটা কীভাবে আইডেন্টিফাই করবো বা মানে করা যেতে পারে, যে সেটা বাবা মায়ের দিক থেকে করবেন নাকি যে শিশু যাচ্ছে বা একজন অ্যাডোলেসেন্ট যাচ্ছে, তখন কীভাবে আইডেন্টিফাই করবো,
2: বা ক্লিনিক্যাল লেভেলে এর ট্রিটমেন্ট বা থেরাপি অ্যাপ্রোচটা ঠিক কী হয়?
0: প্রথমে যদি একজন শিশু, যেহেতু উনি বলছেন যে একজন শিশুর কথা, শিশুর কথা দিয়ে শুরু করি, যদি কোনো শিশু আছে আসে থেরাপি সেশনে, তো শিশুর তো একটা এমন একজন ইন্ডিভিজুয়াল যার প্রভাব, সে পুরোটাই অবজারভেশনাল লার্নিং দিয়ে শিখছে এবং তার আশেপাশে যারা জড়িয়ে রয়েছে তার থেকেই সে প্রভাবিত। তা এই যে মানুষরা যাকে, যারা যাকে জড়িয়ে রয়েছে, এই মানুষদের মধ্যে কতটা ইনসিকিউরিটি আছে, তারা তাদের নিজের এই এই বাচ্চাটিকেই যদি আমি ধরি, যে যে বাচ্চাটি ঠিক করে আঁকতে পারছে না এবং তার মা খুব চিন্তিত, সে যদি 10% নাম্বার কম পায়, তার মা কি নিজের সিকিউরিটিসগুলো ইনসিকিউরিটিসগুলো নিয়ে অবগত? সে কি নিজে খুব সেলফ ক্রিটিক্যাল? তার নিজের ভুলভ্রান্তিগুলো কি তার চোখে অনেক বেশি করে পড়ে এবং সেটা রিফ্লেকশন হচ্ছে তার বাচ্চার মধ্যে? কোথাও গিয়ে এটা কি ভাবছেন তিনি, যে আমার বাচ্চা যদি আজকে বাকিদের থেকে একটা 10% নাম্বার বেশি পায়, তাহলে আমি বোধহয় কোথাও গিয়ে সাকসেসফুল হয়ে গেলাম? সেখানে আমি কতটা নিজের সাথে আমার বাচ্চাকে আইডেন্টিফাই করে ফেলছি, সেইটা একটা বড় জায়গা। এবং বাচ্চাদের ক্ষেত্রে প্যারেন্টাল কাউন্সিলিং ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, কারণ আমার বাচ্চার প্রভাব আমার মধ্যে থেকেই গিয়ে পড়ে।
1: বাবা মায়ের অনেক ক্ষেত্রে কিন্তু যেতে চান না বা মনে করেন যে এটা হয়তো করলে হয়তো ক্ষতিকর হবে বা লোকে কি বলবে,
2: সমস্যা বলে মনেই করেন না অনেক ক্ষেত্রে।
0: আর এটা বেশিরভাগ ক্ষেত্রে এখনো জিনিসটা বেড়েছে বাবাদের মধ্যে, কিন্তু তাও বাবাদের মধ্যে কিছুটা রেজিস্ট্যান্স এখনো আছে। মায়েরা যদিও বা আসেন, বাবারা সেক্ষেত্রে আসেন কিন্তু সংখ্যায় কম, তাদের মধ্যে সেই রেজিস্ট্যান্সটা এখনো আছে।
1: আমরা হয়তো আশা করব যে বাবা মায়েরা হয়তো বোঝার চেষ্টা করবেন যে সবটা হয়তো নিজেরা কথা বলে হয়তো মিটমাট হয় না, হয়তো সন্তানের ভালোর জন্য আরো অনেকটা কিছু করা যেতে পারে। এখানে ম্যাম আরো একটা জিনিস, অনেকটা বড় সময় আমরা জীবনে অ্যাডোলেসেন্ট মানে একদম ছোটবেলা থেকে অ্যাডোলেসেন্ট দেন একটা ইনস্টিটিউশনে কাটাই, স্কুল, স্কুলিং, তারপরে কলেজ, যেখানে কিন্তু অনেকটা সময় আমরা আমাদের জীবনের বন্ধু, টিচার, এদেরকে কাছে পাই। তো বন্ধু বা টিচারদের এক্স্যাক্ট কি ভূমিকা থাকতে পারে যদি আমার মধ্যে ইম্পোস্টার সিনড্রোম তৈরি হচ্ছে বা আমি প্রচণ্ড পরিমাণে সাকসেসের দিকে দৌড়চ্ছি কিন্তু গিয়ে টিচারকে বলছি যে ম্যাম আমার তো 5টা নাম্বার এইবারেও হলো না, বাড়িতে তো গিয়ে বকা খাবো, আবার সেই বকাটা খাবো, টিচার কি তাকে মানে ডিমোটিভেট করবেন কোথাও গিয়ে, নাকি টিচার কিভাবে তাকে,
2: তাদের ভূমিকাটাই
1: ভূমিকাটা কি হবে যে না ঠিক আছে তুমি হয়তো ভালো করতে পারো, কিভাবে তারা বিষয়টাকে হ্যান্ডেল করবেন?
0: আমাদের মানে ট্র্যাডিশনালি যেটা আমাদের স্কুলিং হয়ে এসছে অনেক সময়তে, একটা অর্থোডক্স মেন্টালিটি আমরা দেখতে পাই স্কুলিংয়ে, যে কে কত নাম্বার পেলো তার উপর ভিত্তি করে আমরা তাকে জাজ করি, ইভ্যালুয়েট করি। এবার সেইখান থেকে যদি আমরা এসে বেরিয়ে এসে একটু দেখতে পারি যে কে কতটা এফর্ট দিল, তার মানে এই নাম্বারের জায়গাটা যদি আমরা একটু কম এমফাসাইজ করি এবং সে কতটা এফর্ট দিল, হতে পারে একজন হয়তো কম এফর্ট দিয়ে 80% পেলো, একজন হয়তো অনেকটা এফর্ট দিয়ে 80% পেলো, সে কম এফর্ট দিয়ে 80% পেয়েছে, সে হয়তো আরেকটু বেশি পাওয়ার যোগ্য, কিন্তু তাকে আমরা এনকারেজ করতে পারি যে হ্যাঁ, তুমি হয়তো তোমার ফুল পোটেনশিয়ালটা এখানে ইউজ করোনি, তুমি আস্তে আস্তে আরও ভালো করতে পারবে, তোমার এটা অনেকটা ভালো হয়েছে, আরও ভালো হবে। এবার যে হয়তো অনেকটা এফার্ট দিয়ে 80% পেয়েছে, হয়তো সে আগে অনেকটা কম নাম্বার পাচ্ছিল, অনেকটা এফার্ট দিয়েছে, তাকে আমরা প্রচণ্ড বেশি পরিমাণে অ্যাপ্রিসিয়েট করার

0: জায়গাতে যদি যেতে পারি, যে যেভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করলে তার মনে হবে যে আমি বোধহয় কোথাও গিয়ে খুব ভ্যালুয়েবল, সেই এফর্টটাকে রেকগনাইজ করা সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর এখানে আমাদের স্টুডেন্টসের দ্বারা স্টেক হোল্ডার, বাবা মা, টিচার্স, স্কুল অথরিটি, এই প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সেম পেজে থাকাটা খুব দরকার। স্কুলে প্যারেন্ট টিচার্স মিট, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট যে আমার যারা অনেকটা সময় একটা বাচ্চা ওই স্কুলে কাটাচ্ছে, তো সেক্ষেত্রে তার অভিভাবকরা তখন গিয়ে তার টিচাররা যখন তারা স্কুলে আছেন, এবং প্যারালেলি তার বাড়ির মানুষদের সাথে, অভিভাবকদের সাথে যদি আমরা একটা সেম পেজে থাকতে পারি, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর বন্ধুদের ক্ষেত্রে বুলিংটা যদি হয়ে থাকে তাহলেও কিন্তু সেটা পরবর্তীকালে গিয়ে একটা ইম্পোস্টার সিনড্রোম,
1: মনোবল অনেকটাই ভেঙে যায়, ইম্প্যাক্টফুল থাকে কোথাও গিয়ে। আর এই যে দীর্ঘদিন ধরে নিজেকে এনাফ না ভাবা বা এরকম হতে হতে একটা সময় আসে যে হয়তো সে খুব সাকসেসফুল হলো কিন্তু নিজের সাকসেসটা সে সেলিব্রেট করতে পারে না, কারণ সে হয়তো প্রতিনিয়ত তখনও ভাবছে যে আমি তোর যোগ্যই নই। এবং এই যে মাইন্ডসেটটা তার ব্যক্তিত্বে যেমন একটা প্রভাব ফেলছে, আপনার কি মনে হয় যে কোথাও থেকে ডিসিশন মেকিংয়েও প্রভাব ফেলতে পারে?
0: একদম। নেগেটিভ সেলফ টক খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। নেগেটিভ সেলফ টক হচ্ছে যে আমরা ছোট থেকে যেগুলো শুনে আসছি, আমাদেরকে বলা হচ্ছে বা আমরা নিজেরাও ভাবছি অনেক সময়, সেইটা যখন আমরা আমাদের মনে মনে কন্টিনিউয়াসলি বলতে থাকি, একটা নেগেটিভ ডায়লগ, নিজের সাথে নিজের একটা নেগেটিভ সংলাপে আমরা চলে যাই, তো সেই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে এসে কিছুটা পজিটিভ জিনিসের প্রতি লক্ষ্য করতে পারি, একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি হচ্ছে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যেহেতু বলছো, যে আমরা যদি এভরিডে দিনের শেষে বসে দেখতে পারি যে আমরা সারা দিনের মধ্যে কি কি পজিটিভ জিনিস আমাদের সাথে ঘটেছে, কারণ এটাকে আইডেন্টিফাই করা, রেকগনাইজ করা কনসিয়াসলি খুব ইম্পর্ট্যান্ট, কারণ সেটা আমরা অনেক সময় ও মানে না একদম আমাদের মাথা থেকে বেরিয়ে যায় বা আমরা দেখি না খুব একটা। তো সেই জিনিসটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, আমরা দেখতে পাবো যে আমাদের মধ্যে কী কী স্ট্রেংথ আছে, একটা দিনে আমার সাথে কী কী ভালো জিনিসও ঘটেছে, এবং সেই ভালো জিনিসটার উপর বেস করে আমরা কনসিকোয়েন্সটা বুঝতে পারবো যে আমরা এই কাজটা করেছি, আমার সাথে এই ভালো জিনিসটা ঘটেছে, এটা একটা কনসিকোয়েন্স, গুড কনসিকোয়েন্স, তাহলে বোধহয় আমার এই ডিসিশনটা ভালো ছিল, এবং সেক্ষেত্রে আমার ডিসিশন মেকিংটা একটু আগের থেকে বেটার হওয়ার।
2: ম্যাম একদম শেষ প্রশ্ন, কারণ আমাদের হাতে এই যে একটা ঘন্টা সেটা একদম শেষের দিকে। ইয়াং জেনারেশন যারা আজকে শুনছে, আমাদের যুববাণীর বন্ধুরা, তারা যদি কোনোভাবে ইম্পোস্টার সিনড্রোমের মধ্যে দিয়ে সাইলেন্টলি লড়াই করছে বা নিজে বুঝতে পারছে না, তাদের জন্য এই কোপিং মেকানিজম বা একটা হেলদি মাইন্ডসেট কীভাবে তারা তৈরি করবে যদি বলেন?
0: একদম, প্রথমেই বলবো যে এই যে আমরা সেলফ ডাউট করি, এই সেলফ ডাউটটা কিন্তু সত্যি না, দিস ইজ নট দ্য ফ্যাক্ট। সেলফ ডাউটটা আমাদের একটা চিন্তা, আমাদের একটা থট প্যাটার্ন, এটা কিন্তু সত্যি যদি আমরা ভেবে নিই তাহলে কিন্তু আমাদেরকে এই জায়গা থেকে ডিফারেনশিয়েট করতে হবে যে কোনটা আমার চিন্তা আর কোনটা একটা ফ্যাক্ট, এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আমার নিজের যে কথাগুলো মনের মধ্যে চলছে সেটা কোথাও গিয়ে আমাকে ওপেন আপ হতে হবে, একটু কোনো আমার ট্রাস্টওয়ার্দি কোনো মানুষের সাথে, একটা দুটো বন্ধু হতে পারে, তার বাড়ির লোক হতে পারে, তাদের সাথে, তাহলে আমরা বুঝতে পারবো আমার যে চিন্তাগুলো চলছে সেগুলো কতটা লজিক্যাল, বাকি লোকেরা রিলেট করতে পারছে কি পারছে না। থার্ড পয়েন্ট হচ্ছে যে আমরা নিজেদের কাজ, মানে এই যারা ইম্পোস্টার সিনড্রোম থাকে তারা খুব সোলোইস্ট হয়, অনেক সময় দেখা যায় নিজের কাজটা নিজেই করবে, কারোর থেকে কোনো হেল্প আমরা নেব না। তো এখান থেকে যদি আমরা একটু বেরিয়ে মানুষের থেকে একটু হেল্প নিতে পারি, যে তাদের সাথে মিলে আমরা কোনো গ্রুপ অ্যাক্টিভিটি করে কাজ করতে পারি, সেই জায়গায় কিন্তু অনেকটা হেল্প হবে। আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, হবি, নিজের হবিকে পারসিউ করা। আমরা এই যে পারফরমেন্স ড্রিভেন হয়ে যাচ্ছি, আমরা সব কিছুকে মেজার করছি, কিন্তু সব কিছু মেজার করার জিনিস নয়। এমন একটা জিনিস হবি, সেটা হচ্ছে আমাদেরকে ভালো রাখবে, সেই হবিটাও আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট।
2: আচ্ছা, তোমরা যারা জানতে চেয়েছিলে সেই প্রশ্নের উত্তরগুলো পেয়েছি, হয়তো আরো অনেক জানা হয়তো বাকি রয়ে গেল, সেগুলো হয়তো আবারও অন্য কোনো দিন অন্য কোনো মনপাড়া জাংশনের আড্ডায় হয়তো আবারও আমরা ম্যামকে পাবো। শ্রীপর্ণা শুভাশিষও থাকবে তোমাদের সঙ্গে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন নম্রতা ভৌমিক ম্যাম, মনোবিদ এবং অধ্যাপিকা, এবং আমি শ্রীপর্ণা, আমার সঙ্গে শুভাশিষ আমরা ছিলাম। যেতে যেতে তোমাদের জন্য অনুপম রায়, প্রস্মিতা পালের কণ্ঠে রইল তোমায় নিয়ে গল্প হোক। আজকের মতো টাটা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন শ্যামা সঙ্গীত শুভেন্দু দাসের কণ্ঠে। প্রথম গানের গীতিকার রতন সাহা এবং দ্বিতীয় গানের গীতিকার মন্টু সরকার। শ্যামা সঙ্গীত, শিল্পী শুভেন্দু দাস।

শুনলেন শ্যামা সঙ্গীত শুভেন্দু দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন দোতারায় লোকগীতির সুর, শিল্পী কৃষ্ণকান্ত নন্দী।

0: শুনলেন এতক্ষণ দোতা রায় লোকগীতির সুর, শিল্পী কৃষ্ণকান্ত নন্দী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।
1: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
2: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
3: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
4: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
0: আকাশবাণী কলকাতা।
5: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পর্যালোচনা করতে আজ জেলা সফর শুরু করেছেন। ইতিমধ্যে তিনি বাগডোগরা বিমানবন্দর পৌঁছেছেন। শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। এর আগে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎকারও করবেন। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহারের জেলা শাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজই তাঁর কলকাতায় ফেরার কথা। বিকেলে তিনি বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে একটি বৈঠক করবেন। আগামীকাল মুখ্যমন্ত্রীর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন আইনবিদদের নিয়োগ করেছে। রাজ্যের আইন দপ্তরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদগুলিতে আগে থেকে জারি থাকা সমস্ত নিয়োগ বাতিল করে নতুন এই নিয়োগ করা হয়েছে। রাজদীপ মজুমদারকে কলকাতা হাইকোর্টের নতুন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, দিব্যেন্দ্র নারায়ণ রায়কে গভর্নমেন্ট প্লিডার এবং নীলাঞ্জন ভট্টাচার্যকে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এক পৃথক নির্দেশে কল্লোল মণ্ডলকে কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর এবং ডক্টর নন্দগোপাল খৈতানকে অ্যাডভোকেট অন রেকর্ড অরিজিনাল সাইড হিসেবে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর হয়েছে। উল্লেখ্য, রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে রাজ্যে সরকার পরিবর্তনের পর আইনি পরিকাঠামো ও আদালত সংক্রান্ত প্রতিনিধিত্বে বড়সড় রদবদলের অঙ্গ হিসেবেই এই নিয়োগ করা হল। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পে সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন কোনো দপ্তর বা সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলেও এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। ভোটগ্রহণ করা হবে সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবেলায় থাকছে 35টি

0: কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগে তা বাতিল করে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গণনা 24 মে। জলপাইগুড়ির মাল ব্লকের ওয়াশাবাড়ি এলাকার ভুট্টা খেতে হাতির হানায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, গত টানা 2 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই পাশের মংপং জঙ্গল থেকে খাবারের সন্ধানে একাধিক হাতি মাঠে ঢুকে ফসল নষ্ট করছে। ফসল বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়েই রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। হাতিরা শুধু কৃষি জমিতেই নয়, অনেক সময় খাবারের খোঁজে বাড়ির দিকেও এগিয়ে আসছে বলে জানিয়েছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে বন দপ্তরের তরফে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে। কৃষকদের আশঙ্কা, তড়িঘড়ি ব্যবস্থা না নিলে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে তাদের। পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি ইলাম বাজারের কাছে আজ একটি বাস দুর্ঘটনায় 8 জন গুরুতর জখম হয়েছেন। প্রায় 60 জন পূর্ণার্থীকে নিয়ে নদিয়ার মায়াপুর থেকে হুগলির খানাকুল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে বিদ্যুতের খুঁটিতে ও পরে একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় থাকা 2 যাত্রীদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মুর্শিদাবাদের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত গ্রামে গতকাল কেন্দ্রের জনভাগিদারী অভিযান কর্মসূচি শুরু হয়েছে। নবগ্রামে দুপুর জেলার কর্মসূচির সূচনা করেছেন জেলাশাসক আর অর্জুন। আগামী 25 মে পর্যন্ত 7 দিন ধরে জেলার 6টি ব্লকের 17টি আদিবাসী অধ্যুষিত গ্রামে এই কর্মসূচি চলবে। আদিবাসীদের জন্য নির্ধারিত সরকারি প্রকল্পগুলিতে আবেদন করা যাবে ওই শিবিরে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর দুপুর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া এবং বীরভূম জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার উপর দিয়েও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি বর্তমান থাকবে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
3: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
2: এখনও পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে শ্রী ভবন।
4: শ্রোতাবন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক হাজির হয়ে গিয়েছি আজকে আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। তবে সাধারণত যে ধরনের অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিয়ে থাকি, আজকের অনুষ্ঠানটি কিন্তু তার থেকে একটু আলাদা। এবং আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি রবি ঠাকুরের একটি গানের 2 লাইন দিয়ে শুরু করতে বড্ড ইচ্ছে করছে। চোখের আলোই দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। নিশ্চয়ই আমার বন্ধুরা রেডিও রূপার থেকে ভাবছেন যে হঠাৎ ভগিনী স্বাগতা কেন এই কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছে। শুরু করছি তার কারণ আজকে আমার সঙ্গে যে অতিথি স্টুডিওতে রয়েছেন, প্রথমে তার নামটা একটু জানিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন সুলেখা দাস মুর্মু। সুলেখা, তোমাকে স্বাগত জানাই আকাশবাণীর স্টুডিওতে।
5: নমস্কার।
4: সুলেখা আমার সঙ্গে বসে রয়েছে স্টুডিওতে এবং বেশ কিছুক্ষণ আগে এসেছে, এবং আমার আজকে সৌভাগ্য হয়েছে সুলেখার সঙ্গে এই আলাপচারিতায় বসার তার কারণ শুনেছিলাম আমি যে সুলেখা বিশেষভাবে সক্ষম একজন মানুষ, সুলেখা দেখতে পান না। এই কথাটা বলতে কিছুটা কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু ওই যে বললাম না রবি ঠাকুরের কথা, চোখের আলোয় হয়তো সুলেখা দেখতে পান না, কিন্তু তার অন্তরের দৃষ্টি দিয়ে এই পৃথিবীর সব রূপ রং রস তিনি নিংড়ে নিয়েছেন। এবং এমন একজন মানুষের সঙ্গে আজকে আমি বসে আছি। আমরা তো অনেক হিরোইন হিরো নেতা নেত্রী তাদের জীবন দর্শন পড়ি শুনি, তাদেরকে আমাদের দিশারি বলে মনে করি। তো আজকে আমি যখন স্টুডিওতে বসার আগে সুলেখার সঙ্গে একটু কথা বলছিলাম আজকের অনুষ্ঠান নিয়ে, তখন বারবারই মনে হচ্ছিল যে সুলেখা তাদের থেকে বোধহয় কোনো অংশেই কম নন। তিনিও জীবনের এক নতুন দিশা নিজে দেখেছেন এবং অন্যদেরও দেখানোর চেষ্টা করছেন। সরাসরি চলে আসি আজকের অনুষ্ঠানে, সুলেখার কাছ থেকে প্রথমেই শুনে নেব আমি। সুলেখা, তুমি কোথা থেকে আসছো সেটা যদি আমার শ্রোতা বন্ধুদের একটু বলো।
6: আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত নাদাভাঙ্গা গ্রাম থেকে আমি এসেছি।
4: আচ্ছা আচ্ছা সুলেখা, যেমনটি বললাম যে আমি তো দেখতে পাচ্ছি যে তুমি দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে সবসময়ই বলবো যে তুমি বিশেষ বিশেষভাবে সক্ষম একজন মহিলা এবং অনেকের কাছে তুমি একজন আদর্শ নারী। তুমি যদি একটু তোমার ছোটবেলার কথা, তোমার বাড়িতে কে কে ছিলেন, কিভাবে তুমি বড় হলে, এই গল্পটা বা এই যে তুমি চোখে দেখতে পাও না, এটা কি একেবারে জন্ম থেকেই নাকি কোনো কারণে তুমি তোমার দৃষ্টি হারালে, সেটা যদি একটুখানি বলো।
6: না, প্রথম বলি যে আমি জন্ম থেকেই দৃষ্টিহীন।
4: আচ্ছা,
6: তো সেখানে দৃষ্টিহীন হলেও আমার এখন যেরকম আমি একদম দেখতে পাচ্ছি না, আগে আমি প্রথমে এরকম ছিলাম না, কিছু দেখতে পেতাম কিছু
4: ছোটবেলায় দেখতে পেতে
6: অল্প অল্প দেখতে পেতাম।
4: আচ্ছা আচ্ছা,
6: তারপর থেকে আমার দুই ভাই বাবা মা এবং ঠাকুমা সবার সাথে আমার বেড়ে ওঠা। তারপরে আমি তখনও বুঝে উঠতে পারিনি যে আমি অন্যদের থেকে আলাদা। তো গ্রামের বিদ্যালয়ে আমি কিন্তু ভাই দাদা ওদের সাথে পড়াশুনো শুরু করি।
4: আচ্ছা,
6: ওখানে গিয়ে পড়াশুনো করার পর দুটো ক্লাস, মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, তখনই বুঝলাম যে আমি অন্যদের থেকে আলাদা। কারণ কোথাও খেলতে গিয়ে প্রবলেম হচ্ছে, কোথাও পড়ার যেগুলো টিচাররা দিচ্ছেন আমি সেগুলো ঠিক ফলো করতে পারছি না।
4: না, সেটা তখন তার মানে তোমার কিছু কিছুটা দৃষ্টিশক্তি ছিল, তাই তো?
6: হ্যাঁ, আমার কিছুটা দৃষ্টিশক্তি ছিল।
4: আচ্ছা,
6: তখন আমি যাতায়াত করে একা আমি স্কুলে যেতে পারতাম।
4: আচ্ছা,
6: তো সেখানে
4: সেটা ক্ষীণ ছিল, তাই তো?
6: সেটা ক্ষীণ ছিল।
4: আচ্ছা,
6: সেখানে আমি পড়াশোনা শুরু করি এবং আমার যারা টিচাররা ছিলেন ওখানে, ওনারা বুঝেন যে আমি পড়াশোনা করতে চাইছি কিন্তু পেরে উঠি না। তখন ওনারা আমার বাড়ির বাবা মা সবাইকে বলেন, বাবা মা সেখানে, বাবা মা তো যেহেতু তেমন কিছু জানে না গ্রামের মানুষ।
4: কি করতেন বাবা?
6: বাবা পেশায় ছিলেন মানে ফিশারম্যান।
4: আচ্ছা,
6: এবং উনি ছোট একটা মুদিখানা দোকান ছিল।
4: আচ্ছা,
6: কোনোভাবে মোটামুটি কেটে যেত, তিন ভাই বোনকে নিয়ে বাবা মা সবার কেটে যেত। শেখ যে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সেরকম পরিবার ছিল না,
4: মানে সঠিক সময়ে এইটা বুঝতে পেরে তার যে একটা চিকিৎসা সেই সুযোগটা ছিল না।
6: হ্যাঁ, সেই সুযোগটা ছিল না, তাই হয়ে ওঠেনি যথা টাইমে। তো ওই সময়ে আমার যিনি প্রধান শিক্ষক ছিলেন ওই স্কুলে, উনি একদিক থেকে আমার আত্মীয়ও ছিলেন, কারণ আমার বড় পিসমশাই।
4: আচ্ছা,
6: কারণ উনি

0: আমার যিনি প্রধান শিক্ষক ছিলেন ওই স্কুলে, উনি একদিক থেকে আমার আত্মীয়ও ছিলেন, কারণ আমার বড় পিসমশাই।
1: আচ্ছা।
0: কারণ উনি বুঝলেন যে এটা পড়াশোনা করলে ভালো পড়াশোনা করবে, এগিয়ে যাবে। ওনার সহায়তায় আমি মানে ব্লাইন্ড স্কুলে ভর্তি হই।
1: আচ্ছা, সেটা কোথায়?
0: সেটা ছিল পূর্ব মেদিনীপুর, চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম, দৃষ্টিহীন শিক্ষায়তন।
1: আচ্ছা, তাহলে তোমার

0: কারণ আমার একটু দেরি হয়ে গেছিল স্কুলে যেতে। তো সেই জায়গাতে যখন আমি পৌঁছালাম তখন আমি বুঝে গেলাম যে না, আমি আমার মতো সঠিক জায়গায় এসেছি।
1: আচ্ছা, তো বন্ধুরা, সুলেখার সঙ্গে আমরা কথা বলছি, ওর ছোটবেলা নিয়ে কথা বলছি। আজকের এই অনুষ্ঠানটা কেন বা আজকের এই অনুষ্ঠানের শিরোনামটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি বলিনি। আজকের এই অনুষ্ঠানের শিরোনাম ঘুরে দাঁড়ানোর কাহিনী। এই যে সুলেখা আজই আমার পাশে বসে রয়েছে, সে ছোটবেলায় অত্যন্ত ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন ছিল এবং ধীরে ধীরে সে সম্পূর্ণ দৃষ্টি হারায় এবং অত্যন্ত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তার জীবন যাপন। সেই জীবন যাপনের গল্প আজকে আমরা শুনব। তার কারণ, আমরা আজকাল মানুষ অতি সহজেই হেরে যাই, নিজেদের ছোট ছোট দুঃখ কষ্টকে এত প্রাধান্য দিয়ে ফেলি, সেখান থেকে কোথাও কোথাও আমরা পড়ে যাচ্ছি প্রতিদিনের ডিপ্রেশনে, তা থেকে নানান রকম কারণে আমরা কখনো কখনো তো জীবনহানিও করতে চাই। সেই রকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে সুলেখা, সে কিন্তু আজকে সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং অবশ্যই পারিপার্শ্বিক মানুষের সাহচর্য সহযোগিতা পেয়েছে, তো অবশ্যই আজকে কিন্তু একজন সফল নারী। তারই ঘুরে দাঁড়ানোর কাহিনী আমি আজকে আপনাদের সাথে ভাগাভাগি করে নেব। কেউ সরে যাবেন না রেডিওর ওপার থেকে। আমি জানি এই গল্প আপনাদেরও সকলকে অনুপ্রাণিত করবেন এবং আপনারাও এক নতুন দিশা আজকে খুঁজে পাবেন। আবার আসি সুলেখার কাছে। সুলেখা, তাহলে তোমার সেই যে পড়াশুনো শুরু হলো, কত দূর তারপর সেখানে তুমি পড়াশুনো করলে বা পড়াশুনোর পাশাপাশি তুমি বলছিলে আমাকে যে তুমি ছোটবেলায় খেলাধুলো করেছো, সেই যে সময়টা, সেই গল্পটা, কিভাবে খেলাধুলোর জগতে গেলে সেটা একটু বলো আমার বন্ধুদের।
0: আমি পড়াশোনা শুরু করার দুবছর পরে, ক্লাস টু থ্রিতে পড়ি, ওই সময়ে আমাদের স্কুলে স্পোর্টস হতো, তো সেখানে আমি স্পোর্টসে খুব ভালো ফলাফল করি এবং অনেকেই সেখানে করে।
1: কি খেলতে?
0: আমি দৌড় 100 মিটার, 200 মিটার, 800 মিটার,
1: আচ্ছা
0: লং জাম্প, তারপরে এর মধ্যে তো সাঁতার তো ছিলই। এগুলোর মধ্যে যখন আমি এদিকে এগিয়ে গেলাম, ভালো ফলাফল করলাম, তখন ওই স্কুলের যিনি খেলার টিচার ছিলেন ওনারা সবাই আমাকে ওইদিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করলেন।
1: আমি একটা ছোট্ট কথা তোমাকে জিজ্ঞাসা করি, এই যে তুমি এই দিকে এগিয়ে গেলে, এই যে খেলাধুলোর জগতে এগিয়ে গেলে, অনেক সময় তো আমরা যারা সম্পূর্ণভাবে দেখতে পাই তারাও গিয়ে কোথাও ধাক্কা খাচ্ছি, ঠোকা খাই, পড়ে যাই, তোমার অসুবিধা হতো? কিরকম অসুবিধা হতো, সেটাকে কিভাবে জয় করি?
0: এবার বলি, ওখানে দৃষ্টিহীনদের মধ্যেই খেলাটা হতো, কারণ যেহেতু আমি দৃষ্টিহীন, দৃষ্টিহীনদের সব খেলাধুলা হতো ওখানে। তার দৃষ্টিহীনদের রাজ্যস্তর ছিল, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, এগুলো সবই হতো। তো সেই দৃষ্টিহীনদের যে সিস্টেম, যেটা যেভাবে ধাক্কা না খাই, যেভাবে পড়ে না যাই, সেই সিস্টেমে আমাদের খেলাধুলোটা হতো। কিন্তু তার মধ্যেও তো দেখতে পাওয়া মানুষরাও পড়ে যায়, সেক্ষেত্রে আমরাও কখনো কখনো পড়েছি, ভেঙেছে হাত, পা ভেঙেছে, কোথায় পায়ের চামড়া উঠে গেছে, অনেক কিছু প্রবলেম।
1: ওটাই আমি বলতে চাইছি, ওটাই শুনতে চাইছি, যে ভেঙে পড়নি তাই তো? মনের জোরটা কখনোই তোমার কমে যায়নি?
0: না, কমে যায়নি। সেক্ষেত্রে অনেক ধাক্কা খেয়েছি জীবনে, অনেক কিছু হয়েছে, কিন্তু তবুও আমি এদিকটা আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোথাও থেমে যায়নি। এবং আমার যে টিচার ছিলেন উনি আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে, হতে পারে, পড়ে যেতে পারিস, তুই যখন ছোটবেলায় হাঁটা শিখেছিস তখন তুই ধাক্কা খেয়েছিস, পড়েছিস, তুই হাঁটা বন্ধ করে দিয়েছিস,
1: ঠিক?
0: তো আমার টিচার ছিলেন যিনি, ওনার অনুপ্রেরণায় এবং আমার চেষ্টায় আমি এগিয়ে যাই।
1: মাস্টারমশাইয়ের নামটা মনে আছে?
0: হ্যাঁ, মাস্টারমশাইয়ের নাম অবশ্যই মনে রয়েছে, কারণ উনি ছিলেন সুমিত কুমার বাগ। উনি আমার শুধু খেলার টিচার নয়, আমার সর্বদিকে সমস্ত কিছুতে উনি আমাকে সাহায্য করেছেন এবং এখনো উনার সাথে আমার কথাবার্তা হয়।
1: আচ্ছা, মানে একজন গাইড তোমার জীবনে,
0: আমার পথপ্রদর্শক বলা যায় উনাকে।
1: বাহ, আচ্ছা এ তো গেল কথা যে খেলার জগতে এইভাবে তোমার আশা হলো, বাবা মার সহযোগিতা ছিল? বাবা মা কি চেয়েছিলেন যে তুমি এই কাজগুলো করো, মা নাকি সবাই একটু ভয় পেতেন, একটু পেছনের দিকে টানতেন, সেরকম হয়েছে না সকলে তোমাকে খুব সহযোগিতা করেছেন?
0: না, আমার মা এবং বাবা দুজনেরই ইচ্ছে ছিল যে আমার মেয়ে কিছু করুক, কিন্তু আমার বাবার যেহেতু আর্থিক অবস্থা ভালো

0: ছিল না, সেক্ষেত্রে বাবা মা আমাকে সেভাবে করে সময় দিতে পারেনি, কিন্তু মনে মনেও ওনারা চেয়েছেন যে আমি এগিয়ে যাই। ওনাদের আমি থাকতাম হোস্টেলে, ওনারা থাকতেন বাড়িতে, ওখান থেকে যতটা সহযোগিতা করা যায়, যতভাবে আমাকে এগিয়ে দেওয়া যায়, সেটা সর্বদা আমার বাবা মা এবং আমার আত্মীয় পরিজনরাও চেষ্টা করেছেন।
1: আচ্ছা, আর এই যে খেলাধুলোর জগতে এলে বা পড়াশোনাটা তার পাশাপাশি তোমার চলছিল, কতদূর পড়াশোনা করলে?
0: আমি পড়াশোনা করেছি, আমি হায়ার সেকেন্ডারি দিয়ে সেকেন্ড ইয়ার দেওয়ার পড়তে পড়তে আমার বিবাহ হয়ে যায়, আমি আর পড়াশোনার সুযোগ পাইনি।
1: খেলাধুলো
0: আমি করেছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলি 2005 পর্যন্ত, আর 2005 গিয়ে আমি ওই ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার হিসেবে পরিচিত হই অ্যাথলেটিক্সে, মানে অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। কিন্তু আমি ওই জগৎ থেকে ফিরে আসতে চাইনি, কিন্তু আমার শারীরিক অসুস্থতা আমাকে ওই জায়গা থেকে ফিরে আসতে বাধ্য করেছে। এই জায়গাতে আমি হেরে গেছি, কারণ এই জায়গাতে আমার সত্যি কষ্ট।
1: কারণ সেটা খেলার কোন কোন সেগমেন্টে ছিল?
0: আমার ওখানে আমি ছিলাম 100 মিটার রান আর 200 মিটার রান। আমি ওখানে ইন্টারন্যাশনালে ওখানে চান্সও পেয়েছিলাম, কানাডাতেও গিয়েছি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, ওখানে আমি কোন অসুস্থতার কারণে আর ওখানে আমি কোন র্যাঙ্ক করতে পারিনি। তবে আমার অসুস্থতার কারণটা তো জানেন সবাই, তো সেখানে আমাকে ফিলিপাইন্সেও চান্স করে দিয়েছিলেন ওনারা, কিন্তু সেই কারণ, সেই আমার অসুস্থতার কারণ এতটাই বড় হয়ে দাঁড়ালো যেখানে আমাকে ওই জগৎ থেকে সরে আসতে হলো। কারণ আজকের বলছি, আজকে আমার খুব কষ্টও লাগছে এই জায়গায়, কারণ আমি এটা নিয়ে এগোতে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু আমি অসুস্থতার কারণে সত্যি পেরে উঠিনি।
1: তখন তুমি কত বছর বয়স?
0: তখন
1: আমি বয়স কত ছিল?
0: তখন আমার বয়স ছিল এই 13-14।
1: মানে সেটা কি শুধু এই যে তোমার দৃষ্টিহীনতা সেটা, নাকি অন্য কোন শারীরিক সমস্যা?
0: না না না, আমার এই দৃষ্টিহীনতা তো এটা আমার কোন শারীরিক অসুবিধা নয়, কারণ এটা আমার সঙ্গী, এভাবেই চলতে হবে, কারণ সময়ের সাথে সব মানিয়ে নিতে পেরেছিলাম। কিন্তু ওই ওই দৃষ্টিহীনতা কোনো কারণ নয়, আমার শারীরিক অন্যান্য প্রবলেম এসে গেছিল, তো পড়াশোনাও করতে পারবো এরকম নিশ্চয়তাও ছিল না।
1: আচ্ছা,
0: কিন্তু সে জায়গা খেলাধুলাও ছেড়ে দিলাম।
1: আচ্ছা,
0: কিন্তু পড়াশোনার জগতে আমার এই শিক্ষক শিক্ষিকা যিনার কথা একটু আগে বলছিলাম, উনি এবং আমার আর এক শিক্ষিকা ছিলেন ছবি সামন্ত, উনিও আমাকে খুব অনুপ্রাণিত করে যেভাবে আমাকে ওই অসুস্থতার মধ্য দিয়ে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সে চেষ্টাই ওনারা সারাক্ষণই করে গেছেন।
1: তুমি বলছো যে এই যে তোমার দৃষ্টিহীনতা এটাই তোমার শক্তি, এই যে কথাটা, এই কথাটার মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে তোমার মনের জোর। তুমি হয়তো পারোনি, খেলার জগৎটা তোমাকে ছেড়ে আসতে হয়েছে ঠিকই। দেখো, সকলেরই তো মানে কোনো না কোনো একটা নির্দিষ্ট কাজ ভগবান ঠিকই নির্ধারণ করে রাখেন, তো তুমি কিন্তু আজকে একটা অন্যভাবে নিজেকে সফলতায় পৌঁছে নিয়ে যেতে পেরেছো। এবারে আমি সেই প্রসঙ্গে আসব যে তুমি এখন কি করো, এবং তোমার পড়াশুনো বললে তুমি যে সেকেন্ড ইয়ারের পরপরই তোমার বিয়ে হয়ে গেল, কিভাবে সেই বিয়ে হলো, কার সাথে হলো, এবং এখন তুমি কি করছো, এই এখনকার সময়ের কথাটা তুমি বলো।
0: আমার আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমার এক বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন উনি, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল, কারণ আমার এই সমস্ত যে এই শারীরিক অসুস্থতা সমস্ত কিছু জেনে এবং আমার যে ভালো দিক খারাপ দিক সবই সে জানতো, সে জেনেও তো আমার সঙ্গে তার একটা সম্পর্ক হয়, তাতে করে আমার সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে তার সাথে বিয়েও হয়ে যায়।
1: আচ্ছা,
0: তারপর আমার এই জীবন যখন বিয়ে হয়েছে তখন উনি কিন্তু তখন কিছু তেমন করতেন না।
1: আচ্ছা,
0: এই টিউশন করতেন আর বা ও কোনোভাবে টিউশন, আমিও দু চারটে চেষ্টা করতাম দুটো চারটে ছোট বাচ্চা পড়ানোর, পড়িয়ে এভাবে খুব কষ্ট করেই চলছিল।
1: তারপরে কিভাবে এই যে তোমরা আজকে জীবিকা নির্বাহ করছো, মাশরুমের চাষ করছো তাই তো?
0: হ্যাঁ, এখন বর্তমান মাশরুমের চাষ করছি। যিনি এখন আমার হাজবেন্ড, উনি আমার বন্ধু, সব সময়তেই উনি বলেছে আমি তোমার বন্ধু,
1: ঠিক,
0: কারণ উনি সব সময় আমার পাশে থেকেছেন, এবং এই এখনো যে এসছেন উনি, আমি ভয় পাচ্ছিলাম, তো উনি আমাকে কিন্তু বলছে কোনো ভয় নেই, তো এই জায়গাতে আমাকে উনি আজকে উনি এসেছেন। আর এই মাশরুম যে ব্যাপারটা, উনি এটা প্রথম থেকেই জানতেন, কিন্তু সেটা আমি জানতাম না।
1: আচ্ছা,
0: উনি যেখানে পড়াশোনা করতেন তো সেখানে উনি এই মাশরুম জিনিসটা জানতেন।

0: মাশরুম চাষটা তোমরা কিভাবে শুরু করলে?
1: মাশরুম চাষ শুরু করি, উনি রামকৃষ্ণ মিশনের ক্যাজুয়াল কর্মচারী হিসেবে প্রথমে এই মাশরুম কাজে উনি কাজ করেন প্রথমে। সেখান থেকে উনি যখন কাজ করছিলেন, তো আমি কাজ করার পরে মাশরুমটা আমিও একটু বুঝলাম জানলাম, তখনই উনাকে বললাম যে তুমি যখন ওখানে কাজ করছো, আচ্ছা ঠিক আছে আমি তো বাড়িতে আছি, তো আমিও তাহলে একটু করে দেখি না দু একটা কেমন কি হয়। তো উনি যেখানে কাজ করতেন ওখানে বীজ সমস্ত কিছু পাওয়া যেত, তো উনি আমাকে প্রথম এই দিকে সাহায্য করেন, মাশরুমের বীজ, প্লাস্টিক এবং ইত্যাদি ইত্যাদি যা কিছু লাগে উনি আমাকে সমস্ত কিছু দিকে সাহায্য করেন। আমি সেটা বাড়িতে কিভাবে করা যায়, কারণ উনি আমাকে বলেও দিয়েছেন, কারণ আমি তো তখন ট্রেনিং নিও নি, কিছু জানিও না।
0: তোমার যে স্বামী তিনি ট্রেনিংটা নিয়েছিলেন, তাই তো?
1: উনি ট্রেনিং নিয়েছিলেন, উনি জানতেন, এবং পরবর্তীতেও উনিও এই যে প্র্যাকটিক্যাল, ওই প্র্যাকটিক্যালের ট্রেনিংটাও উনি করাতেন। ব্লাইন্ড বয়েজ যে একাডেমি রয়েছে,
0: আচ্ছা,
1: নরেন্দ্রপুর রামকৃষ্ণ ব্লাইন্ড বয়েজ একাডেমি, ওখানে উনি প্র্যাকটিক্যাল যে দিকটা সেটা উনিও করাতেন।
0: আচ্ছা, তারপরে তোমরা এটা শুরু করলে বাড়িতে নাকি?
1: হ্যাঁ, তারপর আমরা এটা বাড়িতে ছোট করে শুরু করলাম, করে তারপরে কিছু হলো ভালো মোটামুটি।
0: মোটামুটি কি লেগেছিল এই ব্যবসাটা শুরু করতে?
1: এই ব্যবসাটাতে প্রথমে প্রথমে লেগেছিল বীজ কেনার জন্য, যেটা বীজের একটা কিছু টাকা লেগেছিল। আচ্ছা, তারপরে
0: কতটা পুঁজি লেগেছিল?
1: একদম প্রথম যখন আমি শুরু করি তখন আমি প্রথম শুরু করি 150 টাকা দিয়ে।
0: আচ্ছা, কারণ সেটা কত বছর?
1: 150 টাকা, ওটা আমি করেছিলাম 2016 সালে।
0: আচ্ছা,
1: ফার্স্ট আমি 150 টাকা দিয়ে শুরু করি। তো প্রথমে কিন্তু আমি সফলতা পাইনি, কারণ আমার হয়নি, প্রথম ভালো করতে পারিনি বা কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে। আবার সেই 150 টাকা কি 300 টাকা দিয়ে আবার শুরু করি। তো তখন আমার কিন্তু খুব ভালো হয়েছিল। তখন থেকে এইবার যখন আমি প্রোডাক্টটা করব, তখনই আমাকে বুঝতে হবে যে আমি প্রোডাক্ট করলে তো হবে না, আমাকে
0: বাজারে
1: বিক্রি করতে হবে, এটা করব কিভাবে। তারপর মাশরুম হওয়ার পর তখন আমরা দুজনে আলোচনা করে ওকে বললাম যে দেখো এটা তো বিক্রি করার দরকার, তো আশেপাশে যে স্কুলগুলো রয়েছে স্কুলগুলোতে গিয়ে আমরা অ্যাপ্রোচ করি যে এই মাশরুমটা খান, মাশরুমের যে গুণাগুণ সম্পর্কে, মাশরুম কোন রোগ প্রতিরোধ করে, মাশরুমে কি আছে, কত সমস্ত
0: খাদ্যগুণটা প্রচুর মাশরুমের।
1: মাশরুমের খাদ্যগুণ বলে একদিনে শেষ করা যাবে না, আর এর যে প্রতিরোধক ক্ষমতা অসীম। যখন আমরা বুঝাতে পারলাম, যে মানুষকে বোঝাতে পারলাম যে এর যে গুরুত্বটা বা এটা খেলে কি হয়, তখনই আমি এদিকেও আমিও চাষও করছি, তখন আমার বাড়িতে মানুষ এসে এ বলছে আজকের 250, কালকে 300, কালকে এই করতে করতে আমরা মার্কেট পাই, এবং চাষও পরপর করে বাড়াতে শুরু করি।
0: মানে এটা তো যখন শুরু করেছিলে তখন তোমরা দুজনে মিলেই করতে, তাই তো?
1: না, তখন দুজনে করতাম না, তখন উনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছিলেন, আমি করতাম, এবং আমার বাবা ছিলেন সর্বদা আমাকে একটু হেল্প করতেন যখন, যেটা ধরুন আমার পক্ষে অসম্ভব হচ্ছে, সেটা চোখের ব্যাপার থাকে কিছু, সেখানে বাবা ছিলেন প্রথমে, এখনো বাবা অবশ্যই সঙ্গে রয়েছেন।
0: এছাড়া এখন যে এখন কিরকম পরিস্থিতি, মানে এখন তোমার কতটা পুঁজি বিনিয়োগ করা রয়েছে, কিরকম ভাবে কতটা মানে কোথায় কোথায় তুমি বাজারে এগুলো দিচ্ছ, সেটা তুমি যদি একটু বলো আমার বন্ধুদের, বা কিরকম আয়ের মুখ তোমরা এখন দেখতে পাচ্ছ?
1: এখন আমাদের মোটামুটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা দুজনেই এই কাজই করছি। আমার হাজবেন্ড নরেন্দ্রপুর থেকে ওটা ছেড়ে দিয়ে এই মাশরুম করছি, কারণ এই এই মাশরুমে যা ইনকাম আসে তাতে করে আমাদের তিনজনের ফ্যামিলিতে কোন রকম কোনো অসুবিধা হয় না।
0: তুমি, তোমার স্বামী আর তোমার মেয়ে, তাই?
1: হ্যাঁ,
0: বলছিলে তুমি মেয়ের কথা?
1: হ্যাঁ, মেয়ের কথা বলছিলাম, আমাদের এই তিনজনের কোন রকম অসুবিধা হয় না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এর লাভ কতটা, তো সে এর লাভ যদি বলা যায়, আমি যদি 30% আমার খরচ করি, তাহলে আমি সেখানে আমি 70% পাচ্ছি।
0: আচ্ছা, মানে তুমি একটা যদি টাকার হিসেবে সেটা বলো, তাহলে আমার বন্ধুদের শুনতে সুবিধা
1: হয়। হিসেবে যদি বলি, আমি যদি 1000 টাকা খরচ করি
0: মাসে
1: নয়, সেটা হচ্ছে আমি দিনে যদি আমি 1000 টাকা খরচ করছি
0: দিনে 1000 টাকা, আচ্ছা, হ্যাঁ,
1: সেখানে 1000 টাকার মধ্যে আমার 300 টাকা খরচ হচ্ছে, বাকি 700 টাকা আমি লাভ পাচ্ছি।
0: আচ্ছা, তো মানে তুমি 1000 টাকা ইনভেস্ট করলে তোমার 700

0: বন্দোবস্তটা করে দিচ্ছ,
1: তাইতো?
0: কোথায় কোথায় বিক্রি করছো, বাজারটা এখন কোথায় কোথায় রয়েছে তোমাদের?
1: এখন বলি বাজার যদি বলতে চাই, কারণ এই মাশরুমের বাজার সেভাবে করে কিন্তু যে একটা নির্দিষ্ট অমুক বাজার রয়েছে সেটা এখনো পর্যন্ত ঠিক কোথায় রয়েছে সে সম্পর্কে আমি অত জানি না। কারণ আমার যে প্রোডাক্ট হয়, আমি যে প্রোডাক্ট করছি, কারণ আমার সেই রকম বড় বাজার খুঁজতে হয় না। আমার যে কাস্টমাররা রয়েছে এমনও সময় হয় আমি তাদেরকে দিয়ে পারি না,
0: মানে বাড়িতে এসেই নিয়ে যায়
1: না, বাড়িতে নিয়ে আসা যায় না, কলকাতাতে আসতে হয় আমাদেরকে।
0: আচ্ছা,
1: হলেও আমার হাজবেন্ড আসে।
0: আচ্ছা,
1: আমার বিভিন্ন রকম সবজি দোকান, পাইকার,
0: মানে মোট কথা তোমরা এখন কলকাতাতে তোমাদের বাজারটা বিস্তৃত করতে পেরেছো।
1: হ্যাঁ,
0: কোন সরকারি সাহায্য, সরকারি অনুদান, ট্রেনিং, এই সমস্ত কিছু নিয়েছো?
1: ট্রেনিং বলতে গেলে আমি আমার হাজবেন্ড যখন ওই নরেন্দ্রপুরে ছিলেন তখন আমি একটা ট্রেনিং নিই, এই মাশরুমের ট্রেনিংটা করি। কারণ আমি প্র্যাকটিক্যালে কিছু জানলে ও থিওরি তো আমাকে কিছু জানতে হবে, তো সেখানে আমি একটা ট্রেনিং করি। এবং আরো একটা সমস্যা, যেটা সরকারি যদি আমাকে সাহায্য পেতে হয় সেখানে আমার আমার যে

0: যখন ওই নরেন্দ্রপুরে ছিলেন তখন আমি একটা ট্রেনিং নিই, এই মাশরুমের ট্রেনিংটা করি, কারণ আমি প্র্যাকটিক্যালে কিছু জানলে ও থিওরি তো আমাকে কিছু জানতে হবে, তো সেখানে আমি একটা ট্রেনিং করি। এবং আরো একটা সমস্যা, যেটা সরকারি যদি আমাকে সাহায্য পেতে হয় সেখানে আমার আমার যে সার্টিফিকেট সেটাও তো শো করতে হবে, তো সেক্ষেত্রে আমি একটা ট্রেনিং করি।
1: আর সেই সরকারি সাহায্য কি পাচ্ছি?
0: সরকারি সাহায্য বলতে আমি আপাতত আমি একদম যখন মাশরুম শুরু করি তখন আমি এই খড় কাটা বঠি দিয়ে সারাদিন খড় কেটে কেটে নিজের হাতে বেড করতাম, মানে মাশরুম বীজটা ফেলতাম। তো সেই এই আমার ট্রেনিং হওয়ার পর আমার সরকার থেকে ওই আত্মা প্রকল্প যে রয়েছে ওনারা ওই খড় কাটা মেশিনের জন্য আমাকে 10,000 টাকা দিয়েছেন।
1: আচ্ছা।
0: এবং ওই 10,000 টাকা এবং আমিও কিছু ওই মেশিনের জন্য কিছু লাগিয়ে আমি আপাতত এখন একটা খড় কাটা মেশিন করতে পেরেছি, যেখানে আমার আর এই সারাদিনের যে পরিশ্রম বঠিতে বসে কাটা সেটা আর করতে হয় না।
1: আচ্ছা, এখন মাস গেলে কিরকম আয় হচ্ছে?
0: মাস গেলে আমাদের এখন ইনকাম হয় আপনার ধরুন এই এই যে ইনকাম বলি এই ইনকামটা সমানভাবে হয় না। এই মাশরুমটা যেটা হয় যেটা ওয়েস্টার মাশরুম এটা কিন্তু এর ইনকামটা হচ্ছে আপনার 4 মাস থেকে 5 মাস বেশি হয়।
1: আচ্ছা, মোটামুটি তাও
0: গড় আয় আমাদের রয়েছে, মাসে আমরা অন্ততপক্ষে 15,000-17,000 করে ইনকাম করতে পারি।
1: বা তো আমরা আজকে একদম অনুষ্ঠানের শেষে চলে সুলেখা, তো তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো। আমি বলছিলাম যে আমরা সবকিছু থাকা সত্ত্বেও একজন স্বাভাবিক মানুষ হওয়া সত্ত্বেও অনেকেই আজকের দিনে আত্মগ্লানিতে ভুগি, নানান রকম ছোটখাটো বাধাতেই আমরা পিছিয়ে পড়ি, কিন্তু তুমি একটা এত বড় দুর্জয় জয় করে চলে এসেছ, তো তুমি আমার বন্ধুদের কি বলবে যাতে তারা পিছিয়ে না পড়ে, তারা মনের জোরটা খুঁজে পায়, তারাও এগিয়ে যেতে পারে? তোমার মতো যারা রয়েছে নানান রকম প্রতিবন্ধকতা যাদের মধ্যে রয়েছে তাদের জন্য তুমি কি বলবে?
0: আমি প্রথমে বলবো যারা এই ছোটখাটো দুঃখ কষ্টগুলোকে বড় করে দেখেন, প্রথমেই বলবো এটা একদমই উচিত নয়। প্রথম নিজেকে নিজেকে কিছু সময় দিন। মানুষের জীবনে অনেক বাধা আসে, অনেক দুঃখ আসে, যন্ত্রণা আসে, এইগুলো তো এড়িয়ে চলতে হবে। এগুলো যদি না এড়িয়ে চলতে পারি তাহলে আমরা জীবনের পথে তো হেরে যাব, কারণ আমাদের দুঃখ কষ্ট যদি জয় না করতে পারি তাহলে হেরে গেলে কি চলবে? কারণ পৃথিবীর
1: দুঃখটাকে বড় করে না দেখে
0: হ্যাঁ
1: নিজেকে কিভাবে জয় করব সেটাকে ভাবতে হবে, তাই তো?
0: হ্যাঁ, সেটাকে
1: দুঃখটাকে কি করে জয় করে আনন্দটাকে আহরণ করতে পারবো, সাফল্যটাকে আনতে পারবো সেটা ভাবতে হবে, তাই তো?
0: হ্যাঁ, সেটা ভাবতে হবে, এই মনের জোর নিয়ে এগিয়ে যেতে হবে।
1: খুব সুন্দর কথা বলেছ সুলেখা, এবং আমাদের সময় আজকে একেবারেই শেষ হয়ে গেছে। বন্ধুরা, আমরা আজকে ছিলাম সুলেখা দাস মুর্মুর সঙ্গে, শোনালাম আপনাদের তার ঘুরে দাঁড়ানোর কাহিনী। সকলে ভালো থাকুন, নিশ্চয়ই এই গল্প আপনাদেরও অনুপ্রাণিত করবে। এখানেই শেষ করছি, আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার।
2: শ্রীভবন এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। শুরুতেই আজ শুনবেন ফাটাফাটি ছবির গান অন্তরা মিত্র এবং ঈশান মিত্রের দ্বৈত কণ্ঠে।

অনুপম রায়ের কণ্ঠে। ভিনচিদা ছবির গানের সঙ্গে নির্বাচিত বাংলা ছবির গানের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী আজ দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করতে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। পাঞ্জাব পুলিশ আজ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভেঙে দিয়েছে, দুজন গ্রেপ্তার। ইরান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন G7 সম্মেলনে যোগ দেবেন বলে ঘোষণা করেছেন। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত। ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের জন্য উন্মুখ হয়ে আছেন। ভারত ইতালি কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে তাঁরা আলাপ আলোচনা করবেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, রোমে অবতরণের পর তিনি ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে মিলিত হন। ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন তাঁরা। প্রধানমন্ত্রী বলেন, উভয় নেতা বিভিন্ন বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। আজকের আলোচনায় ভারত ইতালি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা চলবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী পরে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাঁরা কথা বলবেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর IMEC-র বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসবে। যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা 2025-2029 পর্যালোচনা করা হবে। শ্রী মোদী এরপর খাদ্য ও কৃষি সংগঠন FAO-র সদর দপ্তরও পরিদর্শন করবেন, যা বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক স্তরে খাদ্য সুরক্ষার প্রতি ভারতের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত ও নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যৌথ বিবৃতিতে বলেছেন, দুদেশের সম্পর্ক কেবল সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। এই সম্পর্ক স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধ এবং ভবিষ্যতের এক যৌথ ভাবনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই নেতা প্রতিবেদনে উল্লেখ করেন, উভয় দেশের অর্থনৈতিক গতি, সামাজিক সৃজনশীলতা এবং শতাব্দী প্রাচীন সভ্যতার প্রজ্ঞার মেলবন্ধনে এই অংশীদারিত্ব এখন এক নতুন মাত্রা পাচ্ছে। উভয় নেতা বলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দুদেশের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করবে। প্রতিরক্ষা, মহাকাশ, পরিবেশ বান্ধব প্রযুক্তি, মোটরগাড়ির যন্ত্রাংশ নির্মাণ, ওষুধপত্রসহ বেশ কিছু ক্ষেত্রে 2029 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 20,000 ইউরোর লক্ষ্যমাত্রা অর্জন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির চিত্রশিল্পী জিয়াম পাওলো তোমাসেত্তিকে ভারতীয় সংস্কৃতির প্রতি তার অনুরাগের জন্য প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, তার রোম সফরের সময় শিল্পী বারাণসীকে কেন্দ্র করে অসাধারণ শিল্পকর্ম উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সংস্কৃতির প্রতি তোমাসেত্তির অনুরাগ 4 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি জানান, 1980-এর দশকে এই ইতালীয় শিল্পী বৈদিক সংস্কৃতির বইয়ের অলঙ্করণ দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, 2008-2013 সালের মধ্যে তোমাসেত্তি মহাভারতের উপর ভিত্তি করে 23টি বৃহৎ চিত্রকর্ম সম্পন্ন করেন। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়ে দক্ষিণ কোরিয়া সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, তিনি দুদেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ। তিনি আজ সোলে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী আন গিউব্যাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক স্তরে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত সহযোগিতার প্রতি যৌথ অঙ্গীকারের পাশাপাশি ভারত দক্ষিণ কোরিয়া কৌশলগত সহযোগিতা আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করেন। এর আগে শ্রী সিং কোরিয়ার জাতীয় সমাধিক্ষেত্রে পুষ্প

বক্তব্য অর্পণ করেন এবং দেশের সেবায় আত্মত্যাগকারী সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাঞ্জাব পুলিশ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভেঙে দিয়েছে। চক্রটি আবুধাবি থেকে পাঞ্জাব এবং জাতীয় রাজধানী দিল্লিতে মাদক পাচার করত বলে খবর। অমৃতসর পুলিশ কমিশনারেট অভিযান চালিয়ে 10 কেজি আইস, মিথামফেটামাইন এবং 4 কেজি হেরোইন সহ 2 মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন সম্প্রতি দুবাই থেকে ফিরেছিল। তাকে পাঞ্জাবের বিভিন্ন জেলায় মাদক সরবরাহের জন্য হেরোইন এবং মিথামফেটামাইনের চালান পরিবহনের প্রশিক্ষণ ও দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31 মে রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরান সংঘাত নিয়ে ওয়াশিংটন এবং বেশ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ফ্রান্সে হতে চলা G7 শিখর সম্মেলনে যোগ দেবেন। হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ পূর্ব ফ্রান্সের এভিয়ন লা বেন শহরে 15-17 জুন পর্যন্ত এই সম্মেলন চলবে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, অভিবাসন এবং আন্তর্জাতিক স্তরে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইরানের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেন সহ প্রধান ইউরোপীয় অংশীদার রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বেইজিংয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার সংকট, আন্তর্জাতিক বাণিজ্য সহ একাধিক বিষয় নিয়ে বার্তালাপ করেন। চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুদেশের শীর্ষ নেতৃত্বের এই আলাপচারিতা বেইজিং ও মস্কোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। রাষ্ট্রসংঘ, সাংহাই সহযোগিতা সংগঠন SCO এবং ব্রিক্সের মতো আন্তর্জাতিক ফোরামগুলোর মাধ্যমে পারস্পরিক সমন্বয় বাড়াবে। উভয় দেশ বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার উপর জোর দিয়েছে। দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $200 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলে আলোচনায় উঠে এসেছে। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে একথা জানিয়ে বলেন, এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। কঙ্গোয় ইবোলা আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 136। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রাজার কাম্বা জানিয়েছেন, কঙ্গোর পূর্ব অংশে এই রোগের প্রাদুর্ভাব সবথেকে বেশি। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত 543 জনকে এই রোগে আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে প্রতিবেশী দেশ উগান্ডায় ইতোমধ্যেই 2 জন ইবোলা আক্রান্তের খবর পাওয়া গেছে। চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিজনিত বন্যায় অন্তত 12 জন নিহত, নিখোঁজ আরও অনেকে। সেদেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হুনান, হুবেই এবং গুইঝাও প্রদেশ সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত। মধ্য চীনের হুনান প্রদেশে সিমেন কাউন্টিতে 5 জন নিহত, নিখোঁজ 11 জন। 19,000-এরও বেশি বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পার্শ্ববর্তী হুবেই প্রদেশে 3 জন নিহত, আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে রাবার বোট ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনের গুইঝাও প্রদেশে 4 জন বন্যায় প্রাণ হারিয়েছেন, একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। প্রায় 4,000 মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাটিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়ামের উপস্থিতি পাওয়ার পরই এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত 3য় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেছিলেন। উভয় ক্রীড়াবিদই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেওয়ায় তাদের শাস্তির মেয়াদ 1 বছর কমানো হয়েছে।
ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ 2026 প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের প্রধান কোচ ক্রিসপিন ছেত্রী গতকাল 26 সদস্যের এই দল ঘোষণা করেন। কয়েকদিনের মধ্যেই 23 জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। গোয়ার মারগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলতি মাসের 25 তারিখ থেকে 6ই জুন পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। গ্রুপ বিতে থাকা ভারত প্রথম দিনেই মালদ্বীপের মুখোমুখি হবে। অন্যদিকে গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের বিরুদ্ধে খেলবে।

0: আর ফাইনাল 6ই জুন। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী আজ দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করতে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। খবর শেষ হল, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী সেখানকার মানুষের স্বপ্ন পূরণের আশ্বাস দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন আইনবিদদের নিয়োগ করেছে। জরায়ুমুখ ক্যান্সার রোধে রাজ্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী সেখানকার মানুষের স্বপ্ন পূরণের আশ্বাস দিয়েছেন। আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সড়কপথে উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি। এর আগে মাল্লাগুড়িতে শ্রী অধিকারী দলীয় কার্যালয়ে যান। মুখ্যমন্ত্রী বলেন, গত দু সপ্তাহে রাজ্যের মানুষ একাধিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন। কোন রকম মাফিয়া বা সিন্ডিকেট রাজ এবং কাটমানি নেওয়ার প্রবণতা থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার পাহাড়ের জনজাতিগুলির মধ্যে বিভাজন সৃষ্টি করে তাদের অপমানিত করেছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। জিটিএ নিয়ে দুর্নীতিও সঠিক সময়ে ফাঁস করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
2: আমাদের যে জাতিগত বৈচিত্র্য রয়েছে, পরম্পরা রয়েছে, পাহাড়ের গোর্খা অথবা নামশূদ্র, বাংলায় থাকা হিন্দি ভাষী বাঙালি অথবা বাঙালি, আর ধর্ম পালন করার, ধর্ম রক্ষা করার জন্য, প্রাণ বাঁচানোর জন্য যে হিন্দুরা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে চলে এসেছেন, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে, প্রস্তাবের মধ্য দিয়ে সংকল্প পত্র তৈরি করেছি।
1: এর আগে বাগডোগরা বিমানবন্দরে নেমে শ্রী অধিকারী উন্নয়ন ছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন। আইন যে আইনের পথেই চলবে তা আজ আবারও স্পষ্ট করে দিয়েছেন তিনি। উল্লেখ্য, আজকের প্রশাসনিক বৈঠকে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহারের জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। বিকেলে বিএসএফকে জমি হস্তান্তর করা নিয়ে নবান্নে তিনি একটি বৈঠক করবেন। আগামীকাল তাঁর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ইতিমধ্যেই ভোটকর্মীরা কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন। সকাল 7টা থেকে ভোটগ্রহণ করা হবে, সন্ধে 6টা পর্যন্ত তা চলবে। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোটা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় রাখা হয়েছে 35টি কুইক রেসপন্স টিম। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগ সামনে আসে। বিজেপির প্রতীক চিহ্নে সেলোটেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতেই তা বাতিল করে ফের ভোট নেওয়ার কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। গণনা 24শে মে। এর আগে গতকাল ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই এই সিদ্ধান্ত। এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোন স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন কোনো কোনো দপ্তর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি বদল করেছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের ওবিসি তালিকায় থাকা 66টি শ্রেণীকে 7% সংরক্ষণের আওতায় রাখা হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 22 মে 2024 সালের রায়ের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন আইনবিদদের নিয়োগ করেছে। রাজ্যের আইন দপ্তরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদগুলিতে আগে থেকে জারি থাকা সমস্ত নিয়োগ বাতিল করে নতুন এই নিয়োগ করা হয়েছে। রাজদীপ মজুমদারকে কলকাতা হাইকোর্টের নতুন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, দিব্যেন্দ্র নারায়ণ রায়কে গভর্নমেন্ট প্লিডার এবং নীলাঞ্জন ভট্টাচার্যকে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এক পৃথক নির্দেশিকা কল্লোল মণ্ডলকে কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর এবং ডক্টর নন্দগোপাল খৈতানকে অ্যাডভোকেট অন রেকর্ড অরিজিনাল সাইড হিসেবে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর হয়েছে। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জরায়ুমুখ ক্যান্সার রোধে রাজ্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। 14 বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্তাদের কাছে ইতিমধ্যেই এ সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি সংক্রমণের কারণে হওয়া জরায়ুমুখ ক্যান্সার রোধে এই টিকাই সবচেয়ে কার্যকর উপায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 28 ফেব্রুয়ারি রাজস্থানের আজমেরে জাতীয় স্তরে এই কর্মসূচির সূচনা করেছিলেন। তারপর থেকেই বিভিন্ন রাজ্যে ধাপে ধাপে এইচপিভি টিকাকরণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও এবার তা চালু হতে চলেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 14 বছর বয়সী সমস্ত কিশোরীকে এক ডোজ করে গার্ডাসিল 4 টিকা দেওয়া হবে। শুধুমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই টিকাকরণ হবে। যেসব স্বাস্থ্যকেন্দ্রে কোল্ডচেন ব্যবস্থা, নির্দিষ্ট মেডিকেল অফিসার, ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটার ব্যবস্থা রয়েছে সেখানেই এই পরিষেবা মিলবে। টিকাকরণ শুরুর আগে প্রত্যেক উপভোক্তার নাম ইউ উইন পোর্টালে নথিভুক্ত করা বাধ্যতামূলক, সম্মতি নিতে হবে অভিভাবকেরও। পরিষেবা উন্নয়নে স্বাস্থ্য দপ্তর 1 মাস আগে থেকে ডিউটি রস্টার আগাম স্বাস্থ্যভবনে পাঠানোর নির্দেশ দিয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে কে কখন কোথায় ডিউটি করবেন তার বিস্তারিত আগে থেকে পাঠাতে হবে। প্রথম ধাপে কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ, SSKM, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ এবং আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হচ্ছে। রাজ্যে আরও একটি এইমস হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ, দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তিনি আজ কল্যাণী এইমসে আগুনে দগ্ধ রোগীর প্লাস্টিক সার্জারির জন্য অত্যাধুনিক CO2 লেজার ট্রিটমেন্ট ইউনিটের উদ্বোধন করেন। পরে তিনি বলেন, কলকাতায় লাগোয়া সরকারি হাসপাতালে এই প্রথম মেশিন স্থাপন হল।
3: এখানে একটা নতুন ইউনিট চালু হচ্ছে, দ্যাট ইজ CO2 লেজার। স্কিনের বিভিন্ন ডিপ স্কার, বিভিন্ন দাগ ক্ষত হয়ে যাওয়া, সেগুলোকে রিপেয়ার করার কাজে যারা সার্জন আছেন অঙ্কোলজি ডিপার্টমেন্টের, সেখানেও কান নাক দুটো কানের মাঝখানে বিভিন্ন জায়গায় গ্রোথ টিউমার, এই ক্ষেত্রে এই মেশিনটি বিশেষ উপযোগী। আমাদের যত এইমস আছে এবং বিশেষ কিছু হসপিটাল আছে যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারেন না, তাদের CO2 লেজার আছে। কলকাতা শহরে প্রথম কোন সরকারি হসপিটালে এই CO2 লেজার ইন্ট্রোডিউস হয়ে গেল আজকে।
1: বাঁকুড়ার বালিঘাট সহ একাধিক জেলায় তোলাবাজি, দাদাগিরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের 2 নেতাকে। অভিযোগ, কোতুলপুরের মদনমোহন অঞ্চলের উপপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা শেখ জাহির আলী ওরফে লিটন দীর্ঘদিন ধরে মানুষ ও ব্যবসায়ের ওপর চাপ সৃষ্টি করছিলেন, সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে তোলাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিতকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস পরিচালিত ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন শেখ শাহজাহান আলী। এর আগে ওই জেলার তৃণমূল কংগ্রেস পরিচালিত ভগবানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দেন অরূপ সুন্দর পাণ্ডা। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতে বাইলানি বাজারে নিমাই দাস নামে এক বিজেপি কর্মীর দোকানে আগুন ধরানোর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবাদে স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান শহীদুল শেখের দোকানে ভাঙচুর চালায় বিজেপি কর্মী সমর্থকরা। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে ঘূর্ণিঝড় বুলবুলে ত্রাণ সামগ্রী বিলি না করে পুরনো একটি গোডাউনে লুকিয়ে রাখার অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে। উত্তেজনা ছড়ানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আপাতত গোডাউনটি বন্ধ করে রাখা হয়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে বারোভাগিয়া ও ক্ষেত্রপাল গ্রামে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। 12 ম্যাচে 11 পয়েন্ট সংগ্রহ করে কেকেআর লীগ তালিকার অষ্টম স্থানে রয়েছে। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের মানুষ অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের আগে রাজ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই ঘর্মাক্ত আবহাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী সেখানকার মানুষের স্বপ্ন পূরণের আশ্বাস দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। জরায়ু মুখ ক্যান্সার রোধে রাজ্যে এইচপিভি টিকাকরণ খুব শীঘ্রই চালু হতে চলেছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5:10।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন।
3: বাই গার্লস, কোথায় যাচ্ছিস?
2: শুনলি না? নো শেয়ারিং। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন মহিলা মহল উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

0: দুপুর সাথী মহিলা মহলের প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রখর রোদ আর প্রচণ্ড গরমকে সঙ্গী করে কেমন আছেন সবাই? সকলে খুব সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আজকের মহিলা মহল আমরাও পারি অনুষ্ঠান, আর আজকের অনুষ্ঠানে এই প্রচণ্ড গরমের মধ্যে একটু চায় পে চর্চায় থাকি আমরা। জানেন তো যে এই চায়ের যেখানে উৎপত্তি স্থল, অর্থাৎ চা বাগান আর চা শ্রমিকদের সম্পর্ক কিন্তু অত্যন্ত নিবিড়। চা শিল্পের মূল ভিত্তি হল কঠোর পরিশ্রমী চা শ্রমিকেরা, যাদের মধ্যে প্রধানত মহিলারাই কিন্তু বেশি থাকেন। চা পাতা তোলার কাজ তাঁরাই করে থাকেন। উত্তর পশ্চিম ভারতের আসাম, পশ্চিমবঙ্গের ডুয়ার্স এবং তরাই অঞ্চল আর বাংলাদেশের সিলেট ও পঞ্চগড় অঞ্চলে মূলত চা বাগানগুলি বিস্তৃত। আমাদের বন্ধু সোমা সাহা ত্রিপুরার চা বাগানে গিয়ে সেখানকার দুজন চা শ্রমিক শেফালি গুমিচ এবং আদরি দেবীর সঙ্গে কথা বলেছিলেন। আজকের আমরাও পারি অনুষ্ঠানে চলুন শুনি তাঁদের কথা।
1: বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাই চলুন ত্রিপুরার একটি প্রত্যন্ত গ্রাম সোনামুখীর চা বাগানে। এই চা বাগানটির দিগন্ত বিস্তৃত সবুজ বাগান ধীরে ধীরে নেমে গেছে পাহাড়ি তরাই অঞ্চলে। মৃদুমন্দ বাতাসে কেঁপে ওঠা চা শ্রমিক মহিলাদের গুঞ্জন শোনা যাচ্ছে দূর থেকে। আসুন আলাপ করা যাক আদুরিদির সঙ্গে। দিদি নমস্কার।
2: নমস্কার।
1: আপনার নামটা একটু যদি বলেন আমাদের।
2: আদরি।
1: আচ্ছা, আপনি কোথায় থাকেন দিদি?
2: আমার বাবার বাড়ি হলে হালাইচরা চা বাগান, আর আমি এখন আমার বিয়া হয়ে আইসি সুনামুখে চা বাগান রাঁচিটিলা।
1: আচ্ছা, তো জন্ম থেকেই আপনি চা বাগান দেখে এসেছেন, তাই?
2: হ্যাঁ।
1: তো আপনার বাবা মাও কি চা বাগানেই কাজ করতেন?
2: হ্যাঁ।

0: কি করতেন?
1: ও তো আমার বাবা বড় সর্দার আসল, মা চা বাগানে পাতি তুলত।
0: তো আপনি এই চা বাগান, চা বাগানের কাজকর্ম প্রথম থেকেই দেখে দেখেই বড় হয়েছে?
1: দেখে করেই বড় হয়েছে।
0: বেশ, আপনিও তো চা বাগানে কাজ করেন?
1: করি।
0: কতদিন ধরে কাজ করছেন?
1: আমি পারমানেন্ট হয়েছি না, মানে ক্যাজুয়ালের ভাব আমি কাজ করছি।
0: না, কিন্তু কত বছর ধরে কাজ করছেন আপনি চা বাগানে?
1: ধর 5 বছর এরকম।
0: আচ্ছা, তো চা বাগানে আপনি কি কাজ করেন?
1: ও তো পাতা তুলি চা বাগানে। আর পাতা না হইলে সব মানুষ বার হইলে তো শিকলিন মারতে লাগ জঙ্গল চারা গাছের ঘুরিয়ে। আর এমনি কলম করা হয়, বাগানে সার দিতে লাগে চা বাগানের চারা গাছের তলে।
0: শিকলিং বলতে
1: মানে চাগুড়ির মধ্যে জঙ্গল থাকে, আমরা ওই জঙ্গল তারে কাটি,
0: জঙ্গল কেটে তারপরে তার সেখানে
1: শিকলিন করি, কলম করি,
0: মানে সব কাজই আপনারাই করেন?
1: আমরাই করি। এখানে আমরা ওই তো আইব, সর্দার আইব, এরা নাম উঠাইব, নাম উঠাই আবার 12টার সময় ছুটি দিব।
0: কাজ শুরু করেন কটায় আর কখন?
1: 8টার সময়।
0: আচ্ছা,
1: আর ছুটি দেয় আমরাকে 2টার সময়।
0: এই যে চা পাতা তোলেন, সেটা কি দেখেন, মানে কিভাবে চা পাতাটা তোলেন?
1: ওই তো চা পাতা মানে আগা আগা খারি লইতে লাগে।
0: আপনাদের এখানে যে চা গাছ লাগানো আছে, কি ধরনের চা হয় এখানে?
1: আমরা তো পাতি তুলি, এটা তো মেশিন মুনুভিল নিয়ে যায় গোলপুর লই, ওই রানীবাড়ি লই। তা আমরা তো মেশিন বইলে না আমরা বুঝতাম কেমনে পাতি ইয়ে করে।
0: আমরা তো এই যে আপনি চা বাগানে কাজ করছেন, কতটা পান আপনার, মানে মজুরি হিসেবে হয় না, কিভাবে আপনাদের দেওয়া?
1: আমরা সারা সপ্তাহ কাজ করলে 6 দিনে আমরা পাই 600 টাকা, 680 টাকা, 90 টাকা আমনে মিলে। ওই সময় তো রোজে আমরা কম আসলো, এখন তো বাড়ছে, এখন 150 টাকা করি
0: দিনে। 150 টাকা
1: এখন তো 150 টাকা, আগে তো আমাদের এমন 20 কেজি পাতি লাগলে 6 দিন কাম করলে 600 টাকা মিলে কোনো সময়, পাতি যদি কম থাকে তো 400 টাকাও মিলে।
0: আচ্ছা, চা পাতা কতটা আপনি তুলতে পাচ্ছেন তার উপরে আপনাদের
1: নির্ভর। আমরা ওই তো 20 কেজি লাগলে হাজিরি, আর না হলে আধা হাজিরি।
0: আপনাদের কাজ কি সারা বছর থাকে?
1: বাগান বন্ধ হওয়ার পরে তো মানুষের বাড়ি কাজ উজ করার লাগে, গেলে কাজ করি পাইলে, আর না পাইলেও পাহাড় উহা যায় লাকড়ি উকড়ি আনি, কিটা করে, আর না হলে ঘরে থাকি।
0: তার মানে আপনাদের চায়ের কাজটা সারা বছর থাকে না?
1: থাকে না, এখন তো আমরা এটা যারা ইয়ে করে রাখেছে, আমরা তখন চা বাগানে কাজ করি না, মানে পাইলে যাই বস্তি বাড়ির কাজ পাইলে, আর না হইলে তো আমরা বাড়িতে থাকি, লাকড়ি বা সুস আনি ঘরের লাগে।
0: আচ্ছা, তো আর আপনার স্বামী কি করেন?
1: আমার জামাইও মানুষের ঘরে কাজ করে।
0: আচ্ছা, আপনার ক ছেলে মেয়ে?
1: এক মেয়ে এক ছেলে।
0: কত বড় তারা?
1: ওটা ছেলে তাই ছিল, আর মেয়ে তারা বিয়া দিছে।
0: তারা পড়াশোনা করছে? ছেলে মেয়ে পড়াশোনা করছে?
1: মেয়ে 7-এ পড়ছে।
0: আর ছেলে?
1: ছেলে এখনো ঢুকাইছি না স্কুলে।
0: তো মেয়েকে ক্লাস 7-এ পড়ার পরে বিয়ে দিয়ে দিয়েছেন?
1: পড়া হে বন্ধ করে দিল, ওই সময় আমার জামাইয়ের আধার কার্ড উঠছিল, ওই সময় আধার উঠছিল না, তারপরে কইছে আধার লাগবো, পরে মেয়েটা পড়ার ইচ্ছা আসলো, হে পড়তে খুঁজল না, কেন আধার আসলো না, ওইটা লাগে মেয়ে বন্ধ করে দিল।
0: তারপরে মেয়ে বিয়ে দিলেন কত বছর বয়সে?
1: ওই তো 14 বছরে, এখন 17-ই ঢুকছে।
0: মেয়ে ওই কাজই করে?
1: না, মেয়ে ঘরে আর থাকে জামাই বাড়ি।
0: আচ্ছা, আপনি সকালবেলা এই যে চা বাগানে কাজ করতে আসেন, সকালে কখন আসেন, কতক্ষণ কাজ করেন আপনারা?
1: ওই তো সকাল আমরা 8টার সময় যাই, আর 12টার সময় আই, আবার 12টালে 1টার সময় বার হইমু, টাইমু 5টার সময়।
0: আচ্ছা, যে চা বাগানের কাজ করেন সেখানে কতজন আপনার মতন এরকম মহিলা কাজ করতেন মোটামুটি?
1: অনেক মহিলা আছে,
0: তাও
1: 200 জন হলে 250 জন মানুষ কাজ করে।
0: আচ্ছা, মানে 200 থেকে 250 জন মানুষ কাজ করেন। বেশ, ধন্যবাদ দিদি।
1: ধন্যবাদ।
2: ভোররাতে উঠে সাংসারিক কাজকর্ম সেরে ঠিক 8টায় তারা চলে আসেন চা বাগানের কাজে। 2টি পাতাসহ 20 তোলার 1 টানা কাজ শেষ হয় বিকেল 5টায়, মাঝে 1 ঘন্টার বিরতি। শুধু কি অভাবের তাড়নায় এবং সাংসারিক বিপর্যয়ের কারণেই উপজাতি প্রধান এলাকার মহিলারা এই জাতীয় শ্রম

0: নাকি তাদের অন্ধকারে চলে জল আর আগুনের লড়াই, কিছু করে দেখানোর জ্বলন্ত জেদ। তাই চলুন জেনে নিই 35 বর্ষীয় শেফালি গুমিচের অভিজ্ঞতা।
1: জন্ম আমার হীরাচরাতে, আমি থাকি সোনামুখী রাশি টিলা।
2: আপনি তো এই চা বাগানে কাজ করেন?
1: চা বাগানে কাজ করি আমি।
2: কত বছর কাজ করেছেন চা বাগানে?
1: 10 বছর।
2: 10 বছর ধরে আপনি চা বাগানে কাজ করছেন? চা বাগানে কাজ করতে হলেন কেন? তার আগে আপনি কি করতেন?
1: আমি কিছু করতাম না, বাড়িতেই থাকতাম।
2: তো চা বাগানে কেন কাজ করতে আপনি এলেন?
1: স্বামী ঘরে আয়া কাজ করছি আমি।
2: কেন?
1: এখন কেন কত কষ্ট লাগে কইয়া করি কাজ, কষ্ট দুঃখ হচ্ছে বলে করছি কাজ। শ্বশুর শাশুড়িও মারা গেছে বিয়ার পরে, এখন স্বামীকে লিয়ে কষ্ট করে চলা লাগে। ছেলে তো ছোট ছোট আসলো, ছেলে আসলো দুইটা ছোট মায়া, একটা 7 বছরে মারা গেছে, একটা মায়া 23 বছরে মারা গেছে, আর ছেলে এখন দুইটাই আছে আমার।
2: আচ্ছা,
1: তারপরে তো বাগানে কাজ উজ করিয়ে।
2: এখানে যে কাজ করো কিরকম পাও?
1: বাগানে মজুরি আর কত দিব, ওই তো সপ্তাহে যদি 20 কেজি তুলবা হাজিরা হইলে দিব, হাজিরা নাইলে অর্ধেক হাজিরা। মজুরি পায় 500-600 এরকম মজুরি পায়। তারপরে মজুরির ভিতরে দেয় চাল আটা এইসব দিতে আসলো, চা পাতা চপ্পল বোনাস এটা দিতে আসলো।
2: তোমাদের বোনাসও দিত?
1: হ্যাঁ, বোনাসও দিত। তারপরে ফান্ডের টাকাও কাটতো, ফান্ডের টাকাও তো কাটা গেছে, এখন তো পাওয়া গেছে না আমাদের এইসব টাকা পয়সা।
2: আচ্ছা, এখনো কি এইভাবেই আপনারা পান?
1: এখন এইভাবেই পায় আর কি। এখন তো কাজটা আমাদের বাগানটা চালু না, বন্ধ আর কি। আমরা তো কোম্পানি বন্ধ করে দিছে বাগানটা, এখন তো আমরা তো স্বামী আমি, এখন তো বাগানের তো কাজও বন্ধ। আমরা কিতা করিয়া খাইমু গয়া, এখন পাহাড়ে গিয়া লাকড়ি বা সুর সানিয়া বিক্রি করা লাগে, বস্তি বাড়ির কাজ করা লাগে, সংসার তো চলা লাগবো আমরা, নাহলে কেমনে চলবো? ছোটো ছোটো পোলা পান ছাড়িয়ে আমরা তো আর কোন দিকে বাইর হইতে পারতাম না। বহুত কিছু হয়েছে এখানে বাগানটা, এখন তো কেউ লাড়া দিশা করছে না। যা যেমন বাগানে পাতি চা বাগান আটকাই করে আর পাতা তোলা শুরু করেছে তারা, আমরা তো আমরাকে দিয়েছে না একটাও চারা ওরা। এখন তারা পাতা তুলে বিক্রি করে তারাই খায়, আমরা তো ঘরে এখন বসা। আমরা বাগানে যে কাজ করতেছিলাম এইভাবেই কাজ করি, এখন এইভাবেই চলতে আসি। এখন তো আর কিছু করার দিকে নাই, আমরা তো সবে চা বাগানে কাজ করি।
2: আচ্ছা, এই যে চা বাগানে কাজ করেন আপনি, সকালে কখন আসেন আর কতক্ষণ কাজ করেন?
1: সকালে আমরা 8 বাজে যাই, আসি 12টার সময়, 12টার সময় খাইয়ে আবার যাই 1টার সময়, 1টার সময় যাই করে আসি 5 বাজে, 5 বাজে তো না আসে করে আমরা 5টার সময় ছুটি হয়ে যাই।
2: আচ্ছা, আপনার বাড়িতে পরিবারে এখন কে কে আছেন? আপনার 2 ছেলে আছে বললেন, আর?
1: 2 ছেলে আছে, ছেলের বউ আছে, নাতি 2টা আছে, স্বামী আছে।
2: আচ্ছা, তো ছেলের বউ বা পরিবারের আর কেউ কি চা বাগানে কাজ করে?
1: স্বামী আমি এই করি, আর কেউ করে না।
2: বেশ, আপনি তো চা বাগানে কাজ করছেন, আপনি বললেন সকালবেলায় এখানে চলে আসেন, সারাদিন এখানেই থাকেন, দুপুরবেলা খেতে যান, তো সংসারের যে কাজকর্ম সেগুলো কে করে?
1: সংসারের কাজগুলা আমি, কাজ তো নাইয়া করি সব। এখন তো ছেলে বড় হয়েছে বলে বিয়া করাইছি, নাহলে তো ছোটো ছোটো আসলো, কত কষ্ট করি আসে করে 12টার সময় দুপুরে আসে, রান্ধা বাড়া খাওয়া পাওয়া বাসন কুসন জল পানি তুলিয়া তারপরে কাজে যাইতাম, আবার সন্ধ্যার সময় এই কষ্টটা আবার করা লাগতো। এখন তো বড় হয়েছে বলে এখন আমার একটু সুখ হয়েছে, নাহলে
2: বৌমার সাথে আপনার একটু শান্তি?
1: হ্যাঁ, বৌমা আসা একটু শান্তি হয়েছে আমার।
2: আপনার ছেলেরা কি করেন এখন?
1: ছেলে তো এখন বাইরে কাজে যায় রে, একটা আছে তো বাইরে থাকে, বাড়িতে না হয় বাইরে আছে।
2: এই যে আপনি এখানে কাজ করছেন, চা বাগানে কাজ করেন, কেমন লাগে আপনার?
1: ভালোই লাগে, চা বাগানে কাজ করতে সবে একসঙ্গে একটু আনন্দ লাগে না? ভালোই লাগে কাজ করতে, সবে একসঙ্গে থাকলে আনন্দ একটা লাগে।
0: অন্দর আর কর্মজগতের এই চলাচলের একটা অন্যরকম অনুভূতি থাকে। শেফালি আর আদরের মতো অন্য সকলের ফেলে আসা আচ্ছা দিনগুলি হয়তো অশ্রু দিয়ে লেখা, অস্পষ্ট পায়ের ছাপগুলিতে কত রক্তচিহ্ন, তবু কর্মজীবনের ফাঁকে ফাঁকে শোনা যায় আনন্দ আর কলতানের গান। রইল আমাদের শুভেচ্ছা।
3: বুধবারের মহিলা মহল নিয়ে আমরা আসি খুব অল্প সময়ের জন্য। আজকের মতো মহিলা মহল এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আপনাদের মতামত বা এমন কোনো ঘটনা জানাতে আমাদের ফোন করুন এই নাম্বারে 9830910676 9830910676 এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি লিখে জানাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন হীরালাল ঘোষ, খাগ বৈকণ্ঠপুর পাঁচাল বাঁকুড়া থেকে। আমরা ধন্যবাদ দিই হীরালাল বাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম চোখের ভাষায়।
1: বাঁচাও, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
2: দেখ পটল, মানুষ কেমন হয়ে যাচ্ছে দিন দিন।
3: কেরে কেরে শয়তান, দাঁড়া, যাচ্ছি।
1: আমাকে আমাকে বাঁচান, আমাকে দয়া করে একটু বাঁচান।
3: দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার নাম কি, কোথায় থাকো, ছোকরাকে চেনো, বাবা কি করেন?
1: আমার নাম নমিতা রায়, আমি ওই বস্তির ঝুপড়িতে থাকি। আমার বাবা ঠিকা শ্রমিক, ওই ছোকরাকে আমি চিনি না। আমাকে প্রস্তাব দেয় না, মানায় আমার এই দুর্ভোগ।
3: ঠিক আছে ঠিক আছে, চলো তোমাকে পৌঁছে দিই ঝুপড়িতে।
4: তোমরা কারা বাবা, চিনি না তো, জল খাবে? এ কি নমিতা, তোর চুল উস্কো খুস্কো, ওড়নাটা ছেঁড়া। যাই হোক, ওনাদের জল দে, অতিথি দেব ভব, জানিস তো। শোন নমিতা, বলি আর স্কুলে যাবি না, যা দিনকাল।
2: কেন স্কুলে যাবে না?
4: আমি ওকে আগেই বারণ করেছিলাম স্কুলে না যেতে, কিন্তু ওর যা জেদ পড়বেই, জোর করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে গেল। গায়ের অমর মাস্টার বলেছিল গোবরে নাকি পদ্ম ফুল হয়, এরকম প্রবাদ আছে। আর আমার মেয়েও নাকি সেই রকমই, বই খাতা পেন পড়ার সব খরচ উনি দিলেন। এ ঝুপড়িতে কেউ পড়ে না, বিয়ে থা করে ঘর সংসার করে, আমি বার বার বলেছিলাম।
1: জানো মা, ওনারা অতিথি নয়, আমার রক্ষাকারী। ওই ছেলেটা পদ আগলে টেনে ইঞ্চিরে।
2: চুপ করো চুপ করো, আমরা আছি, ভয় নেই। ওই ছেলেকে আমরা খুঁজে বের করবই, আর যা করার তখনই করব।
4: যা শুনলাম ভয় ভয় যেন শরীর কাঁপছে। তা তোমাদের ঠিকানা দিলে ভালো হতো, যদি আবার সেই দুর্জন পথ আগলে সেই ছেলেটি আসে, কি থেকে কি যে হয়ে যাবে।
3: এই যে এই ফোন নাম্বার রাখুন, খবর দেয়া নেওয়া হবে, আসি। হ্যাঁ,
1: কি বলে যে আপনাদের কৃতজ্ঞতা জানাবো, ভাষা নেই, দয়া করে আমাদের মনে রাখবেন।
0: যে ছেলেটি

0: নমিতার উপর অত্যাচার করে তাকে শত খোঁজার পরেও খুঁজে পাওয়া যায় না। দেখতে দেখতে কেটে গেল 5টি বছর। নমিতা এখন নার্স।
1: এই যে রোহিতবাবু, জাগুন, আপনার স্যালাইন আছে, দিতে হবে।
2: ও সিস্টার, একি এই সিস্টারকে তো চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে পড়েছে তো, ইনি ছিলেন সেই। ও, ইনি এখন সিস্টার। সিস্টার, আমি এক হতভাগা, আমি আপনার ক্ষমা পাওয়ার যোগ্য নই, আমাকে ক্ষমা করে দিন প্লিজ।
1: আমাকে আমার কাজ করতে দিন, কেন এইসব বলছেন? আমি আপনার বোনের মতন, পাপ লাগবে মনে জানেন?
2: সে পাপ আমার শরীরে অনেক দিন আগেই লেগেছে সিস্টার।
3: হ্যাঁ বলুন, মলিনা মাসিমা।
4: তোমরা দুই বন্ধু, সেই যে গেলে আর এলে না যে। নমিতা এখন এক সরকারি হাসপাতালের নার্স, জানেন কত মানুষের সেবা করে, সারা গায়ে ওর কি সুনাম। এই সবই তো অমর মাস্টার আর তোমাদের দান।
3: না না মাসিমা, আমরা ঠিক আছি, আমরা নমিতাকে গার্ড দিয়ে রাখি, চিন্তা করবেন না। আর আমরা সেই হতবাগার খোঁজ আজও পাইনি, কথা দিয়েছিলাম, ঠিক সময় যাব। ভালো থাকুন, রাখছি। হ্যাঁ ভালো থাকুন। ভাবলা, চ চা খাই হরির দোকানে।
5: চল চল চল।
6: ভাই পটল, তোমার বাঁকুড়া হাসপাতালে কোনো চেনা জানা ডাক্তারবাবু আছেন? আমার ছেলেটা 6 মাস ধরে ভর্তি, কি যে রোগ ধরা যায় না, খালি বিড়বিড় করে বকে, কেন গেলাম কেন গেলাম। যদি এর মানেটা কি কেউ ধরতে পারে না, মাথার গোলমাল।
3: আচ্ছা, তোমার ছেলের ছবি আছে, দেখাও তো।
6: এই এই যে।
3: ঠিক আছে, ডাক্তার না হলেও রোগ বুঝি, সব রোগ শরীরের হয় না, কিছু কিছু মনেরও হয়। নাম তো রোহিত। ঠিক আছে, আর বলতে হবে না, নিউটনের তৃতীয় সূত্রের এফেক্ট, মেঘনা চাইতেই জল, ঈশ্বরের কি বিচার, কে বলে ঈশ্বর নেই, সব হবে। দিদি চলো, তুমি চলো আমাদের সঙ্গে হাসপাতালে।
5: চ চ, চায়ের দোকানে এক বেলা আড্ডাতেই কেটে গেল, চল এবার হসপিটালেই যাই।
3: চ
2: মা, ওরা কেন এসেছে? যদি সব জেনে যায় তাহলে কি হবে?
1: আরে আরে, আপনারা এখানে, প্রণাম নেবেন, ভালো আছেন আপনারা? জানেন এই ওর রোগ, সারাক্ষণ যদি যদি ডাক্তারবাবুও গলত ঘর্ম।
3: ও বুঝেছি। আচ্ছা দিদি, আপনি একটু বাইরে যান তো। নমিতা, এ কে বলো দেখি?
1: আমার কাছে এখন রুগী, আমি ওকে প্রথম দিন দেখেই চিনতে পেরেছি, আর তাইও বারবার আমার পা ছুঁয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছিল।
5: নমিতা, আজ আমাদের খোঁজের ইতি। নমিতা, তুমি তাকে ক্ষমা করে দেবে না আমরা ওর চরম শাস্তি দেব?
1: ডাক্তারবাবুরা বলেছেন এই রোগ আমরণ থাকবে, জীবন নিয়ে যন্ত্রণা, এর উপর কোনো শাস্তি আছে? কর্মের ফল তোলা থাকে, দিতে হয় না।
0: শুনলেন হীরালাল ঘোষের লেখা নাটক চোখের ভাষায়।
7: শ্রোতা বন্ধুরা, এই সময় আমাদেরই এক শ্রোতাবন্ধু রাধাবল্লভপুর গোঘাট হুগলি থেকে আমাদের একটি কবিতা আবৃত্তি করে পাঠিয়েছেন, অর্চিতা মণ্ডল।

0: রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে। আসুন শুনে নিই আমরা সেই কবিতা।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আই গো বেলা যাই, কোন আলস্যের ওই নু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই কো কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠি, জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটি। মরমরিয়া কাপে পাতা কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি।
0: শ্রোতা বন্ধুরা, আজ আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব সুনেত্রা চ্যাটার্জি MNK রোড বরানগর থেকে একটি গান আমাদের জন্য গেয়ে পাঠিয়েছেন। আসুন আমরা শুনে নিই সেই গান।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

বেশিরভাগ জায়গায়, সিকিমের কোনো কোনো জায়গায়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং ওড়িশার দু একটি জায়গায় খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। দমকা হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ওপর দিয়ে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতল ভূমির ঝাড়সুগুডায় 44.8 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকার এএমএফইউ কালিম্পংয়ে 27 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ মঙ্গলকোট 1 সেন্টিমিটার, ঝালং 2 সেন্টিমিটার, গুরুবান্ধা 1 সেন্টিমিটার, কার্নিকোবর 3 সেন্টিমিটার, নানকৌড়ি 3 সেন্টিমিটার, হাটবে 1 সেন্টিমিটার, বালাসোর 1 সেন্টিমিটার, বাংরিপোষি 2 সেন্টিমিটার, জগৎসিংপুর 2 সেন্টিমিটার, চন্দনপুর 1 সেন্টিমিটার, হিন্দোল 1 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস, আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার ও আলিপুরদুয়ার জেলার অনেক জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কোনো কোনো জায়গায়। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। দিনের তাপমাত্রায় আগামী 7 দিনে তেমন কোনো পরিবর্তন হবে না বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় 7-11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়, সেই সঙ্গে সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে, ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ওড়িশার দু একটি জায়গার উপর দিয়ে। ঝড় বৃষ্টি বজ্রপাত ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার ওপর দিয়ে, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তাপপ্রবাহ চলবে বিহার ও ওড়িশায়, গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। রাতে গরম অনুভূত হবে ওড়িশার দু একটি জায়গায়, সিকিমের দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আজকের আকাশ কিছুটা মেঘলা, হালকা বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ও 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। আগামীকালও আকাশ কিছুটা মেঘলা থাকবে, বজ্রমেঘের সঞ্চার হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ও 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে আগামীকাল রাত 11:30টার মধ্যে কখনো কখনো জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে, ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

আজকের অনুষ্ঠান সম্পর্কে জানাই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই বাংলা আধুনিক গান, বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা নীলাদ্রি সেন, সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে পাঠদানে হাওড়ি দীননাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ রায় এবং সঙ্গে দুই শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান ৬:০৫ থেকে ৬:৪০ কৃষি কথার আসর, বিশ্ব মৌমাছি দিবস, গুরুত্ব তাৎপর্য এ বিষয়ে ডক্টর সৈকত কুমার বসুর সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। উন্নত পদ্ধতিতে

মুগ ডাল চাষ এ বিষয়ে ডক্টর প্রবীর কুমার ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। সমীক্ষা সাড়ে সাতটায়, রাত আটটায় নানা রঙের গান, সাড়ে আটটায় আইনি কথা, চিকিৎসা বিমা এবং গাফিলতি এই বিষয়ে আইনজীবী অনির্বাণ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন রৌলিনা সেনগুপ্ত। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। সাড়ে নটায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ, অনুরোধের আসর নটা পঁয়তাল্লিশে। রাত দশটায় বাংলা ছায়াছবির গান, সাড়ে দশটায় রবীন্দ্রসঙ্গীত শোনাবেন নূতন সেন। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আধুনিক গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, রাত এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিকেল পাঁচটা দশে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নূতন সেন। পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী, উপস্থাপনায় ভারতী দত্ত। ছটা দশে হিন্দি কথিকা গুল গুলশান। সাড়ে ছটায় সাতটা দশে আধুনিক গান, শিল্পী শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়। দর্পণ সাড়ে সাতটায়, আটটায় ছায়াছবির গান হরাইজন, আটটা বেজে পনেরো মিনিটে স্পটলাইট, নটা বেজে ষোলো মিনিটে, সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিডওয়ে ক্লাসিক্যাল, উপস্থাপনায় শ্রীরূপা সেন। রাত এগারোটা দশে শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন আধুনিক গান, প্রথমে সৈকত মিত্র।

আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:08। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে

এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। ক্রীড়াঙ্গন। আপনাদের সঙ্গে নীলাদ্রি সেন।

নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা। হ্যাঁ, আর এই মুহূর্তে উপভোগ করার মতোই তো হচ্ছে দেশ বিদেশের খেলা, তাই না? আর সেই সব খেলার খবর, পর্যালোচনা, বিশেষজ্ঞদের মতামত সবই থাকছে আজকের ক্রীড়াঙ্গনে। আর সেই সঙ্গেই থাকছে আপনাদের অংশগ্রহণের সুযোগও। হ্যাঁ বন্ধুরা, আজ বুধবার, আর বুধবার মানেই তো প্রশ্নোত্তরের আসর, স্পোর্টস কুইজ গুগলি। বন্ধুরা, গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল। আগামীকাল আইএসএল এ জেতার সম্ভাবনা ইস্টবেঙ্গল মোহনবাগানের। এদিকে ইন্ডিয়ান ফুটবল লিগ বা আইএফএল এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার আর এক দল, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। তাই আজকের গুগলি ক্লাব ফুটবল নিয়ে থাকছে আজকের প্রশ্নোত্তরের আসর, অর্থাৎ স্পোর্টস কুইজ গুগলি। তবে শুধু ক্লাব ফুটবলই তো নয়, কিছুদিনের মধ্যেই তো শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা, ফিফা বিশ্বকাপ 2026। আর তার কাউন্টডাউন তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর আজ আমরা আলোচনা করব গ্রুপ ডি এর দলগুলো নিয়ে। আর সেই গ্রুপ ডি এর দলগুলোকে নিয়ে আমাদের বিশেষ প্রোগ্রাম ফুটবল মহাযজ্ঞের ফাইনাল কাউন্টডাউন।

0: বন্ধুরা, ফাইনাল কাউন্টডাউন আর সেই সব কিছুই থাকছে খেলার খবরের পর। অর্থাৎ শুরুতেই দেশ বিদেশের খেলার খবর।
1: এক নজরে,
0: 22 বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল আর্সেনাল। গত রাতে বর্নমাউথের সঙ্গে ম্যানচেস্টার সিটির ম্যাচ অমীমাংসিত হয়ে যাওয়ায় আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে যায়। প্রসঙ্গত, আর্সেন ওয়েঙ্গারের প্রশিক্ষণে 2003-04 শেষবার চ্যাম্পিয়ন হয় আর্সেনাল। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসকে 7 উইকেটে হারালো রাজস্থান রয়্যালস। 38 বলে 93 রানের এক অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা বিবেচিত হলেন বৈভব সূর্যবংশী। সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ বাংলাদেশ 78 রানে হারাল পাকিস্তানকে। গতকাল দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর ছিল 7 উইকেটে 316 রান। আজ পাকিস্তান ইনিংস শেষ হয়ে যায় 358 রানে। আয়োজক দলের হয়ে 6 উইকেট নেন তাইজুল ইসলাম। সংক্ষিপ্ত স্কোর, বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 358। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে এবং একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় দল, ভারতীয় বোর্ড। জানিয়ে দিলাম সংক্ষেপে দেশ বিদেশের খেলার খবর।
1: আতশ কাঁচের তলায়,
0: আতশ কাঁচের তলায় প্রথমেই ইংলিশ প্রিমিয়ার লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল আর্সেনাল। দীর্ঘদিন অপেক্ষার পর, অর্থাৎ 22 বছর পর, এই শ্রেষ্ঠত্ব অর্জন করল গানাররা। এর মধ্যে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হতে হতেও হয়নি আর্সেনাল, কিন্তু অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগে সেরার আসনটি দখল করল লন্ডনের এই দল। আর এ নিয়ে পর্যালোচনা করছেন ক্রীড়াঙ্গনের প্রযোজক সূর্য চৌধুরী।
2: নিঃসন্দেহে

0: আজকের দিনটা এবং গতকালের দিনটাও, অর্থাৎ গতকালকেই ডিসক্লেয়ার্ড হয়ে গেছে যে আর্সেনাল জিততে চলেছে লিগ, কারণ কালকে ম্যানচেস্টার সিটি, যারা তাদের ক্লোজেস্ট চ্যালেঞ্জার্স ছিল, যারা তাদের পেছন ধাওয়া করেছিল, তারা কিন্তু ড্র করে ফেলে বোর্নমাউথের বিরুদ্ধে, এবং যে কারণে আর্সেনাল কিন্তু 4 পয়েন্ট এগিয়ে যায় লিগে। অর্থাৎ 37 ম্যাচ থেকে এই মুহূর্তে 82 পয়েন্ট নিয়ে তারা লিগ শীর্ষে রয়েছে, এবং তাদের ধরা এই মুহূর্তে আর সিটির পক্ষে সম্ভব না, পেপ গুয়ার্দিওলার সিটির পক্ষে সম্ভব না, কারণ তারা 78 পয়েন্টে রয়েছে শেষ দিনে। যাই হোক, আর্সেনাল যেটা বললে তুমি নিলাম, যেটা 22 বছর পর, বহুদিন প্রতীক্ষা করার পর কিন্তু নর্থ লন্ডনে, অর্থাৎ উত্তর লন্ডনের এই প্রতিষ্ঠিত ক্লাব, বিখ্যাত ক্লাব কিন্তু লিগ জিতলো, এবং আমি বলবো বহু প্রতীক্ষিত শুধু নয়, খুব ডিজার্ভিংও। তারা সত্যিই ডিজার্ভ করে লিগ জেতা। পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি মাঝে মাঝেই তাদের আটকে দিয়েছে, এটা নিয়ে তুমি প্রশ্ন করবে আমি জানি, এবং লিভারপুলের বিরুদ্ধেও তারা প্রায় লিগ জিততে জিততে তারপর সেকেন্ড স্পটে শেষ করেছে, এবং মানে সেই কাপ আর লিপের মধ্যে যে দূরত্বটা, সেটা মানে পূরণ করতে পারছিল না আর্সেনাল। অনেকটা এগিয়ে গিয়েও কিন্তু তারা লিগ টাইটেল পাচ্ছিল না। অনেকবার যেটা হয়েছে, তারা লিগ টাইটেল জেতার পথে থেকেও একটা বড় লিড থাকা সত্ত্বেও সেটা স্লিপ করেছে, শেষের দিকে নার্ভাস হয়ে গেছিলো গানার্সরা, কিন্তু এবার সেটা হয়নি। এবং যেটা আমার মনে হয় এবার খুব বড় ফ্যাক্টর ছিল, আর্সেনালের ডিফেন্স খুব স্ট্রং ছিল, সেটা খুব বড় ভূমিকা পালন করেছে। 26টা গোল মাত্র তারা খেয়েছে এবারের লিগ যে ক্যাম্পেনে, এবং লক্ষ্যটাই ছিল আর্টেটা যে তারা ডিফেন্সটাকে শক্তিশালী রাখবে, তারপর তারা গোলে গোল করার চেষ্টা করবে। এবং আমি বলবো যে ওডেগার্ডরা এই সিজনে অবশ্যই, এবং হয়তো আগেও তারা লিগ টাইটেল ডিজার্ভ করেছেন, একটা খুব স্টেবল ইউনিট আর্সেনাল অনেক বছর পর সেই আর্সিন ওয়েঙ্গারের সময় পর তৈরি করতে সক্ষম হয়েছে। এবং খুব ভালো হলো যে সিটি, লিভারপুল, চেলসি সব সবাই জেতার পর ইউনাইটেড এই মুহূর্তে নেই, কিন্তু এই যে পুরনো ক্লাবগুলি যারা এই লিগের একেবারে গরিমা, তারা আবার লিগ টাইটেল পাচ্ছে, এবং এখন চোখ থাকবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল লিগে, যেখানে কিন্তু আর্সেনাল উঠেছে সেই ফাইনালেও, অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে তারা সেটা খেলবে। এবং দেখা যাক, এবার প্রথমবার কিন্তু তারা ইউরোপিয়ান কাপ জিততে পারে। আর্সেনালের মতো একটি দল একবারও ইউরোপ সেটা হতে পারেনি, এটাও কিন্তু তাদের জন্য একটা কিছুটা লজ্জার ব্যাপার, তো সেটাও তারা যদি সেটা পূরণ করতে পারে সেই স্বপ্নটিও, তাহলে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতলে একটা মারাত্মক সিজন হবে। কিন্তু এটা সত্যি একটা দারুণ সিজন গেছে আর্টেটার জন্য। একটা কথা বলে শেষ করব যে গুয়ার্দিওলাও কিন্তু ছেড়ে দিচ্ছেন, কিংবদন্তি কোচ, এটাই তার শেষ সিজন আমরা জানতে পেরেছি, এবং একটি দুর্দান্ত রেকর্ড নিয়ে তিনি শেষ করছেন। হ্যাঁ, শেষ রক্ষা হলেন, অর্থাৎ এবার তিনি লিগটা জিততে পারলেন না, তার ক্লাব একটুর জন্য পেছনে পড়ে গেল।
1: ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের জয়, এই নিয়ে পর্যালোচনা করলেন সৌর্য চৌধুরী। আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই দলটি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করবেন শুভমন গিল, সঙ্গে রয়েছেন এসএসবি জয়সওয়াল, কে এল রাহুল, সহ অধিনায়ক সাই সুদর্শন, ঋষভ পন্ত, উইকেটরক্ষক দেবদূত পাডিকল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনূর ব্রার, মানব সুথার, হর্ষ দুবে এবং উইকেটরক্ষক ধ্রুব জুরেল। একদিনের সিরিজের জন্য যে দল ঘোষিত হয়েছে তার মধ্যে রয়েছেন শুভমন গিল অধিনায়ক, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার সহ অধিনায়ক, কে এল রাহুল, ঈশান কিশান, উইকেটরক্ষক হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনূর ব্রার এবং হর্ষ দুবে। এই দল ঘোষণার পর ক্রীড়াবিদরা, বিশেষজ্ঞরা বিভিন্ন রকমভাবে তাদের মতামত দিচ্ছেন। আমরা কথা বলেছিলাম বাংলার প্রাক্তন ক্রিকেটার সাফিয়া আহমেদের সঙ্গে, শুনে দেব তার মত।
2: রিঅ্যাকশন কিছুটা সারপ্রাইজিং আছে, কিছুটা তো ঠিক করেছে, নতুন কয়েকটা ছেলে যারা ভালো খেলছে তাকে আফগানিস্তানের বিরুদ্ধে চান্স দিয়েছে। বাট আমার একটা খুব অবাক লাগলো যে আকিব নবী বলে ছেলেটা, জম্মু কাশ্মীর জুড়ে বলে একটা, ও লাস্ট 2 বছর হাইয়েস্ট উইকেট টেকার ডোমেস্টিক ক্রিকেটে, তাকে আমরা রেড বলে টেস্ট ম্যাচে পিক করিনি, এটা খুব সারপ্রাইজিং হলো আমার জন্য। কয়েক সিনিয়র প্লেয়ারকে রেস্ট দিয়েছে বুমরাকে, ঠিক আছে, আফগানিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ আছে, বাট ওই ছেলেটা ই ওয়াজ ডিজার্ভিং। সবাই এক্সপেক্ট করছিলাম যে ও লাল বলে ভালো বোলার, স্পেশালি বাইরে দেশে যখন আমরা যাবো ছেলেটা খুব কাজে দেবে। বাট সিলেক্টরদের কল আছে, ওরা বিশেষ

0: চিন্তা ভাবনা করে করেছে। আর ওয়ান ডে টিমে তো জাডেজাকে আর অক্ষরকে রেস্ট দিয়েছে, নতুন ওই হর্ষ দুবেকে আর একটা ছেলে গুরনুর বলে ওকে চান্স দিয়েছে ব্রার। ওরা ডোমেস্টিকে খুব ভালো বিজয় দারে তো করেছে, ইন্ডিয়া এর জন্য খুব ভালো করেছে, খারাপ না ওদের ট্রাই করা এই সিরিজে, গুড ডিসিশন। বাট আর একটা ডিসিশন বলবো আমি মোহাম্মদ সামিকে, যেহেতু সাউথ আফ্রিকাতে ওয়ার্ল্ড কাপ আছে, আমি এক্সপেক্ট করছিলাম যে ওকে ওয়ান ডে টিমে ডাক দেবে, এটা একটু সারপ্রাইজিং হয়েছে, এত ডোমেস্টিক খেলেছে সারা সিজন, নিজের ফিটনেস প্রুভ করেছে, বাট সিলেক্টররা মনে হচ্ছে না আর ওর দিকে তাকাবে, এটা খুবই সারপ্রাইজিং। এই দুটো কল আমার খুব সারপ্রাইজিং লেগেছে। বাকি টিম একটু নতুন ছেলেকে তো এদের মিনোরদের এগেনস্টে চান্স দেওয়াটা খারাপ না।
1: বাংলার প্রাক্তন ক্রিকেটার সাফি আহমেদ তার মতামত দিলেন ভারতীয় দলকে নিয়ে, অর্থাৎ আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও একদিনের ম্যাচে যে ভারতীয় দল ঘোষিত হয়েছে সেই দল দিয়ে। আমরা শুনে দেব নির্বাচকদের প্রধান অজিত আগারকর কি বলছেন। প্রথমে তিনি বৈভব সূর্যবংশীর ব্যাপারে কথা বললেন।
2: I mean, we've picked him for the A team. Again, someone so young and obviously shown so much promise. You know, you keep trying to give them wherever you can, let them gain that experience, give them the exposure. Let's not forget there's a Yashasvi Jaiswal who's not part of the one day setup, and he's just got 100 last time he played for India. So as impressive as Suryavanshi has been, there are other guys who've done as well for India. So look, I mean, we are very excited with what he's been doing in the IPL, and hopefully he shows a bit of that when he travels with the A team.
1: বৈভব অসাধারণ খেলছেন আইপিএলে, কিন্তু এরকম আরও অনেকে রয়েছেন, যেমন জয়সওয়াল যারা একদিনের ম্যাচে আসতে পারছেন না, সেরকম অনেকেই রয়েছেন, এবং আমরা আশা করব বৈভব আরও ভালো খেলবেন এবং এই টিমের হয়ে ভালো পারফর্ম করবেন। আইপিএলে রাজস্থান রয়্যালস 7 উইকেটে হারালো লখনৌ সুপার জায়ান্টসকে। লখনৌ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করে 5 উইকেটে 220 রান করে। মিচেল মার্শের ব্যাট থেকে আসে 96 রান, 57 বল খেলে তিনি 96 করেন। জস ইংলিশ করেন 29 বলে 60 রান। রাজস্থান রয়্যালসের হয়ে বৈভব সূর্যবংশী 93 রানের একটি অসাধারণ ইনিংস খেলেন মাত্র 38 বলে। তার এই ইনিংসে ছিল 7টি 4 এবং 10টি 6। ধ্রুব জুরেল 53 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। রাজস্থানের হয়ে রিয়ান পারাগ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, আমরা শুনে নেব রিয়ান পারাগের কথা। আমরা একটু পরে রিয়ান পারাগের সেই বক্তব্য শোনানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই আইএসএল এ নির্ণায়ক ম্যাচ আগামীকাল খেলতে চলেছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, এবং তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনায় টকবক করে ফুটছে ভারতীয়, বিশেষ করে বাংলার ফুটবল প্রেমীরা। তারা সকলেই দেখতে চান আরও একবার মোহনবাগান কিংবা ইস্ট বেঙ্গলকে ট্রফি জিততে। কোন দল এগিয়ে? 4টি দল কিন্তু একই সঙ্গে এই আইএসএল লিগে চ্যাম্পিয়ন হতে পারে আগামীকাল। পল্লব বসু মল্লিক আকাশবাণীর ক্রীড়া ধারাভাষ্যকার এই বিষয় কি বলছেন শুনে নেব।
3: এবং স্বয়ং অন্তর্যামী বোধ হয় বলতে পারছেন না যে শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসবে। তো 22 বছর বাদে আর্সেনাল জিতেছে, একই ভাবে 22 বছর বাদে ইস্ট বেঙ্গালোর একটা জাতীয় পর্যায়ের লিগ জয়ের হাতছানি বা সম্ভাবনা আছে, এবং সেটা সবচেয়ে বেশি এটাই বলা হচ্ছে এই জন্য যে গোল পার্থক্যে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের চেয়ে তারা এগিয়ে রয়েছে, 5টা গোল মানে বেশি রয়েছে। সুতরাং ইস্টবেঙ্গলের কাছে কাজটা খুব সহজ, এক যদি ম্যাচটা জিরো যায় এটা কাছের সঙ্গে তাহলে চ্যাম্পিয়ন। কিন্তু এখানে একটা টুইস্ট ইন দ্য টেল রয়েছে, যদি মোহনবাগান স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে খেলা হচ্ছে, ওখানে 6 বা 7 এরকম ধরনের গোল দেয়, 7-0 একটাই হয়েছে এবারে গোটা লিগে, এখানে ইস্ট বেঙ্গল মাবন স্পোর্টিংকে হারিয়েছিল। এছাড়া খুব বড় ব্যবধানের জয় 1টা বা 2টো ম্যাচ হয়েছে, সেটা ওই 4 বা 5 গোলের পার্থক্য।

0: সুতরাং এটা অনেকে ভাবছেন বা বলছেন যে না, অসম্ভব নয়, অসম্ভব তো নয়, ফুটবল বা যে কোনো খেলাধুলোর মাঠে তো অনেক কিছুই অপ্রত্যাশিত হয়, তো সেই কারণেই গোটা জিনিসটাই খুব একেবারে কি বলবো, সিট বেল্ট বা অবস্থায় মানুষকে থাকতে হবে উত্তেজনা একদম চরমে। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট যে পাঞ্জাব এবং মুম্বাই মুখোমুখি হচ্ছে, এদের মধ্যে কোন একটা দল জিতলে এরা কিন্তু অ্যাবসলিউটলি 25 পয়েন্টে পৌঁছতে পারে, এবং সেক্ষেত্রে যেটা আবারও খুব অপ্রত্যাশিত এবং সম্ভবত হবে না যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলই হেরে যাবে।
1: রোমাঞ্চকর জায়গায় পৌঁছে গেছে আইএসএল, এবং কোন দল এগিয়ে তা নিয়ে বললেন ক্রীড়াধারা ভাষ্যকার পল্লব বসু মল্লিক। শ্রোতবন্ধুরা, ক্লাব ফুটবলের কথা আমরা বললাম, ক্রিকেটের খবর দিলাম, এবার চলে আসব আমাদের বিশ্বকাপের কাউন্টডাউনে। হ্যাঁ, ফুটবলের মহাযজ্ঞ ফাইনাল কাউন্টডাউনে। ফুটবলের মহাযজ্ঞের ফাইনাল কাউন্টডাউনে আজ রয়েছে গ্রুপ ডির কথা। এই গ্রুপে রয়েছে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক। আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব ফুটবলের সুপার পাওয়ার না হলেও সেদেশের ফুটবল ইতিহাস কিন্তু যথেষ্ট সমৃদ্ধ। 1930 সালের প্রথম বিশ্বকাপের মূল পর্বে শুধু খেলাই নয়, মার্কিন দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল। পরের বিশ্বকাপে অর্থাৎ 1934 সালে প্রি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছয় মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু 50 থেকে 1990 এর মধ্যে বিশ্বকাপের মূল পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি এই দেশ। তবে 1990-এর ইটালি বিশ্বকাপ থেকে প্রায় নিয়মিত বিশ্বকাপের মূল পর্বে খেলছে আমেরিকা, ব্যতিক্রম শুধু 2018। এবার বিশ্বকাপে আয়োজক হিসেবে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এই দল। প্রসঙ্গত, 1994-এর পর দ্বিতীয়বার আয়োজকের ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্র। এবার এই দলের বেশ কিছু খেলোয়াড়ের দিকে নজর থাকবে আমাদের। এসি মিলানের 27 বছর বয়সী আক্রমণভাগের খেলোয়াড় ক্রিশ্চিয়ান পুলিসিচ তার সার্বিক দক্ষতার জন্য পরিচিত। দেশের হয়ে 84টি ম্যাচ খেলা এই খেলোয়াড়কে অনেকে ক্যাপ্টেন আমেরিকা বলেও ডাকেন। মোনাকোর স্ট্রাইকার ফোলরিন বালুগাওয়ের গোল করার নিখুঁত দক্ষতা নিঃসন্দেহে এই দলের এক বড় শক্তি। মাঝমাঠে থাকছেন টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাকেনিরা, যারা খেলা তৈরি করার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন। রক্ষণে বড় ভরসা সার্জিনো ডেস্ট। গোলরক্ষক ম্যাট ফ্রিজের সাম্প্রতিক ফর্ম ভরসা যোগাচ্ছে মার্কিন দলকে। ফিফা ক্রমোট পর্যায়ে 16 নম্বরে থাকা এই দল 30-এর দশকের চমক কি আবার দেখাতে পারবে? অপেক্ষায় থাকব আমরা। ল্যাটিন আমেরিকার এক বড় ফুটবল শক্তি প্যারাগুয়ে। 8 বার বিশ্বকাপের মূল পর্বে খেলা এই দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই প্রথম বিশ্বকাপে খেলার কৃতিত্ব অর্জন করে, কিন্তু নিয়মিত বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। ব্রাজিল ও আর্জেন্টিনার মাঝে অবস্থিত এই দেশ শেষবার 2010-এ বিশ্বকাপের মূল পর্যায়ে খেলে প্যারাগুয়ে, আর সেবার কোয়ার্টার ফাইনালেও পৌঁছয় এই দল। গুস্টাভো অ্যালফেরোর দল এবার ল্যাটিন আমেরিকা থেকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে 6 নম্বরে থেকে। 18টি ম্যাচ খেলে 7টিতে জয় পায় এই দল, বড় অঘটন ঘটায় ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়ে। ফিফা ক্রম পর্যায়ে 40 নম্বরে থাকা এই দলের প্রধান শক্তি তাদের রক্ষণ। প্রাক বিশ্বকাপে 18টি ম্যাচে মাত্র 10টি গোল হয়েছে প্যারাগুয়ের বিরুদ্ধে। তবে আক্রমণের যথেষ্ট ধার রয়েছে এই দলের। নিউ ক্যাসল ইউনাইটেডের মিগুয়েল অ্যালবিরন তার গতিতে বেগ দিতে পারেন বিপক্ষ রক্ষণভাগের খেলোয়াড়দের। মিগুয়েলের সঙ্গে রয়েছেন জুলিও এনসিসো ও অ্যান্টনিও স্যানাব্রিয়া। ইন্টার মায়ামির ডিয়েগো গোমেজের উপর থাকবে মাঝমাঠ থেকে খেলা তৈরির দায়িত্ব। অধিনায়ক গুস্টাভো গোমেজ থাকবেন প্যারাগুয়ের শক্তিশালী রক্ষণের নেতৃত্বে। এই গ্রুপের আর এক দল অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের তুলনায় বিশ্ব ফুটবলের নবীন। তবে ফিফা ক্রমপর্যায়ে 27 নম্বরে থাকা সকুরুজ লড়াইয়ের জন্য প্রসিদ্ধ। 7 বার বিশ্বকাপের মূল পর্বে খেলা এই দেশ প্রথমবার বিশ্ব পর্যায়ে এই প্রতিযোগিতায় খেলেন 1974 সালে। এশিয়ার গ্রুপ থেকে মূল পর্বে যাওয়া অস্ট্রেলিয়া প্রাথমিক পর্যায়ে অসাধারণ খেলে ও সৌদি আরবকে 2-1 গোলে হারিয়ে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার ছাড়পত্র পায়। টনি পোপোভিচের দলে রয়েছেন বায়ার্ন মিউনিখের নেস্টরি ইরানকুন্ডা, যিনি তার গতিতে পরাস্ত করতে পারেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের। তার সঙ্গে থাকছেন অভিজ্ঞ মিচেল ডিউক, জ্যাকসন আরভিন ও রিলে ম্যাগ্রির উপর থাকছে মাঝমাঠের দায়িত্ব। লেস্টার সিটির হ্যারি সাউটার এর ও ফার্মার অ্যালেজান্দ্রো সামলাবেন রক্ষণভাগের দায়িত্ব। দুবার প্রি কোয়ার্টার ফাইনালে খেলা অস্ট্রেলিয়া, এবার কতটা এগোতে পারে এখন সেটাই দেখার। গ্রুপ ডিতে এছাড়াও রয়েছে তুরস্ক। মাত্র তিনবার বিশ্বকাপের মূল পর্বে খেলে এই দেশটি কিন্তু সম্প্রতি ফিফা ক্রমপর্যায়ে অনেকটাই এগিয়ে এখন 22 নম্বরে চলে এসেছে। 1954 সালে প্রথমবার বিশ্বকাপের মূল পর্যায়ে খেলা এই দল শেষবার খেলে 2002-এ। প্রাক বিশ্বকাপে ইউএফা গ্রুপ ইতে ছিল এই দেশ। গ্রুপ থেকে রানার্স আপ হয়ে পরবর্তী পর্যায়ে ওঠে এই দল। তারপর বেশ কিছু বড় বাধা টপকে যুক্তরাষ্ট্রের টিকিট কাটে প্যারাগুয়ের জাতীয় ফুটবল দল, শেষ ম্যাচে কসোভোকে হারায় তারা। এবার আরও বড় লড়াই, এই দলে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা আডা গোলার, যার উপস্থিতি অস্বস্তিতে ফেলতে পারে বিপক্ষ ডিফেন্ডারদের। তাকে সঙ্গ দেবেন জুভেন্টাসের খানান ও ইন্টার মিলানের ফ্রিকিক বিশেষজ্ঞ হাকান। রক্ষণের নেতৃত্বে থাকবেন ম্যারিক ডেমিরাল। এবার বিশ্বকাপে গ্রুপ ডি এর লড়াই জমজমাট হবে এমনটাই আশা করা যায়। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, অবশ্যই অনেকটাই অপেক্ষা করানো হয়েছে আপনাদের। গুগলি আছে কয়েকটি প্রশ্ন, অবশ্যই করা যাবে। ক্লাব ফুটবলের কথা বলছিলাম, আর্সেনাল এবার ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু গত তিনবার আর্সেনাল একটা অদ্ভুত হ্যাট্রিক করেছে। সেই হ্যাট্রিক করে অবশ্য তারা মোটেই খুশি ছিল না। কি হ্যাট্রিক, কোন হ্যাট্রিকের কথা বলছি? গত তিনবার আর্সেনাল একটি হ্যাট্রিক করে, কি সেই হ্যাট্রিক? 2-2-1-3-1-3-4-2 2-2-1-3-1-3-4-2 চলে আসুন উত্তর নিয়ে।
2: হ্যালো, সঙ্গে কথা বলছেন, তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন।
1: না, আমাদের প্রথম বন্ধু কিন্তু এসেছিলেন, কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না। আমরা আবারও বলছি, আর্সেনাল গত তিনবার একটা অদ্ভুত হ্যাট্রিক করে। হ্যালো হ্যালো হ্যালো না, আমরা একজনকে পেয়েছিলাম কিন্তু তার সঙ্গে কথা বলা গেল না। আরেকজন বন্ধু চলে এসেছেন, হ্যালো, তিনিও কিন্তু যোগাযোগ করতে পারলেন না যে কোনো কারণেই হোক। আমরা গুগলিতে ক্লাব ফুটবল নিয়ে প্রশ্ন করছি, আপনারা চলে আসুন 2-2-1-3-1-3-4-2 আর্সেনাল এবার চ্যাম্পিয়ন হলো ইংলিশ প্রিমিয়ার লিগে, গত তিনবার একটা অদ্ভুত ধরনের হ্যাট্রিক করে তারা, কি সেই হ্যাট্রিক, কে রয়েছেন? হ্যালো,
3: নমস্কার দাদা, আমি বরগাছা থেকে প্রশান্ত বাবু বলছি।
1: হ্যাঁ বলুন প্রশান্ত বাবু, কি সেই হ্যাট্রিক?
3: তিনবার
1: রানার্স আপ হয়েছে, একদম ঠিক। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের নিরিখে একটা অদ্ভুত মিল আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের ও লিভারপুলের মধ্যে, কি সেই মিল? লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড, কি মিল? হ্যালো, না আবারও সেই বন্ধু এসেছিলেন কিন্তু এই মুহূর্তে তাকে আমরা পাচ্ছি না, যোগাযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা অপেক্ষা করি আরেকজন বন্ধুর জন্য। হ্যালো হ্যালো আমাদের বন্ধুরা আসতে চাইছেন, তার কারণ তারা তো সমস্ত খবরাখবর রাখেন, বিশেষ করে ক্লাব ফুটবলের, আমাদের দেশেরই হোক আর আন্তর্জাতিক ক্ষেত্রেই হোক। হ্যালো
4: হ্যালো
1: হ্যাঁ বলুন,
4: আমি সন্দীপ মুখার্জি বলছি বনগাঁ থেকে।
1: হ্যাঁ বলুন।
4: বলছি স্যার, যে আপনারা অনেকদিন এই গুগলিটা বন্ধ রেখেছিলেন, তারপরে আবার শুরু করেছেন দেখছি, কিন্তু আপনারা বলেননি যে গুগলি এরকম বন্ধ থাকবে, আইপিএল এর জন্য কি বন্ধ করেছিলেন?
1: না, সে সময় নির্বাচনের কিছু বিধি নিষেধ ছিল, সে কারণে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি।

0: উত্তরটা বলুন।
1: আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
0: উত্তরটা জানা আছে?
1: না না, এটা আমার জানা নেই।
0: এই উত্তরটা হবে, এই দুটি দলই সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে, 20 বার করে তারা চ্যাম্পিয়ন হয়েছে। আরেকটা প্রশ্ন, একেবারে শেষ প্রশ্ন, সময় একেবারে নেই, একজন খেলোয়াড়ের কথা বলবো। প্রথমেই, তিনি 1993 থেকে 1995 সাল পর্যন্ত ইস্ট বেঙ্গলের হয়ে খেলেন এবং তারপর চলে যান জেসিটির হয়ে খেলতে, এবং জেসিটির হয়ে খেলেই প্রথম জাতীয় ফুটবল লিগে সর্বোচ্চ গোল স্কোরার হন। কে তিনি? একেবারে শেষ মুহূর্তে খুব তাড়াতাড়ি আসতে হবে। হ্যালো, না আমাদের আর সময় নেই, আমরা একেবারে শেষ প্রশ্নের জন্য অপেক্ষা করছি। হ্যালো, হ্যাঁ বলুন, কে হবেন?
1: রাধাকান্ত দাস, তাম্বা মুন্তপালা।
0: হ্যাঁ, উত্তরটা বলুন। না, উত্তরটা হচ্ছে বাইচুং ভুটিয়া। আজ সময় একেবারে শেষ, আমরা আবার ফিরবো আগামীকাল এই সময়। শুনতে ভুলবেন না ক্রীড়াঙ্গন। সবাই ভালো থাকুন, নমস্কার।

0: ক্রীড়াঙ্গন শেষ হলো, উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। রঞ্জন রায় পাণ্ডাপাড়া জলপাইগুড়ি থেকে জানাচ্ছেন, রাখি রায় স্বাস্থ্যবতী, বয়স 27 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত 30 এপ্রিল 2024 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। কানাই লালা গ্রাম অর্জুনপুর থানা ফারাক্কা জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন, রিম্পা লালা রোগাটে গড়ন, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 29 এপ্রিল 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। কালীপদ মান্না গ্রাম দুলালপুর থানা ইগ্রা জেলা পূর্ব মেদিনীপুর থেকে জানাচ্ছেন, প্রীতি মান্না স্বাভাবিক গড়ন, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, গত 14 মার্চ 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্যামসুন্দর সিংহানিয়া বিই 37 ন্যাচারাল গ্রিন কমপ্লেক্স রবীন্দ্রপল্লী ডাকঘর কেষ্টপুর থানা বাগুইয়াটি জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, পবন কুমার সিংহানিয়া রোগাটে গড়ন, বয়স 40 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি, গত 16 এপ্রিল 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। সুনীল মুখার্জি গ্রাম চকপারণ কাটাখালী ডাকঘর চকপারণ কাটাখালী থানা মগরাহাট জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, শিখা মুখার্জি, বয়স 38 বছর, উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 12 মার্চ 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। রাখাল ঘোষ 409 আরেন্টেগোর রোড ডাকঘর দমদম থানা নাগেরবাজার জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, চন্দ্রানী ঘোষ ডাকনাম রিয়া, স্বাভাবিক গড়ন, বয়স 22 বছর, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 9 এপ্রিল 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27, অথবা মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 1। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বিদ্যার্থীদের জন্য, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন হাউরি দীননাথ হাই স্কুলের শিক্ষক বিশ্বজিৎ রায় ও 2 শিক্ষার্থী।
1: আমার সঙ্গে আছেন আমার স্কুলেরই দুজন ছাত্র অর্পণ মালিক, রাজ আড্য। আজকে আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় থেকে সংঘবদ্ধতার গড়ার কথা। তো আজকের বিষয় শুরু করছি 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। এটা ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং তোমাদেরও এটা পরীক্ষায় প্রায়শই এখান থেকে অনেক প্রশ্ন থাকে। প্রথমত এই বিদ্রোহের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা আমরা একটু আলোচনা করব। মহাবিদ্রোহের

0: কেন সংঘটিত হয়, কারণ বিদ্রোহ হচ্ছে মানুষের দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটাই হচ্ছে বিদ্রোহ। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহের সময়কাল হচ্ছে 1857 খ্রিস্টাব্দে 10ই মে। তাহলে এই বিদ্রোহ বিবিধ কারণ আছে, এই বহুবিধ কারণের মধ্যে সামাজিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, ধর্মীয় কারণ আছে এবং প্রত্যক্ষ কারণ আছে। তো যে কোনো বিদ্রোহ এর যে প্রেক্ষাপট প্রসঙ্গে বলা যায় যে 1757 খ্রিস্টাব্দে যখন পলাশির যুদ্ধ হয়েছিল, এই পলাশির যুদ্ধে আমরা জানি যে ইংরেজের পক্ষে ছিলেন রবার্ট ক্লাইভ আর সিরাজউদ্দৌলা। তাই এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয়, সঙ্গে সঙ্গে ভারতবর্ষে ইতিহাসে গঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন যখন ভারতবর্ষে সংগঠিত হচ্ছে, তখন তারা বিভিন্নভাবে ভারতীয়দের শোষণ এবং অত্যাচার করতে শুরু করে। এবং এই সময় ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিলেন লর্ড পামারস্টন। তো এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে রাজনৈতিক কারণের মধ্যে লর্ড ওয়েলেসলি তিনি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন। এই অধীনতামূলক মিত্রতা নীতির মূল কথা হচ্ছে যে ইংরেজদের অধীনে থাকা, যেটাকে সাবসিডিয়ারি অ্যালায়েন্স বলা হয়। যেমন হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম এই লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। আর একটা ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির আর একটা দিক ছিল লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি, যেটাকে বলা হয় ডক্ট্রিন অফ ল্যাপস। তো এই সত্যবিলোপ নীতির দ্বারা সাতারা, সম্বলপুর, ঝাঁসি, উদয়পুর, নাগপুর প্রভৃতি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। তো তোমরা এক্ষেত্রে একটা সুবিধার্থে তোমাদের একটা ট্রিক্স বলে দিই যে তোমরা SSB মনে রাখবে। এই SSB-র অর্থ হচ্ছে সশস্ত্র সীমাবল, যেটাকে বাংলায় বলি। আর এই এস কথার অর্থ, এস এর হচ্ছে সাতারা, আর দ্বিতীয় এস হচ্ছে সম্বলপুর, আর বিতে হচ্ছে বিহার। তাহলে এই ট্রিক্সটা তোমরা যদি মনে রাখো, তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে সিপাহী বিদ্রোহ কোথায় কোথায় সংগঠিত হয়েছিল বা সত্যবিলোপ নীতির দ্বারা কোন কোন দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল, তাহলে তোমরা বলতে পারবে সাতারা, সম্বলপুর, বিহার, এছাড়া আরো অন্যান্য ঝাঁসিতে হয়েছিল। তাহলে ট্রিক্সটা কি বললাম, SSB মানে হচ্ছে সশস্ত্র সীমাবল। সেখানে তোমরা কি কি পাচ্ছ, সাতারা, সম্বলপুর আর হচ্ছে বিহার। তাহলে এইখান থেকে কি প্রশ্ন হতে পারে যে সত্যবিলোপ নীতির দ্বারা লর্ড ডালহৌসি যে কোন কোন রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন, এটা মনে রাখবে। আর অর্থনৈতিক যে কারণ, অর্থনৈতিক কারণের মধ্যে আমরা জানি যে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। এই শিল্প বিপ্লব যখন সংগঠিত হয়েছিল, তখন ব্রিটিশরা ভারতবর্ষকে কাঁচামাল সরবরাহকারী হিসাবে পরিণত করে। অর্থাৎ নতুন নতুন যে বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছিল ইংল্যান্ডে যন্ত্রপাতি, তার ফলে যে শিল্প বিপ্লব হয়েছিল, তার ফলে সেখানে যে কাঁচামালের দরকার হয়েছিল, সেইগুলো আমাদের এই দেশীয় ভারতবর্ষ থেকে তারা সংগ্রহ করত। তা এর ফলে কি হচ্ছে, দেশীয় যারা বণিক ছিল, যারা ব্যবসায়ী ছিল, কারিগর ছিল এবং শ্রমিক ছিল, তারা বেকার হয়ে যাচ্ছে এবং আর্থিক দিক থেকে তারা দুর্বল হয়ে পড়ছে। আর একটা বিষয় হচ্ছে কি, এই সময়ে যে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়, যেমন রায়তরি ব্যবস্থা, মহলওয়ারি ব্যবস্থা, এবং ভূমি রাজস্বের এখানের যে রাজস্ব 30-40% রাজস্ব ইংরেজরা বৃদ্ধি করে। ইংরেজরা বলতে গেলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফলে কি হচ্ছে, কৃষকদের দুরবস্থা হচ্ছে। তাহলে দেখো, একদিকে যে সমস্ত দেশীয় রাজ্য ছিল সেগুলো ব্রিটিশরা তাদের অধীনে নিয়ে নিচ্ছে, যেমন সাতারা, সম্বলপুর, ঝাঁসি, উদয়পুর, নাগপুর, বিহার। আর একটা হচ্ছে গিয়ে হায়দ্রাবাদের যে নিজাম, যে ব্রিটিশের অধীনতা গ্রহণ করলো, এদিকে অর্থনৈতিক দিক থেকে কৃষকদের দুরবস্থা দেখা দিচ্ছে। ফলে লক্ষ্য করো যে ধীরে ধীরে কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ প্রশমিত হচ্ছে, সেটা কৃষকদের মধ্যেই হোক বা দেশীয় রাজন্য বর্গের মধ্যেই হোক। এর সঙ্গে যুক্ত হয়েছিল কিছু সামাজিক কারণ, কারণ জানো ভারতবর্ষ হচ্ছে বহু ধর্মের অবস্থান এখানে। যারা পাঞ্জাবি তারা পাগড়ি পরে, হাতে বালা পরে, যারা হিন্দু তারা তিলক পরে। তো এইগুলোর ওপরে কিন্তু এই সামাজিক বিধিনিষেধ ইংরেজরা সেনাবাহিনীতে চালু করেছিল। আর সেই সঙ্গে 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রণয়ন করছেন, সেই সঙ্গে স্ত্রী শিক্ষা বিস্তারে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন, আর লর্ড ক্যানিং এর উদ্যোগে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করছেন। তাহলে এর ফলে কি হচ্ছে, যে সমস্ত রক্ষণশীল ভারতীয়রা ছিল, তারা মনে করছে যে আমাদের ভারতীয় সংস্কৃতির ওপরে ইংরেজরা আঘাত হানছে বা তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ রক্ষণশীল ভারতীয়রা মেনে নিতে পারছে না। ফলে সামাজিক দিক থেকেও কিন্তু মানুষের মধ্যে এই ধর্মীয় কারণে কিন্তু একটা ক্ষোভ দেখা দিচ্ছে। তাহলে প্রথমেই যেটা আমরা আলোচনা করলাম, রাজনৈতিক ক্ষোভ দেখা দিচ্ছে, অর্থনৈতিক ক্ষোভ দেখা দিচ্ছে কৃষকদের মধ্যে, সামাজিক কিছু কারণে সমাজের যে সমস্ত রক্ষণশীল কর্তা ব্যক্তিরা তারা বিক্ষুব্ধ হচ্ছে, এর সঙ্গে যুক্ত ছিল সামরিক কারণ। এই সামরিক কারণটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সেনাবাহিনীতে 50,000 ব্রিটিশ সৈনিক ছিল আর ভারতীয়দের সংখ্যা ছিল 3,00,000, কিন্তু একটা বৈষম্যমূলক আচরণ কিন্তু ছিল। তাহলে বৈষম্যমূলক আচরণ কি? ভারতীয় সিপাহীদের কম বেতন দিত, একই পরিশ্রমে তাদের কম বেতন দিত এবং ভারতীয়দের কোনো পদোন্নতির কিন্তু সুযোগ ছিল না। আর ভারতীয়দের অশ্রদ্ধা করত ইংরেজরা, কালা আদমি বলে ঘৃণা করত, বেইমান বলতো, গদ্দার বলতো। আর একটা বিষয় হচ্ছে কি, বহু দূর দূরান্তে কিন্তু যুদ্ধযাত্রায় ভারতীয় সেনাদেরই পাঠানো হতো, কিন্তু তাদের কিন্তু কোনো অতিরিক্ত ভাতা দেওয়া হতো না যেটা ইংরেজরা পেত। যেমন হয়তো ব্রহ্মদেশে যুদ্ধ হচ্ছে, ভারতীয় সেনাদের সেখানে পাঠিয়ে দিল, কিন্তু সেখানে যাতায়াতের যে অতিরিক্ত খরচা বা ব্যয়ভার সেটা কিন্তু বহন করতো না, শুধুমাত্র ইংরেজদের ক্ষেত্রে বহন করতো। তাহলে এই যে বৈষম্য, এছাড়া কি খাদ্যাভ্যাস যেটা ভারতীয়দের ছিল ইংরেজদের ছিল, ইংরেজদের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত এবং উন্নত মানের খাবার দেওয়া হতো, কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে অখাদ্য কুখাদ্য দেওয়া হতো। ফলে কি, সারাদিন পরিশ্রমের ফলে সেনারা যখন সেই খাবার তারা মুখে গ্রহণ করতে পারছে না, আবার পোশাক পরিচ্ছদের মানও ছিল নিম্নমানের, ফলে সেনাবাহিনীতে ধীরে ধীরে কিন্তু এই বিক্ষোভ প্রশমিত হচ্ছে। তাহলে কি কি বললাম, প্রথমত যে বৈষম্যমূলক আচরণ, তাদের খাদ্য খাবারের মান নিম্নমানের, তাদের পোশাক পরিচ্ছদ দিত নিম্নমানের, তাদের কম বেতন দিত, পদোন্নতির কোনো সম্ভাবনা ছিল না, তাদের অশ্রদ্ধা করত, আর বহু দূর দূরান্তে যখন সেনা পাঠানো হতো তখন ভারতীয়দেরই পাঠানো হতো। ফলে এই নিয়ে কিন্তু সিপাহীদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিচ্ছে। তাহলে তোমরা উপলব্ধি করতে পারছো যে এই যে বিদ্রোহ, এই বিদ্রোহের কিন্তু বহু কারণ আমরা জানতে পাচ্ছি, যে রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক এবং ধর্মীয় কারণ, আর সেই সঙ্গে সামরিক কারণ। তাহলে এই বিদ্রোহের আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে প্রত্যক্ষ কারণ। তোমরা এই জিনিসটাকে দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলবো, একটা
1: রাইফেলের
0: কার্তুজ। তাহলে এই কার্তুজকে কেন্দ্র করে একটা বিদ্রোহ কিন্তু সংগঠিত হয়েছিল, যেটাকে বলা হচ্ছে এই মহাবিদ্রোহ। তাহলে এই কার্তুজটা কি, এই কার্তুজটা হচ্ছে রাইফেলে ব্যবহার করা হয় গোলা বারুদ হিসাবে। তাহলে তোমাদের মনে কি প্রশ্ন যাচ্ছে যে স্যার, এই যে রাইফেল, এনফিল্ড রাইফেলের যে প্রবর্তন করা হলো, তাহলে তার আগে কোন রাইফেল ব্যবহার করা হতো? কারণ তার আগে হচ্ছে ব্রাউন ব্রাশ নামক একটা রাইফেল ব্যবহার করা হতো, কিন্তু এই রাইফেলের যে ব্যবহার এবং তৈরি হতো সেটা কাঠ দিয়ে তৈরি হতো এবং এর টোটা ব্যবহার করা হতো। কিন্তু পরবর্তীকালে ইংরেজরা ভারতীয়দের ধর্মের মধ্যে একটা বিভাজন তৈরি করবার জন্য এনফিল্ড রাইফেলের প্রবর্তন করলো, এবং যে রাইফেলটা লোহা দিয়ে তৈরি হলো এবং যার কার্তুজ তৈরি হলো শুকর এবং গরুর চর্বি দ্বারা। ফলে ভারতীয়দের মধ্যে একটা বিভাজন তৈরির একটা চেষ্টা ইংরেজরা তৈরি করলো। কেন করলো? কারণ এই যে ভারতীয়দের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে, একটা বিদ্রোহ দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যাতে এই ক্ষোভটা প্রশমিত করা যায় এবং হিন্দু মুসলিমের মধ্যে যাতে একটা বিভাজন তৈরি করে দেওয়া যায় এবং একটা পক্ষ যাতে তাদের পক্ষে আনা যায়, সেই চিন্তাভাবনা থেকে কিন্তু তারা এই ব্যবস্থাপনাটা করলো এনফিল্ড রাইফেলের প্রবর্তন। এবং ব্যারাকপুরে আমরা জানতে পারি, আমাদের কলকাতা থেকে অনত দূরে ব্যারাকপুর, এই ব্যারাকপুরে 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ মঙ্গল পাণ্ডে, তিনি 34 নম্বর রেজিমেন্টের সৈনিক ছিলেন, তিনি প্রথম বিদ্রোহী হলেন। তিনি এটা ব্যবহার করতে অসম্মত হলেন, ফলে সঙ্গে সঙ্গে বিদ্রোহের আগুন প্রজ্বলিত হলো এবং তিনি মহাবিদ্রোহের প্রথম শহীদ হন। তাহলে তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল। তাহলে তোমরা উত্তর কি লিখবে, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তন। আর তাহলে মঙ্গল পাণ্ডে কে ছিলেন, যদি প্রশ্ন তোমাদের করা হয় কি উত্তর দেবে?
2: 34 নম্বর নিটিং ইনফ্যান্টের,
0: হ্যাঁ, 34 নম্বর রেজিমেন্টের সৈনিক ছিলেন মঙ্গল পাণ্ডে। ভেরি গুড। এবার ব্যারাকপুরের পাশাপাশি ভারতবর্ষের সর্বত্র কিন্তু এই সেনানিবাসে এই বিদ্রোহ কিন্তু শুরু হয়ে গেল। এবং কিভাবে শুরু হলো? কারণ বিদ্রোহীরা তাদের সিম্বল হিসাবে পদ্ম আর রুটিকে গ্রহণ করলো, সেই পদ্ম আর রুটি বিভিন্ন সেনানিবাসে তারা পাঠিয়ে দিল এবং তার মধ্যে দিয়ে তারা বার্তা দিল যে এটাই হচ্ছে আমাদের প্রতীক, এই আন্দোলনে আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণ করতে হবে। এবং তাদের যে রণনীতি, প্রত্যেকটা বিদ্রোহের তো একটা রণনীতি থাকে, যেমন ইংরেজদের রণনীতির ক্ষেত্রে আউটরাম, হ্যাবলক এরা ছিল, আর ভারতীয়দের সিপাহীদের এই রণনীতি তৈরি করে দিলেন রণজি বা বাপু আর হচ্ছে আজিমুল্লাহ খান। অর্থাৎ বিদ্রোহের রূপরেখাটা তৈরি হয়ে গেল এবং তারা সাংকেতিক হিসাবে তারা একটা সিম্বল পদ্মা রুটিকে তারা ব্যবহার করলো এবং বিভিন্ন সেনানিবাসে তারা বার্তা দিতে শুরু করলো। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন লর্ড পামারস্টন, আর ভারতের যে ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তাহলে তাদের শাসনাধীনে ইংরেজ সেনা এবং তাদের পক্ষে সেনাপতি হচ্ছে আউটরাম হ্যাবলক, আর ভারতীয়দের এই রণনীতি

0: তৈরি করে দিচ্ছেন সিপাহীদের রণজি বাবু আর হচ্ছে আজিমুল্লাহ খান, মনে থাকবে। তাহলে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে ইংরেজ প্রধানমন্ত্রী কে ছিলেন বা ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, কি বলবে উত্তর? লর্ড পামারস্টন। আর ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ভেরি গুড। তাহলে এবার বারাকপুরে যখন এই বিদ্রোহটা শুরু হচ্ছে, তারপরে হচ্ছে মিরাঠে এই বিদ্রোহ শুরু হয়। তাহলে মিরাঠে এই বিদ্রোহ কিন্তু মে মাসে হচ্ছে মিরাঠে, আর ব্যারাকপুরে হয়ে গেছে কিন্তু মার্চ মাসে। মিরাট হচ্ছে 10ই মে। মিরাটটা কোথায় তোমরা জানো ভৌগোলিক দিক থেকে অবস্থান?
1: উত্তরপ্রদেশ।
0: উত্তরপ্রদেশ, ভেরি গুড। তাহলে উত্তরপ্রদেশের মিরাটে হচ্ছে 10ই মে এই বিদ্রোহের সূত্রপাত ঘটছে বা সূচনা হচ্ছে। তার এখানে কিন্তু ব্যাপক বা সংঘবদ্ধ ভাবে বিদ্রোহ হচ্ছে। এখানে প্রায় 99 জন সৈনিক, তারা এই এনফিল্ড রাইফেলের যে কার্তুজ, যে টোটা, সেটা ব্যবহার করতে তারা অসম্মত হয়। এবং এখানে নেতৃত্ব দিচ্ছেন হচ্ছে কদম সিং। তাহলে ব্যারাকপুরে নেতৃত্ব দিল কে? সিপাই মঙ্গল পাণ্ডে। আর মিরাটে কে নেতৃত্ব দিচ্ছেন?
1: চৌধুরী কদম সিং।
0: চৌধুরী কদম সিং, ভেরি গুড। আর মিরাটের পরে দিল্লিতেও কিন্তু এই আন্দোলন সংগঠিত হচ্ছে 11ই মে। এই সময়ে যারা বিদ্রোহী ছিল সৈনিক, তারা কি করলো? তারা দিল্লির যে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করলো এবং তাকে ভারতের হিন্দুস্তানের সম্রাট বলা হয়। তা এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় প্রায়শই থাকে যে হিন্দুস্তানের সম্রাট কাকে বলা হয়, বলতে পারবে তোমরা?
1: দ্বিতীয় বাহাদুর শাহ।
0: দ্বিতীয় বাহাদুর শাহ, ভেরি গুড। তাহলে দ্বিতীয় বাহাদুর শাহকে যখন তারা সম্রাট ঘোষণা করলো, ইংরেজরা তো খুব বিচক্ষণ। ইংরেজরা চিন্তা করলো যে এই আন্দোলনকে দমন করতে হবে, সেই জন্য দ্বিতীয় বাহাদুর শাহকে তারা কি করলো? গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে তারা রেঙ্গুনে নির্বাসনে পাঠিয়ে দিল। এই গ্রেপ্তার কে করলো? নিকলসন আর হচ্ছে হাটসান, তাদের নেতৃত্বে। তাহলে দেখো, সুচতুর ইংরেজরা চিন্তা করলো যে হিন্দুস্তানের সম্রাট হিসাবে যখন বিদ্রোহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে ঘোষণা করেছে, তাহলে তাকে যদি আমরা নির্বাসনে পাঠিয়ে দিই, তাহলে আন্দোলন কিন্তু শুরুতেই বাধাপ্রাপ্ত হবে, আন্দোলন আর বেশি দূর অগ্রগতি হতে পারবে না। কিন্তু বিদ্রোহীদের মধ্যে কিন্তু একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আমরা কোনোভাবেই এই এনফিল্ড রাইফেলের প্রবর্তন মেনে নেব না, কারণ এটা আমাদের জাত্যাভিমানে আঘাত করছে ইংরেজরা। তাহলে ব্যারাকপুর, মিরাট, দিল্লির পাশাপাশি মথুরাতে এবং কানপুরেও কিন্তু আন্দোলন সংগঠিত হচ্ছে। কানপুরে কে নেতৃত্ব দিচ্ছেন? নানা সাহেব। নানা সাহেব কে ছিলেন? নানা সাহেব হচ্ছে মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া ছিলেন। তোমরা পেশোয়া কথার অর্থ কি জানো? পেশোয়া কথার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে এই মারাঠা সাম্রাজ্যের পেশোয়া ছিলেন এই নানা সাহেব। আর নানা সাহেব হচ্ছে দ্বিতীয় বাজিরাও দত্তক পুত্র ছিল। তাহলে কানপুরে নেতৃত্ব দিচ্ছেন কে? নানা সাহেব। আর নানা সাহেবের বিশ্বস্ত সঙ্গী ছিলেন তাঁতিয়া টুপি। তাহলে এই কানপুরে নানা সাহেব আর তাঁতিয়া টুপি, তারা আন্দোলনের নেতৃত্ব দিল। এরা কিন্তু দেশীয় সম্রাট ছিলেন, আর এই নানা সাহেবের বিশ্বস্ত সঙ্গী ছিলেন তাঁতিয়া টুপি। এখানে তোমাদের একটা প্রশ্ন থাকে, মাধ্যমিক টেস্ট পেপারে প্রায়শই দেখবে যে নানা সাহেবের প্রকৃত নাম কি? ধন্দু পান্ত। আর তাঁতিয়া টুপির প্রকৃত নাম কি? এটাও থাকে, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে যে তাঁতিয়া টুপি ইতিহাসে স্মরণীয় কেন, তাহলে তোমরা কি বলবে? যে তাঁতিয়া টুপি ছিলেন নানা সাহেবের বিশ্বস্ত সঙ্গী, তাই তো? আর লখনৌ, লখনৌ এর অবস্থান জানো ভৌগোলিক দিক থেকে? উত্তরপ্রদেশে। লখনৌ উত্তরপ্রদেশে, কানপুর উত্তরপ্রদেশে। এই লখনৌয়ে অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহের স্ত্রী বেগম হযরত মহল, তিনি নেতৃত্ব দিতে এগিয়ে এলেন। আর একটা ইতিহাসে খুব জনপ্রিয় নাম, তোমরা প্রত্যেকেই সেই নামের সঙ্গে পরিচিত, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। তাহলে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, তিনি 1858 খ্রিস্টাব্দে এই বিদ্রোহে কিন্তু অংশগ্রহণ করছেন, আর তার প্রকৃত নাম হচ্ছে মণিকর্ণিকা। তাহলে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, তিনি ব্রিটিশ সেনাপতি হিউরোজের সেনাবাহিনীর সঙ্গে তিনি কিন্তু লড়াই করছেন। তাহলে আমরা নেতৃত্বে কাকে কাকে আমরা পেলাম? যদি তোমাদের প্রশ্ন থাকে যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে অংশগ্রহণকারী দুজন নেতার নাম বলো, তাহলে কি বলবে উত্তরে?
1: রানী লক্ষ্মীবাঈ আর মঙ্গল পাণ্ডে।
0: ভেরি গুড। এছাড়াও আছে নানা সাহেব, তাঁতিয়া টুপি। তাহলে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, তার প্রকৃত নাম হচ্ছে মণিকর্ণিকা। অনেক সময় তোমাদের যখন মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ করার পরে তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাবে, তখন এই প্রশ্নগুলো থাকে যে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ যখন বিদ্রোহ করেছিলেন তখন ব্রিটিশ সেনাপতি কে ছিলেন? ব্রিটিশ সেনাপতি ছিলেন হিউরোজ। তাহলে ব্যারাকপুর থেকে দিল্লি, মিরাট, মথুরা, কানপুর, লখনৌ, ঝাঁসি, এরপরে হচ্ছে এলাহাবাদ, এলাহাবাদে হচ্ছে লিয়াকত আলী নেতৃত্ব দিচ্ছেন, আর গোরক্ষপুরে হচ্ছে গজধর সিং, আর বিহারে হচ্ছে কুনওয়ার সিং। তাহলে দেখো ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেনানিবাসে এই আন্দোলন

0: সংগঠিত হচ্ছে। তাহলে আন্দোলন যখন সংগঠিত হচ্ছে তখন আমরা দেখতে পাই যে ইংরেজরাও কিন্তু এই আন্দোলন দমনের জন্য তারাও কিন্তু রণকৌশল ঠিক করে। তাহলে তোমরা বলতে পারবে যে এই যে আলোচনা করা হলো মহাবিদ্ধের কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক, সামাজিক, সামরিক এবং তার প্রত্যক্ষ কারণ। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে সেনাবাহিনীতে কেন এই এনফিল্ড রাইফেলের প্রবর্তন করা হয়েছিল, তাহলে কি উত্তর দেবে?
1: হিন্দু ও মুসলিমের মধ্যে ধর্মীয় বিবাদ করার জন্য।
0: ঠিক বলেছ যে হিন্দু এবং মুসলিমের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য, কারণ হিন্দুদের কাছে গরু হচ্ছে দেবতা স্বরূপ আর মুসলিমদের কাছে শুকর হচ্ছে হারাম, সেই জন্য হিন্দু এবং মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করতে চেয়েছিল এই এনফিল্ড রাইফেলের প্রবর্তনের মধ্য দিয়ে। আচ্ছা, এবার আমরা জানি যে প্রত্যেকটা বিদ্রোহের তার কিন্তু একটা চরিত্র বা প্রকৃতি থাকে, অর্থাৎ এই বিদ্রোহকে ঐতিহাসিকেরা বিভিন্ন নামে অভিহিত করেছেন। যেমন কেউ এই বিদ্রোহকে বলছেন সিপাহী বিদ্রোহ, কেউ জাতীয় বিদ্রোহ, কেউ সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, বা কেউ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তো এখান থেকে তোমাদের যে প্রশ্নটা প্রায়শই থাকে যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছিলেন? তিনি একজন বিখ্যাত বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী যার নাম হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার, মনে থাকবে?
2: হ্যাঁ।
0: আর সিপাহী বিদ্রোহ তো নামকরণের সার্থকতা আছে, যেহেতু এই বিদ্রোহে সিপাহীদের খুব বিক্ষোভ এর বইয়ের প্রকাশ ছিল, সেই জন্য এবং বেশি সংখ্যক সিপাহী অংশগ্রহণ করেছিল, যে কারণে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ঈশ্বর গুপ্ত, দাদাভাই নৌরোজি এরা এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ নামে অভিহিত করেছেন। আবার এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ নামও কিন্তু অভিহিত করা হয়। জাতীয় বিদ্রোহ কেন বলা হচ্ছে? কারণ সমাজের সকল শ্রেণীর মানুষ, কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত সম্প্রদায়ের কিছু অংশ, তারাও কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল বা সাপোর্ট করেছিল। এদের মধ্যে ইংল্যান্ডের টরি পার্টির নেতা ডিজরেলি, তিনি এই মহাবিদ্রোহকে কিন্তু বলছেন জাতীয় বিদ্রোহ। এছাড়া এই বিদ্রোহের সমর্থক, অর্থাৎ এই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলছেন কে? হোমস, জন কে, নর্টন আর হচ্ছে কার্ল মার্কস। তোমাদের 8 নম্বরের একটা প্রশ্ন থাকে যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়, এই প্রশ্নটা থাকে, বা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা কতটা যুক্তিযুক্ত বলে তোমার মনে হয়? তখন এইগুলো বিস্তারিত তোমাদের আলোচনা করতে হবে। আর বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এবং সুরেন্দ্রনাথ সেন তারাই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলছেন। সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া মানে হচ্ছে কি, যারা ভূস্বামী, প্রচুর জমি যাওয়ার মালিক, জমিদার। কারণ এই বিদ্রোহের একটা বিরাট অংশ কিন্তু দেশীয় রাজারা অংশগ্রহণ করেছিল, এই যে তাঁতিয়া টুপি, নানা সাহেব, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, এই হযরত মাওল, এদের কিন্তু প্রত্যেকের দেশীয় রাজ্য ছিল, দেশীয় রাজন্যবর্গ, তারা অংশগ্রহণ করেছিল। সেই জন্য কিন্তু এই রমেশচন্দ্র মজুমদার এবং ডক্টর সুরেন্দ্রনাথ সেন এই বিদ্রোহকে বলছেন সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। আর একটা তো তোমাদের বললাম যে বিনায়ক দামোদর সাভারকার ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন। এখান থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন থাকে, 8 নম্বরের প্রশ্ন থাকে যে মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি ব্যাখ্যা করো। তখন কিন্তু এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করতে হবে এবং এই সমস্ত ঐতিহাসিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম তোমাদের উল্লেখ করতে হবে, যে কেউ একে সিপাহী বিদ্রোহ বলেছেন, কেউ একে জাতীয় বিদ্রোহ বলেছেন, কেউ সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন, কেউ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে অভিহিত করেছেন। তাহলে এখান থেকে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন? বিনায়ক দামোদর সাভারকার। ভেরি গুড। তাহলে আমরা এই মহাবিদ্রোহের প্রেক্ষাপট আলোচনা প্রসঙ্গে অনেক বিষয়ের অবতারণা করেছি। এই সিপাহী বিদ্রোহের কারণ আমরা আলোচনা করলাম, প্রত্যক্ষ কারণ, এই সিপাহী বিদ্রোহ কোথায় কোথায় বিস্তার লাভ করেছিল, সিপাহী বিদ্রোহের নেতা এবং নেতৃবৃন্দের নাম জানতে পেরেছি, এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, ভারতের ভাইসরয় কে ছিলেন এবং মুঘল সম্রাট বাহাদুর শাহ সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার প্রত্যেকটা বিদ্রোহের কিন্তু তার গুরুত্ব আছে, সেই দৃষ্টিকোণ থেকে ইতিহাসের প্রেক্ষাপটে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কিন্তু গুরুত্ব অপরিসীম। কি কারণে গুরুত্ব অপরিসীম? কারণ ভারতবর্ষ বহু ধর্মের মানুষের অধিবাস, এখানে হিন্দু এবং মুসলিমের মধ্যে কিন্তু ঐক্য স্থাপন করেছিল এই বিদ্রোহ, কারণ সবাই কিন্তু ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, যেটা তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ। আর একটা বিষয় হচ্ছে কি, জনগণের মধ্যে কিন্তু স্বাধীনতার উদ্রেক ঘটেছিল, অর্থাৎ এই যে দীর্ঘদিন ব্রিটিশরা যে আমাদের অত্যাচার করছে, শোষণ করছে, বঞ্চনা করছে, লাঞ্ছনা করছে, তার থেকে পরিত্রাণ লাভের জন্য জনগণের মধ্যে কিন্তু স্বতঃস্ফূর্ত

0: একটা বিদ্রোহের মনোভাব তৈরি হয়, যেটা আমাদের পরবর্তীকালে 1947 সালে স্বাধীনতার একটা সূচনা বলা যেতে পারে এই বিদ্রোহকে। আর একটা বিষয় হচ্ছে প্রাদেশিকতা আর সাম্প্রদায়িকতাকে কিন্তু এই বিদ্রোহ স্পর্শ করেনি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মহাবিদ্রোহের। এবার তোমরা জানো যে কোনো বিদ্রোহ সংগঠিত হয় কিন্তু সেই বিদ্রোহের আবার কিন্তু ব্যর্থতা পর্যবসিত হয়। সুতরাং এই বিদ্রোহ কিন্তু সিপাহীরা শুরু করলেও, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই বিদ্রোহ দেখা দিলেও, এই বিদ্রোহ কিন্তু 1859 খ্রিস্টাব্দে বিদ্রোহ কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। তাহলে ব্যর্থতা আলোচনা পূর্বে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, তারপরে আমি ব্যর্থতার কারণ আমি আলোচনা করব।
1: স্যার বলছি যে 1857 খ্রিস্টাব্দে যে বিদ্রোহটা, এটা স্যার প্রথম কোথায় কেন হয়েছিল?
0: এই প্রশ্নটা যদি প্রথম বলো সর্বপ্রথম, তাহলে 1806 খ্রিস্টাব্দে প্রথম তামিলনাড়ুর ভেলোরে হয়েছিল প্রথম। কিন্তু আমাদের যে আলোচ্য বিষয় দশম শ্রেণীর যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে যদি আমাদের বলতে হয় প্রথম কোথায় হয়েছিল, তাহলে প্রথমে হয়েছিল যে ব্যারাকপুরে 29 মার্চ, যা সূচনা করেছিলেন মঙ্গল পাণ্ডে। আর তার পরবর্তীকালে হচ্ছে মিরাঠে হয়েছিল 10 মে, উত্তরপ্রদেশের মিরাঠে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আর মিরাঠে যে বিদ্রোহ ছিল সেখানে কিন্তু 99 জন সৈনিক সংঘবদ্ধভাবে করেছিল। সেই জন্য বলা হয় যে মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয়েছিল ব্যারাকপুরে। প্রকৃত সূচনা, এই কথাটা মনে রাখবে, প্রকৃত সূচনা হয়েছিল ব্যারাকপুরে। আর যদি তোমাদের প্রশ্ন থাকে যে মহাবিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল, তাহলে বলতে হয় মিরাঠে। কারণ মিরাঠে হচ্ছে সংঘবদ্ধভাবে সৈনিকেরা করেছিল, আর ব্যারাকপুরে হচ্ছে এককভাবে মঙ্গল পাণ্ডে এই বিদ্রোহের সূচনাটা করেছিল। খুব ভালো প্রশ্ন। রাজ, তোমার কোনো প্রশ্ন আছে?
2: ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিংকেই কেন বাছা হলো?
0: কারণ ক্যানিং ছিলেন খুব দূরদর্শী, এবং ক্যানিং হচ্ছে জমিদার পরিবারের সন্তান ছিলেন, সেই জন্য ক্যানিংকে বেছে নেওয়া হয়েছিল। তার দূরদর্শিতা এবং কূটনৈতিক পারদর্শিতা ছিল, এবং তার উপরে আস্থা রেখেছিল যে এই মুহূর্তে যদি ক্যানিংকে ভাইসরয় করে ভারতে পাঠানো হয়, তাহলে ভারতীয়দের খুব তিনি প্রশমিত করতে পারবেন।
1: স্যার আমরা জানি যে প্রত্যেকটা বিদ্রোহ ব্যর্থ হলেও তার কিছু গুরুত্ব থাকে, তো স্যার এই বিদ্রোহটার কি গুরুত্ব?
0: নিশ্চয়ই, খুব ভালো প্রশ্ন অর্পণ। এই বিদ্রোহের গুরুত্ব হচ্ছে, আমি আগেই বলেছি যে 1757 খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহে সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং ক্লাইভ জয়ী হয় এবং ব্রিটিশ শাসন শুরু হয়। তো ইংরেজরা উপলব্ধি করলো যে ভারতবর্ষে বহু বৈচিত্র্যময় ধর্মের লোক, বর্ণের লোক বাস করে, সংস্কৃতির লোক বাস করে, এখানে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এখানে মানুষ কিন্তু সহ্য করবে না। সেই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের তারা অবসান ঘটালো, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন অত্যাচার, তার থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য। তাহলে এই বিদ্রোহের এটাই হচ্ছে অন্যতম গুরুত্ব, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং মহারানী ভিক্টোরিয়া তিনি ভারতবর্ষের শাসনভার নিজের কাঁধে তুলে নেন। এবং এই ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি, এবং রাজপ্রতিনিধি হিসাবে লর্ড ক্যানিংকে ভারতবর্ষে পাঠালেন, এবং যেটা তোমরা জানো ইতিহাসে মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। আচ্ছা, তাহলে এবার আমি যে বিষয়টায় আলোচনা যাব, যে ব্যর্থতার কারণ, আমি যেমন বলেছিলাম যে মহাবিদ্রোহ এক বা একাধিক কারণে হয়ে থাকে, অনুরূপভাবে আমি বলতে পারি যে ব্যর্থতা কিন্তু একটি মাত্র কারণে হয় না, ব্যর্থতারও একাধিক কারণ ছিল। প্রথম যে কারণটা আমরা তোমাদের বলবো, সেটা হচ্ছে ইংরেজদের সামরিক দক্ষতা ছিল খুব উন্নত এবং আধুনিক, যে কারণে মাত্র 50,000 ইংরেজ সৈন্যের কাছে 3,00,000 ভারতীয় সেনা পরাজিত হচ্ছে তাদের উন্নত এবং আধুনিক সামরিক কৌশলের জন্য। অর্থাৎ তাদের আধুনিক অস্ত্রশস্ত্র ছিল, কিন্তু ভারতীয় সেনাদের কিন্তু আধুনিক অস্ত্রশস্ত্র ছিল না। অর্থাৎ যেটা বলা যেতে পারে এক কথায় যে প্রশিক্ষণ প্রাপ্ত সেনা নায়কদের অভাব ছিল ভারতীয় সেনাবাহিনীতে। আর অপরদিকে ইংরেজদের সেনাবাহিনীতে ছিল লরেন্স, নিকোলসন, আউটরাম, হ্যাবলক, ক্যাম্পবেল, এর মতো দক্ষ সেনানায়ক ছিল। আর একটা বিষয় হচ্ছে যে আঞ্চলিক কিছু সীমাবদ্ধতা ছিল। আঞ্চলিক সীমাবদ্ধতা কি? অর্থাৎ পাঞ্জাব, সিন্ধু, রাজপুতানা, মারাঠি, শিখ, গোর্খা, এরা কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। যদি তুমি প্রশ্ন করো কেন করেনি, তার কারণ হচ্ছে ওই যে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে যে তারা ভারত সম্রাট হিসাবে ঘোষণা করেছিল, এরা কিন্তু সেটাকে মেনে নিতে পারেননি। তাহলে বোঝাতে পারলাম ব্যর্থতার কারণ এক বা একাধিক কারণে হয়েছিল, তাহলে সামরিক ইংরেজদের সামরিক দক্ষতা, আধুনিক অস্ত্রশস্ত্র, আর অপরদিকে ইংরেজদের পক্ষে ছিলেন লরেন্স, নিকোলসন, আউটরাম, হ্যাবলকের মতো দক্ষ সেনানায়করা। এবার ব্যাপার হচ্ছে কি যে এই বিদ্রোহের কিছু প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় থাকে, সেই সঙ্গে ম্যাপ পয়েন্টিংও থাকে। যেমন এই যে মহাবিদ্রোহের যে বিভিন্ন কেন্দ্রগুলো, যেমন আলোচনা করেছি মিরাট, দিল্লি, কানপুর, লখনৌ, ঝাঁসি, পাটনা, ব্যারাকপুর, এই ম্যাপ পয়েন্টিং গুলো কিন্তু তোমরা ভালো করে তৈরি থাকবে, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে। তাহলে লাস্ট আমাদের আজকের এই আলোচনার আমরা যে উপসংহারটা বলবো এই বিদ্রোহের, যে এই বিদ্রোহ কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করেছিল ভারতবর্ষে, আর এই বিদ্রোহ ছিল মানুষের দীর্ঘদিনের ক্ষোভের পুঞ্জীভূত বহিঃপ্রকাশ। তাহলে তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, প্রথমত যে ম্যাপ পয়েন্টিং তোমরা এখান থেকে কমন পাবে, যেগুলো বললাম কেন্দ্রগুলো, আর আট নম্বরের ক্ষেত্রে যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়, বা শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কি ছিল। কারণ তোমাদের বলে রাখি, শিক্ষিত বাঙালি সমাজ, কলকাতার মধ্যবিত্ত সমাজ কিন্তু এই বিদ্রোহকে সমর্থন করেনি। তাদের মধ্যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত এরা উল্লেখযোগ্য, রাজনারায়ণ বসু। আর এই বিদ্রোহের কে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায়, এই প্রশ্নটা থাকে, আর এই বিদ্রোহের চরিত্র প্রকৃতি এই প্রশ্নটাও তোমাদের থাকে। তাহলে আজকে আমরা এই 1857 খ্রিস্টাব্দের যে বিদ্রোহটা আলোচনা করলাম সংক্ষিপ্ত আঙ্গিকে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো।
1: স্যার বলছি, মহাবিদ্রোহ যে মহারানীর ঘোষণাপত্রটা মহাবিদ্রোহের প্রতি ব্যর্থ হয়েছিল, ওটার কতটা গুরুত্ব?
0: মহারানীর ঘোষণা হচ্ছে কি, মহারানী যখন লর্ড ক্যানিংকে ভাইসরয় করে ভারতে পাঠালেন, তখন তিনি ঘোষণাপত্রে তিনি বললেন যে ভারতীয়দের যোগ্যতার ভিত্তিতে ভারতীয়দের চাকরি দেওয়া হবে, এবং দেশীয় রাজাদের সঙ্গে যে সন্ধি বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই সন্ধি তারা অক্ষরে অক্ষরে পালন করবে, এবং ভারতীয়দের যে ধর্মীয় সংস্কার বা সামাজিক সংস্কার সেখানে তারা হস্তক্ষেপ করবে না, এবং ভারতের যে শাসন ব্যবস্থা সেখানে ভারতীয় প্রতিনিধিরাও উপস্থিত থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।
2: হ্যাঁ,
3: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন হাউড়ি দীননাথ হাইস্কুলের শিক্ষক বিশ্বজিৎ রায় ও দুই শিক্ষার্থী।

রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। জানিয়ে দিয়ে আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। শুনবেন লোকগীতি পরিবেশনায় সন্ধ্যা সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 আজকের অতিথি ঐতিহ্যবাহী পোশাক নির্মাতা নগেন সোরেনের সাক্ষাৎকার, এরপর লোকগীতি পরিবেশনায় রবিলোচন মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, বিশ্ব মৌমাছি দিবস, গুরুত্ব এবং তাৎপর্য বিষয়ে ডক্টর সৈকত কুমার বসুর সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। উন্নত পদ্ধতিতে মুগ ডাল চাষ, এ বিষয়ে ডক্টর প্রবীর কুমার ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। সমীক্ষা 7:30, রাত 8:00 নানা রঙের গান, 8:00

30 মিনিটে আইনি কথা, চিকিৎসা, বিমা এবং গাফিলতি এ বিষয়ে আইনজীবী অনির্বাণ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়।

সঙ্গীত শুনবেন নূতন সেনের কণ্ঠে, 10:45 আধুনিক গান শোনাবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:30 গুল গুলশান, উপস্থাপনায় ভারতী দত্ত, 7:10 আধুনিক গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, হিন্দি অনুষ্ঠান দর্পণ 7:30, 8:00 ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিডউইক ক্লাসিক্যাল, উপস্থাপনা শ্রীরূপা সেন, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

জানিয়ে দিই আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘন্টায় আকাশ কিছুটা মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, সঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। সবচেয়ে কম তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৫% আর সর্বনিম্ন ৬৪%। বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায় ১১.৬ মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্ক বার্তা নেই। আবহাওয়ার খবরটি জানিয়ে দিলাম। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছেনতাল মাখন পুন সাই মড়েগেল তুরুই গেটুডে তুরুই মিটারে হবেনা তেহেঞা সান্তাড়ি আখড়া।

0: Sonda sorinar sautin kua, jiko dong sering pe, ajum ke tabona. Sering itu kinta halena, sonda sorin, ar shuki mandi. Armit garitayom, khobor.
1: আকাশবাণী কলকাতা খবর পড়াবি দৈন দিলীপ হেমব্রম মারাংমন্ত্রী মনোতান নরেন্দ্র মোদী দোতে হিং ইতালির মারাংমন্ত্রী মনোতান জর্জিয়া মেলোনি সাও বাণিজ লগ্নি তকনিকি দো দারাম সাচার হেলেক জ্বালানি সাঁতে আইমা বিষয়ক বাবদ রেকিন গালমারাও কাদা ভারত ইতালি বারবুখিয়া সেগাইরে আইমা সেজ কিন গালমারাও কাদা কিন মিন এটাকি যা স্বার্থ সাও সেলেট মেনা জুদে জুদে এলাকারি আর জেনেতিয়ারি বিষয়ের বাবদ রেহ উনকিনকিন রপড কাদা বানার মারাং মন্ত্রী কিনা নোয়া গালমারাওরে ভারত আর ইতালি মধ্যে কেরমে বাড়াও হইতি কান তকনিকিয়া হিস হিস দরিয়ারে ফোটেল রাখাবা কানা দক্ষিণ কোরিয়ায় সাংহারেট কান দোদারাম মন্ত্রী মানতান রাজনাথ সিং তেহিং ওনা দেশম রিয়া দোদারাম সাপাপ এমরেও বাবদ তেনা দপ্তরের মন্ত্রী মানতান লি ইয়াং চলসাওতে দুড়ুব নাপাম আকানায় সময় তানালে রিয়া মিটেন বার্তারে দোদারাম মন্ত্রী মেনকাতে যে দুপুরে বানার লিডার উত্নেও দেনেবানার গপড়রে দোদারাম সাপাপ বেনাও আর রপ্তানি রিয়া হর ফয়লাওকা যশরে মিন এটাগি কুকমু পুরৌরে কমিরে লাগাও রেয়াকিন রেবেন কানা রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুই মেনকাদা উত্নেও ভারত রিয়া কুকমু পুরৌ লাগিদতে আর দিশম লাহান্তি রিয়া চটচুড়রে ইদি হয়োগ খান সরকারি গেল ইমকো আইমা ঘড়িগে লড়াই কাতে লাহা ইদি হয়োগ কান তাকোয়া রাষ্ট্রপতি বাখলরে তেহেন 12,012 পোন ব্যাচরেন আইএএস গেল ইমকো সাও গালমারাও তায়াম উনি দ নোয়াই মেনকাদা মুখ্যমন্ত্রী লেখাতে অঙ্গীভার আতাং তায়ম পহিল ধাও উত্তরবঙ্গ তে সাংহারে সেনাকান মানতেন শুভেন্দু অধিকারী দ অন্ডেন হড় কোয়া কুকমু পুরৌ রিয়া আশ্বাসে এমা কওয়াত কোয়া তেহিং সেতা বাগডোগরা সেটের কাতে সড়ক ডাহারতে উনি দ আমলিয়ে দুপুর রায় সেলেন না মুখ্যমন্ত্রী দয় মেনকেদা যে পারমেন বার হাপ্তারে পনতরেন হড় দ আইমা বনদল রিয়া সাকি কহিয়া কানা মাফিয়া সে সিন্ডিকেট রাজ আর কাটমনি আতাং রিয়া হো অত অবসর বাং তাহেনা মেনতে উনি দ পুষ্টতেই লই সদর কাদা দক্ষিণ চব্বিশ পরগনা রিয়া ফলতা বিধানসভা কেন্দ্ররে গাপা দোহড়া বাছনাও হয়োয়া নোয়া লাগিদতে সানাম লেকান সাপসাপাপ কমি কো ফুরাও কানা নেমোদরিগে ভোট কামিয়ে কো দ ভোট কেন্দ্র তেকো সেটার গড় কানা সেতা সাত বাজে খন ভোট আতাং হয়োয়া আয়ুব তুরুই বাজে হবি ওনা কেন্দ্ররে 12,02,045 পোন জনা ভোটার মেনা কোয়া মেন্তরা গানোয়া পারমেন 12-এপ্রিল পনতরে দোসার ধাপ বিধানসভা বাছনাওরে ফলতারে ভোট আতাংলেন রেহ আইমা ধন্দলি রিয়া ললিস নথিলেন তাহেনা দারাকান দিশুয়া লেখা রিয়া হড়মো হটিং লেখাতে জাতিগত লেখা বাবদরে কেন্দ্র রায় চ্যালেঞ্জ কাতে মিটেন দারখাস্তরেতেই সুপ্রিম কোর্ট দয় ওনাদয় খারিজ উতরে কাদা সিরে কোর্ট দয় মেনে কাদা যে নোয়া বাবদরে সরকার নীতি গোটায় রিয়া আওতা দ মেনা গিয়া সিরে বিচারিয়া মানতান সূর্যকান্ত আয়ুর্শত বেঞ্চ দয় মেন কেদা যে বেলাহান্তি গাতাকরেন হড় লেখা সরকার বাড়াই জং দ একালগে লেখ কানা যেমন উনকোয়া লাহান্তি জসরে দিশুয় ভালোয় ব্যবস্থা আতাঙ্গানো পনতেরেন আয় হড়কু লাগি অন্নপূর্ণা যোজনা পান্থারে সরকারে লুটিস পশ্চিমবঙ্গলা সরকারে জড়িয়ে কাদা তিরলে আর গিদ্র উত্নৌ আর সমাজ ভালাই দপ্তর হতেতে সদরাকান সারসাদলের লই কানা যে দারাকান পহিল জুন খন পনতেরেন গগহড়কো যাও চান্দ লেখা 2,000 টাকা কাতে কৌডি গড়ো এমা কো হইও আ তিরলা কো কৌডি সাইতে কেটেক কো আর সমাজিয়া ᱩᱛᱱᱟᱹᱣ ᱡᱚᱥᱨᱮ ᱱᱚᱣᱟ ᱯᱟᱱᱛᱷᱟ ᱪᱟᱹᱞᱩ ᱟᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱞᱟᱹᱭ ᱟᱠᱟᱱᱟ ᱥᱟᱨᱥᱟᱫᱨᱮ ᱞᱮᱠᱟᱛᱮ ᱵᱟᱜᱮ ᱢᱚᱬᱮ ᱠᱷᱚᱱ ᱛᱩᱨᱩᱭ ᱜᱮ ᱥᱮᱨᱢᱟ ᱩᱢᱮᱨᱟᱱ ᱜᱚᱜᱚ ᱦᱚᱲ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱯᱟᱱᱛᱷᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱠᱚ ᱧᱟᱢᱟ ᱛᱚᱵᱮ ᱫᱟᱨᱠᱷᱟᱥᱤᱭᱟᱹ ᱠᱚ ᱥᱛᱷᱟᱭᱤ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱪᱟᱹᱠᱨᱤ ᱨᱮ ᱵᱟᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱨ ᱠᱮᱱᱫᱨᱚ ᱥᱮ ᱯᱚᱱᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ ᱟᱹᱫᱷᱤᱱ ᱡᱟᱦᱟᱱ ᱫᱚᱯᱛᱚᱨ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱥᱚᱝᱥᱛᱷᱟ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱯᱩᱨᱚᱥᱚᱵᱷᱟ ᱥᱮ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱜᱚᱲᱚ ᱧᱟᱢ ᱥᱤᱠᱠᱷᱟ ᱯᱨᱚᱛᱤᱥᱴᱷᱟᱱ ᱨᱮ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱ ᱛᱚᱵᱮ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱫᱚ ᱵᱟᱠᱚ ᱧᱟᱢᱟ ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱟᱭᱠᱚᱨ ᱮᱢᱮᱫ ᱠᱟᱱ ᱛᱤᱨᱞᱟᱹ ᱠᱚᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱯᱟᱱᱛᱷᱟ ᱟᱣᱛᱟ ᱵᱟᱦᱨᱮ ᱨᱮᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱦᱟᱹᱞᱤ ᱞᱚᱠᱠᱷᱤ ᱵᱷᱟᱱᱰᱟᱨ ᱯᱟᱱᱛᱷᱟ ᱟᱣᱛᱟᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚ ᱥᱟᱱᱟᱢ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱧᱟᱢᱮᱫ ᱠᱟᱱ ᱠᱚ ᱚᱴᱳᱢᱮᱴᱤᱠ ᱚᱱᱱᱚᱯᱩᱨᱱᱟ ᱡᱳᱡᱚᱱᱟᱨᱮ ᱩᱪᱟᱹᱲ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱯᱟᱲᱦᱟᱣ ᱫᱚ ᱱᱚᱰᱮᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ
0: ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱪᱮᱱᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱭᱟᱜ ᱜᱤᱛᱟᱧᱡᱚᱞᱤ ᱩᱪᱷᱟᱹᱱ ᱛᱟᱞᱢᱟ ᱠᱷᱚᱱ ᱱᱤᱛ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱛᱮᱦᱮᱧ ᱨᱮᱱ ᱯᱮᱲᱟ ᱦᱤᱸᱥ ᱨᱮ ᱱᱚᱜᱮᱱ ᱥᱚᱨᱮᱱ ᱥᱟᱶ ᱠᱩᱠᱞᱤ ᱨᱚᱯᱚᱲ ᱠᱩᱠᱞᱤ ᱨᱮᱫᱚ ᱥᱤᱛᱟᱨᱟᱢ ᱵᱟᱥᱠᱮ
2: ᱛᱮᱦᱮᱧ ᱨᱤᱱᱤᱡ ᱯᱮᱲᱟ ᱦᱤᱸᱥ ᱨᱮ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱱᱮᱣᱛᱟ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ ᱢᱤᱫ ᱠᱤᱪᱨᱤᱡ ᱠᱷᱟᱹᱰᱩᱣᱟᱹ ᱥᱮ ᱞᱩᱜᱽᱲᱤ ᱟᱹᱠᱷᱨᱤᱧᱤᱡ ᱥᱮ ᱵᱮᱵᱥᱟ ᱥᱟᱞᱟᱜ ᱡᱚᱯᱲᱟᱣ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱱᱚᱜᱮᱱ ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱢᱟ ᱡᱚᱦᱟᱨ
3: ᱟᱹᱞᱤᱧ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ
2: ᱜᱚᱢᱠᱮ ᱟᱢᱟᱜ ᱚᱲᱟᱜ ᱫᱚ ᱚᱠᱟᱨᱮ
3: ᱤᱧᱟᱹᱜ ᱚᱲᱟᱜ ᱫᱚ ᱡᱷᱟᱲᱜᱨᱟᱢ ᱥᱚᱦᱚᱨ ᱨᱮᱱᱟᱜ ᱜᱷᱚᱲᱟᱫᱷᱚᱨᱟ ᱮᱞᱟᱠᱟᱨᱮ ᱟᱨ ᱫᱚᱠᱟᱱ ᱛᱤᱧ ᱫᱚ ᱡᱷᱟᱲᱜᱨᱟᱢ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱢᱟᱨᱠᱮᱴ ᱨᱮ ᱫᱚᱠᱟᱱ ᱨᱮᱱᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱵᱤᱫᱩ ᱪᱟᱸᱫᱟᱱ ᱰᱨᱮᱥᱮᱥ
2: ᱟᱪᱪᱷᱟ ᱡᱷᱟᱲᱜᱨᱟᱢ ᱨᱮ ᱟᱢᱟᱜ ᱱᱚᱣᱟ ᱠᱤᱪᱨᱤᱡ ᱠᱷᱟᱹᱰᱩᱣᱟᱹ ᱟᱹᱠᱷᱨᱤᱧ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱫᱚᱠᱟᱱ ᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱢᱟ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱜᱚᱢᱠᱮ ᱱᱤᱛᱚᱜ ᱩᱢᱮᱨ ᱫᱚ ᱛᱤᱱᱟᱹᱜ ᱦᱩᱭᱮᱱ ᱛᱟᱢᱟ
3: ᱤᱧᱟᱹᱜ ᱩᱢᱮᱨ ᱫᱚ ᱯᱨᱟᱭ 39 ᱵᱚᱪᱷᱚᱨ
2: ᱟᱢᱟᱜ ᱚᱲᱟᱜ ᱨᱮᱫᱚ ᱚᱠᱚᱭ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ
3: ᱤᱧᱟᱹᱜ ᱚᱲᱟᱜ ᱨᱮᱫᱚ ᱟᱭᱳ ᱵᱟᱵᱟ ᱵᱚᱭᱦᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱮᱱᱟᱭ ᱛᱤᱧᱟᱹ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱮᱨᱟ ᱢᱮᱱᱟᱭᱟ ᱟᱢᱟᱜ ᱨᱮᱭᱟᱜ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱢᱮᱱᱟᱜ ᱠᱤᱱᱟ
2: ᱛᱤᱱᱟᱹᱜ ᱥᱮᱨᱢᱟ ᱫᱷᱩᱨᱤᱭᱟᱹ ᱱᱚᱣᱟ ᱵᱮᱵᱥᱟ ᱥᱟᱞᱟᱜ ᱫᱚ ᱡᱚᱯᱲᱟᱣ ᱢᱮᱱᱟᱢᱟ
3: 22 ᱵᱚᱪᱷᱚᱨ ᱞᱮᱠᱟ ᱦᱩᱭᱱᱟ
2: ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱟᱢᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱫᱚᱠᱟᱱ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱢᱟ ᱡᱷᱟᱲᱜᱨᱟᱢ ᱢᱟᱨᱠᱮᱴ ᱨᱮ ᱚᱸᱰᱮ ᱠᱤ ᱥᱟᱱᱛᱟᱲ ᱦᱚᱲ ᱦᱚᱯᱚᱱᱟᱜ ᱟᱨ ᱦᱚᱸ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱫᱚᱠᱟᱱ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱥᱮ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ
3: ᱦᱮᱸ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱜᱟᱱ ᱜᱮ ᱥᱴᱚᱞ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱯᱨᱟᱭ 70ᱴᱤ ᱥᱴᱚᱞ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱷᱚᱛᱚ ᱜᱮ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱦᱚᱲᱟᱜ ᱠᱟᱱᱟ
2: ᱟᱪᱪᱷᱟ
3: ᱟᱨ ᱞᱩᱜᱽᱲᱤ ᱫᱚᱠᱟᱱ ᱟᱨ ᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱥᱟᱶᱛᱮ ᱮᱢᱟᱱ ᱮᱢᱟᱱ ᱫᱚᱠᱟᱱ ᱵᱳᱭ ᱫᱚᱠᱟᱱ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱳᱵᱟᱭᱤᱞ ᱫᱚᱠᱟᱱ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱨ ᱟᱹᱰᱤ ᱜᱟᱱ ᱨᱤᱯᱤᱭᱟᱨ ᱨᱤᱝ ᱫᱚᱠᱟᱱ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱴᱤᱵᱷᱤ ᱥᱟᱨᱟᱣ ᱫᱚᱠᱟᱱ
2: ᱛᱟᱦᱚᱞᱮ ᱟᱹᱰᱤ ᱨᱚᱠᱚᱢ ᱫᱚᱠᱟᱱ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱨ ᱡᱚᱛᱚ ᱫᱚᱠᱟᱱ ᱜᱮ ᱵᱮᱥ ᱴᱷᱤᱠ ᱜᱮ

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি অর্ক সেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে যাবতীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে পৌঁছচ্ছেন। 285টি বুথে সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় রয়েছে 35টি কুইক রেসপন্স টিম। সব বুথেই থাকছে ওয়েবকাস্টিং। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগ ওঠে। বিজেপির প্রতীক চিহ্নে সেলোটেপ, ইভিএমে আতর লাগিয়ে দেওয়া সহ একাধিক ঘটনা প্রকাশ্যে আসতেই ভোট বাতিল করা হয়। এই কেন্দ্রের ভোট গণনা 24 মে। এদিকে ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। যদিও প্রার্থীপদ প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় প্রকৃতপক্ষে প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকছেন তিনি। পুনর্নির্বাচনের আগে আজ ফলতার হরিণডাঙ্গা 2 পঞ্চায়েতের মনসারহাট এলাকায় জাহাঙ্গীর খানের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের শিকার এলাকাবাসী। জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় গেলেও কোনো সুরাহা হয়নি। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নে উত্তরবঙ্গ এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং সেখানকার উন্নয়ন বিজেপি সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আজ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন। এর আগে মাল্লাগুড়িতে দলীয় বৈঠকে শ্রী অধিকারী বলেন, সংকল্পপত্রে যা বলা হয়েছিল তা সুনির্দিষ্ট সময়ের মধ্যেই পূরণ করা হবে। ইতোমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তিনি জানান, সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন এবং কল্যাণমূলক প্রকল্পের কাজে

0: অগ্রগতি খতিয়ে দেখতে এখন থেকে প্রতি মাসে একবার করে তিনি উত্তরবঙ্গ সফর করবেন। জনগণের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে শিলিগুড়ির উত্তরকন্যায় সপ্তাহে একদিন করে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত জনতার দরবার করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ওই দিনই 11টা থেকে 1টা পর্যন্ত হবে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং 2টা থেকে 4টে পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সব সাংসদ ও বিধায়কদের নিয়ে আরও একটি বৈঠকে বসবেন। আগামীকাল তাঁর পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠকের কর্মসূচি রয়েছে। রাজ্যে আরও একটি এইমস হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ, দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তিনি আজ কল্যাণী এইমসে আগুনে দগ্ধ রোগীর প্লাস্টিক সার্জারির জন্য অত্যাধুনিক CO2 লেজার ট্রিটমেন্ট ইউনিটের উদ্বোধন করেন। তিনি বলেন, কলকাতা লাগোয়া সরকারি হাসপাতালে এই প্রথম এই ধরনের মেশিন স্থাপন করা হলো। এদিকে বলিরেখা, ক্ষতদাগ, ব্রণ, ফোড়ার দাগ, কালোরেখা মিলিয়ে যেতে এই ইউনিট অত্যন্ত উপযোগী বলে জানিয়েছেন কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা।
1: जो ऑनरेबल मेंबर ऑफ पार्लियामेंट श्री शमीक भट्टाचार्य जी और एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया के CSR प्रोजेक्ट के तहत हमारे को CO2 लेजर जो बर्न से प्लास्टिक यूनिट है उसको कार्बन डाइऑक्साइड लेजर यूनिट प्रोवाइड की गई और इस जो लेजर से काफी जो हम पेशेंट्स हैं उनको अच्छी और बेहतर सुविधाएं दे पाएंगे। साथ ही जो चोट के निशान होते हैं उनको भी निकाला जा सकता है और इस मशीन को यूज करने के लिए हमारे जो डॉक्टर हैं बर्न से प्लास्टिक के वो रेडी हैं। जैसे जैसे पेशेंट आते जाएंगे वो उसका इस्तेमाल किया जाए।
0: কলকাতার 5টি মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের তরফে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে SSKM, নীলরতন, আরজিকর, ন্যাশনাল ও কলকাতা মেডিকেল কলেজগুলির কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে হাসপাতালে সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা রুখতে আজ থেকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে থাকবে ওয়্যারলেস সেট, পাশাপাশি হাসপাতালের সুপার অধ্যক্ষের সঙ্গে স্থানীয় থানা, ডিভিশনাল ও লালবাজার কন্ট্রোল রুমের ওয়্যারলেসের মাধ্যমে সরাসরি যোগাযোগ থাকবে। হাসপাতালের প্রবেশপথেও থাকবে কড়া নজরদারি। হাসপাতালগুলিতে রাতের বেলা নিরাপত্তাকর্মীদের নিয়মিত টহল দিতে হবে। জরুরি বা বহির্বিভাগের ভিড় নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। CCTV-র সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতেও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেই চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং হাসপাতালে বহিরাগতদের প্রবেশ রুখতে স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তা এবং মেডিকেল কলেজগুলির অধ্যক্ষ ও সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জরায়ুমুখের ক্যান্সার রোধে রাজ্যে HPV টিকাকরণ কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। 14 বছর বয়সে কিশোরীদের এই টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্তাদের কাছে ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 28 ফেব্রুয়ারি রাজস্থানের আজমেরে জাতীয় স্তরের এই কর্মসূচির সূচনা করেছিলেন। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV সংক্রমণের কারণে হওয়া জরায়ুমুখের ক্যান্সারের প্রতিরোধে এই টিকাই সবচেয়ে কার্যকর উপায়। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর শুনুন 7:35।
2: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ভারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কোনো কোনো জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বাদ বাকি জেলার কোনো কোনো জায়গায়। আবহাওয়া সতর্ক বার্তায় জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার উপর দিয়ে গরম এবং অস্বস্তিকর আর্দ্র আবহাওয়া থাকবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রাম ভাই বলছি, কেমন আছেন আপনারা? আজকের তারিখটা মনে আছে তো? আজ হচ্ছে 20শে মে। এই দিনটা পালিত হয় বিশ্ব মৌমাছি দিবস হিসেবে। কেন জানেন? কারণটা হচ্ছে, আজকের দিনে 1734 সালে জন্মেছিলেন অ্যান্টন জানসা, স্লোভেনীয় অর্থাৎ স্লোভেনিয়ার মৌমাছি পালক। অ্যান্টন জানসাকে আধুনিক মৌমাছি পালনের জনক বলেও অভিহিত করা হয়, আর তার জন্মদিনকে আমরা বিশ্ব মৌমাছি দিবস হিসাবে পালন করে থাকি। উদ্দেশ্য, কারণ হচ্ছে, মৌমাছি বা অন্যান্য যে সমস্ত কীটপতঙ্গ যারা রয়েছে পরাগ মিলনে সহায়তা করে, তাদের গুরুত্ব সম্পর্কে একটা সচেতনতা গড়ে তোলা এবং তাদেরকে আমাদের এই পরিবেশ এর মধ্যে বাসযোগ্য করে তোলাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। কারণ আজকে যেভাবে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, এরা কিন্তু এই সমস্ত যে পলিনেটার বা পরাগ সংযোগকারী যে সমস্ত কীটপতঙ্গ রয়েছে, মৌমাছি, মথ, প্রজাপতি, তাদের বেঁচে থাকাটা কিন্তু আজকে একটা দায় হয়ে দাঁড়িয়েছে, চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে যে ব্যবস্থা তৈরি হয়েছে, তাতে করে তারা কিন্তু মারা যাচ্ছে এবং প্রকৃতিতে আজকে আমরা তাদের প্রায় দেখতেই পাচ্ছি না। তাহলে আসুন আজকে এই বিশ্ব মৌমাছি দিবসে আমরা শপথ নিই তাদেরকে বাঁচিয়ে রাখার। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে কৃষি বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু। ডক্টর বসু, স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আপনি মৌমাছি বা অন্যান্য কীটপতঙ্গ যেগুলো নাকি আমাদের পরিবেশ বান্ধব, সেই সম্পর্কে বিশেষ গবেষণা করেছেন, একটু যদি তাদের গুরুত্বের কথা আমাদের বন্ধুদের বলেন।
1: মৌমাছি এবং এই ধরনের যে সমস্ত পতঙ্গগুলি রয়েছে, তারা অনেকেই পরাগ সংযোজনের নামক একটা গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত। আমরা পোশাকি ভাষায় এটাকে বলি একটা ইকোলজিক্যাল সার্ভিস। এটাকে বাস্তুতন্ত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভিস কেন বলা হয়? না, গাছেরা আমাদের মানে জড় আর অজড়ের মধ্যে, গাছেরাও তো এক ধরনের প্রাণ, কিন্তু তারা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রাণীদের মতো যাতায়াত করতে পারে না। তাহলে তারা একটা জায়গায় সীমাবদ্ধ থাকার ফলে তাদের প্রজনন কী করে হবে? সেই প্রজননে সহায়তা করার জন্যেই কিন্তু প্রকৃতিতে এই মৌমাছি এবং অন্যান্য যে সমস্ত পরাগ সংযোজনকারী কীটপতঙ্গ, পশু পাখি ইত্যাদিরা রয়েছেন, তারা সাহায্য করেন গাছের পরাগ সংযোজনের। অর্থাৎ একটি ফুল থেকে পরাগ নিয়ে অন্য একটি ফুলের মধ্যে পৌঁছে দেওয়ার ফলে এই যে গাছের পরবর্তী জেনারেশনের সূচনা করতে পারা, এইটা তারা করেন বলেই প্রকৃতিতে এদের একটা বিরাট গুরুত্বপূর্ণ। তার কারণ এই গাছেদের এই অথবা বৃক্ষরাজিদের যে যৌন জীবন, এটা কিন্তু কন্ট্রোল করে এই ন্যাচারাল পলিনেটারদের সাহায্যে।
0: তাহলে আপনি বলতে চাইছেন যে বংশগতির মতো একটা বিশাল দায়ভার কিন্তু মৌমাছি বা অন্যান্য পতঙ্গ নিচ্ছে, যার ফলে বংশ বিস্তার গাছেদের ক্ষেত্রে সম্ভব হচ্ছে এবং প্রকৃতি তার ভারসাম্য বজায় রাখতে পারছে।
1: একদম ঠিক কথা বলেছেন।
0: তো এই বংশগতির ধারক ও বাহক যদি আমরা প্রজাপতি বা অন্যান্য মথ এবং বিশেষ করে মৌমাছিকে ধরে নিই, তাহলে এই মৌমাছিদের কী করে বা এই সমস্ত পতঙ্গদের কী করে আমরা আজকের দিনে বাঁচিয়ে রাখতে পারবো? কারণ কৃষি ক্ষেত্রে আমরা যে ব্যবস্থাপনার দেখতে পাচ্ছি, যদিও বলা হচ্ছে জৈব চাষের কথা বা বলা যেতে পারে ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক ভাবে চাষের কথা, বাস্তবে সেটা কতটা সম্ভব যদি বল?
1: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমেই একটু ছোট করে বলে রাখি যে পরাগ সংযোজকরী প্রাণীদের মধ্যে মৌমাছি অন্যতম, এবং মৌমাছির গুরুত্ব বলতে গেলে একেবারে ক্লাসের

0: প্রথম ছাত্রের মতো, ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লের মতো। কিন্তু এছাড়াও প্রজাপতি মতের কথা আপনি উল্লেখ করেছেন, বেশ কিছু প্রজাতির বিটল জাতীয় পোকা রয়েছে, অনেক অন্যান্য প্রজাতির মাছি রয়েছে, পিঁপড়েরা রয়েছে, এরাও কিন্তু
1: পরাগসংযোগের
0: শুধু তাই নয়, অনেক গেড়িগুগলি আছে বিশেষ করে যেগুলো কিনা মানে মানে জমিতে চরাচর করতে পারে বর্ষাকালে, এরাও কিন্তু এই পরাগ সংযোজনের কাজে সাহায্য করে। এছাড়াও অনেক পাখি, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে বাদুড়রা কিন্তু পরাগ সংযোজনে একটা বিরাট ভূমিকা পালন করে, বিশেষ করে রাতে যে সমস্ত ফুল ফোটে তাদের জন্য কিন্তু বাদুড়দের পরাগ সংযোজন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। এবার আপনি যে কথাটা বলেছেন যে আমাদের আধুনিক কৃষি ব্যবস্থার অনেক রকম পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তনের মধ্যে একটা বড় পরিবর্তন হচ্ছে রাসায়নিক সারের ব্যবহার, রাসায়নিক কীটনাশক নানান রকমের ব্যবহার, এর ফলে আমাদের প্রোডাকশন বেড়েছে, এটা সত্যি কথাই। কিন্তু এই ধরনের রাসায়নিক মানে মাত্রাতিক্তভাবে ব্যবহার করার ফলে আপনার, আমরা যদি কখনো বাজার থেকে কোনো কীটনাশক কেনা হয় তার কন্টেনারটা যদি আমরা দেখি, তাহলে দেখবেন তার কিন্তু একটা মাত্রা নির্ধারণ করা থাকে যে আপনি এত খেতে এতটা দেবেন, এত জলের মধ্যে এত ড্রপ মেশাবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা খালি ভারতবর্ষ বলে নয়, পৃথিবীর অন্যান্য দেশেও চাষি ভাইরা যেহেতু মানে তাদের এই সিজনটার শেষে একটা ভালো চাষ তারা আশা করেন, এবং সেই চাষটা যদি তাদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন বলে কিছুটা আতঙ্কে, কিছুটা তাদের এক্সপিরিয়েন্সের সাহায্যে, এবং কিছুটা মিস ইনফরমেশন অর্থাৎ ভুল তথ্য জানার ফলে যে পরিমাণ সার বা যে পরিমাণ কীটনাশক খেতে দেওয়া উচিত তার বহু অংশ বেশি তারা কিন্তু অ্যাপ্লাই করে ফেলছেন। এবং যে সমস্ত কোম্পানিগুলি এই কেমিক্যালগুলি বিক্রি করছে তারা যে নির্ধারিত লিমিটটা বলে দিচ্ছে সেই থ্রেশহোল্ড লিমিটের অনেক বেশি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, একাধিকবার অ্যাপ্লিকেশন করে ফেলছেন। এর ফলে ক্ষতিটা কি হচ্ছে? এর ফলে ক্ষতিটা হচ্ছে এইটা যে বিপুল পরিমাণে বারে বারে যদি আপনি এই কীটনাশকগুলি ব্যবহার করতে শুরু করেন, তার ফলে আপনার ক্ষতিকারক যে পোকাগুলি রয়েছে যেগুলো কিনা আমাদের চাষের ক্ষতি করে সেগুলো তো মারা যাচ্ছেই, কিন্তু কৃষক বন্ধু যে পোকাগুলি রয়েছে অর্থাৎ মৌমাছি, প্রজাপতি, মথ বা অন্যান্য যে সমস্ত কথা বললাম, তারাও কিন্তু বিপুল হারে মারা যাচ্ছে। আমাদের দেশে যদিও বা দেখতে পাবেন যে ক্ষেতগুলি ছোট ছোট বলে আমাদের একই অঞ্চলে একাধিক চাষ হচ্ছে, বিদেশের যে বিপুল ক্ষেত্রফলে অনুযায়ী চাষ হয় সেখানে কিন্তু একই ধরনের চাষ, ধরুন শস্য চাষ হচ্ছে কয়েক হাজার একর ধরে শস্য চাষ হচ্ছে, এবং সেই সমস্ত জায়গায় যেহেতু মেশিনের সাহায্যে সমস্ত কাজটা করা হয়, তার ফলে তারা যখন কীটনাশক স্প্রে করছেন সেই কীটনাশকে যেরকম ক্ষতিকারক পোকারাও মারা যাচ্ছে, মৌমাছিদের একেবারে মানে একেবারে পুরোপুরি নির্বংশ হয়ে যাচ্ছে, একেবারে প্রাণীদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। তাহলে যে সময় স্প্রেইং হচ্ছে সেই সময় একইভাবে সেই প্রাণীগুলি সেখানে এসে পড়ার ফলে তারা বিপুল সংখ্যায় মারা যাচ্ছেন। এছাড়াও আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেভাবে মৌমাছি মারা যাচ্ছে, অর্থাৎ আমরা যে মৌমাছিগুলির কথা বলছি সাধারণত বলি এটা হচ্ছে আমাদের হানি বি বা মৌমাছি, যেগুলো কিনা কমার্শিয়ালি আমরা চাষ করতে পারি, এই চাষ করার
1: থেকে আমরা মধু তৈরি
0: করি। এ ব্যতীত কিন্তু বিভিন্ন দেশে ভারতবর্ষতেও আমাদের হাজারে হাজারে মৌমাছির প্রজাতি রয়েছে যারা এই রকম বিপুল পরিমাণে মধু তৈরি করতে পারে না, কিন্তু প্রকৃতির ভার রক্ষা করার জন্য এদেরকে প্রয়োজন, এরাও বিপুল পরিমাণে পরাগ সংযোজন করে। যেমন ধরুন জঙ্গল, এই জঙ্গলেরও তো গাছেদের পরাগ সংযোজনের প্রয়োজন, তাহলে তখন সেখানে মৌমাছিরা কাজ করছে। কিন্তু আমরা যেটা জানি না, এরকম অনেক প্রজাতির মৌমাছিরা কিন্তু গাছে চাক বানায় না, বা মৌচাষীদের বাক্সে তারা চাক বানায় না, তারা বাসা করে মাটির তলায়।
1: আচ্ছা,
0: এর বিপদটা হচ্ছে এইটা যে জলে বাহিত অর্থাৎ সেচের জল, বৃষ্টির জলে এই সমস্ত কীটনাশকগুলো বাহিত হয়ে যদি এই গর্তগুলোর মধ্যে পৌঁছে যায়, তাহলে দেখতে পাওয়া যায় তাদের রানী মৌমাছি যদি মারা যায় এই বিষক্রিয়ার ফলে, তাহলে কিন্তু পুরো কলোনিটা কোলাপস করে যাচ্ছে, অর্থাৎ তাদের পুরো বংশ একেবারে নির্বংশ হয়ে যাচ্ছে। এই ভয়াবহ ক্ষতিটার জায়গায় কিন্তু আমাদের সারা বিশ্বব্যাপী যে মৌমাছির যে একটা আমরা বলি প্যান্ডেমিক, মৌমাছিদেরও কিন্তু একটা মহামারী চলছে সারা বিশ্ব জুড়ে, এবং সেটা একটা অত্যন্ত বিপজ্জনক জায়গায় পৌঁছচ্ছে। এই যে আন্তর্জাতিক মৌমাছি দিবস, তার একটা আপনি যেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, এর একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু মানুষের মধ্যে মৌমাছিকে সংরক্ষণ করার সচেতনতাটা বৃদ্ধি করা, যে মৌমাছি আমাদের কতটা উপকারী বন্ধু সেটা যেন আমরা বুঝতে পারি।
1: তাহলে দেখুন বন্ধুরা, সৈকতবাবু কিন্তু একদম সঠিক জায়গায় চলে এসেছেন যে কি করে আমরা মৌমাছি সংরক্ষণ করতে পারি। তাহলে এক একটা জিনিস তো এসে যায় ডক্টর বসু,

0: সেটা হচ্ছে যে আমরা যারা গ্রামে বাস করি তাদের কিন্তু অনেক বেশি সুযোগ রয়েছে যে আমরা বাক্সে মৌমাছির চাষ করতে পারি। তো সেই বিষয়ে যদি একটু পরামর্শ দেন।
1: বাক্সে মৌমাছি চাষ আমাদের পশ্চিমবঙ্গ মানে অত্যন্ত গর্বের সাথে বলা দরকার যে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি মধু উৎপাদন কিন্তু পশ্চিমবঙ্গে হয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যতেও হয়, কিন্তু খুব উচ্চ কোয়ালিটির মধু আমাদের এক পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের অন্যান্য রাজ্য ছাড়াও আরেকটি পাশের দেশ বাংলাদেশেও কিন্তু খুব ভালো মধু উৎপাদন হয়। আর এ প্রসঙ্গ তো উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা ম্যাঙ্গল ধনু মধু বা গোল্ডেন হানি যেটার কথা বলি, অর্থাৎ সুন্দরবনে বাদাবনের যে অঞ্চলের যে মৌমাছি থেকে যে মধুটা তৈরি হয় সেটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারে তার মূল্য মানে ডলারে দেখতে গেলে বিরাট। কিন্তু মুশকিল হচ্ছে যে সেই যে মৌমাছিরা অর্থাৎ এপিডর্সেরা ওয়াইল্ড টাইপ যেটা, এরা আমরা অনেকেই জানি না, এরা কিন্তু উত্তর পূর্ব ভারত থেকে আসে, এরা এক ধরনের মাইগ্রেটরি মৌমাছি। এরা আসে সুন্দরবনে যখন এই বাদাবন অঞ্চলে গাছগুলিতে, বাদাবনে বিভিন্ন প্রজাতির গাছে অর্থাৎ গরান, অর্জুন, এইসব যে বিভিন্ন জায়গা গাছগুলো রয়েছে তাদের যে ফুল হয়, সেই ফুল যখন তৈরি হতে শুরু করে তখনই তো আসছে ঝাঁকে বেঁচে আসে। এরা এদেরকে কিন্তু আমরা মৌ চাষিরা যে বাক্সে যে চাষ করে সেই প্রজাতি নয়, কিন্তু তার ফলে এই জঙ্গলে গিয়ে এই মধু আরোহণ করতে গিয়ে জানেনি আপনারা বাঘের কবল থেকে বা সাপের কবল বা কুমিরের কবল এরকম লোকে পড়ছে, কিন্তু তা সত্ত্বেও কি পশ্চিমবঙ্গ কি বাংলাদেশে এই মধুর কিন্তু আন্তর্জাতিক বাজারে একটা বিরাট চাহিদা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেহেতু আমাদের একাধিক সিজন রয়েছে এবং একাধিক রাজ্য রয়েছে যেখানকার জলবায়ুটা এক একটা রাজ্যের থেকে আলাদা, আমাদের এখানে কিন্তু মৌচাষিরা সারা বছর ঘুরে ঘুরে বিভিন্ন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় যেখানে যে মরশুমি ফুল হচ্ছে, কোথাও আম হচ্ছে, কোথাও লিচু হচ্ছে, কোথাও সর্ষে চাষ, কোথাও তিসি তুলি চাষ হচ্ছে, সেই রকম জায়গায় ঘুরে ঘুরে ঘুরে ঘুরে তারা কিন্তু তাদের মৌ বাক্সগুলিকে নিয়ে ঘুরে বেড়ান। সুতরাং গ্রামাঞ্চলে কিন্তু মৌচাষের একটা পরিবেশ পরিমণ্ডল অলরেডি আছে, মানে এটা অলরেডি এক্সিস্ট।
0: একটা কথা যদি এখানে ডক্টর বসু আমি বলি যে আজকাল কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের গ্রামাঞ্চলে অবশ্য কয়েকটা নির্দিষ্ট জেলাতে কিন্তু ফুল চাষের একটা প্রবণতা বেড়েছে এবং ফুল চাষের এলাকাও বৃদ্ধি পেয়েছে। তো সেই জায়গাতে তো আমরা মধু বাক্সগুলো মানে একদম কি বলে বাক্স বেঁধে চাষ করা যেতে পারে,
1: চাষ করা যেতে পারে। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের যেরকম একটা খাবারের প্রেফারেন্স রয়েছে, কেউ আমিষ ভালোবাসে, কেউ নিরামিষ ভালোবাসে, কেউ মাংস ভালোবাসে, কেউ ডিম ভালোবাসে, এই মৌমাছিদের মধ্যেও কিন্তু ফুল হয়তো দেখতে খুব সুন্দর আপনার কাছে লাগছে। যেরকম ধরুন আপনি যদি কখনো রেলপথে যাত্রা করেন, কখনো যদি দেখবেন রেল দাঁড়িয়ে গিয়েছে, কোথাও ট্রেন দাঁড়িয়ে গেছে, এই যে রেলের আশেপাশে যে ঝোপঝাড়গুলো দেখতে পাবেন, আপনি যদি কখনো সম্ভব হতো এই ঝোপঝাড়গুলোতে নামার, তাহলে আপনি দেখবেন যে আপনি এত প্রজাপতি আর মৌমাছি দেখছেন যেটা কোনো কৃষিক্ষেত্রে আপনি দেখতে পাবেন না। তার কারণ হচ্ছে এই যে বিপুল গাছ যাদেরকে আমরা বলি আগাছা, এই অনেক আগাছাই কিন্তু বিভিন্ন মৌমাছি অথবা প্রজাপতি এদের সব থেকে প্রধান এবং ফেভারেবল খাদ্য, তারা তাদেরকেই বেশি পছন্দ করে। আমি হয়তো জিনিয়া চাষ করছি, আমি হয়তো রজনীগন্ধা চাষ করছি, সেই ফুলের গন্ধ সুন্দর আপনার দেখতে ভালো লাগছে, কিন্তু আপনি গিয়ে দেখবেন মৌমাছি কিন্তু সেটা পছন্দ নয়। তারা কিন্তু যে সমস্ত গাছকে পছন্দ করে সেগুলোকে আমরা আগাছা বলি। আজকে সারা পৃথিবীতে যে মৌমাছির জীবনের প্রতি একটা সংকট, খালি ভারতবর্ষ নয় বলছি সারা পৃথিবী জুড়ে, তার একটা বড় কারণ এই আগাছা সরিয়ে দেওয়া। যেরকম আমি উত্তর আমেরিকার থেকে একটু আপনাকে একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝতে পারবেন যে ওইখানে তো অনেক শীতকাল তো একটা খুব বড় একটা পার্ট, অর্থাৎ গ্রীষ্ম যখন শুরু হচ্ছে এই এপ্রিল মে মাসে, তখন আস্তে আস্তে তাদের মৌমাছিগুলোকে তারা যখন বাক্সগুলো ওই তাদের ওয়ার্ম স্টোরেজ, আমরা কোল্ড স্টোরেজ বলি, ওরা বলে ওয়ার্ম স্টোরেজ, সেইখান থেকে তারা যখন মৌমাছির বাক্সগুলিকে বাইরে নিয়ে আসছে, এই মৌমাছি যখন প্রথম বেরোচ্ছে তখন কিন্তু বাইরের চাষ শুরু হয়নি। চাষ শুরু হতে এখনো এক দেড় মাস সময় লাগবে, কারণ চাষিরা বীজ বপন করবে, বরফ সবে চলে গেছে। এই যে জায়গাটা তাহলে মৌমাছিরা তখন বাঁচে কি করে? প্রধানত তারা চিনির জল তাদের দেওয়া হয়, কিন্তু এই চিনির জলটা তাদের খেতে হয় তাই খায়, এটা কিন্তু তাদের প্রেফার্ড ফুড নয়। তারা চাইছে যে গ্রীষ্মের শুরুতে যে প্রথম আগাছাগুলো বিভিন্ন মাঠে তৈরি হয়, যেরকম ড্যান্ডিলিয়ান বলে একটা আগাছা তৈরি হয়, এটা সূর্যমুখী গোষ্ঠীর একটি গাছ, এটা বিদেশে উত্তর আমেরিকাতে বিপুল পরিমাণে হয়, কিন্তু আধুনিক কৃষির ফলে তারা কি করছে, যাতে পরবর্তীকালে চাষের ক্ষতি না হয়, তারা এই আগাছাগুলিকে একেবারে কীটনাশক দিয়ে মেরে ফেলে সিজনের শুরুতেই। তাহলে মৌমাছিরা যখন প্রথম গরম কালে শুরুতে বেরোতে শুরু করলো, তারা প্রথমেই গিয়ে তাদের ন্যাচারাল খাদ্যটা কিন্তু পেলো না। দেখা যাচ্ছে এই ন্যাচারাল খাদ্য না পাওয়ার ফলে তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাও কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই যে আমি তাদের কর্ন সিরাপ ওদের দেশে দেয়া হয়, এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল খাদ্য, এটা ওদের প্রেফার্ড খাদ্য না, ওরা

0: বাধ্য হয় তাই খায়, কিন্তু এই যে ন্যাচারাল যে ফুলের থেকে, এই ফুলের মধ্যে শুধুমাত্র তারা যে পুষ্পরস সংগ্রহ করছে, এই পোলেন গ্রেন সংগ্রহ করছে, এ বাদেও কিন্তু তাদের অনেক মেডিসিনাল কম্পাউন্ডও তাদের শরীরের মধ্যে চলে আসছে, সেটা তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন দেখতে পাওয়া যায় মৌমাছিদের মধ্যে রোগবালাইটা কিন্তু সারা পৃথিবীব্যাপী ভীষণভাবে বেড়ে যাচ্ছে এবং তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কমে আসছে, এবং মৌমাছিরা যে সমস্ত জঙ্গলি গাছপালার উপর বেশি নির্ভরশীল ছিল তাদের সংখ্যা যত কমে আসছে তার কিন্তু একটা ইম্প্যাক্ট মৌমাছিদের জনসংখ্যার উপর খুব ভালো ক্ষতিগ্রস্তভাবে তার উপর পড়ছে। এইটা একটা ভেবে দেখার দরকার যে আমাদের শুধু কৃষিক্ষেত্র নয়, কৃষিক্ষেত্রের বাইরেও যে সমস্ত গাছপালাগুলো রয়েছে, যে আমি হয়তো ভাবছি যে বিরাট এই যে ধরুন আমরা গোলাপ চাষ করি, আপনি কিন্তু দেখবেন হাতে গোনা কয়েকটি মৌমাছি আপনার গোলাপ খেতে এসে বসছে, তারা কিন্তু ঠিক নদী পেরিয়ে সেই রেলের খালের পাশে যে বুনো গাছগুলোর দিকে আপনি কোনোদিন তাকিয়েও দেখেন না, তারা লাখে লাখে সেখানে যাচ্ছে, কেন সেইটাই তাদের প্রেফারড ফুল, সেটা থেকেই তারা তাদের নিউট্রিশনটা পাচ্ছে, সেখানেই তারা যাবে।
1: তো ব্যাপারটা ভাবার, মানে আপনি যেভাবে তুলে ধরলেন বিষয়টাকে, এটা থেকে পরিষ্কার যে শুধুমাত্র কৃষিক্ষেত্রের কথা ভাবলে চলবে না, আমাদের আরো বিস্তৃতভাবে বন জঙ্গল সমস্ত কিছুটা নিয়ে ভাবতে হবে। এবং যে কথাটা বললেন যে এমন ধরনের মৌমাছি আছে যেগুলো নাকি 20-30 ফুট উঁচু যে সমস্ত গাছ আছে বন জঙ্গলে, তো সেখানে
0: কাজ করছে,
1: তো সেক্ষেত্রে এই যে বনরাজি বলবো, যদি আমরা সঠিকভাবে রাখতে চাই, সবুজের যে বনায়ন যদি আমরা রাখতে চাই, তাহলে পৃথিবীটাকে যদি আমরা বাঁচাতে চাই, তাহলে মৌমাছি সংরক্ষণ দরকার,
0: তাহলে মৌমাছি সংরক্ষণ ভীষণভাবে দরকার। আর মৌমাছিকে আমরা পোশাকি ভাষায় আমরা কিন্তু বলি ইকোলজিক্যাল ইন্ডিকেটর, অর্থাৎ আপনার বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের স্বাস্থ্য, ডাক্তারবাবু যেরকম স্বাস্থ্য দেখে বলছেন, আপনার যদি মৌমাছি প্রজাপতির সংখ্যা বা মথের সংখ্যা আপনার যে পরিবেশে আপনি রয়েছেন তাদের যদি বেশি দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার পরিবেশের স্বাস্থ্যটা ভালো। যদি তাদের সংখ্যা আপনি দেখেন যে কমতে শুরু করছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমাদের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, আমাদের এর জন্য কার্যকরী ভূমিকা নিতে।
1: তাহলে আমাদের এটা বোঝার বিষয় যে আমাদের পরিবেশ কিন্তু দূষিত হচ্ছে। একটা কথা এখানে যে আপনি বললেন যে মাটির তলাতেও মৌমাছি চাক বাঁধে, তো মৌমাছি নানা ধরনের মৌমাছির জীবন চক্র দেখলে আমরা দেখতে পাবো যে তার মধ্যে কিন্তু কোথাও একটা ইউনিটি, কোথাও একটা ঐক্যবদ্ধতা কাজ করে, ওরা একটা সমাজ, যেমন সমাজবদ্ধ জীব ওদের থেকে বোধহয় বেশি যে কলোনি কি করে ফর্ম করে, শেখার অনেক কিছু আছে যদি একটু বলেন।
0: মানে শেখার অনেক বলতে গেলে আমরা তো বলতে বলি এই হচ্ছে মৌমাছি, তারপর উই পোকা, পিঁপড়ে, এরা কিন্তু খুব সোশ্যাল ইনসেক্টস, অর্থাৎ এদের একটা গোষ্ঠী রয়েছে, এরা আলাদা আলাদা করে বসবাস করে না, এরা একটা গোষ্ঠীর জন্ম দেয় এবং এদের সমাজ জীবনের প্রত্যেকের কাজ ভাগ করা রয়েছে, কেউ সন্তান উৎপাদন করছে যেমন রানী মৌমাছি, কেউ তাদের ওয়ার্কার মৌমাছিরা রয়েছে তারা কেউ সৈন্য হিসেবে তাদের দুর্গ রক্ষা করছে, কেউ হচ্ছে গিয়ে ফুলের নির্যাস সংগ্রহ করে আনছে, কেউ বাচ্চাদের দেখাশোনা করছে, কেউ ডিমের দেখাশোনা করছে, এরকম প্রত্যেকের আলাদা আলাদা ডিভিশন অফ লেবার করে রেখেছে, যেটা তারা অত্যন্ত গুরুত্বের সাথে প্রচণ্ড দায়িত্ব নিয়ে এটাকে পালন করে যায়, এবং তাদের এই কাজের নিষ্ঠাটা একটা দেখার মতো। আমাদের আধুনিক যে ম্যানেজমেন্ট শিক্ষা তাতে কিন্তু প্রায় বলা হয় যে বিজি লাইক বি আমরা খালি বলি, এই কথাটা খালি বললে চলবে না, ডেডিকেটেড লাইক বিজ বলতে হবে, অর্থাৎ তারা তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ করা তাদের জীবন দিয়ে তারা লক্ষ্যমাত্রা পূরণ করতে থাকবে, এবং তাদের এই ঐক্যবদ্ধতা থেকেই তো একটা বিরাট বড় কলোনি তৈরি হচ্ছে। এবং দেখতে পাওয়া যাবে তাদের যখন জনসংখ্যা, অর্থাৎ কলোনিতে মৌমাছির সংখ্যা যদি একটা নির্দিষ্ট সংখ্যার উপরে হয়ে যায়, তখন কিন্তু নতুন রানী মৌমাছির সাথে এক দঙ্গল কর্মী মৌমাছিরা মিলে তারা কলোনি ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এটাকে বলা হয় সোয়ার্মিং, এই এই জিনিসটাকে, তারা কিন্তু আবার নতুন জায়গায় গিয়ে
1: নতুন কলোনি গঠন করবে।
0: এইভাবেই মৌচাক, এবং আমরা যে কমার্শিয়াল মৌচাষ করি সেখানে আমাদের এই তাদের জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণ করা হয়, এবং ধীরে ধীরে একটা কলোনি থেকে কেটে আরেকটা কলোনি তৈরি করার কাজটা এটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, কিন্তু উদ্দেশ্য সেই একটাই। অর্থাৎ দেখুন, আমাদের সারা পৃথিবীতে আমরা জনসংখ্যা বৃদ্ধির কথা বলছি, যে সেখানে কিন্তু তাদের জনসংখ্যা বৃদ্ধি হলে তারা সেই কলোনিটাকে স্প্লিট করে আরও কী করে বিভিন্ন জায়গায় তাদের কলোনিগুলোকে ছড়িয়ে দিতে পারে, তাতেও তারা ন্যাচারালি কাজ করছে। বিভিন্ন প্রজাতির মৌমাছিদের বিভিন্ন রকমের এই চাক জীবনের চক্রটার বিভিন্ন রকমের চিত্র রয়েছে, কিন্তু মোটামুটি তারা অত্যন্ত ডিসিপ্লিনড, অত্যন্ত ডেডিকেটেড, এবং তাদের এই

0: টিকে রক্ষা করার জন্যে, রানী মৌমাছির পরিচর্যা করার জন্যে, তাদের শিশুদেরকে বাঁচিয়ে রাখার জন্যে, এবং তাদের চাকের যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারবেন। জানেন যে মৌমাছির কামড় আমরা অনেকেই মানে এক্সপিরিয়েন্স করেছি, তো সুতরাং তাদের থেকে ঐক্যবদ্ধ জীব হিসেবে যে জীবন সম্পর্কে তাদের থেকে কিন্তু আমাদের অনেক কিছু
1: শেখা যেতে পারে। এবং বর্তমান যে শিক্ষা ব্যবস্থাতে, যে আপনি ম্যানেজমেন্টের কথা বললেন, অর্থাৎ যে ব্যবস্থা

0: যখন সারা দেশে আমরা কোনো সরকারি চাকুরির বড় অভাব দেখা দিয়েছে, সারা দেশে বলবো, শুধু পশ্চিমবঙ্গে নয়, এবং সেখানে কর্মসংস্থান সরকার তৈরি করতে পারছেন না, তাই বলে আমরা যারা গ্রামে বাস করি, যাদের কাছে জায়গা আছে, জমি আছে, সম্পত্তি রয়েছে, কিন্তু তারা লেজি হয়ে অলস জীবন যাপন করছি, আপনি একজন কৃষি বিজ্ঞানী হিসেবে আপনি কি বলবেন, তারা যদি মৌমাছি প্রতিপালনকে বেছে নিতে পারে তাহলে তো রুরাল এম্পাওয়ারমেন্ট, আজকে যা বলা হচ্ছে সশক্তিকরণের কথা, এখানে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট হতে পারে, আপনার কি মনে হয় কীভাবে সম্ভব?
1: অবশ্যই সম্ভব। আমি এর আগে একটু বলেছি যে আমাদের কিন্তু একটা কৃষি ভিত্তিতে, অর্থাৎ মৌচাষের অলরেডি একটা ইতিহাস খুব সুন্দরভাবে গঠিত রয়েছে। আমাদের এখানে পশ্চিমবঙ্গে বহু প্রতিষ্ঠিত মৌচাষিরা রয়েছেন যারা কাজ করছেন, এবং তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কাজ করেন, তাদের একটা অলরেডি খুব সুন্দর নেটওয়ার্ক রয়েছে। এর ফলে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের নতুন ছেলে মেয়েদেরকে, যারা আজকে তো সত্যি ভারতবর্ষে আমাদের বিপুল জনসংখ্যা, এবং সেই জনসংখ্যার সাথে তাল মিলিয়ে সরকার সেই বিপুল পরিমাণে কর্মসংস্থান করে উঠতে পারছেন না, তাহলে গ্রামাঞ্চলে এই কৃষি কর্মসংস্থানের মধ্যে কিন্তু মানে মৌমাছি পালন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হয়ে উঠতে পারে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমরা বেশ কিছু বেসরকারি সংগঠনগুলির সাথে মিলিত হয়ে আমরা গ্রামের মহিলাদের একটা অর্থনৈতিক এম্পাওয়ারমেন্টের কথা প্রচেষ্টা করছি, যেখানে আমরা চেষ্টা করছি মৌ পালন এবং ভেষজ উদ্ভিদ চাষ যদি করতে পারা যায়, অর্থাৎ গ্রামের মহিলাদের বেশ কিছুটা সময় রয়েছে, যে সময়টায় গ্রামের পুরুষরা মাঠে কাজ করতে গেলে সেই সময় তাদেরই বাড়ির আশেপাশে তারা যদি মৌ বাক্সগুলো বসান, ভেষজ উদ্ভিদ চাষ করতে শুরু করেন, তারা এক দু বছরের মধ্যেই এই জায়গাগুলো ফুলন্ত হতে শুরু করলেই তারা কিন্তু একটা মৌ পালন করার ক্ষেত্র তৈরি করতে পারবেন। কিন্তু যেহেতু এক একজন চাষির পক্ষে এক দু কেজি অল্প অল্প মধু বিক্রি করা একটু কঠিন হয়, আমরা যদি এই বিভিন্ন গ্রামগুলিতে একে একটি নিজস্ব স্বরচিত মানে কোঅপারেটিভ তৈরি করতে পারি, এবং সেই কোঅপারেটিভ সমস্ত গ্রামে যে সমস্ত মহিলারা মধু পালন করলেন সেটাকে কিনে নেন, তাহলে কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি শিল্পাঞ্চল রয়েছে যারা এই বিপুল, ধরুন তাদের দরকার 50 কেজি মধু, তাদের তো 2-3 কেজি মধু নিয়ে লাভ নেই, তাহলে একটি গ্রাম বা দুটি গ্রাম মিলে এরকম কোঅপারেটিভ তৈরি করে তারা যদি মৌ পালন করেন, ভেষজ উদ্ভিদ চাষ একই সাথে করেন, তাহলে কিন্তু তাদের কর্মসংস্থান করার একটা বড় সুযোগ বা জায়গা রয়েছে,
0: এবং পশ্চিমবঙ্গে দিগন্ত খুলে যেতে পারে। এক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ কি রয়েছে বা সেটা কিভাবে মোকাবিলা করা?
1: চ্যালেঞ্জের ক্ষেত্রে
0: একটু ছোট করে
1: বলতে গেলে যে একেবারে গ্রামাঞ্চলের দিকে দেখতে গেলে একটা হচ্ছে এখনো না মৌচাষ সম্পর্কে সাধারণ অনেক প্রত্যন্ত অঞ্চলের কৃষক মানুষদের একটা ভুল ধারণা রয়েছে। তারা মনে করেন যে এই যে ওরা মৌয়ের বাক্সগুলো পাচ্ছে এসে এ থেকে যে পোকাগুলো বেরোচ্ছে এগুলো আমাদের চাষের ক্ষতি করতে পারে, ঘটনাটা কিন্তু তা নয়। এই মৌচাষির বাক্সটা পাচ্ছে বলেই এই পরাগসংযোগটা আরও ভালো হচ্ছে বলে চাষগুলো বেশি হতে পারে। তাহলে মৌ পালনের গুরুত্বটা এখনও কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, বিশেষ করে আপনার যে সমস্ত এলাকাগুলোতে একটু শিক্ষার অভাব রয়েছে সেই সমস্ত জায়গায় এর প্রচলনটা বা এর সম্পর্কে প্রচারটার একটু বেশি জায়গার সুযোগ রয়েছে। কারণ অনেক সময় মৌচাষিরা বিভিন্ন জায়গায় বাক্স পাততে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছেন, যেটা কিন্তু তাদের ব্যবসার ক্ষেত্রে একটা কঠিন সমস্যা। অনেকে ভুল ধারণা করছেন যে
0: মৌমাছি হয়তো
1: আমার ক্ষতি করবে, কামড়ে দেবে, চাষের ক্ষতি করবে, তারা ভাবছেন এটা হয়তো কোনো ক্ষতিকারক পোকা। এই সম্পর্কে একটা জনসাধারণকে একটা অ্যাওয়ার করার একটা ব্যাপার রয়েছে। মৌ মধু সংরক্ষণ ভালো কী করে করবো, প্যাকেটজাত ভালো কী করে করবো, এই সম্পর্কে কিন্তু একটু ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে, যেগুলোর অভাব রয়েছে। স্টোরেজ ব্যবস্থা কী করে উন্নতি করতে পারি, এবং ট্রান্সপোর্টেশনটা কী করে ভালো করতে পারি, আর সর্বশেষ এখন কিন্তু ই ট্রেডের যুগ, আমাদের গ্রামের চাষিরাও কিন্তু অনলাইনে এই মধু চাষ প্যাকেট করে বিক্রি করতে পারেন। সেই মৌ অনলাইন ট্রেড করার ব্যবস্থাটা যদি গ্রাম পঞ্চায়েতের হিসেবে কোঅপারেটিভ করেই হোক বা ইন্ডিভিজুয়াল চাষি করেই হোক সেই শিক্ষাটা তাদের দেওয়া হয়, তাহলে কিন্তু তারা দেশে বিদেশে আরও সহজে মালটা উত্তরপ্রদেশ থেকে কেউ হয়তো পশ্চিমবঙ্গের মধু কিনতে চাইছে, তাহলে সে যে অনলাইনে সেই জিনিসটা কিনবে এবং তার দাম যে দেবে, এই যে আদান প্রদানটা, সেটা যদি তারা শিক্ষিত হয়ে যায় তাহলে এই ব্যবসা কিন্তু আরও বিরাট আকার ধারণ করতে পারে।
0: সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা বিপণনের ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, এবং সেটা করে কিন্তু গ্রামের যে সমস্ত শিক্ষিত বেকার বন্ধুরা বসে রয়েছেন তারাও কিন্তু এই মা বোনেদের সঙ্গে যুক্ত হয়ে একটা নতুন বিষয় দিগন্ত খুলে দিতে পারেন। কারণ কি, এই সমস্ত বেকার বন্ধুরা কিন্তু শিক্ষিত, তারা যদি একটু এই যে ই বিজনেস এর কথা,
1: ট্রেনিংটা যদি তাদের থাকে
0: সহজেই তারা

0: এটা করতে পারবেন।
1: আমাদের যুব সম্প্রদায় বা যুবতী সম্প্রদায়ের সাথে মৌমাছি পালনকে আরো বেশি করে কি করে ছড়িয়ে দেওয়া যায়, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ দিনে ধারক এবং বাহক। সুতরাং তাদেরকে যদি মৌমাছি পালনের মাধ্যমে আরো বেশি করে কর্মসংস্থান গ্রামে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে দুটো জিনিস হবে। এক, কিন্তু আমরা অর্থনৈতিক উন্নয়ন করছি, কারণ আমাদের কৃষি, জঙ্গল, মৌচাষ এগুলো একদিকে রয়েছে, এক অপরদিকে আমরা কিন্তু বস্তুতন্ত্রের রক্ষা করার ক্ষেত্রেও একটা উল্লেখযোগ্য অবদান রাখতে পারছি।
0: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম যে বিশ্ব মৌমাছি দিবসে এই যে মৌমাছি এবং অন্যান্য কীটপতঙ্গ সহ জীব বৈচিত্র্যের যে অন্য সমস্ত প্রাণ রয়েছে তাদের ভূমিকা সম্পর্কে এবং তাদের বাঁচিয়ে রাখার স্বার্থে আমাদের স্বার্থ রক্ষা করা, অর্থাৎ আমাদের এই পৃথিবীকে সুজলা সুফলা করে গড়ে তোলার মধ্য দিয়ে পরাগ সংযোগ ছাড়া তো সম্ভব নয়। তো পরাগ সংযোগকারী প্রাণীদের আমাদের বাঁচিয়ে রাখতেই হবে, আর এক্ষেত্রে যুব সমাজের ভূমিকা অপরিসীম। এতক্ষণ এই বিষয়ে বুঝিয়ে বলছিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু। ডক্টর বসুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
1: আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
3: যোজনা উন নৌজওয়ানোর কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুড়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: বন্ধুরা, আমরা যারা চাষবাস করি আমরা জানি যে আমাদের রাজ্য কিন্তু ডাল চাষের ক্ষেত্রে একটি ঘাটতি রাজ্য। তো ডালের উৎপাদন যথেষ্ট পরিমাণে বাড়ানো দরকার, এবং তাহলেই কিন্তু আমাদের চাহিদা মেটানো সম্ভব। তো আসুন আজকে আমরা জেনে নেব কিভাবে উন্নত পদ্ধতিতে মুগ ডালের চাষ আমরা করতে পারি। তো এ বিষয়ে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রবীর কুমার ভট্টাচার্য। নমস্কার ডক্টর ভট্টাচার্য।
4: নমস্কার।
0: যে কথাটা বলছিলাম যে ডাল উৎপাদনের ক্ষেত্রে আমাদের রাজ্য একটি ঘাটতি রাজ্য, আপনি যদি বলেন যে পশ্চিমবঙ্গে এই মুগ চাষের বর্তমান চিত্রটা ঠিক কিরকম?
4: আপনি একদম ঠিক কথাই বলেছেন যে পশ্চিমবঙ্গে ডাল চাষের কিন্তু একটা বিরাট ঘাটতি রয়েছে। আমাদের যা চাহিদা তার কেবলমাত্র 20-22% পর্যন্ত ডাল আমরা উৎপাদন করতে পেরেছি এখনো পর্যন্ত, বাকিটা কিন্তু অন্য রাজ্য থেকে কিংবা অন্য দেশ থেকে আমাদের আমদানি করতে হয়। তো এ ব্যাপারে মুগ কিন্তু স্বল্পমেয়াদী একটা ধারক ফসল হওয়ার জন্য এই ঘাটতি মেটানোর ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা খুব সহজেই 50-60 দিনের মধ্যে এই ফসলটাকে তুলে নিতে পারি, এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে যে রবি মরশুম এবং খরিফ খন্ডের যে চাষ তার মাঝখানে দুটি সিজনে, দুটি মরশুমে কিন্তু এই মুগের চাষ করা যেতে পারে। একটি হচ্ছে যেটাকে চৈতি মুগ আমরা বলি, যেটা এই ফাল্গুন চৈত্র মাসে, মানে ফেব্রুয়ারি মার্চ ইংরেজি মাসের যদি বলি তাহলে এই সময় লাগানো যায়। আর একটা হচ্ছে পোস্ট খরিফ বা প্রাক রবি যদি আমরা বলি সেটাকে ভাদুই মুগ আমরা বলি, যেটা হচ্ছে আগস্ট মাস বা ভাদ্র মাসে আমরা যেটাকে চাষ করতে পারি। তো পশ্চিমবঙ্গের চিত্র কিন্তু মুগের ক্ষেত্রে যতটা ফলন হওয়া দরকার, মানে প্রতিটি জাতের যে পরিমাণ ফলন হওয়া দরকার সেই ফলন কিন্তু আমরা পাচ্ছি না। আমরা বিগত বছরে আমরা যেটা দেখেছি 2020-21 মানে বর্ষে আমরা দেখেছি যে ফলন যেটাকে আমরা বলি প্রতি হেক্টারে মাত্র 730 কেজি, অথচ আমরা কিন্তু এর পোটেনশিয়ালিটি কিন্তু অনেক বেশি রয়েছে, 1100-1200 কেজি আমরা কিন্তু এর ফলন আমরা পেতে পারি। তো সে ব্যাপারে আমরা আজকে আলোচনা করব যে কিভাবে এই ফলনটাকে বাড়ানো যায় এবং কিভাবে আমাদের ডাল শস্যের ঘাটতিটা মেটানো যায়।
0: তো যে কথাটা বলছিলাম যে আমরা তো সকলে জানি যে ডাল জাতের বীজগুলো উৎপাদনের জন্য সবচেয়ে যে ভালো বীজের প্রয়োজন হয়, মুগের ক্ষেত্রে কোন কোন জাত আমরা উপযোগী বলে বেছে নিতে পারি একটু যদি বল।
4: একদম একদম, যেটা হচ্ছে গিয়ে যে কোনো ফসলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভালো জাত নির্বাচন। যে মরশুমে যে জাতটি উপযোগী সেই জাতটা যদি আমরা নির্বাচন করতে না পারি তাহলে কিন্তু যতই অন্যান্য আমরা পরিচর্যা করি না কেন আমরা কিন্তু আশানুরূপ ফল পাব না। তো মুগের কয়েকটা জাত যেটা এই মরশুমের ক্ষেত্রে, যেটা হচ্ছে প্রাক খরিফ মরশুমে, যেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা যেটা লাগাচ্ছি বা লাগাবো খুব

0: তাড়াতাড়ি আমাদের সময় হয়ে গেছে। তো যে জাতগুলো এটার উপযোগী আমি কয়েকটা জাতের নাম বলছি, যেমন ধরুন সোনালী, যদিও বহু পুরনো ভ্যারাইটি কিন্তু এই জাতটা কিন্তু এখনো বেশ কিছু এলাকায় পশ্চিমবঙ্গে ভালো ফল দিচ্ছে। সম্রাট বলে একটি জাত, এটাও পুরনো ভ্যারাইটি কিন্তু বেশ ভালো ফল আমরা পাচ্ছি। তো নতুন যে জাতগুলো এখন এসেছে সেই জাতগুলোর মধ্যে মেহা বা আইপিএম 2-3 বা আইপিএম 2-14 বা বীরেশ্বর, সুকুমার, এই জাতগুলো কিন্তু খুব ভালো ফলন দিতে পারে এই মরশুমের জন্য, এই নতুন জাতগুলোর মধ্যে। আর একটা জাতের নাম এখানে আমি বলবো, সেটা হচ্ছে টিবিএম 37। এই জাতটাও কিন্তু খুব ভালো ফলন দেবে। কাজে নির্দিষ্ট জাত নির্বাচন করা কিন্তু ভালো ফলনের একটা গুরুত্বপূর্ণ বিষয়।
1: তাহলে অবশ্যই মানে কৃষক বন্ধুদের যেটা বলার সেটা হচ্ছে তারা কিন্তু জাতটা যে বেছে নেবেন সেটা বিশ্বস্ত দোকান থেকে কিন্তু
0: একদম তাকে হয় তাকে বিশ্বস্ত দোকান থেকে কিনতে হবে, নতুবা কিন্তু কোন সরকারি খামার বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে বীজগুলো পাওয়া যাবে সেখান থেকে তাকে জোগাড় করতে হবে। বীজের প্রসঙ্গে আমি আর একটা কথা বলে রাখি যে কিছু কিছু আমাদের স্থানীয় জাত রয়েছে যে জাতগুলো কিন্তু ওই এলাকার জন্য খুব উপযোগী জাত। যেমন যদি দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা যাই তাহলে আমরা দেখতে পাব যে ওখানে যে লবণাক্ত যে মাটি রয়েছে সেখানে দুটো জাত, একটা হচ্ছে ওখানে হচ্ছে হালিমুগ এবং হচ্ছে কালিমুগ বলে দুটো জাত কিন্তু খুব ভালো, যদিও ফলন খুব বেশি নয়।
1: কি বললেন, হালিমুগ?
0: হালিমুগ এবং কালিমুগ দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকাতে চাষ হচ্ছে। এছাড়া ওই এলাকাতে আমরা কিন্তু কিছু পরীক্ষা করে দেখেছি যে দুটো জাত হাইলিং ভ্যারাইটি মানে উচ্চ ফলনশীল জাত ওই এলাকায় কিন্তু বেশ ভালো হচ্ছে। সেগুলো হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে পন্তমুখ ফাইভ, এর উৎপাদনশীলতা অনেক বেশি। আর একটা হচ্ছে গত বছর আমরা কিন্তু বিস্তীর্ণ গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকাতে চাষ করেছি, সেটা হচ্ছে বিরাট বলে একটা জাত। এই বিরাট জাতটাও কিন্তু ওই লবণাক্ত ওই মাটিগুলোতে কিন্তু ভালো ফল দিচ্ছে। তো বিরাট এবং হচ্ছে পন্তমুখ ফাইভ এই দুটো উচ্চ ফলনশীল জাত যদি আমরা ওই এলাকায় চাষ করতে পারি যেখানে মুগের একটা ট্র্যাডিশনাল এরিয়া রয়েছে, তাহলে কিন্তু আমাদের প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি পশ্চিমবঙ্গের অনেকটাই বদলে যাবে।
1: বেশ, তো একটু যদি আপনি বলেন যে জাতটা আমরা নির্বাচন করলাম তারপর কি করে আমরা জমি তৈরি বা করব বা বোনার যে পদ্ধতি রয়েছে বিজ্ঞান ভিত্তিক সেটা যদি একটু পরিষ্কার ভাবে বলেন।
0: দেখুন, অন্যান্য ফসলের মতো বেশ কিছু ফসলের মতো কিন্তু জল নিকাশি ব্যবস্থাযুক্ত উর্বর দোঁয়াশ বা বেলে দোঁয়াশ কিন্তু মুগ চাষের জন্য উপযোগী, কিন্তু সবসময় তো আমরা এগুলো পাই না। তবে যে কোনো মাটিতেই আমরা চাষ করতে পারি, তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যেন জল না জমে যায়, মাটিতে জল নিকাশির ব্যবস্থা কিন্তু থাকতে হবে। এটা হচ্ছে
1: জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে
0: একদম, এবং উর্বর জমি হলে অবশ্যই ভালো ফলন পাবো আমরা, এটা তো আমরা সবাই জানি। আর সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ফেব্রুয়ারি মাস মানে ফেব্রুয়ারি মার্চ, যদি এটা এপ্রিলে আমরা চলে যাই তাহলে মুগ যখন পাকবে তখন কিন্তু আমরা যে প্রাক মরশুমের যে বৃষ্টিটা আমরা পাই সেখানে কিন্তু ফলন অনেকটাই কমে যেতে পারে, কারণ ওই বৃষ্টিতে আমরা দেখতে পাই যে মুগ গাছের মধ্যেই কিন্তু মানে ওই যদি বৃষ্টি দু তিন দিন চলে তাহলে কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে যায় গাছের মধ্যেই, কাজে ফলনটা কিন্তু মার খেয়ে যায়। সেই জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, আমরা ফেব্রুয়ারি মার্চ মধ্যেই আমাদের লাগাতে হবে। আর এই প্রসঙ্গে আর দুটো কথা বলি, সেটা হচ্ছে গিয়ে সারিতে অবশ্যই লাগাবেন, অনেকবার আমরা বলেছি, এখন বহু চাষি এটাকে ফলো করছেন। ছিটিয়ে বোনার থেকে সারিতে বোনার অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে, সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার, গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার। যদি কোন মুগের জাতের কোন গাছ যদি একটু ছোট হয় তাহলে কিন্তু সারি থেকে সারি এই দূরত্বটা কিন্তু আমরা 25 সেন্টিমিটারও করতে পারি, তবে গাছ থেকে গাছের দূরত্ব কিন্তু 10 সেন্টিমিটার করতে হবে। মোটামুটি আমাদের মনে রাখতে হবে নির্দিষ্ট পরিমাণ গাছ কিন্তু এলাকার মধ্যে রাখতে হবে, 1 বর্গমিটার জায়গায় মানে 1 মিটার বাই 1 মিটার জায়গায় কোনো মতেই 30 থেকে 35টার গাছ থাকবে না। আর যদি আমরা সোজাভাবে যদি হাত দিয়ে মাপি তাহলে 1 হাত বাই 1 হাত জায়গায় মানে 1 বর্গ হাত জায়গাতে কোনো মতেই 7 থেকে 8টার বেশি গাছ থাকবে না, এর বেশি থাকলে আমাকে কিন্তু সেগুলোকে তুলে ফেলতে হবে প্রাথমিক অবস্থাতেই,
1: মানে সেক্ষেত্রে কিছুটা মানে বাছাই করে নিতে হবে, তুলে নিতে হবে
0: একদম। আমাদের দেখুন মায়া বড় কঠিন জিনিস, গাছ তুলতে কোনো চাষির ইচ্ছে করে না, কিন্তু একটা ঘটনা হচ্ছে যদি বেশি গাছ থাকে প্রাথমিকভাবে হয়তো দেখতে ভালো লাগবে জমিটা, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে ফলন কমে গেছে। কাজে নির্দিষ্ট পরিমাণ গাছ কিন্তু ভালো ফলন পেতে গেলে আমাকে মেনটেন করতে হবে। আর আমি আবার রিকোয়েস্ট করব সবাইকে, সমস্ত চাষিদের অনুরোধ করব, লাইনে বুনুন, সারিতে বুনুন। প্রথমে মনে হবে খুব কষ্টকর, কিন্তু পরে দেখবেন যদি একবার দুবার বোনেন তাহলে দেখবেন যে এটা কোনো ব্যাপার নয়।
1: তার একটা জিনিস এখানে আপনার কাছে জানতে চাইব যে যে কোনো বীজই আমরা বুনি না কেন, আজকাল তো আমরা বীজ শোধনের কথা বলি, তো আপনি যদি বলেন একটু।

0: কিভাবে ওরা বীজ শোধন করবেন?
1: একদম, দেখুন বীজের বীজ আমার কিন্তু প্রতি বিঘাতে, যদি 7.5 বিঘাতে 1 হেক্টর আমরা ধরি, প্রতি বিঘাতে কিন্তু 25-30 কেজি প্রতি হেক্টারে বা প্রতি বিঘাতে 4 কেজি মতো বীজ লাগে মুগের ক্ষেত্রে। তো বীজ লাগানোর ঠিক আগে আমাকে বীজ শোধন করতে হবে। বীজ শোধন করতে গেলে দুটো জিনিস দিয়ে শোধন করতে হবে, একটা ছত্রাকনাশক দিয়ে শোধন করতে হবে, আর একটা আমরা সবাই জানি যে এটা সিম্ব জাতীয় ফসল, কাজেই জীবাণু সার যেটা রাইজোবিয়াম আমরা বলি, রাইজোবিয়াম দিয়ে আমাকে শোধন করতে হবে। তাহলে কোনটা কখন করব? লাগানোর ঠিক 7-10 দিন আগে আমরা ছত্রাকনাশক বীজ দিয়ে আমরা এটাকে শোধন করব। সেক্ষেত্রে কি কি দিয়ে আমরা শোধন করতে পারি? আমরা সিম্পল যেগুলো বাজারে পাওয়া যায়, ধরুন ম্যানকোজেব 2.5 গ্রাম বা 3 গ্রাম প্রতি কেজি সিডে যদি আমরা দিই তাহলে আমরা বীজ শোধন করতে পারি, বা ক্যাপটান বা থাইরাম 2 গ্রাম প্রতি কেজি বীজে যদি দিয়ে আমরা শোধন করি তাহলে ছত্রাকনাশক, মানে এইগুলো হচ্ছে ছত্রাকনাশক, এইগুলো দিয়ে আমরা শোধন করতে পারি। এটা শোধন করতে হবে, আরেকবার বলছি, লাগানোর ঠিক 7-10 দিন আগে।
0: আচ্ছা,
1: কিন্তু যেটা রাইজোবিয়াম, রাইজোবিয়াম এক ধরনের জীবাণু, এক ধরনের ব্যাকটেরিয়া, কাজে এই জীবাণুটাকে দিয়ে শোধন করতে গেলে ঠিক লাগানোর আগের দিন, লাগানোর আগের দিন আমরা নির্দিষ্ট পরিমাণ রাইজোবিয়াম, এবং নির্দিষ্ট রাইজোবিয়াম, কারণ মুগের ক্ষেত্রে আমরা বরবটি গোষ্ঠীর রাইজোবিয়াম আমরা ব্যবহার করলে ভালো ফলন পাবো, অন্য গোষ্ঠীর রাইজোবিয়াম যদি ব্যবহার করি তাহলে ফলন পাবো না। বাজার থেকে যদি আমরা কিনি বা কোনো জায়গা থেকে যদি আমরা কিনি, সরকারিভাবে যদি এটা সাপ্লাই হয়, তখন কিন্তু আমরা প্যাকেটের গায়ে লিখে দেবো, দেখে নেব যে কোন কোন ফসলের জন্য এটা ব্যবহার করা যাবে। তো ওইটাতে অবশ্যই লেখা থাকতে হবে মুগের জন্য এটা ব্যবহার করা যাবে। সাধারণভাবে বরবটি গোষ্ঠী রাইজোবিয়াম দিয়ে আমরা এটাকে শোধন করি, এবং লাগানোর ঠিক আগে একটু ভাতের ফ্যান বা গুড়ের মধ্যে চিটে গুড়কে একটু ফুটিয়ে 1 লিটার জলে 150 গ্রামের মতো বীজ দিয়ে, তারপরে যদি আমি ওই জীবাণু সারটাকে দিয়ে ঠান্ডা করে তার মধ্যে বীজটাকে ভালো করে মাখিয়ে ছায়াতে শুকিয়ে তারপরে সকালের দিকে কিংবা বিকেলের দিকে আমাকে লাগাতে হবে। যদি আমি এটা দুপুরে লাগাই তাহলে অনেক সময় কি হয়, প্রখর রোদ্রের তাপে ওই জীবাণুগুলো কিন্তু, রাইজোবিয়াম যে জীবাণু সেটা কিন্তু মারা যেতে পারে। তো এই পদ্ধতিতে যদি আমরা জীবাণু বীজ শোধন করি তাহলে নিঃসন্দেহে আমরা খুব ভালো ফলন পাব।
0: তাহলে আপনি বলছেন যে প্রথমে বীজটা শোধন করতে হবে যে ধরনের
1: রোগনাশক, যে সমস্ত রাসায়নিক আছে সেগুলো,
0: রাসায়নিক রোগনাশক দিয়ে, পরবর্তী সময়ে বোনার ঠিক আগে
1: আগে
0: রাইজোবিয়াম দিয়ে
1: একদম
0: ব্যবহার করতে হবে। কিন্তু দেখে নিতে হবে সেটা মুগের জন্য কিনা
1: উপযোগী কিনা, হ্যাঁ, কারণ হচ্ছে রাইজোবিয়াম অনেকগুলো প্রজাতির রাইজোবিয়াম আমরা পাই, এবং নির্দিষ্ট প্রজাতির রাইজোবিয়াম নির্দিষ্ট ফসলের জন্য কিন্তু নির্দিষ্ট করা আছে।
0: তো সেক্ষেত্রে কৃষক বন্ধুরা অবশ্যই সেটা দেখে কিন্তু প্রয়োগ করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে সার তো আমাদের ব্যবহার করতেই হবে, যে উৎপাদনের ক্ষেত্রে বা উৎপাদন বাড়ানোর জন্য। তো ভালো ফলন পেতে গেলে জমি তৈরিতে বা পরবর্তী সময়ে পরিচর্যাগত দিক খেয়াল করে আমাদের কি ধরনের সার ব্যবহার করতে হবে, কখন করতে হবে?
1: দেখুন, সারের ব্যবহার করতে গেলে প্রথমেই আমি যেটা চাষী ভাইদের অনুরোধ করব যে মাটি পরীক্ষার ভিত্তিতে আপনার সার প্রয়োগ করুন। মাটি পরীক্ষা আপনি যদি না করে থাকেন তাহলে নিকটবর্তী যে এডিএ অফিস রয়েছে সেখানে আপনারা যান, মাটি পরীক্ষা করান, এবং তার ভিত্তিতে আমরা সার দেন। সাধারণভাবে আমরা যেটা এনপিকে, নাইট্রোজেন ফসফেট পটাশ যেটা আমরা বলি, 20 কেজি নাইট্রোজেন, 40 কেজি ফসফেট এবং 40 কেজি পটাশ প্রতি হেক্টরের জন্য আমরা দিতে বলি। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, কারণ দক্ষিণবঙ্গে আমরা জানি যে বহু চাষি আছে যারা আলুর পরে তার যারা লাগানোটা, আলুর পরে যারা মুগ লাগাবেন তাদের কিন্তু কোন রকম সার দেওয়ার দরকার নেই, কারণ আলুতে যে পরিমাণ সার দেওয়া হয় তার যে অবশিষ্টাংশ মাটির মধ্যে থাকে সেটাতেই কিন্তু মুগের উৎপাদনের জন্য যথেষ্ট,
0: মানে মাটিতে আলুর পরে মাটিতে যথেষ্ট পরিমাণে সার থাকে,
1: এবং যদি
0: উৎপাদন করে না
1: একদম এরপরে যদি আবার সার দিই তাহলে গাছের ভেজিটেটিভ গ্রোথ, মানে পাতাটা বেশি হবে, আলটিমেটলি ফল ফুল কম হবে, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর ওই নাইট্রোজেন ফসফেট এবং পটাশের ক্ষেত্রে ফসফেটের যে সোর্স সেইটা অবশ্যই আমরা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট দেব। কারণটা কি? কারণ মুগের ক্ষেত্রেও কিন্তু সালফার একটা জরুরি, সালফার, এই সালফারটা যদি আমরা দিই, আমরা দেখেছি পরীক্ষায়, আমরা বিভিন্ন গবেষণায় আমরা লক্ষ্য করেছি সালফার যদি আমরা দিই তাহলে ফলন বাড়ে, কিন্তু সিঙ্গেল সুপার ফসফেটে, যেটা আমরা ফসফেট সুপার বলি সাধারণভাবে, সিঙ্গেল সুপার ফসফেটে কিন্তু 12% সালফার কিন্তু এমনিতেই থাকে, আলাদাভাবে সালফার দেওয়ার দরকার হচ্ছে না। তাছাড়াও সিঙ্গেল সুপার ফসফেটে 16.6% ফসফেটের সঙ্গে ওই যে বললাম সালফার 12% এবং ক্যালসিয়াম 19.6% কিন্তু থাকে। যেগুলো আমার উপরই পাওনা। কাজে যখনই আমরা কোন সার ব্যবহার করব, যে কোনো ডালশস্য বা তৈলবীজের ক্ষেত্রে আমরা চেষ্টা করব সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করার জন্য।
0: সেক্ষেত্রে আমরা বাড়তি সারের যোগানও, মানে যেটা আপনি সালফার বললেন ক্যালসিয়াম, তো সেটা আমরা পেতে পারি, তাই তো?
1: একদম। এবং

0: আরেকটা কথা এখানে বলে রাখি, ফুল আসার ঠিক আগে যদি 2% ইউরিয়া আমরা একটা স্প্রে করে দিই তাহলে পরে আমরা কিন্তু ফলন অনেক বেশি পাবো। 2% মানে হচ্ছে 1 লিটার জলে জাস্ট 20 গ্রাম। এটা কিন্তু মনে রাখতে, বেশি দিলে আবার পাতা জ্বলে যেতে পারে। এই এই মাপটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম 20 গ্রাম, সেক্ষেত্রে আমরা যাতে বেশি না যাই সেই জন্য অনেক সময় আমরা বলি 15 থেকে 20 গ্রাম, 15 থেকে 20 গ্রাম যা কিছু হতে পারে, যে কোনো অ্যামাউন্ট আমরা প্রতি লিটার জলে যদি গুলে একটা স্প্রে করি ফুল আসার আগে, তাহলে পরে কিন্তু আমরা ভালো ফলন পেতে পারি।
1: তা এ তো গেল মোটামুটি আমরা কি ধরনের সার ব্যবহার করতে পারি মুগ চাষকে উন্নত পদ্ধতিতে বেশি উৎপাদন পাওয়ার জন্য। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাইবো, সেক্ষেত্রে অনুখাদ্যের কি কোনো ভূমিকা থাকতে পারে?
0: অবশ্যই আছে অনুখাদ্য, কিন্তু সমস্ত ফসলের ক্ষেত্রে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, অনুখাদ্য যদি ঠিকমতো প্রয়োগ করা যায় ফলন কিন্তু বাড়ছে। সমস্ত কিছু ঠিক আছে, অনুখাদ্যের অভাব আছে, কেবলমাত্র এই একটি কারণের জন্য কিন্তু ফলন কমে যেতে পারে। তো সেই জন্য
1: কি ধরনের অনুখাদ্যর অভাব দেখা যায় সাধারণত মুগের?
0: একদম সাধারণভাবে মুগের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি, একটা হচ্ছে দস্তা, যেটাকে জিঙ্ক অথবা বোরন এবং মলিবডেনাম, এই তিনটে অনুখাদ্যের অভাবজনিত লক্ষণ কিন্তু আমরা লক্ষ্য করেছি।
1: আচ্ছা, সেগুলো কি রকম যদি একটু বলেন?
0: সেগুলো হচ্ছে, যেমন জিঙ্কের জন্য আমরা দুই ভাবে দিতে পারি, একটা হচ্ছে মাটিতে দিতে পারি জমি তৈরির সময়, শেষ যখন চাষ দেবো সেক্ষেত্রে প্রতি বিঘাতে যদি মাটিতে আমরা দিই তাহলে জিঙ্কের সোর্স হিসেবে মানে দস্তা হিসেবে আমরা 3 কেজি প্রতি বিঘাতে আমরা দেব। কি দেব না হচ্ছে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট, এটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা প্রতি বিঘাতে 3 কেজি জমিতে দেওয়ার সময়। আর একটা যদি বোরনের সোর্স হিসাবে বোরাক্স, যেটা 10.5% বাজারে যেটা পাওয়া যায়, সেটা জাস্ট 1.5 কেজি আমরা যদি দিই জমি তৈরির সময়ে, তাহলে কিন্তু বোরনের যে ঘাটতি অভাব সেটা মিটে যাবে।
1: আর এই যে অনুখাদ্যগুলো জমিতে দেবে আপনি বলছেন, সেটা কি জমি তৈরির সময় অন্যান্য সারের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়?
0: দেওয়া যাবে, কোনো অসুবিধা,
1: আলাদা করে দিতে?
0: একদম সারের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর মলিবডেনামের ক্ষেত্রে মূল জমি তৈরি করার সময় প্রতি বিঘা যদি আমরা জমিতে দিই তাহলে পরে 500 গ্রাম যেটা 52% বাজারে পাওয়া যায়, 500 গ্রাম কিন্তু যথেষ্ট। তো এগুলো হচ্ছে মূল জমিতে শেষ চাষের সময় যদি আমরা জমিতে দিই। অনেক সময় আমরা জমিতে দিই না, জমিতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দিই না, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি পরবর্তী সময়ে ফসল যখন মাঠে রয়েছে ফুল আসার আগে যদি আমরা এটাকে স্প্রে করি তাহলেও কিন্তু কাজ হবে। সেক্ষেত্রে ডোজটা আমি একটু বলে দিই, জিঙ্কের ক্ষেত্রে বা দস্তার ক্ষেত্রে জিঙ্ক সালফেট হেপ্টাব্লোরেট যেটা পাওয়া যায় মানে হেপ্টাহাইড্রেট যেটা পাওয়া যায় সেটা 50 গ্রাম 10 লিটার জলে, মানে হচ্ছে 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা যদি স্প্রে করে দিই ফুল আসার আগে একবার আর ওই তার 15 দিন পরে আরেকবার, তাহলে কিন্তু জিঙ্কের যে ঘাটতি সেটা কিন্তু একদম মিটে যায়। বোরনের ক্ষেত্রে 2 গ্রাম প্রতি লিটার জলে যদি আমরা স্প্রে করে দিই বোরাক্স, যেটা 10.5% আমরা বাজারে পাই, সেটা যদি 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু বোরনের ঘাটতি মিটে যায়। এবং মলিবডেনাম খুব কম লাগে, অ্যামোনিয়াম মলিবডেট বলে বাজারে যেটা পাওয়া যায় সেটা 0.5 থেকে মানে 0.5 গ্রাম থেকে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু ভালো ফলন পাওয়া যায়। আমরা কিন্তু 3টাকে মিশিয়েও স্প্রে করতে পারি, কোনো অসুবিধা নেই, একসাথে
1: স্প্রেটা করতে হবে ফুল আসার আগে,
0: ফুল আসার আগে একটা করতে হবে, তার 15 দিন পরে আর একটা করলে পরে সমস্ত ঘাটতি মিটে যাবে। একটা জিনিস কিন্তু অনুখাদ্য ব্যবহারের ক্ষেত্রে আমি বারবার চাষিদের ভাইকে অনুরোধ করব যে আপনারা কোনো মতেই কিন্তু অনুখাদ্য বেশি দেবেন না, ডোজের বেশি যদি অনুখাদ্য আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, সেক্ষেত্রে ফলন বেশি পাওয়া চেয়ে ফলন কমে যেতে পারে। তো সেই জন্য অনুখাদ্যের ক্ষেত্রে ওটার একটা টক্সিসিটি আছে, বিষাক্ততা আছে, কাজে নির্দিষ্ট যে পরিমাণ তার বাইরে কিন্তু দেবেন না।
1: তো একটা যেটা আপনি বলছিলেন যে মাটি পরীক্ষার কথা, মাটি পরীক্ষার ভিত্তিতে তো এটাও জানা সম্ভব যে অনুখাদ্যের কি কি ঘাটতি রয়েছে, যে যে ঘাটতি রয়েছে সেগুলো সেই অনুখাদ্যগুলো দেওয়াই তো বাঞ্ছনীয়।
0: একদম তাই, তবে যেটা সাধারণভাবে যে মাটি পরীক্ষা আমাদের করা হয় সেখানে কিন্তু অনুখাদ্যের সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যানালিসিস গুলো করানো হয় না।
1: আচ্ছা,
0: সাধারণভাবে আমাদের নাইট্রোজেন ফসফেট এবং পটাশ কতটা আছে এটাই দেখা হয় সাধারণ মাটি পরীক্ষাতে, কিন্তু অনুখাদ্যের জন্য আলাদা কিছু পরীক্ষা করতে হয়, সেটা স্পেশাল একটা করতে হয়, যদি কোথাও আমরা করাতে পারি তার থেকে তো ভালো জিনিস হতে পারে না।
1: ঠিক ঠিক। আচ্ছা, এবারে আমরা আসবো যে কৃষক বন্ধুরা আপনারা যারা মুগের চাষ করবেন, আমরা তো জানি যে রোগ পোকা একটা বড় সমস্যা যে কোনো চাষের ক্ষেত্রে, তো যে কোনো চাষের ক্ষেত্রে প্রচুর পরিমাণ কিন্তু রোগ পোকার আক্রমণের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হই। তো আমরা যদি এই মুগ ডালের কথা ভাবি, প্রথমে আমরা পোকার কথায় আসি যে কি ধরনের পোকার আক্রমণ হতে পারে, চাষি বন্ধুরা যদি আগে থেকে একটু সতর্ক থাকেন তাহলে ভালো হয়।
0: এখন দেখুন, সাধারণভাবে আমরা যখন কোন কৃষকদের কাছে যাই, যখন কোন ইন্টারাকশনে যাই, প্রথম প্রশ্ন কিন্তু পোকা এমন রোগ থেকেই আসে। তো পোকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কয়েকটা পোকা কিন্তু খুব বেশি ক্ষতি করে, তার মধ্যে একটা আছে

0: বিছা পোকা, যেটা স্পাইলোসোমা অবলিকুয়া বলি আমরা, হলুদ এবং কালো হয়, শুয়োপোকার মতো দেখতে হয়, শুয়োপোকার মতো দেখতে হয়। এটা কিন্তু প্রচন্ড রকমের ক্ষতি করে মুগের ক্ষেত্রে, যে মাঠে এগুলোকে যে আক্রমণ দেখা যায় সেখানে দেখা যায় যে পাতার সমস্ত সবুজ অংশ ওরা খেয়ে নিয়েছে এবং কেবলমাত্র শিরাগুলো দিয়ে পাতাগুলো সাদা সাদা অংশ দেখা যাচ্ছে এবং খুব সহজেই কিন্তু এটা আমরা দেখতে পাই, মানে এটা দেখা যায়। এটা নিয়ন্ত্রণ করাও কিন্তু খুব সোজা প্রথম দিকে, কারণ আমরা জানি যে এই যে পোকাটা, এই পোকাটা ডিম পাতার নিচের দিকে পারে এবং ডিম পাড়ার পর ওই পোকাগুলো প্রথম দিকে 5-7 দিন এক জায়গার মধ্যে থাকে এবং উপর দিকটা যদি সাদা কোনো পাতা আমরা পাই, তাহলে পরে আমরা যদি ওই পাতাটাকে মাঠে ঘোরার সময় তুলে যদি আমরা ওটাকে নষ্ট করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে একসাথে কিন্তু 500-1500-2000 পর্যন্ত পোকা আমার মেগা নষ্ট হয়ে যাচ্ছে একসাথে। কিন্তু যখন ওই পোকাগুলো ছড়িয়ে যাবে তখন আমার হাতে আর কিছু করণীয় নেই, তখন কিন্তু আমাকে কোন রকমের মানে ওষুধ দিতে হবে। সেটা আমরা বোটানিক্যালও দিতে পারি, জৈব দিতে পারি, কিংবা কোন রাসায়নিকও আমরা দিতে হতে পারে। তো বিছা পোকা একটা রয়েছে, এছাড়া আরেক ধরনের লেদা পোকা আমাদের আক্রমণ দেখতে পাই, কিছু জাব পোকা আমরা দেখতে পাই, থ্রিপস আমরা দেখতে পাই, আর একটা দেখতে পাই সেটা হচ্ছে সুটি ছিদ্রকারী পোকা।
1: আচ্ছা,
0: তো এই যে পোকাগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনারা কোনো বিশেষজ্ঞের কাছে সেই মুহূর্তে কি হয়েছে সেটা যদি দেখে নিতে পারেন সব থেকে ভালো। আর তাছাড়া আমরা সাধারণভাবে যেটা আমরা রেকমেন্ড করি, প্রথমে হচ্ছে নিম বেসড, নিম তেল বা নিম সিড কার্নাল এক্সট্রাক্ট বাজারে পাওয়া যায়, NSKE বলে, NSKE নিম সিড কার্নাল এক্সট্রাক্ট, এটা হচ্ছে 5% বাজারে পাওয়া যায়। প্রতি লিটার জলে 50 গ্রাম দিয়ে যদি গুলে আমরা স্প্রে করে দিতে পারি, বা নিম তেল যেরকম PPM এর উপর বাজারে পাওয়া যাবে তার উপর নির্দিষ্ট করে ওই বোতলের গায়ে লেখা থাকবে সেইটা যদি স্প্রে করি, আমরা প্রাথমিকভাবে খুব ভালো ফলন মানে ভালো রেজাল্ট পাব।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম, বাঙালি রসনার অমৃত কথা। লিখেছেন অলোক মুখোপাধ্যায়। ভোজনরসিক বাঙালির অমৃত প্রীতির কথা কারোর অজানা নয়, তবে আম খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা বোধহয় কমই। এখন আমের মরশুম চলেছে, আম আমাদের জাতীয় ফল। এত রকমের আকৃতি ও প্রকৃতি, যেমন বর্ণ, গন্ধ ও স্বাদের ভিন্নতায় আম অনন্য। সঠিকভাবে জানা না গেলেও মনে করা হয় আমের উৎপত্তিকাল আনুমানিক 5000 বছর আগে। সারা পৃথিবীতে প্রায় 500 প্রজাতির আম পাওয়া যায়। মালদার ল্যাংড়া, খোজলি, হিমসাগর বিখ্যাত। ভাগলপুরের ল্যাংড়া আকারে বড়, তবে আগের মতো ল্যাংড়ার বাজার মাতানো মম গন্ধ আর নেই। নানা রাজ্যের নানা প্রজাতির আম, যেমন উত্তরপ্রদেশের দশেরি, পাঞ্জাব ও হরিয়ানার চৌসা, গুজরাটের কেশর, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের ইমাম পসন্ত, তামিলনাড়ুর ইলম ও মলগোভা, মহারাষ্ট্রের আলফানসো, কর্ণাটকের তোতাপুরি, রামপুরি ইত্যাদি। এছাড়াও রয়েছে বৈশাখী, গোলাপখাস, পেয়ারাফুলি, মল্লিকা, বেগমফুলি, আম্রপালি, ক্ষীরসাপাত, হাড়িভাঙা, গোলাপভোগ, লক্ষণভোগ, মিশ্রিদানা, নীলাম্বরি, কাঁচা মিঠা, রূপালী, বউ ভুলানি, জামাই পসন্ত, রানী পসন্ত, আরও কত রকমের প্রজাতি। জানা যায় সম্রাট আকবর আমের অতুলনীয় স্বাদে মোহিত হয়ে দ্বারভাঙায় 100,000 আম গাছ লাগিয়েছিলেন। কেউ কেউ মনে করেন 1865 সালে হাওয়াই দ্বীপপুঞ্জে আমের আঁটি থেকে গাছ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বাংলায় মালদা, মুর্শিদাবাদ, চব্বিশ পরগনা, নদিয়া ও হুগলি জেলায় হিমসাগরের ব্যাপক চাষ হয় এবং ক্রমশই তা বাড়ছে। স্বাদে ও গন্ধে অনন্য হলেও এর পুষ্টিগুণও আছে। মিষ্টি স্বাদের জন্য সুগারের রোগীরা ইচ্ছে হলেও সারাদিনে 1-2 টুকরোর বেশি আম খেতে পারেন না। আমে ভিটামিন এ, সি, ডি এবং B6 রয়েছে। আমের স্বাদ ও গন্ধকে সম্মান জানাতে 1987 সালে ভারতের জাতীয় উদ্যান বোর্ড আম উৎসবের ধারণা চালু করে। আম থেকে নানান খাবার তৈরি হয়। কাঁচা আম থেকে আচার, আমচুর ও আম তেল তৈরি হয়। পাকা আম থেকে আমসত্ত্ব তৈরি করে বাজারজাত করা মালদার অধিবাসীদের অন্যতম জীবিকা। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর আমপ্রীতির জন্য আমের সময় বিদেশ গেলে সঙ্গে করে আম নিয়ে যেতেন। শান্তিনিকেতনেও আম্রকুঞ্জ তৈরি হয়েছে। ভালো আম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে ভারত, আর তাতে মালদার নাম অগ্রগণ্য। দিল্লির জনপথে হ্যান্ডলুম মাঠে একসময় মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, চব্বিশ পরগনা ও বাঁকুড়া এই 6টি জেলার প্রায় 44,000 কেজি হরেক প্রজাতির আম বিক্রি হয়েছে। এর মধ্যে ছিল জিআই ট্যাগ পাওয়া মালদার ল্যাংড়া, ক্ষীরসাপাতি ও ফজলি। কয়েক দশক আগেও কলকাতার বাজার উপচে পড়ত নানা বর্ণের ও স্বাদের আম। হিমসাগর, ল্যাংড়ার সঙ্গে বাঙালির থলেতে ঢুকত তোতাপুরি, কিষেনভোগ, কোহিতুর। আষাঢ়ে ভরে যেত চৌষা, দশেরি। জামাই ষষ্ঠীতে জামাই আদর করতে পাতে হরেক রকমের আমের জুড়ি মেলা ভার। পাথরের থালায় আমদুধ বা আম দইয়ের স্বাদ আমরসিক বাঙালিই নিতে পারে। আম ফলের রাজা বলেই স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদেশের সাহেব সিভিল সার্ভেন্টদের মনুষ্য জাতির মধ্যে আম্রফল বলে মনে করতেন। 2023-24 আর্থিক বছরে ভারত থেকে প্রায় 32,104 মেট্রিক টন আম বিশ্ববাজারে রপ্তানি করে 60.14 মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। আমাদের আমের বাজার সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, কানাডা, ওমান ও কুয়েতে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র আমের গুণমানে অসন্তুষ্ট হয়ে কিছু আম বাতিল করায় প্রায় 5,00,000 মার্কিন ডলার মূল্যের ক্ষতি হয়েছে। বৈদেশিক মুদ্রা আনতে হলে রপ্তানির সময় আমের গুণমান নিয়ে সমঝোতা করা একেবারেই চলবে না। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অলোক মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। সংশোধিত নাগরিকত্ব আইন CAA মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের BSF-এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট UG-র পুনরায় পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দিয়েছেন। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা ছিল 44 ডিগ্রির বেশি। ইডেনে আজ IPL-এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক দিক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা কথা বলেন। দুই প্রধানমন্ত্রীর এই আলোচনায় ভারত ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন ঘটেছে।
1: পিছলে লগভগ 3.5 বর্ষ মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যায়। ইয়ে ভারত আর ইটালি কে বিচ করিবী সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যায়। উনকে নেতৃত্ব মে হামারে সম্বন্ধো কো নয়ি গতি, নয়ি দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যায়। মুঝে খুশি হ্যায় কি হাম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যায়।
0: শ্রী মোদী ভারত ইউরোপ সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য ইতালির সমর্থনের প্রশংসা করেন এবং উদীয়মান প্রযুক্তি, উৎপাদন ও সুস্থায়ী উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। নেতারা কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি

0: আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনার পর উভয় নেতা একটি যৌথ বিবৃতি দেন। শ্রী মোদী বলেন, সামরিক সরঞ্জামের যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের পথ দুই দেশ প্রশস্ত করেছে। এছাড়াও জাহাজ চলাচল, বন্দর আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমির ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় উত্তেজনার বিষয়ে ভারত ও ইতালি নিয়মিত যোগাযোগ রেখেছে। আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সব সমস্যার সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমে করা উচিত। শ্রী মোদী আরও বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে উভয় দেশই ঐক্যবদ্ধ এবং তিনি উল্লেখ করেন যে সন্ত্রাসবাদে অর্থ যোগানের বিরুদ্ধে তাদের যৌথ প্রচেষ্টা একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, দায়িত্বশীল গণতন্ত্রকে শুধু সন্ত্রাসবাদের নিন্দা করলেই চলবে না, এর আর্থিক নেটওয়ার্কগুলো ভেঙে ফেলার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার দু সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্দো বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, জাল নোট, আইন শৃঙ্খলা সমস্যা, বলপূর্বক ধর্মান্তকরণ, লাভ জিহাদ ও নারী নিরাপত্তা সংক্রান্ত নানা অপরাধের সঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগসাজশ পাওয়া গেছে। শ্রী অধিকারী আরও জানান, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4,000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 2,200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1,600 কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও এখনও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং বিএসএফ দিচ্ছে। ভবিষ্যতে আরও জমি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া চালানো হবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত বিএসএফের মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। নবান্নের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকেও অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের 14ই মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু পূর্ববর্তী রাজ্য সরকার সেই আইন কার্যকর করেনি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নতুন সরকার ক্ষমতায় এসেই সেই নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সিওলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ কর্মসূচির রূপায়ণ মন্ত্রী লি ইয়াং ছুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, বৈঠকে উভয় পক্ষ যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং যৌথ রপ্তানির পথ তৈরির জন্য পারস্পরিক প্রচেষ্টাকে কাজে লাগাতে সম্মত হয়েছে। ভারতের প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা DRDO আজ শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র ব্যবস্থাপনা ULPGM-V3 সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এর জন্য DRDO, সরকারি সংস্থা, প্রতিরক্ষা উৎপাদন অংশীদার এবং শিল্পক্ষেত্রগুলিকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান NEET-UG-র পুনরায় পরীক্ষার নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে শ্রী প্রধান একথা বলেন। বৈঠকে বিভিন্ন

অনলাইন গ্রুপগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। শ্রী প্রধান এই ধরনের নেটওয়ার্কগুলির বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভুয়ো তথ্য ছড়ানো চ্যানেলগুলিকে চিহ্নিত করা, ব্লক করা এবং বন্ধ করে দেওয়া। মন্ত্রী জোর দিয়ে বলেন যে সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অবশ্যই শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। আসন্ন জনগণনার অঙ্গ হিসাবে জাতিগত গণনা করা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত বলেছে এই বিষয়টি সরকারের নীতি নির্ধারণের আওতাধীন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে অনগ্রসর শ্রেণীর মানুষের সংখ্যা সরকারের জানা প্রয়োজন, যাতে তাদের উন্নতির লক্ষ্যে জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা 44 ডিগ্রির বেশি ছিল। রাজস্থানের 2টি জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা এবং 14টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে চলতি সপ্তাহ জুড়ে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সংস্কৃতি মন্ত্রক বন্দে মাতরম ফ্রেমস জাতীয় চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার জন্য এন্ট্রি জমা দেওয়ার সময়সীমা 31 মে পর্যন্ত বাড়িয়েছে। সমসাময়িক মাধ্যম ব্যবহার করে বন্দে মাতরমের চেতনাকে নতুনভাবে জাগ্রত করতে চলচ্চিত্র নির্মাতা, ক্রিয়েটার এবং নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। ইতিমধ্যে ভোটকর্মীরা কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন। সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। IPL ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। কলকাতা 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ও মুম্বাই 12 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তির, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানিয়ে দেব আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান সম্পর্কে। রাত আটটায় শুনবেন নানা রঙের গান, 8:30 আইনি কথা, চিকিৎসা বিমা এবং গাফিলতি, এ বিষয়ে আইনজীবী অনির্বাণ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে এবং প্রযোজনায় রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, পরিবেশনায় অনিন্দিতা মুখোপাধ্যায়। 9:30 শুনবেন আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 9:45 অনুরোধের আসর, 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নূতন সেন। 10:45 আধুনিক গানে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের কিছু অনুষ্ঠান সম্পর্কে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

0: এখন বিজ্ঞাপনের পর স্থানীয় সংবাদ।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
1: আর ইলেকট্রিক বিলের?
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার আজ থেকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। আপাতত 27 কিলোমিটার জমিতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেছেন। আগামীকালও একাধিক জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আগামী কয়েকদিনও একই পরিস্থিতি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ইডেনে আজ আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। দীর্ঘ জটিলতা শেষে রাজ্য সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার দু সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এই বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা ও রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেন্দুবাবু আরও জানান, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় 2200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া থাকলেও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 18 কিলোমিটার ফেন্সিং এলাকা এবং আরও 9 কিলোমিটার বর্ডার আউটপোস্ট ও বিএসএফ পরিকাঠামো তৈরির জন্য জমি। তিনি বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং বিএসএফ দিচ্ছে।
1: আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার

0: এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি, তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম।
1: মুখ্যমন্ত্রী আরও জানান, সীমান্তবর্তী জেলাগুলিতে দীর্ঘদিন কোনো সমন্বয় বৈঠক হয়নি। নতুন সরকার দায়িত্ব নেবার পর থেকেই জেলা প্রশাসন, বিএসএফ, রাজ্য পুলিশ, কাস্টমস সহ বিভিন্ন সংস্থাকে নিয়ে নিয়মিত সমন্বয় বৈঠক শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিএসএফ এর মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন অনুভূত হচ্ছিল।
2: আমাদের পুরোটাই সম্পূর্ণ এটা ভরসা যে আমাদের যে সিনার্জি একটা দরকার হয় স্যার, যেটা আমরা স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে চাই, সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে এটা আমরা পাবো। এর পাওয়ার পরে আমাদের যে ফেন্সিং কনস্ট্রাকশন যেখানে যেখানে লম্বিত ছিল সেটা হবে, যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নতুন বিওপি খোলা, যে বর্ডার আউটপোস্ট গুলো খোলাটা ইনক্লুডিং সুন্দরবন মতন এরিয়া যেখানে আমরা একটা বিশাল জলাশয়কে আমরা ভালো করে দেখতে পারছিলাম না, ওই জায়গাটাও আমরা যে আছে ভালো করে দেখার জন্য যে পরিকল্পনাগুলো আছে সেটা পারিত হবে স্যার। এটা নিয়ে স্যার আমাদের যে সুরক্ষাটা স্যার ইন্ডো বাংলাদেশ বর্ডারটা আরো একটু সুদৃঢ় হবে।
1: সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে। নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এরপর বাংলাদেশের সীমান্তরক্ষী বিডিআর এর সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই পদ্ধতিতে কাজ হবে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
3: যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ড ওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ড ওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স, তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ড ওভার করবে বিএসএফ এর হাতে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট।
1: এর আগে আজ সকালে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন। তিনি জানান, সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন এবং কল্যাণমূলক প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এখন থেকে প্রতি মাসে একবার করে তিনি উত্তরবঙ্গ সফর করবেন। জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে শিলিগুড়ির উত্তরকন্যায় সপ্তাহে একদিন করে সকাল 9-11 পর্যন্ত জনতার দরবার করবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। ওই দিনই 11-1 পর্যন্ত হবে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং 2-4 পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সব সাংসদ ও বিধায়ক নিয়ে আরও একটি বৈঠক করবেন। কল্যাণমূলক প্রকল্পগুলি খতিয়ে দেখা হবে ওই বৈঠকে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল 2 জেলায় প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন। সকালে হাওড়া জেলাশাসকের অফিসে জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলবেন তিনি। এর আগে বেলুড় মঠ যাবেন মুখ্যমন্ত্রী। দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং 2 বর্ধমানের জেলা প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন এবং বিরোধী দলের স্বীকৃতি ঘিরে জটিলতা আরও তীব্র হয়েছে। বিধানসভায় সাংবাদিক বৈঠক করে আজ এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সৌমেন্দ্রনাথ দাস। তিনি জানান, বিরোধী দলের তরফে একটি চিঠি জমা পড়েছে ঠিকই, তবে সেই চিঠিতে প্রয়োজনীয় কিছু তথ্যের ঘাটতি রয়েছে, ফলে বিষয়টি এখন অধ্যক্ষের বিবেচনার উপর নির্ভর করছে। বিরোধী দলের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি চিঠি দিয়ে পরিষদীয় দলের পদাধিকারীদের নামের তালিকা পাঠিয়েছেন, কিন্তু সেই চিঠিতে পরিষদীয় দলের বৈঠক কবে হয়েছে, সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন এবং কারা সম্মতি দিয়েছেন সেই সংক্রান্ত তথ্য উল্লেখ নেই। বিধানসভার নিয়ম অনুযায়ী এই সমস্ত তথ্য স্পষ্টভাবে জমা দিতে হবে। এদিকে বিরোধী দলনেতা পদে দল মনোনীত বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইতোমধ্যেই একটি আরটিআই দায়ের করেছেন। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল

মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে যাবতীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে পৌঁছচ্ছেন। 285টি বুথে সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 2,36,444 জন ভোটদাতা রয়েছেন। সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে ওই কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। এদিকে ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেবার কথা জানিয়েছেন। যদিও প্রার্থীপদ প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় প্রকৃতপক্ষে প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন তিনি। অন্যদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহারের আবেদন জানিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও আপাতত তাতে হস্তক্ষেপ করেনি আদালত। 2021 বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে বিধাননগর পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে সিআইডি আজ ভবানী ভবনে প্রায় 12 ঘণ্টা জেরা করে। রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজের বিরুদ্ধে চাকরি ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের পাথরডিহ স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা ও অভব্য আচরণের অভিযোগে 4 বিজেপি নেতাকে দলের তরফে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত রাকেশ মাহাতো, বিজয়মোহন সিং, অরুণচন্দ্র মাঝি এবং মিঠুন কুমারকে সব রকমের সাংগঠনিক কাজকর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে। দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 36.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গের উত্তরে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। এদিকে আলিপুর চিড়িয়াখানা থেকে প্রাণীদের জন্য এই গরমে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আইপিএল ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স 5 ওভারে 3 উইকেটে 34 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার আজ থেকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। সংশোধিত নাগরিকত্ব আইন মেনে রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমে নজরুলগীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: নানা রঙের গান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শুরু হচ্ছে আইনি কথা, উপস্থাপনা ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত।
1: অনুষ্ঠান আইনি কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে নিয়মিত অনুষ্ঠান আইনি কথা। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন আইনজীবী অনির্বাণ মুখার্জি। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য বীমা এবং চিকিৎসায় গাফিলতির ক্ষেত্রে আইনি প্রতিকার। নমস্কার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: আজকে আমাদের আলোচনার পরিসরে যেহেতু স্বাস্থ্য বীমা আছে এবং চিকিৎসায় গাফিলতির ক্ষেত্রে কি কি আইনি প্রতিকার আমরা পেতে পারি, সেক্ষেত্রে প্রথমেই আপনার কাছে প্রশ্ন রাখব যে স্বাস্থ্য বীমা কি?
2: স্বাস্থ্য বীমা হলো একটি চুক্তি যার মাধ্যমে একটি বীমা কোম্পানি আপনার অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে চিকিৎসার খরচ বহন করার প্রতিশ্রুতি দেয় এবং এর বিনিময়ে আপনাকে বছরে হোক, মাসে হোক, তিন মাস এমনকি ছ মাস অন্তরের সময়সীমা অনুযায়ী একটি পরিমাণ অর্থ, যাকে আমরা ইংরেজি পরিভাষায় প্রিমিয়াম অর্থাৎ বীমার কিস্তি বলে থাকি, সেটি উক্ত বীমা কোম্পানিতে জমা দিতে হয়। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এটি হলো এক প্রকার প্রতিশ্রুতি যা আপনার চিকিৎসার খরচের বিরুদ্ধে একটি আর্থিক রক্ষা কবচ হিসেবে কাজ করবে।
1: আচ্ছা, এই যে রক্ষা কবচ হিসেবে স্বাস্থ্য বীমা আমাদের কাজ করে, সেক্ষেত্রে এই কাজটা নিশ্চয়ই আমাদের এই শহর থেকে প্রান্তিক যে কোনো জায়গায় কোনো মানুষের ক্ষেত্রে এটার প্রয়োজনে লাগতে পারে।
2: অবশ্যই,
1: সবসময় আমাদের একটা হয়তো ভ্রান্ত ধারণা আছে যে স্বাস্থ্য বীমা বলতে শুধুমাত্র বেসরকারি ক্ষেত্রে এবং সেটা হচ্ছে যারা একটু মানে মধ্যবিত্ত থেকে আর কি যারা উচ্চবিত্ত শ্রেণীর জন্য বরাদ্দ, মানে যারা আমাদের প্রান্তিক মানুষ বা যারা আমাদের দরিদ্র শ্রেণীর মধ্যে পড়ে তাদের জন্য স্বাস্থ্য বীমা নয়, এমন কি কোনো ধারণা আছে?
2: এরকম ধারণা থাকতে পারত, কিন্তু এখন সেই ধারণার আর কোনো বাস্তবিক রূপ নেই। তার কারণ আপনি ঠিকই ধরেছেন বা বলেছেন যে আমাদের একটা জেনেরিক আইডিয়া রয়েছে যে বেসরকারি বীমা সংস্থা মানেই হলো অধিক প্রিমিয়াম অর্থাৎ বীমার কিস্তি এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা, এবং সরকারি ক্ষেত্রে জাস্ট তার উল্টোটা, মন্থর পরিষেবা এবং স্বল্প প্রিমিয়াম। কিন্তু বিষয়টা সেরকম নয়, কারণ বাস্তবে এই দুই সংস্থাই কিন্তু বাণিজ্যিক দিক থেকে যথেষ্ট পরিমাণে প্রতিযোগিতা মুখর। একই সঙ্গে আপনি যদি একদম সম্পূর্ণরূপে কোন রকম সরকারি বীমার কথা বলেন, আমি উল্লেখযোগ্য হিসেবে বলতে পারি যে বীমাতে আপনি অন্যান্য বেসরকারি বীমা সংস্থার কর্তৃক যে সকল নিয়মাবলী পালন

0: করার জন্য তারা দায়বদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ, সেই সকল বিষয়গুলো কিন্তু এক প্রকার সরকারি বিমার ক্ষেত্রেও প্রযোজ্য,
1: মানে একই রকম ভাবে
0: সম্পূর্ণরূপে।
1: বেশ, মানে বন্ধুরা ভেবে বসবেন না যে আমরা প্রান্তিক শ্রেণীর বা আমরা গ্রামাঞ্চলের মানুষ, আমাদের সেই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত, তা কিন্তু নয়। সরকারি স্বাস্থ্য বিমা আপনাদের জন্য কিন্তু ঠিক একই রকম ভাবে প্রযোজ্য, এবং যা যা সুযোগ সুবিধা একজন বেসরকারি স্বাস্থ্য বিমার ক্ষেত্রে তারা পেয়ে থাকেন, আপনারাও কিন্তু সেই একই রকম ভাবে পাবেন। এবার আসছি যে স্বাস্থ্য বিমার সুবিধা কি কি।
0: হাসপাতাল এবং চিকিৎসা সংক্রান্ত যে বিবিধ প্রয়োজনীয় খরচ একটি বিমা কোম্পানি থেকে পাওয়া সম্ভব, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ক্যাশলেস ট্রিটমেন্ট। অর্থাৎ এটিকে যদি একটু বিস্তারিত আলোচনা করি, যেটা প্রয়োজনীয় বটে, সেটি হলো এটি এক প্রকার বিশেষ পরিষেবা যেখানে বিপদকালে আপনার চিকিৎসার জন্য নগদ অর্থ হাসপাতালকে সরাসরি দিতে হবে না।
1: বেশ,
0: সেক্ষেত্রে বিমা কোম্পানি সরাসরি হাসপাতালের যাবতীয় খরচ পরিশোধ করবে এবং একই সঙ্গে হাসপাতালে ভর্তির 30 থেকে 60 দিন আগে এবং হাসপাতাল থেকে মুক্ত হওয়ার 60 থেকে 90 দিন পরের সার্বিক ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষার যাবতীয় খরচও কিন্তু সংশ্লিষ্ট বিমা কোম্পানি বহন করবে। দ্বিতীয় আসি ট্যাক্স বেনিফিট, অর্থাৎ আয়কর আইনের 80D ধারা অনুযায়ী কোনো বিমার প্রিমিয়াম বা বিমার কিস্তির উপর তৈরি করে ছাড় পাওয়া যায় এবং এই ছাড়ের পরিমাণ একটি নির্দিষ্ট থাকে। অর্থাৎ আপনি এবং আপনার পরিবারের ক্ষেত্রে যদি বয়সসীমা 60 বছরের কম হয়, তাহলে সেটা আপ টু 25,000, অর্থাৎ 25,000 টাকা বছরে, এবং যদি সেটা 60 বছরের ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে সেটা আপ টু 50,000, অর্থাৎ 50,000 টাকা পর্যন্ত। তৃতীয় যে স্তর সেটা হলো হেলথ চেক আপ।
1: আচ্ছা,
0: অনেক বেসরকারি বিমা কোম্পানি নির্দিষ্ট পলিসি ও সাম ইনসিওরের উপর ভিত্তি করে বছরে একবার ফুল বডি চেক আপের সুবিধা প্রদান করে থাকেন। এমনকি বর্তমানে বিভিন্ন PSU অর্থাৎ পাবলিক সেক্টর ইউনিটের বিমা কোম্পানিগুলিও বাণিজ্যিক দৌড়ে যথেষ্ট এগিয়ে, তারা নির্দিষ্ট পলিসি ভিত্তিক টেলিমেডিকেল কমিউনিকেশন, অনলাইন কনসালটেশনের মতো প্রযুক্তিভিত্তিক চিকিৎসার ব্যয়বহুল খরচও কিন্তু বহন করে থাকে।
1: তাহলে এই ক্ষেত্রে স্বাস্থ্য বিমার সুবিধাগুলো যেমন আমরা ধরে ধরে আলোচনা করলাম, আপনি বললেন যে ক্যাশলেস, মানে যেখানে নগদ টাকা আমার প্রয়োজন হবে না চিকিৎসাধীন কোন রোগীকে যখন আমি বাড়ি নিয়ে আসছি হাসপাতাল থেকে। কিন্তু যখন দেখা যায় অনেক ক্ষেত্রে ক্যাশলেস কাজ করে না, ধরুন বলা আছে ক্যাশলেস আপনার হয়ে যাবে স্বাস্থ্য বিমাতে, এরপর দেখা গেল যে তাকে কিছু না কিছু অর্থ ঠিক দিতেই হচ্ছে এবং সেটা বেশ মোটা অঙ্কের অর্থ, তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে স্বাস্থ্য বিমা তার কথা রাখছে না, সেক্ষেত্রে আইনি প্রতিকার কি আছে?
0: দেখুন, এক্ষেত্রে আমি প্রথমেই বলবো আইনি প্রতিকারের আগে চিকিৎসাধীন ব্যক্তির পরিবারের প্রথম যে কাজটি করা উচিত সেটি হচ্ছে ওই উক্ত হাসপাতাল কর্তৃক যে সামগ্রিক অর্থের পরিমাণ বা সংখ্যাটা এলো এবং ইন্স্যুরেন্স কোম্পানি যে অর্থটা প্রদান করলো তার মাঝখানের যে গ্যাপটা, সেই গ্যাপের যে অর্থ, সেই অর্থটা যেভাবেই হোক পরিস্থিতি অনুযায়ী সেখানে পরিশোধ করে দেওয়া, অর্থাৎ উক্ত হাসপাতালকে পরিশোধ করে দেওয়া।
1: বেশ,
0: এরপরে ওই যে অর্থটা, যে অর্থটা সার্বিকভাবে একজন চিকিৎসাধীন পরিবারের দেওয়ার কথা নয় প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে, সেই চুক্তির সাপেক্ষে বিমা কোম্পানি চুক্তি ভঙ্গন করলেন এবং সেই বিমা কোম্পানিকে উল্লেখযোগ্যভাবে সেই চিকিৎসাধীন ব্যক্তির পরিবারের সার্বিক নথি জোগাড় করে, এবং তারা যদি সেই বিষয়ে আত্মবিশ্বাসী থাকেন, তাহলে সেই নথিগুলি নিয়ে উক্ত কোম্পানিতে সরাসরি যোগাযোগ করা এবং উক্ত কোম্পানির অনলাইন পোর্টালে গ্রিভেন্স সেল বা গ্রিভেন্স রিড্রেসাল ইউনিট বা ইন্ডেক্স থাকতে বাধ্য, সেই সব জায়গায় সরাসরি যোগাযোগ করার চেষ্টা করা।
1: বেশ,
0: সেক্ষেত্রে আপনারা নিশ্চিতভাবে সেই অর্থ, যে অর্থটা আপনারা প্রাপক, সেই অর্থটা আপনারা ফেরত পাবেন।
1: এবার অনেক সময় দেখা যায় যে এটা দীর্ঘ সময় নেয়, এই যে প্রাপ্য অর্থটা ওরা ফেরত দিতে, এবং অনেক ক্ষেত্রেই যারা এই স্বাস্থ্য বীমা কিনছেন তাদের অজ্ঞতার কারণে এটা একটা দীর্ঘ একটা সময় এর পেছনে আর কি দিতে হয় বা বারবার একটা তাদের অভিযোগ জানাতে হয়। তো এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে?
0: এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। যেটা করতে হবে, যে অর্থটা তো আবশ্যিক, এক্ষেত্রে শুধু প্রয়োজনীয় জায়গায় রইল না, সে আবশ্যিক অর্থ পাওয়ার জন্য প্রাপক হিসেবে আপনাকে কিন্তু মনিটরিংটা রাখতেই হবে, সেটা অনলাইন হোক বা ইন পার্সন, সেই নির্দিষ্ট বীমা কোম্পানির অফিসে গিয়ে হোক, চিঠি দিয়ে হোক, এমনকি প্রয়োজনে একজন আইনজ্ঞ যিনি এই ধরনের কাজ বা কর্মগুলির সঙ্গে জড়িত এবং দক্ষ, তার সাথে পরামর্শ করে নির্দিষ্টভাবে আইনানুক পদ্ধতিগতভাবে লিগাল নোটিশও পাঠাতে পারেন, যদি আপনারা মনে করেন যে আপনাদের প্রাপ্য অর্থটা বিশেষভাবে ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে তারা আটকে রাখার চেষ্টা করছেন।
1: বেশ, শ্রোতা বন্ধুরা, যারা হয়তো এই কিছুক্ষণ আগেই আমাদের আকাশবাণী গীতাঞ্জলি প্রচার তরঙ্গে কান রেখেছেন, তাদের জানিয়ে রাখি আজকে আমাদের আইনি কথা অনুষ্ঠানে আলোচনার বিষয় স্বাস্থ্য বীমা এবং চিকিৎসায় গাফিলতির ক্ষেত্রে আইনি প্রতিকার। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন আইনজীবী অনির্বাণ মুখার্জি। আমরা আলোচনা করছিলাম ক্যাশলেস, ট্যাক্স বেনিফিট এবং হেলথ চেক আপে আমাদের স্বাস্থ্য বীমা কিভাবে প্রয়োজন হয়, এই বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য বীমা থাকাটা অপরিহার্য, এবং এই বর্তমান সময়ে এই স্বাস্থ্য বীমা থাকাটা একটা ভীষণ প্রয়োজনীয়তাও, এবং এটি আমাদের নিজের জন্য এবং আমাদের পরিবারের জন্য একটা সুরক্ষা কবচ। সেক্ষেত্রে আপনার কাছে আমার পরের প্রশ্ন, যে এই ফ্যামিলি ফ্লোটার বীমাটা কি?
0: ফ্যামিলি ফ্লোটার বীমা বা পলিসি হলো এমন একটি বিষয় যেখানে একটিমাত্র বীমার আয়তায় আপনার পরিবারের সকল সদস্য, যেমন আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা, এমনকি আপনার ইনলস, তারাও সুরক্ষিত থাকতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে আলাদাভাবে বীমা করার তুলনায় এক্ষেত্রে প্রিমিয়ামের বা বীমার কিস্তির পরিমাণ বা খরচ কিন্তু অনেক কম, এবং একই সঙ্গে সার্বিকভাবে আপনার পুরো পরিবার একটি নির্দিষ্ট অংশের অর্থ, যেটিকে আমরা সাম ইনসিওর বলে থাকি, তা যৌথভাবে ব্যবহার করার সুযোগ এবং সুবিধা পাচ্ছেন।
1: স্বাস্থ্য বীমা যেমন এই মাসের পর মাস আমাদের একটা কিস্তি দিতে হয় এবং এটাকে সচল রাখতে হয়, সেক্ষেত্রে এই যে অনেক সময় দেখা যায় যে ধরুন কোনো একটা বিপদ হলো আমাদের পরিবারে, আর্থিক একটা টানাটানির সমস্যা হয়তো দেখা গেল, সেক্ষেত্রে আমরা বীমা দিতে অপারগ হলাম, মানে দিতে পারলাম না কিছুটা সময়ের জন্য, সেক্ষেত্রে কি আমাদের স্বাস্থ্য বীমা বাতিল হয়ে যেতে পারে?
0: এই ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট তো উপায় রয়েছে, অর্থাৎ প্রত্যেক বীমা কোম্পানিকে একজন বীমা গ্রাহক এক বছর, তিন মাস, ছ মাস বা প্রতি মাসে যে বীমার কিস্তি বা প্রিমিয়াম প্রদান করে উক্ত বীমাটিকে সচল রাখতে সচেষ্ট হয়। সেক্ষেত্রে যদি কোনো বিপদজনিত কারণে সেই অর্থটা কোনোভাবে উক্ত কোম্পানিকে দেওয়া সম্ভব হলো না, সেটা প্রযুক্তিগত পদ্ধতি অর্থাৎ ডিজিটাল পোডিয়ামে হোক, চেকে হোক বা ক্যাশে হোক, নির্দিষ্ট কারণ এবং কারণটা যদি যথাযথ যুক্তিপূর্ণ হয় তাহলে সেই কারণের সাপেক্ষে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন, যিনি অ্যাপ্লিকেন্ট তার আইডি প্রুফ, একই সঙ্গে যে বিষয় সেই বিষয়টাকে বোনাফাইড অ্যাপ্রোচ রেখে উল্লেখ করা সেই চিঠিতে, এবং তাকে অনুরোধ করা যে আমি বর্তমান পরিস্থিতিতে এই কারণের জন্য এই পরিমাণ অর্থ পরিশোধ করতে পারলাম না, আমাকে একটা ন্যূনতম নির্দিষ্ট সময় ধার্য করা হোক, যে সময়ের মধ্যে আমি এই পরিমাণ, সেটা ন্যূনতম হোক বা সার্বিক হোক, অর্থ প্রদান করতে সচেষ্ট হতে পারি। এটা হলো সার্বিকভাবে সাবলীল পদ্ধতি। আপনার মেডিক্লেমের পদ্ধতি এবং মেডিক্লেমের যে জীবন সেটাকেও বাঁচিয়ে রাখা, এবং আপনার যে ভাবনা চিন্তাটা বোনাফাইড, সেটাও উক্ত বা সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে জানিয়ে দেওয়া বা পৌঁছে দেওয়া।
1: আচ্ছা, এই জানানোর কি কোনো পার্টিকুলার পিরিয়ড আছে, মানে এই সময়ের মধ্যে আমাকে জানাতে হবে?
0: সাধারণত ভাবে প্রতি বীমা কোম্পানি যে নির্দিষ্ট সময়ের মধ্যে বীমাটা দিতে হয় তার থেকে এক মাস সময়সীমা এক্সটেন্ডেড করেই রাখেন, এটা প্রায় বাই ডিফল্ট পলিসি বলতে পারেন। এর পরের যে সময়সীমাটা হবে সেটা এক্স গ্রাশিয়া, অর্থাৎ অতিরিক্ত, সেক্ষেত্রে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম সেই সুস্পষ্ট সমাধানের দিকেই আপনাকে যেতে হবে।
1: বেশ, এবার হচ্ছে এই নো ক্লেম বোনাস বিষয়টা কি স্বাস্থ্য বিমার ক্ষেত্রে?
0: নো ক্লেম বোনাস বিষয়টা খুবই আন্ডার রেটেড একটা বিষয়, যে বিষয়টা আমরা অনেক সময় শুনি কিন্তু হয়তো বুঝতে পারি না। ধরে নেওয়া যাক, যদি কোনো বছরে একজন বিমা গ্রহণকারী ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্য অসুস্থ হলেন না এবং কোনো বিমা দাবি বা ক্লেম সংস্থা

0: সংশ্লিষ্ট বিমা কোম্পানিকে করলেন না। সেক্ষেত্রে উক্ত বিমা কোম্পানি এক প্রকার পুরস্কার স্বরূপ একটা বেনিফিট পারপাসে পরের বছর উক্ত ব্যক্তির যে কভারেজ আছে সেই কভারেজের পরিমাণটাকে বাড়িয়ে দেন, অর্থাৎ যেটি আপনার সংশ্লিষ্ট সাম ইনসিওর্ডের সাথে যোগ হয়ে যাবে। এবং এই বোনাসের একটা পার্সেন্টেজ থাকে, সেটি আনুমানিক 5-10%, যা আপনার তৈরি করা মূল সাম ইনসিওর্ডের উপর নির্ধারিত হয়। এবং প্রতি বছর যদি ক্লেম না করা হয় তবে সেক্ষেত্রে তার জন্য আপনার মূল বিমার পরিমাণ অর্থাৎ সাম ইনসিওর্ড একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে এবং প্রিমিয়ামের পরিমাণ অর্থাৎ বিমার কিস্তির পরিমাণ একই থেকে যাবে।
1: বেশ, তাহলে এটা হচ্ছে আমাদের একটা পুরস্কার স্বরূপ দেওয়া হয়, মানে যারা বিমা গ্রাহক হয় তাদেরকে। এবার হয়তো দেখা গেল যে কোনো সময় প্রয়োজন হয়ে পড়ে স্বাস্থ্য বিমার, এবং সেক্ষেত্রে অস্ত্রোপচার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই স্বাস্থ্য বিমার আওতায়। তো কি কি ধরনের অস্ত্রোপচার এই বিমার আওতায় আসে, নাকি সব ধরনের অস্ত্রোপচারই আসে?
0: এক্ষেত্রে একটু আলোচনা সাপেক্ষে বলা যেতেই পারে যে বেশিরভাগ জরুরি অস্ত্রোপচার যা প্রতি বিমার সংশ্লিষ্ট পলিসিতে বিবরণী হিসেবে থাকবে, যেমন ধরুন বলতে গেলে বলা যেতে পারে যে হার্ট সার্জারি, কিডনি ট্রান্সপ্লান্ট, টিউমার অপারেশন, ক্যান্সার সার্জারি, বিভিন্ন ধরনের ডে কেয়ার ট্রিটমেন্ট, অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার, এই সকল অস্ত্রোপচার কিন্তু বিশেষতভাবে স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত থাকার কথা। এবং যে অস্ত্রোপচারগুলি এক্সক্লুডেড অর্থাৎ বাদ হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং এটা সুস্পষ্টভাবে নির্ধারিত বা বিমার আয়তায় আসে না, সেগুলির মধ্যে অন্যতম হল বিভিন্ন কসমেটিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, হরমোন থেরাপি, IVF এবং বেরিয়াটিক সার্জারি।
1: আচ্ছা, স্বাস্থ্য বিমা কি সব ক্ষেত্রেই এক? মানে ধরুন আমরা যেমন কোনো চিকিৎসার ক্ষেত্রে তার আগে চিকিৎসা, মানে ধরুন হসপিটালে ভর্তি হতে হবে, ঠিক তার আগে কিছু চেকআপ থাকে, কিছু টেস্ট থাকে, এবং এর পরে যখন হসপিটালে ভর্তি হওয়ার একটা পদ্ধতি থাকে, এর পরে আবার হসপিটাল থেকে ছাড়ার পর সেটার আর একটা পদ্ধতি থাকে, তো এইগুলো কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত?
0: এই পূর্ববর্তী এবং পরবর্তী হাসপাতালে ভর্তি হওয়ার সময়সীমাটাকে ইন্স্যুরেন্স বা বিমার পরিপ্রেক্ষিতে বলা হতে পারে প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন। এটি হলো বিমার ক্যাশলেস ট্রিটমেন্ট, যে বিষয়টা নিয়ে একটু আগে আলোচনা হলো, তার একটি উল্লেখযোগ্য বেনিফিট ইনবক্স একজন বিমা গ্রহণকারীর পক্ষে। একজন বিমা গ্রহণকারী ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্য শারীরিক অসুস্থতায় হসপিটালে ভর্তি হলেন, সেই ভর্তির দিন থেকে পূর্ববর্তী 30-60 দিন অর্থাৎ 1-2 মাস এবং ডিসচার্জ হওয়ার অর্থাৎ হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার 60-90 দিন অর্থাৎ 2-3 মাস পর্যন্ত যে সময়সীমা, সেই সময়সীমা অনুযায়ী উক্ত চিকিৎসাধীন ব্যক্তির নানাবিধ ওষুধ এবং নানাবিধ স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষার সার্বিক খরচ সংশ্লিষ্ট বিমা কোম্পানি পরিশোধ করে। এবং এই সামগ্রিক প্রক্রিয়াটি কিন্তু যেমন বেসরকারি ঠিক ততটাই সরকারি প্রতিষ্ঠানেও প্রযোজ্য।
1: বেশ, এই যে সামগ্রিক একটা যে পরিষেবার কথা আপনি বললেন, এটা যদি খুব সুন্দরভাবে হয়ে যায়, মানে কোনো রকম কোনো জটিলতা ছাড়া, তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ক্ষেত্রেই গ্রাহকরা এই স্বাস্থ্য বিমার ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হয়, তো এই ক্ষেত্রে আমরা কোন আইনের সাহায্য পেতে পারি?
0: এই বিষয়টা সম্পর্কে আমি বলবো এখানে আইনের থেকেও সচেতনতা বেশি প্রয়োজনীয়।
1: বেশ,
0: অর্থাৎ এই প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশনের যে খরচ বিমা কোম্পানি থেকে পেতে আমার অসুবিধা হওয়ার কারণ কি এবং অসুবিধা হবে না তার জন্য কি কি করতে হবে, যে বিষয়গুলো প্রথমেই মাথায় রাখতে হবে যে এই প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশনের যে খরচ সেটা কিন্তু আপনি কেবলমাত্র রিএমবার্স পদ্ধতির মাধ্যমে পেতে পারেন। তার জন্য নির্দিষ্ট কিছু নথি আপনার কাছে আবশ্যিক রূপে থাকতে হবে। সেগুলো উল্লেখযোগ্যভাবে বলতে গেলে বলতে হবে আপনার সংশ্লিষ্ট বিমা গ্রহণকারী ব্যক্তির সংশ্লিষ্ট বিমা কর্তৃক প্রদান করা মেডিক্লেম কার্ডের জেরক্স, সংশ্লিষ্ট ব্যক্তির আধার কার্ডের জেরক্স, যে ডাক্তার সাহেব বা চিকিৎসক হসপিটালে ভর্তি করার জন্য চিকিৎসাধীন ব্যক্তিকে প্রেসক্রাইব

0: বা অ্যাডভাইস করেছিলেন সেই অ্যাডভাইস প্রেসক্রিপশনের কপি, ডিসচার্জ সামারি অব দ্য হসপিটাল, একটি ক্যান্সেল চেক এবং সার্বিক মেডিকেল রিপোর্ট এবং বিল, এই সব নথিগুলির সাথে সংশ্লিষ্ট বিমার অনলাইন পোর্টালে ফর্ম সি, যেটিকে বলা হয় ক্লেম ফর্ম, সেটিকে সংযুক্ত করে সংশ্লিষ্ট বিমা কোম্পানির টিপিএ অফিসে অথবা বিমা কোম্পানির অনলাইন পোর্টালে আপনাকে সাবমিট করতে হবে। কোন রকম যদি অবজেকশন না আসে তাহলে 20-30 দিন সময়সীমার মধ্যে আপনি আপনার উপযুক্ত ব্যয় হওয়া খরচ যথাসময় ফেরত পাবেন।
1: এবার হচ্ছে এই মেডিকেল বিল। ধরুন এই মেডিকেল বিলের ক্ষেত্রে অনেক ধরনের অনিয়ম দেখা গেল হাসপাতালের তরফ থেকে, সেক্ষেত্রে গ্রাহক কি উপায় নেবে?
0: প্রথমত একজন চিকিৎসাধীন ব্যক্তি বা তার পরিবার বা সদস্যর পক্ষে একটি হাসপাতাল কর্তৃক প্রদত্ত চিকিৎসাধীন বিল, সেই বিলের পর্যালোচনা বা পর্যবেক্ষণ করা খুবই কঠিন। কিন্তু পর্যবেক্ষণ করা সম্ভব যদি সেই বিলের গরমিলটা প্রত্যক্ষ করা যায়। অনেক সময় এই প্রত্যক্ষ গাফিলতি বা বেনিয়ম লোক চোখে পড়ে না, অর্থাৎ সামান্য কিছু কিছু ডিজিটের ট্রানজিশন হয়ে যাওয়া বা করে ফেলার চেষ্টা করা, এগুলো ঘটে থাকে। এই বিষয়টা নিয়ে যদি একজন চিকিৎসাধীন ব্যক্তির পরিবারবর্গ বা সদস্য বা পরবর্তীকালে সুস্থ হয়ে ওঠার পরে তিনি স্বয়ং নিজেই বিষয়টা সম্পর্কে অবগত হন, তিনি সুনিশ্চিত হন যে এই অনিয়মটা কিন্তু চ্যালেঞ্জ করার মতো, তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতালের গ্রিভেন্স রিড্রেসাল সেলে সম্পূর্ণ নথিগুলিকে একত্রিত করে তার অভিযোগকে জানাতে হবে। অনেক ক্ষেত্রে এই অভিযোগের সময়সীমা দীর্ঘায়িত হয়, কিন্তু সেই দীর্ঘায়িত সময়সীমাটা অনির্দিষ্টকালে যদি পরিণত হতে থাকে তাহলে যেটা প্রথম করণীয় সেটি হলো সে নিজে সুনিশ্চিত যদি হয় যে এই বিষয়টি চ্যালেঞ্জ করার মতো জায়গায় রয়েছে, তাহলে তাকে তার সংশ্লিষ্ট হাসপাতালে গ্রিভেন্স রিড্রেসাল ইউনিটে বিষয়টিকে জানাতে হবে। যদি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোন রকম তৎপরতা না পাওয়া যায় বা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে চিকিৎসাধীন ব্যক্তিকে যেটি করতে হবে, তার যে অর্থ বা আর্থিক ক্ষয় বা ক্ষতির সম্মুখীন তিনি হয়েছেন সেটি যদি বিপুল হয় এবং সাময়িকও হয়, দুই ক্ষেত্রেই তার আর্থিক ক্ষতির জন্য সেই চিকিৎসাধীন বা সেই চিকিৎসা হাসপাতালের সুনির্দিষ্ট জুরিসডিকশনাল কোর্টে উনি কনজিউমার মামলা করতে পারেন।
1: বেশ, এই ক্ষেত্রে আবার গাফিলতি নিয়ে আমরা যেখানে কথা বলছি সেখানে মেডিকেল নেগলিজেন্সটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা বিভিন্ন ভাবে আমরা এটা দেখেই থাকি যে মেডিকেল নেগলিজেন্স হয়েছে, হয়তো সেখানে রোগী মারা গেছেন বা হয়তো সেই তার জটিলতাটা আরো বেড়ে গেছে এবং তার চিকিৎসার পদ্ধতিটা আরো দীর্ঘায়িত হয়েছে। এবার ধরুন মেডিকেল নেগলিজেন্স হয়েছে এবং চিকিৎসাধীন যে ব্যক্তি তার পরিবার কোথায় অভিযোগ জানাবে এবং তার আইনি প্রতিকার কি আছে?
0: প্রথমত চিকিৎসাধীন ব্যক্তির পরিবারের প্রথম কার্যক্রিয়া হবে যে চিকিৎসায় গাফিলতিতে ক্ষয় ক্ষতি এমনকি মৃত্যু, এই তিনটে বিষয়ের মধ্যে যে কোনো একটি যদি সংঘটিত হয়ে থাকে এবং সে ব্যাপারে তারা সুনিশ্চিত থাকেন, তাহলে প্রকৃত নথি সহ তাদের প্রথম কাজ হবে হাসপাতাল কর্তৃপক্ষের গ্রিভেন্স সেল বা ইনচার্জকে লিখিতভাবে অভিযোগ বা মেল মারফত জানানো। দ্বিতীয়ত কনজিউমার কোর্ট, অর্থাৎ যদি তাদের দাবিটা ক্ষতিপূরণ সংক্রান্ত হয়ে থাকে তাহলে তার জন্য জেলা, রাজ্য বা জাতীয় স্তরে মামলা দাখিল করতে পারবেন। তৃতীয়ত, যদি চিকিৎসাধীন ব্যক্তির চিকিৎসার গাফিলতির ফলে চিকিৎসাধীন ব্যক্তির পরিবারের সুবিশাল ক্ষতি সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ মৃত্যু ঘটে থাকে চিকিৎসাধীন ব্যক্তির, সেক্ষেত্রে তারা প্রয়োজন মনে করলে মেডিকেল কাউন্সিলে ডাক্তারের লাইসেন্স ক্যান্সেলেশনের অভিযোগ করতে পারেন এবং সর্বোপরি তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ পুলিশ, গুরুতর বা অপরাধমূলক গাফিলতির ক্ষেত্রে যে চিকিৎসাধীন ব্যক্তির যে হাসপাতালে চিকিৎসা হয়েছিল সেই হাসপাতালের জুরিসডিকশনাল থানাতে FIR করতে পারেন।
1: বেশ, ধরুন মৃত্যু হয়তো হয়নি কিন্তু কোনোভাবে তার পঙ্গুত্ব হয়ে গেছে বা তার শরীরের শারীরিক অবনতি আরো বেশি হয়েছে, তো সেক্ষেত্রে

0: কি একইভাবে এফআইআর করা যেতে পারে?
1: একদমই তাই। এক্ষেত্রে যদি আপনার নির্দিষ্টভাবে আপনার চাহিদাটা কি সেটা যদি আপনার কাছে পরিষ্কার থাকে, অর্থাৎ আপনি আর্থিক ক্ষতি চাইছেন নাকি আপনি চাইছেন যে যে এই বিষয়টি সংগঠিত করেছে, অপরাধমূলক কাজ করেছে, তার জেল বা জরিমানা হোক, তাহলে দুটোর পদ্ধতি দুরকম হবে। যেমন উদাহরণ দিয়ে যদি আমি বলি, আপনার যদি আর্থিক ক্ষতির বিষয় থাকে আপনি কনজিউমার কোর্টে মামলা করবেন। একই ধারে আপনার যদি মনে করেন যে আপনি সেই অভিযোগকারী ব্যক্তিকে জেল বা জরিমানার বিধানে বিধিত করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি ক্রিমিনাল লাইবিলিটির পদ্ধতি নেবেন।
0: বেশ, আচ্ছা, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে, সেটা হচ্ছে এই মেডিকেল নেগলিজেন্স, গাফিলতি, আর চিকিৎসা সফল না হওয়া, এই দুটো কি একই ধরনের গাফিলতি? মানে মেডিকেল নেগলিজেন্স এর মধ্যে কি পড়বে?
1: এক কথায় না। তার কারণ সুপ্রিম কোর্টের সম্প্রতি পর্যবেক্ষণ অনুযায়ী শুধুমাত্র চিকিৎসা বা অস্ত্রোপচার সফল না হওয়া মানেই কিন্তু গাফিলতি নয়। যদি একজন চিকিৎসক তার প্রচলিত চিকিৎসা পদ্ধতি মেনে চলেন এবং নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেন, সেক্ষেত্রে ফলাফল আশানুরূপ না হলেও তাকে কিন্তু কোনো প্রকারেই আমরা গাফিলতি বলতে পারি না।
0: বেশ, আমরা যে বিভিন্নভাবে আইনি প্রতিকারের আলোচনা করলাম এবং অভিযোগ জানানোর কথাও আপনি বললেন, এই অভিযোগ জানানোর জন্য বা অভিযোগ করার জন্য আমরা কি কি নথি গুছিয়ে রাখা আবশ্যক?
1: খুব গুরুত্বপূর্ণ একটি অংশ মেডিকেল নেগলিজেন্সের পরিপ্রেক্ষিতে, কারণ এই যে নথিগুলো নিয়ে আলোচনা করব আমরা, এই নথিগুলোর উপরেই কিন্তু আপনার জাস্টিস, আপনার প্রয়োজনীয়তা সবটাই নির্ভর করবে।
0: বেশ,
1: প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, চিকিৎসকের প্রেসক্রিপশন এবং সার্বিক ওষুধের তালিকা। সার্বিক ওষুধের তালিকা বলতে ডাক্তারবাবু বা চিকিৎসক যে সময় থেকে যে প্রথম ওষুধ প্রয়োগ করেছিলেন চিকিৎসাধীন ব্যক্তির উপর এবং শেষ প্রয়োগকারী ওষুধ পর্যন্ত। দ্বিতীয়ত, চিকিৎসাধীন ব্যক্তির সমস্ত মেডিকেল রিপোর্ট।
0: বেশ,
1: তৃতীয়ত, হাসপাতাল কর্তৃক প্রাপ্ত বিল। চতুর্থত, ডিসচার্জ সামারি। এবং সর্বোপরি, ভুল চিকিৎসার সাপেক্ষে একজন অন্য বিশেষজ্ঞ চিকিৎসকের লিখিত মতামত।
0: বেশ,
1: এই সার্বিক নথি বা বিষয়গুলিকে একত্রিত করতে পারলে এবং চিকিৎসায় যে গাফিলতি হয়েছে এটা প্রমাণিত এবং সুনিশ্চিত, এই বিষয়টা যদি জলের মতো পরিষ্কার থাকে, তবে চিকিৎসায় গাফিলতির জন্য যে ব্যক্তি বা ব্যক্তি সমূহ বা ব্যক্তিবর্গরা গাফিলতি করেছেন তারা অভিযুক্ত হবেন এবং যথাযথ শাস্তিও পাবেন।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এই আলোচনার বিষয়ে স্বাস্থ্য বীমা এবং এই যে চিকিৎসায় গাফিলতির ক্ষেত্রে আইনি প্রতিকার, আমাদের আমন্ত্রিত অতিথি আইনজীবী অনির্বাণ মুখার্জি খুব সুন্দরভাবে বোঝালেন যে স্বাস্থ্য বীমা কি এবং তার সুবিধা, এবং এটার কোনো বিষয়ে যদি কোনো গাফিলতি হয় তাহলে আমরা কিভাবে আইনি প্রতিকার পাবো, কোথায় অভিযোগ জানাবো এবং তার জন্য কি কি প্রয়োজনীয় নথি আমাদের সঙ্গে থাকা প্রয়োজন যে কোনো আইনি প্রতিকার পেতে হলে, সম্পূর্ণ বিষয়টি গুছিয়ে আমাদের সামনে তুলে ধরলেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।
1: ধন্যবাদ,
0: নমস্কার। ভবিষ্যতে এমন আরো প্রাসঙ্গিক ও সচেতনতামূলক আলোচনায় আবার দেখা হবে, এই আশায় আজ এখানেই শেষ করছি। নমস্কার।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটি ঘোষণা, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 712 বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 712 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরুক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 0332120250 0332120612 অথবা 0332120500 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন চন্দ্রকোষ রাগে খেয়াল, পরিবেশনায় অনিন্দিতা মুখোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন গৌতম চক্রবর্তী। খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন চন্দ্রকোষ নাকে খেয়াল, পরিবেশনায় অনিন্দিতা মুখোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন গৌতম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।

0: এখন শুনবেন আজকের প্রসঙ্গ। এবারের বিষয় বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলছেন অভিজিৎ চক্রবর্তী।
1: একটি সিনেমার প্রধান বস্তু হচ্ছে স্বরূপ বা প্রতিমূর্তির প্রবাহ। এ স্বরূপের সৌন্দর্য ও মহত্ত্ব প্রকাশে অন্য কোনো ভাষা প্রয়োগের প্রয়োজন পড়লে তাহলে তা অযোগ্যতাই প্রমাণ করবে। স্বরমাধুর্যের স্বরূপ

0: প্রবাহের গভীরতা যদি কোনো শব্দ ছাড়াই সঙ্গীতের দ্বারা সম্ভব হয়, তাহলে স্বচ্ছ সৌন্দর্য বোধ সম্পন্ন অভিজ্ঞতা ধরলে দোষ কি? ১৯২৯ সালে মুরারী ভাদুড়িকে লেখা একটি চিঠিতে রবীন্দ্রনাথ তাঁর চলচ্চিত্র ভাবনা এবং উদ্ভাবনী সত্তার প্রকাশ এভাবেই করেছিলেন। পরে অনেক চিঠি ও নিবন্ধে চলচ্চিত্র নিয়ে রবীন্দ্রনাথের বিভিন্ন চিন্তা এবং পরিকল্পনার কথা আমরা জানতে পারি, যা বাংলা চলচ্চিত্রের নান্দনিক প্রবাহকে গতিশীল ও পরিশীলিত করেছে। প্রথম ইউরোপ সফর শেষে দেশে ফেরার পর চলচ্চিত্র শিল্পের সঙ্গে রবীন্দ্রনাথ প্রবলভাবে জড়িয়ে পড়েন। কাহিনীকার, গীতিকার, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা এবং পরিচালক হিসেবে নিজেকে আবিষ্কার করেন এক ভিন্ন মাত্রায়। আজকের আলোচনায় আমরা যে বিষয় নিয়ে কথা বলব, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ এবং তাঁর গান। আমরা আলোচক হিসেবে পেয়েছি বিশিষ্ট চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনকে। অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আপনার কাছে প্রথমে জানতে চাইব যে রবীন্দ্রনাথের কাহিনী নিয়ে বাংলা ছবি শুরু হয় কোন সময়?
1: দেখুন, প্রথমেই বলি, তাঁর গল্প নিয়ে বহু লোক একেবারে নির্বাক যুগ থেকে ছবি করছেন, ডিজি তো করছেনই, কিন্তু রবীন্দ্রনাথ তাদের বলেছিলেন যে চলচ্চিত্রকে সাহিত্যের ছত্রছায়া থেকে বেরিয়ে আসতে হবে, এমনভাবে ছবিকে তৈরি করতে হবে যে ছবি তার নিজস্ব ভাষায় কথা বলবে, সাহিত্যের ভাষায় কথা বলবে না। তো সেই দিক দিয়ে যদি দেখেন, তা আমি বলবো অনেক পরে, পঞ্চাশের দশকের পরে, ষাটের দশকে আমরা বেশ কিছু ছবি পেয়েছি যেগুলো প্রকৃত রূপে এই যে রবীন্দ্র চিন্তা এবং রবীন্দ্র ভাবনাকে পরিস্ফুট করতে পেরেছিল। যেমন তপন সিনহার ক্ষুধিত পাষাণ, যেখানে একদিকে যেমন রবীন্দ্রনাথ এসেছেন, অন্যদিকে একটা অদ্ভুত ধ্রুপদী মেজাজ এসেছে, অতীতকে দেখার একটা চোখ তৈরি করে দিয়েছেন পরিচালক এবং অবশ্যই লেখক। এখানে আরেকটি ব্যাপার হচ্ছে যে একটা অদ্ভুত রকমের জায়গায় তপন সিনহা প্রবেশ করেছিলেন, যেটাকে আমরা ইংরেজি পরিভাষায় বলি হরর জনর, এক ধরনের চিত্রকল্প তৈরি হয়েছে, একটা ফ্যান্টাসি যার মধ্যে একটা ভয়ের ব্যাপারও আছে। এবং কাবুলিওয়ালা আরেকটা ছবিও তপনবাবুই করেছিলেন, সেটা আবার হিন্দিতেও হয়, আবার বাংলাতে ছবি বিশ্বাস। এই দুটোতেই রবীন্দ্রনাথের যে মানবিক দিকটা, যে মর্মস্পর্শী দিক, সেটা পরিস্ফুট হয়েছে। পরবর্তীকালে অবশ্যই সত্যজিৎবাবু ১৯৬১ সালে রবীন্দ্রনাথের ১০০ বছর উপলক্ষে তিনটি ছবি নির্মাণ করেন, পোস্টমাস্টার, মণিহারা এবং সমাপ্তি। তিনটি অসাধারণ সৃষ্টি। আমি বিশেষ করে একটি ছবির উল্লেখ করব, সেটা হচ্ছে মণিহারা, কারণ এইখানে আবারও সেই হরর জনর আসছে, কিন্তু এটা নিছক ভূতের গল্প নয়, এটা অদ্ভুত মনস্তত্ত্বের গল্প, এক নারীর অদ্ভুত, যেটা বাংলায় আমরা ঠিক সংজ্ঞায়ন করতে পারবো না, একটা অবসেশন, একটা মেনিয়া, গয়নাগাটির প্রতি একটা অদ্ভুত আকর্ষণ, সেইটা একটা বিচিত্র রূপ নিয়েছে। এবং সেইখানে যেভাবে আসবাবপত্রগুলোকে সাজানো হয়েছে, মুহূর্তগুলোকে তৈরি করা হয়েছে এবং বাজে করুণসুরে এই গানটি যেভাবে প্রয়োগ করা হয়েছে, এই সব মিলিয়ে অসম্ভব উচ্চাঙ্গের একটা শিল্প সৃষ্টি করেছেন সত্যজিৎ রায়।
0: রবীন্দ্রনাথ প্রথম চলচ্চিত্র দেখেন রাশিয়ায় যাওয়ার পর, আইজেনস্টাইনের
1: পটেমকিন। উনি ওখানে যখন যান, তার আগে কিন্তু খুব স্বচ্ছ ধারণা রবীন্দ্রনাথের ছিল না চলচ্চিত্র সম্পর্কে। ওখানে উনি আইজেনস্টাইনের স্ট্রাইক ছবিটা দেখেন, যেটা ২৫ বছরে নির্মাণ করেছেন আইজেনস্টাইন, ব্যাটলশিপ পটেমকিন দেখেন। এই ছবি দেখে উনি চলচ্চিত্রের শক্তি, তার ক্ষমতা, তার প্রয়োগ সম্পর্কে অবগত হন এবং ফিরে এসে ভারতবর্ষে উনি ডিজি এবং অন্যদের বলেন যে এরা ব্যবহার করতে জানেন চলচ্চিত্রকে, নিজস্ব ভাষায় কথা বলে চলচ্চিত্র,
0: এইটা
1: মুগ্ধ হয়েছিলেন।
0: চারুলতাকে আলাদা করে আপনার কাছে শুনবো।
1: চারুলতা সত্যজিৎ রায়ের মতে সেই ছবিটিতে যেখানে একজন পরিচালক বোঝে যে তিনি সবচেয়ে কম ভুল করেছেন, মানে পরোক্ষভাবে উনি বলছেন যে ওর মতে ওর শ্রেষ্ঠ ছবি চারুলতা, যদিও আমরা অনেকেই মনে করি যে পথের পাঁচালী হচ্ছে সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ ছবি, তবু সত্যজিৎবাবুর নিজস্ব কথাকে গুরুত্ব দিতে হবে। প্রথমত, যেভাবে গল্প থেকে চলচ্চিত্রে এসেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, কি অসামান্য চিত্রনাট্য। এবং প্রথমে এই যে কয়েক পাতায় চারুর একাকিত্ব, সেইটা দৃশ্যায়ন করা হয়েছে

0: ক্যামেরার বিচরণের মাধ্যমে, চারুর অভিব্যক্তির মাধ্যমে, যেখানে মাধবী চক্রবর্তী বা মাধবী মুখার্জির অসাধারণ অভিনয় আমরা দেখতে পাই, এবং পরিবেশ, এইভাবে চারুলতাতে একটা অদ্ভুত নতুন রূপ দিতে পেরেছিলেন সত্যজিৎ। এবং সর্বোপরি আমি বলবো যে উনি যেভাবে দৃশ্যকে নির্মাণ করছেন, আমরা ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করি ফরাসি থেকে নিয়ে, মিজোসেন, মানে ক্যামেরার অবস্থান, আসবাবপত্র, আলো, পোশাক, অভিনয়, ক্যামেরার বিচরণ, সব মিলিয়ে একটা অমোঘ সৃষ্টি তৈরি হয়, সেটাই উনি করতে পেরেছিলেন চারুলতাতে।
1: আর ঘরে বাইরে,
0: ঘরে বাইরেতে আবারও উনি আরেক ধরনের ছবি করার চেষ্টা করেছিলেন, যদিও এই ছবিটি আমার কাছে খুব প্রিয় ছবি হয়েও বলবো এটা পুরোপুরি উত্তীর্ণ হতে পারেনি কোনো কারণে, হয়তো সত্যিভাবে একটু অসুস্থ ছিলেন এটা করার সময়। কিন্তু এর মধ্যে কিছু কিছু জায়গা আছে অস্বাভাবিকভাবে স্পর্শ করে এবং শিহরিত হতে হয়, যে দৃশ্যে অন্তর্মহল থেকে বেরিয়ে আসে বিমলা এবং তাকে নিয়ে আসে নিখিলেশ, যেভাবে চিত্রায়িত হয়েছে বিলম্বিত লয়ে।
1: এরপরে যে নামটা আসে সেটা হলো মৃণাল সেন, তাঁর যে ইচ্ছা পূরণ ছবি।
0: উনি খুব বেশি রবীন্দ্রনাথ নিয়ে কাজ করেননি, যদিও একটি ছবির নাম বাইশে শ্রাবণ, কিন্তু বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যুদিন হলেও সেটা একটা অন্য মানুষের ক্ষেত্রে অন্য কারণে বিশেষ, অতএব রবীন্দ্রনাথকে মাথায় রেখে বাইশে শ্রাবণ লেখেনি। কিন্তু ইচ্ছা পূরণ হচ্ছে রবীন্দ্রনাথেরই গল্প, একটা মজার গল্প, এই একমাত্র ছবি যেখানে সেইভাবে প্রয়োগ করেছেন রবীন্দ্রনাথের ভাবনাকে। কিন্তু অনেক চলচ্চিত্র পরিচালক, সত্যজিৎ, মৃণাল ছাড়াও, রবীন্দ্রনাথের গান কিন্তু তারা ব্যবহার করেছেন। ঋত্বিক ঘটককেই দেখুন, অসাধারণ ব্যবহার করেছেন মেঘে ঢাকা তারাতে, যে রাতে মোর দুয়ার গুলি, এই গানটি গেয়েছেন দেবব্রত বিশ্বাস, কিংবা আকাশ ভরা সূর্য তারা, যেটা কোমল গান্ধারে, তো এই যে গানের প্রয়োগ, কিংবা কেন চেয়ে আছো গোমা, যুক্তিতক্ক গপ্প, অতএব গানের প্রয়োগ এবং ধ্বনি প্রয়োগের ক্ষেত্রে ঋত্বিকের মতো পরিচালক আর পাওয়া যাবে না, জুড়ি নেই, এবং অদ্ভুতভাবে রবীন্দ্রনাথকে ব্যবহার করেছেন তার ছবিতে। সত্যজিৎ তো খুব সুন্দরভাবে গান ব্যবহার করেছেন, আপনি দেখবেন জন অরণ্যর মতন একটা কঠিন ছবি, সেই 76-75 এই সময়, কিন্তু একটা গান বাজছে, ছায়া ঘনাইছে বনে বনে, অদ্ভুতভাবে রেডিওতে সে গানটা বাজছে, কিন্তু সেই গানটা কিন্তু যেন নেপথ্য আবহর কাজ করছে।
1: কাঞ্চনজঙ্ঘা,
0: হে পরবাস,
1: হে পরবাসে রবে, ওইটার আপনি যে আবহের কথা বলছিলেন,
0: হ্যাঁ, সেটা খুব সুন্দরভাবে করুণা বন্দ্যোপাধ্যায়ের ঠোঁটে উনি রেখেছেন ওই গানটি। এটা অদ্ভুত কুয়াশাবৃত একটা পরিবেশ, একটা অশুভ সংকেত যেন অনুমান করতে পারছেন, বুঝতে পারছেন না, অদ্ভুত এক একাকিত্ব, মানুষ যেন মানুষের থেকে আলাদা, ছাড়া ছাড়া, রবীন্দ্রনাথকে দিয়ে অদ্ভুত এক অস্তিত্ববাদী বার্তা পৌঁছতে পেরেছেন সত্যজিৎ।
1: চারুলতাতে যে গানটা উনি কিশোর কুমারকে দিয়ে গাওয়ালেন,
0: ওটা ইচ্ছে করে একটু চটুল ভাব আনতে চেয়েছিলেন আসলে। কিন্তু চারুলতা খুব গভীর এবং গম্ভীর ছবি, ওর মনে হয়েছে যে কিশোরের কণ্ঠে এটা ভালো হবে, অদ্ভুত সুন্দরভাবে চিত্রনাট্য এবং গান মিলিত হয়েছে, এবং সেখানে যে সুরের বাইরে সামান্য গেছে সেটা কিন্তু মানানসই।
1: অসুধা, সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক, এদের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষ, আপনিও তার ছবিতে কাজ করেছেন। ঋতুপর্ণ রবীন্দ্রনাথের জীবনী নিয়ে কাজ করেছেন, তার নৌকাডুবি উপন্যাস নিয়ে ছবি করেছেন, ঋতুপর্ণর রবীন্দ্রনাথ ব্যবহার এই সম্পর্কে একটু শুনতে চাই।
0: আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি জীবন স্মৃতি ঋতুপর্ণের শেষ ছবিতে অভিনয় করেছিলাম অমিয় চক্রবর্তীর ভূমিকায়, রবীন্দ্রনাথের যিনি সচিব ছিলেন। খুব অভিনবভাবে ঋতুপর্ণ চেষ্টা করেছে রবীন্দ্রনাথকে চিত্রায়িত করতে, নানান বয়সে দেখিয়েছে রবীন্দ্রনাথকে, আমার মনে হয় যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দেখিয়েছে ঋতুপর্ণ। আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের যে একটা কথোপকথন বা বাক্যালাপ, সেটার প্রতি ইঙ্গিত করেছে অমিয় চক্রবর্তীর ভূমিকাটা নিয়ে এসেছে, সেটাতে আমার মনে হয়েছে যে যথেষ্ট অভিনব ঋতুপর্ণর যে দৃষ্টিকোণ, এবং নৌকাডুবিতেও তাই, এবং নৌকাডুবির মতো ছবি যেটা আবারও অসম্ভব গম্ভীর এবং দুঃখের ছবি, সেটাও কিন্তু মানুষজন দেখেছে, অর্থাৎ এই সংস্কৃতির সঙ্গে ঋতুপর্ণ নিজেকে একাত্ম করতে পেরেছিলেন এবং চলচ্চিত্রের ভাষায় রবীন্দ্রনাথকে প্রকাশ করতে পেরেছিলেন।
1: অনেকগুলো গান খুব জনপ্রিয় হয়েছিল আপনার 6-7 দশকে, মনোমোর মেঘের সঙ্গী, তারপরে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো।

0: তো সেরকম গানের যে ব্যবহার,
1: আমি যে যেখানে দাঁড়িয়ে বলে যে ছবিটি আমার পিতৃদেব এন বিশ্বনাথন অভিনয় করেছিলেন সেটার সঙ্গে কিছুটা যুক্ত ছিলাম, সরোজ দের পরিচালনায় অগ্রগামী, জয়ন্ত ভট্টাচার্য এবং সরোজ দে চিত্রনাট্য রচনা করেছিলেন, সেখানে মহুয়ার কণ্ঠে ছিল এমনি করে যায় যদি দিন যাক না, কিংবা নীল দিগন্তে ওই ফুলের আগুন ওইটা, এই দুটো গান অসম্ভব সুন্দর প্রয়োগ। এবং ওই ছবিটার মধ্যেও নানান রকমের অনুরণন ছিল রমাপদ চৌধুরীর কাহিনী অবলম্বনে, সেটা ওই গানের মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে ছবিতে। এবং আমরা দেখেছি বিভিন্ন পরিচালক বিভিন্ন সময়ে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছেন, কখনো কখনো রবীন্দ্রসঙ্গীতের সুর ব্যবহৃত হয়েছে হিন্দি ছবিতেও, দোস্ত বলে একটা ছবি, ধর্মেন্দ্র এবং শত্রুঘ্ন সিনহা ছিলেন, সেখানেও সুর ব্যবহৃত হয়েছে। অতএব
0: একটা বিতর্ক তৈরি হয়েছে ইয়ারানা ছবিতে,
1: তোমার হলো সুর আমার হলো সারা, ওইটা
0: ছুকার
1: মেরে মানকো, মানে ওরা একদম ওই সুরটা ব্যবহার করে ফেলেছে। এগুলো হয়ে থাকে, এটা হয়,
0: যার কথা না বললেই নয়। এই গান প্রসঙ্গে রবীন্দ্রনাথের গান বাংলা ছবিতে, যে তরুণ মজুমদার খুব পরীক্ষামূলকভাবে বাংলা ছবিতে রবীন্দ্রনাথের গান ব্যবহার করেছে এবং সেগুলো মানুষের মুখে মুখে ফিরেছে, সেই প্রসঙ্গে যদি তার গানের ব্যবহার সম্পর্কে।
1: হ্যাঁ, তরুণ মজুমদার তো এমনিতেই গান খুব ভালো ব্যবহার করেন, এবং যেহেতু হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, হেমন্ত তো রবীন্দ্রসঙ্গীতের অদ্ভুত এক কি বলবো উনি প্রকাশক বলতে পারি। আরেকটা বলি, গুরুদত্তের ছবি, গুরুদত্ত বিষ্ণয় বাংলার প্রেমিক ছিলেন, বাংলার মানুষকে বাংলার সংস্কৃতিকে ভালোবাসতেন। পিয়াসা ছবিতে একটি গান আছে, হামনে তো জব কলিয়া মাঙ্গি কাঁটো কা হার মেলা, এটা কিন্তু দেখবেন জনগণ মনের সঙ্গে একটা মিল আছে। অতএব সর্বত্র রবীন্দ্রনাথ আসছে, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে, অদ্ভুত অদ্ভুতভাবে আসছে।
0: একেবারে শেষ পর্যায়ে এসে জানতে চাইব, রবীন্দ্রনাথকে নিয়ে তরুণ পরিচালকরা কাজ করছেন করবেনও, আপনি কি কথা বলবেন তাদের উদ্দেশ্যে? রবীন্দ্রনাথের গানকে, রবীন্দ্রনাথের কাহিনীকে যদি আমরা এই সময়ের সঙ্গে মিলিয়ে করতে চাই, তাহলে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত?
1: দেখুন, একটা খুব কঠিন সন্ধিক্ষণের সময় আমরা আছি। রবীন্দ্রনাথের মধ্যে এমন এখনো অনেক অনুরণন আছে তার কাহিনীতে, তার গানে, তার কবিতায়, যেগুলো সেইভাবে আবিষ্কৃত হয়নি, যেগুলো তলিয়ে দেখতে হবে, এবং সেইগুলোকে আমরা নতুনভাবে আনতে পারি এআই এর সাহায্যে। রবীন্দ্রনাথের কোনো গল্পকে হয়তো কল্পবিজ্ঞানের জায়গাও নিয়ে যাওয়া যেতে পারে, কারণ রবীন্দ্রনাথ এত আধুনিক। উনি কিন্তু যখন ওর 73-74 বছর বয়স, একটা বই লিখেছিলেন বিশ্ব পরিচয় বিজ্ঞান নিয়ে, সেখানে রেডিও অ্যাক্টিভিটি, অ্যাটমিক থিওরি, প্ল্যানেটারি মোশন, এগুলো সব আছে, তিনি বুঝতেন এবং জানতেন, এবং জগদীশ বসুর সঙ্গে দীর্ঘ বাক্যালাপ আছে। তো আমি বলবো যে রবীন্দ্রনাথ ভীষণভাবে প্রয়োজনীয় এবং প্রযোজ্য, এই দুটো মাথায় রেখে আমরা এগিয়ে যেতে পারি।
0: চলচ্চিত্র গবেষক রজত রায় তাঁর চলচ্চিত্র স্রষ্টা গ্রন্থে রবীন্দ্রনাথ রচিত মূল চিত্রনাট্য এবং তার শুটিং স্ক্রিপ্ট প্রবন্ধে উল্লেখ করেন, চলচ্চিত্র শিল্পের একেবারেই প্রাথমিক যুগে রবীন্দ্রনাথ তাঁর অসাধারণ শিল্প চেতনার দ্বারা বুঝতে পেরেছিলেন, চলচ্চিত্রের প্রধান জিনিসটাই হল ঘটনার দৃঢ়তা, দৃশ্যের গতিপ্রবাহ এবং রূপের চলৎপ্রবাহ। সংলাপ কিংবা কথার ভূমিকা তাতে গৌণ, গতিশীল চিত্রকল্প রচনাই হল চলচ্চিত্রের প্রধান কাজ। বাংলা চলচ্চিত্র, তার সঙ্গে রবীন্দ্রনাথ, এই নিয়ে আমরা আজ আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ মতামত পেলাম পরিচালক অশোক বিশ্বনাথনের কাছ থেকে। তাকে আকাশবাণীতে আসার জন্য আমাদের এবং শ্রোতা বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
1: ধন্যবাদ,
0: নমস্কার।
2: শুনলেন আজকের প্রসঙ্গ, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তাঁর গান, এই বিষয়ে চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বললেন অভিজিৎ চক্রবর্তী।
3: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন অনুরোধের আসর। অনুরোধের আসরে প্রথম গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন।

অনুরোধের আসরে পরের গানটি মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায় দ্বৈতকণ্ঠে, চিরদিনের ছবি থেকে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস।

অনুরোধেরা সরিয়ে পরের গানটি। চুরপুনি জেলা পূর্ব বর্ধমান থেকে নিমাই হাজরা ও প্রিয়ম হাজরার অনুরোধে, শিল্পী স্বপ্না চক্রবর্তী।

এবারের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন জিয়নপুর, চরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ, ঢাকা বা বাংলাদেশ থেকে মেহেদী হাসান, নার্গিস, পারভিন ও আজিজ খান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।

অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকে প্রথম শিল্পী গীতা দত্ত, হারানো সুর ছবি থেকে।

0: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
1: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন নূতন সেনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
2: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন আধুনিক গান, পরিবেশনায় শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। প্রথম গানটির কথা সুকুমার মিত্র।

তবলায় পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, সন্তুর পণ্ডিত তরুণ ভট্টাচার্য।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন কেরওয়ানি রাগে সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য, তবলায় পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। এরই সঙ্গে শেষ হল আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটু পরে শুনুন দিল্লি কেন্দ্রের খবর।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সর ফিরোজি। भारत और इटली ने कृषि, दुर्लभ खनिजों, आयुर्वेद, विज्ञान तथा प्रौद्योगिकी, समुद्री परिवहन और बंदरगाह के क्षेत्र में सहयोग को और बढ़ाने के लिए 15 महत्वपूर्ण

আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানিয়ে রাখি, বৃহস্পতিবার অর্থাৎ 21 মে 2026-এর আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায়

শুভাশিত বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক, 6:40 আপনার স্বাস্থ্য, দাঁত ও মুখ গহ্বরের নানান সমস্যা বিষয়ে বলবেন ডাক্তার পার্থপ্রতিম চৌধুরী, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় হৈমন্তী দে।

ডক্টর। সীমা মুখোপাধ্যায়, 8:05 নজরুলগীতি, উৎপল উপাধ্যায়ের কণ্ঠে 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সৌমিতা মিশ্রর সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর বাজিয়ে শোনাবেন চিরদীপ সরকার। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও দেবজিৎ অধিকারী। বেলা 12:00 আধুনিক গানে শ্যামদী ভট্টাচার্য। 12:15 লোকগীতি শিল্পী জয়দেব দাস। 12:35 গ্রামীণ যুব বন্ধুদের অনুষ্ঠান স্বনির্ভরতায় ধূপকাঠি, এ বিষয়ে মৃত্যুঞ্জয় পোদ্দারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:50 মহিলা মহল ভ্রমণ কথা, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। 2:30 আধুনিক গান, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে। 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য 2026 মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থানাধিকারী সুষার টুডুর সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি কানারাম মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে বর্তমান যুগে সাঁওতাল মহিলা, এ বিষয়ে বলবেন মায়া মান্ডি। এরপর সাঁওতালি লোকগীতি হাবুল মাটি ও সহশিল্পীবৃন্দ অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:40 কৃষি কথার আসর, গ্রীষ্মকালীন ডাল চাষ, আলোচনা ডক্টর কাজল সেনগুপ্ত। ৭:10 রামায়ণ গান পরিবেশনায় সুবল চন্দ্র দাস ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর। 8:30 অন্বেষায় শুনবেন বিজ্ঞানের খবর। হীরক জয়ন্তীতে IARC বলবেন অধ্যাপিকা তানিয়া দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর বাজিয়ে শোনাবেন চিরদীপ সরকার। 9:30 নাটক খোকাবাবুর প্রত্যাবর্তন, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অজিত বসু, প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 লোকগীতি জয়দেব দাসের কণ্ঠে। 10:50 আধুনিক গানে শ্যামলী ভট্টাচার্য। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরুণ কুমার বসু। এবার আসি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কথায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত খেয়াল পণ্ডিত যশরাজ। 6:25 রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রাণী সাহার কণ্ঠে। 6:35 রামচরিত মানুষ শুনবেন 117তম পর্ব। 6:45 নজরুলগীতি উৎপল উপাধ্যায়ের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 8:30 আধুনিক গানে শ্যামলী ভট্টাচার্য। 8:50 লোকগীতি জয়দেব দাস। 9:10 রাজধারা, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সারাফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন প্রতিজ্ঞা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ বাজিয়ে শোনাবেন অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রাণী সাহা। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:30 গুলগুল সেন। 7:10 নজরুলগীতি উৎপল উপাধ্যায়ের কণ্ঠে। 7:30 দর্পণ, উপস্থাপনায় থাকবেন প্রীতি মুরারকা। 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15

যে নানা রঙের গান 8:30 শুনবেন স্পটলাইটের বাংলা রূপান্তর, রাত 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন। বৃহস্পতিবার অর্থাৎ 21 মে 2026 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ও 27 সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 28.7, স্বাভাবিকের থেকে 2 বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 64%। বৃষ্টি হয়েছে 8:30 পর্যন্ত, রাত্রি 8:30 পর্যন্ত 11.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন মিডিয়াম ওয়েভে 456.6 অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 58 সেকেন্ড। জয় হিন্দ।